আকাশবাণী কলকাতা। আজ শুক্রবার, 19 আষাঢ় 1948 শকাব্দ, 10 জুলাই 2026 খ্রিস্টাব্দ, 25 আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 5:01 হয়ে 4 সেকেন্ড, সূর্যাস্ত 6:21 হয়ে 56 সেকেন্ড। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্সে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্সে, এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 12 সেকেন্ড।

0: আকাশবাণী কলকাতা, পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় জানানো হয়েছে, 10ই জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূল এবং সংলগ্ন সমুদ্র এলাকায় ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, যা মাঝে মাঝে 55 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। সেই জন্য মৎস্যজীবীদের 10ই জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূল এবং সংলগ্ন সমুদ্র এলাকায় মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আকাশবাণী কলকাতা, একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সুভাষিত। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন সুভাষিত অনুষ্ঠানে শুনবেন কোরআন থেকে পাঠ।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

0: وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير صدق الله العظيم
1: অর্থাৎ খোদা বলেন, হে মানবগণ, তোমাদের প্রভু খোদাকে ভয় করো এবং ওই দিনকে ভয় করো যেদিন পিতা নিজ পুত্রের এবং পুত্র নিজ পিতার কোনোই উপকার করতে পারবে না। খোদার অঙ্গীকার সত্য, সুতরাং এই পার্থিব জীবনে খোদা সম্পর্কে কোনো প্রতারক যেন তোমাদিগকে প্রতারিত করতে না পারে। নিশ্চয় আল্লাহ জানেন কোন সময় কেয়ামত বা মহাপ্রলয় ঘটবে। তিনি বারিধারা বর্ষণ করেন, মাতৃগর্ভে কি আছে তা তিনিই জানেন। কেউ জানে না যে সে আগামীকাল কি উপার্জন করবে এবং কেউ জানে না যে কোথায় তার মৃত্যু হবে। নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী ও বিশেষজ্ঞ।
2: সুভাষিত অনুষ্ঠানে শুনলেন কোরআন থেকে পাঠ।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, এখন সঙ্গীতাঞ্জলি। অনুষ্ঠানের প্রথম শিল্পী হৈমন্তী শুক্লা।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন অনুষ্ঠান পরিচিতি জানিয়ে দেব। গীতাঞ্জলি ও সঞ্চয়িতার আজকের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস কথিকা খরিফ মৌসুমে ফসল বৈচিত্র্য গরণ বলবেন ডক্টর প্রবীর ভট্টাচার্য। আপনার স্বাস্থ্য 6:40 জন্ম নিয়ন্ত্রণ কেন দরকার বলবেন ডাক্তার রুনা বল। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত ও চন্দ্রজিৎ প্রামাণিক। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী ইন্দিরা বন্দ্যোপাধ্যায়। 8:00 জানা অজানা মস্তিষ্ক মন্থন দ্বিতীয় পর্ব বলবেন ডক্টর সৌরভ সুন্দর প্রধান। 8:05 নিরাময়, 8:20 গান্ধী চর্চা অহিংসার পূজারী গান্ধীজি বলবেন ইভা ভট্টাচার্য। 8:30 খেয়াল শিল্পী সুমন্ত সরকার। 9:00 গানে গানে, 9:25 সমীক্ষা, 9:30 আকাশবাণী পডকাস্ট, মরণোত্তর অঙ্গদান বর্তমান চিত্র। এ বিষয়ে সমাজকর্মী অঙ্গদান আন্দোলনকর্মী সুদীপ্ত সাহারায় সাক্ষাৎকার নিয়েছেন দেবশ্রী ঘোষ, প্রযোজনা দেবশ্রী ঘোষ। 10:00 গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:10 যুববাণীর অনুষ্ঠান তরুণের স্বপ্ন উপস্থাপনায় দেবার্গ সাহা ও সায়নী মজুমদার। 12:00 প্রধান গান শিল্পী রূপা ভট্টাচার্য। 12:00

পনেরো মিনিটে লোকগীতি আশিস কুমার গিরি, বারোটা তেত্রিশে উনজমির দুন ফসল, দুপুর একটায় গীতিকা, একটা পঁয়তাল্লিশে মহিলা মাহুল, ডাক্তারি পরামর্শ উপস্থাপনায় সৌমিলি রায়, দুটো তিরিশে সাঁওতালি অনুষ্ঠান, গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন রতন কুড়ি। পাঁচটা তিরিশে বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর পরিবেশবিদ্যা আলোচনায় কলাগাছিয়া কৈলাস কামিনী হাইস্কুলের শিক্ষক বলাইলাল জানা এবং সঙ্গে দুই শিক্ষার্থী। সন্ধ্যে ছটা পাঁচে সাঁওতালি অনুষ্ঠান, ছটা পনেরো মিনিটে সাঁওতালি অনুষ্ঠান, ছটা আটত্রিশ মিনিটে কৃষি কথার আসর, সাতটা তিরিশে সমীক্ষা বলবেন ডক্টর রেণুপদ ঘোষ, আটটায় নাটক জ্বালা রচনা ও প্রযোজনা ঋত্বিক ঘটক, নটায় শুনবেন খেয়াল শিল্পী সুমন্ত সরকার, নটা তিরিশে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সমাদৃতা রায় চৌধুরী, নটা পঁয়তাল্লিশ মিনিটে নজরুল গীতি শিল্পী রূপা ভট্টাচার্য, দশটায় বাংলা ছায়াছবির গান, দশটা তিরিশে আধুনিক গান শিল্পী শ্রেয়সী চৌধুরী, দশটা পঁয়তাল্লিশ মিনিটে লোকগীতি শিল্পী আশিস কুমার গিরি, এগারোটায় গিটার শিল্পী প্রবীর কুমার দে, এগারোটা দশে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী দেবজিৎ চক্রবর্তী। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে সকাল ছটা পঁচিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী ইন্দিরা বন্দ্যোপাধ্যায়, ছটা পঁয়ত্রিশে রামচরিত মানস, আজ একশো সাতষট্টিতম পর্ব, ছটা পঁয়তাল্লিশে ভক্তিগীতি শিল্পী মহুয়ানন্দী, সাতটা দশে যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় বিতোষক চক্রবর্তী, আটটা তিরিশে নজরুল গীতি শিল্পী রূপা ভট্টাচার্য, আটটা পঁয়তাল্লিশ মিনিটে আধুনিক গান শিল্পী শ্রেয়সী চৌধুরী, নটা দশে রসধারা উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য, দশটা পনেরো মিনিটে আঞ্জুমান উপস্থাপনায় সায়েস্তা নাজ, এগারোটায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সংযুক্তানন্দী, বারোটায় সুরভি উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য, বারোটা কুড়ি মিনিটে একটা দশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের দুটি অনুষ্ঠান উপস্থাপনায় সংযুক্তানন্দী, দুটো তিরিশে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী স্বপ্না ঘোষ। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটা দশ মিনিটে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবশ্রী নন্দী, পাঁচটা কুড়ি মিনিটে উর্বশী উপস্থাপনায় রোশন মুরারকা, সন্ধ্যে ছটা দশে হিন্দি অনুষ্ঠান, ছটা তিরিশে গুলগুলশান উপস্থাপনায় রোশন মুরারকা, সাতটা দশ মিনিটে নজরুল গীতি শিল্পী রূপা ভট্টাচার্য, সাতটা তিরিশে দর্পণ, আটটায় ছায়াছবির গান, আটটা পনেরো মিনিটে নানা রঙের গান, নটা ষোলো মিনিটে স্পটলাইট, দশটা তিরিশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় দীপা চন্দ, এগারোটা দশ মিনিটে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন অনুষ্ঠান পরিচিতি আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, পরবর্তী অনুষ্ঠান বাংলা সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ভারত ও অস্ট্রেলিয়া ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে। ভারত অস্ট্রেলিয়া তৃতীয় বার্ষিক শিখর সম্মেলনে উভয় পক্ষই দীর্ঘ সময়ের জন্য অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম ভারতে সরবরাহের বিষয়ে প্রশাসনিক কর্মপদ্ধতি চূড়ান্ত করেছে। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক

0: বলেছেন, সুরক্ষিত সমৃদ্ধ সীমান্ত অঞ্চল এবং সচেতন সমাজই দেশকে নিরাপদ করে তুলতে পারে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবরাইক বিজেপিতে যোগদান করেছেন। বিজেপি প্রার্থী হিসেবেই তারা রাজ্যসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর কুয়েত সফর শেষে ওমান পৌঁছেছেন। সফরের পরবর্তী পর্যায়ে তিনি নিউ ইয়র্কে 2028-29 সালের রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের সদস্যপদের প্রচারাভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন। ফিফা বিশ্বকাপ ফুটবলে গতরাতে ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ গতকাল তৃতীয় অস্ট্রেলিয়া ভারত বার্ষিক শিখর সম্মেলনে অংশ নেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে ভিক্টোরিয়ার গভর্নমেন্ট হাউসে দুই নেতাই যৌথ সাংবাদিক সম্মেলন করেন। ক্রমবর্ধমান জটিল কৌশলগত পরিস্থিতিতে প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতাই অংশীদারিত্বের মূল ভিত্তি বলে ভারত ও অস্ট্রেলিয়া যৌথ বিবৃতিতে পুনর্ব্যক্ত করেছে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশের মধ্যে গতকাল প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়। ঘোষণাপত্রে উভয় নেতাই দুদেশের সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছেন। যৌথ ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতার উপর জোর দেন।
1: हमारे मैरिटाइम सिक्योरिटी कोलैबोरेशन रोडमैप से इंडो पैसिफिक में हमारे साझा प्रयासों को नई ताकत मिलेगी। हम शिप बिल्डिंग, शिप रिपेयर और मेंटेनेंस में भी मिलकर आगे बढ़ेंगे। फ्रेंड्स, आज हमने कई क्षेत्रीय एवं अंतर्राष्ट्रीय मुद्दों पर भी विस्तार पूर्वक चर्चा की।
0: অস্ট্রেলিয়ার সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সে দেশের প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ মেলবোর্নে ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরাম এবং ইকোনমিক রোডম্যাপ বিজনেস রিসেপশনে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী বলেন, ভারত অস্ট্রেলিয়া রূপান্তরমূলক এবং হাইটেক যুগে প্রবেশ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক অস্ট্রেলিয়া সফর দুদেশের মধ্যে সম্পর্কের এক উল্লেখযোগ্য মাইলফলক সূচিত করেছে। বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা গভীরতর করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশ সচিব বিক্রম মিশ্রি গতকাল এক সাংবাদিক বৈঠকে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের মধ্যে আলোচনায় ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্ব এবং দুই নেতার মধ্যে নিবিড় সহযোগিতার দিকটি ফুটে উঠেছে। ভারত অস্ট্রেলিয়া তৃতীয় বার্ষিক শিখর সম্মেলনে উভয় পক্ষই দীর্ঘ সময়ের জন্য অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম ভারতে সরবরাহের বিষয়ে প্রশাসনিক কর্মপদ্ধতি চূড়ান্ত করেছে। এই চুক্তি ভারতে স্বচ্ছ জ্বালানি কর্মসূচি এবং কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে সহায়ক হবে। দুই নেতা অর্থনৈতিক সহযোগিতার দিকটিও পর্যালোচনা করেছেন। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোডি অনুষ্ঠানের জন উচ্ছ্বাসের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। গত 12 বছরে তৃতীয়বার অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী সে দেশে বসবাসরত 10 লক্ষ ভারতীয় সম্প্রদায়ের উল্লেখযোগ্য অবদানের কারণে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত্তি স্থাপিত হওয়ায় সন্তোষ ব্যক্ত করেন। আরও বৃদ্ধি, আরও সাফল্যের মন্ত্রে ভর করে ভবিষ্যৎমুখী উন্নত ভারত গঠনের লক্ষ্যে কার্যকর রূপরেখার ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ম্যানুফ্যাকচারিং পরিমণ্ডলের বৃদ্ধির উপর আলোকপাত করে শ্রী মোদী বলেন, মেক ইন ইন্ডিয়া এখন আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত হয়েছে।
1: आज विकसित होने के लक्ष्य पर काम कर रहा है। ये वो भारत है जो कहता है ग्रो मोर अचीव मोर। हम 140 करोड़ एस्पिरेशन से भरे राष्ट्र है। हम अधीर है, बेसब्र है। हम दुनिया की सबसे तेजी से बढ़ती इकोनॉमी है।
0: বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ পরিমণ্ডলের কথা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, শীঘ্রই দেশের নিজস্ব স্টার্টআপ সংস্থা নিজ রকেটের সাহায্যে উপগ্রহ উৎক্ষেপণ করবে। 2030-এ কমনওয়েলথ এবং 2036-এ অলিম্পিক্স আয়োজনের জন্য ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান শ্রী মোদী। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ভারতের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে সে দেশের বিকাশে ভারতীয় সম্প্রদায়ের অবদানের কথা উল্লেখ করেন।
2: Energy that we feel in here tonight defines the Australia-India partnership. It is an enthusiasm and a dynamism that drives the positivity and promise of our two nations and peoples.
0: আধুনিক কূটনীতির ভিত্তিকে আরও দৃঢ় করে তোলার পাশাপাশি সভ্যতাগত ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে অস্ট্রেলিয়া ভারতের কাছে সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রাচীন মূল্যবান সামগ্রী ফিরিয়ে দিতে চলেছে। সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, এর মধ্যে রয়েছে দেবী ভদ্রকালীকে উৎসর্গীকৃত একটি ব্রোঞ্জের ত্রিশূল,

নন্দীর একটি অপূর্ব গ্রানাইট মূর্তি এবং বেসল্ট পাথরে নির্মিত সরানন কার্তিকেয়র এক ভাস্কর্য। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে বিজেপি জানিয়েছে। এই চুক্তির আওতায় ভারত ইন্দোনেশিয়াকে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রাহ্মোস সরবরাহ করবে। নতুন দিল্লিতে দলের মুখপাত্র তুহিন সিনহা সাংবাদিকদের বলেন, ফিলিপিন্স ও ভিয়েতনামের পর তৃতীয় দেশ হিসেবে ইন্দোনেশিয়ার সঙ্গে ভারত এ সংক্রান্ত চুক্তি করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সুরক্ষিত সমৃদ্ধ সীমান্ত অঞ্চল এবং সচেতন সমাজই দেশকে নিরাপদ করে তুলতে পারে। তিনি বলেন, ভাইব্রান্ট ভিলেজেস প্রোগ্রাম, সীমান্ত এলাকায় কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি যাতে বাস্তবায়িত হয় সেই লক্ষ্যে কাজ করে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশকে সম্পূর্ণভাবে অনুপ্রবেশমুক্ত করতে সরকার এক শক্তিশালী ব্যবস্থা গড়ে তুলেছে। উল্লেখ্য, গতকাল নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে তিনি সভাপতিত্ব করেন।

0: লোকসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবরাই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার তিনটি আসনে বিজেপির প্রার্থী হচ্ছেন। দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই মর্মে গতকাল এক বিজ্ঞপ্তি জারি করা হয়। এর আগে এই তিনজন গতকালই বিজেপিতে যোগদান করেন। দলের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য কলকাতায় এক সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। পরে সমীকবাবু সাংবাদিকদের বলেন, এই তিনজনের তাদের দলে যোগদান ব্যতিক্রমী ঘটনা। তৃণমূল নেতাকর্মীদের দলে নেওয়ার ব্যাপারে যে নীতি ছিল তা থেকে তারা সরে আসছেন না। তবে তৃণমূল কংগ্রেস থেকে যারা দুর্নীতি করেননি বিজেপি তাদের পাশে থাকবে। তৃণমূল কংগ্রেস সরকারের 15 বছরের শাসনকালে বিভিন্ন সরকারি দফতরের আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে শ্বেতপত্র প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে। নবান্নে গতকাল অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের পৌরোহিত্যে এই সংক্রান্ত প্রথম উচ্চ পর্যায়ের বৈঠকে বিভিন্ন দপ্তরের সচিবদের কাছ থেকে প্রকল্পভিত্তিক তথ্য নথি চাওয়া হয়েছে। বিশেষ করে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ অন্য খাতে ব্যবহার, বরাদ্দ ও আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর কুয়েত সফর শেষে ওমান পৌঁছেছেন। সেদেশের বিদেশ মন্ত্রকের মহানির্দেশক শেখ আহমেদ আল মাসকারি তাঁকে স্বাগত জানান। ডক্টর জয়শঙ্কর বর্তমানে 11 দিনের কাতার, বাহরেন, কুয়েত, ওমান, নিউইয়র্ক এবং ব্রাসেলস সফর করছেন। এরপর তিনি নিউইয়র্কে 2028-29 সালের রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের সদস্য পদের প্রচার অভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন। সফরের শেষ পর্যায়ে 14-15 জুলাই ব্রাসেলসে বিদেশমন্ত্রী ইউরোপীয় ইউনিয়ন ও বেলজিয়ামের বিদেশ মন্ত্রকের প্রতিনিধিদের সঙ্গে যৌথভাবে ভারত ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য ও প্রযুক্তি পরিষদের তৃতীয় বৈঠকে যোগ দেবেন। বিশ্বকাপ ফুটবলে গতরাতে ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। ফ্রান্সের হয়ে 60 মিনিটে কিলিয়ান এমবাপে, 66 মিনিটে ওসমান ডেম্বেলে গোল করেন। 28 মিনিটের মাথায় একটি পেনাল্টি পেলেও তা আটকে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বনাও। এদিকে লস অ্যাঞ্জেলেসের ইঙ্গলবোর্ড স্টেডিয়ামে আজ ভারতীয় সময় রাত 12:30টায় স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আজ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। লর্ডসের মাঠে এই প্রথম ভারতে চলা মহিলাদের এই ঐতিহাসিক টেস্ট ম্যাচে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় দল মাঠে নামবে। উল্লেখ্য, ইংল্যান্ড ও ভারতীয় মহিলা দলের মধ্যে এটি হবে 16তম টেস্ট ম্যাচ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও অস্ট্রেলিয়া ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে। ভারত অস্ট্রেলিয়া তৃতীয় বার্ষিক শিখর সম্মেলনে উভয় পক্ষই দীর্ঘ সময়ের জন্য অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম ভারতের সরবরাহের বিষয়ে প্রশাসনিক কর্মপত্রটি চূড়ান্ত করেছে। মার্বেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সুরক্ষিত ও সমৃদ্ধ সীমান্ত অঞ্চল এবং সচেতন সমাজই দেশকে নিরাপদ করে তুলতে পারে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবরাই বিজেপিতে যোগদান করেছেন। বিজেপি প্রার্থী হিসেবে তারা রাজ্যসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সকাল 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। এখন শুনবেন খরিফ মরশুমে ফসল বৈচিত্র্যকরণ। এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর প্রবীর ভট্টাচার্য।
1: খরিফ মরশুমে ফসল বৈচিত্র্যকরণ পশ্চিমবঙ্গের কৃষিকে একটা অন্য মাত্রা এনে দিতে পারে। খরিফ খন্ড মানে আমরা সবাই জানি যে বর্ষাকালীন চাষ। ফসল বৈচিত্র্যকরণ মানে একটা ফসলের পরিবর্তে অনেকগুলো ফসলের চাষ, যেগুলো করা যেতে পারে খরিফ খন্ডে। ফসল বৈচিত্র্যকরণের মূল উদ্দেশ্য যেটা, সেটা এক নম্বর যেমন রয়েছে, সেটা হচ্ছে ক্ষতির সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। দু নম্বর, যে সমস্ত জায়গায়, কারণ খরিফ খন্ডে বলতেই চাষি ভাইদের মাথায় যেটা থাকে সেটা হচ্ছে যে ধান চাষ। ধান চাষের বদলে কিন্তু অন্যান্য অনেক ফসল রয়েছে যেগুলো কিন্তু অনেক অর্থনৈতিকভাবে চাষিকে সচ্ছলতা এনে দিতে পারে। যেমন ধরুন খরিফ খন্ডে ডালশস্যের মধ্যে অড়হর, কলাই এবং মুগ, তৈলবীজের মধ্যে সয়াবিন এবং হচ্ছে আমাদের ভাদুই তিল। এছাড়াও আরও কিছু ফসল রয়েছে, যেটা হচ্ছে বাদাম, ভুট্টা, এই সমস্ত ফসলের চাষ কিন্তু খরিফ খন্ডে আমরা করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে এইগুলো আমরা কোথায় চাষ করব। এখন যদি আমি বলি নদিয়া জেলা বা মুর্শিদাবাদ জেলাতে, যেখানে ধানের ফলন খুব বেশি, একটু নিচু জমি, সেখানে তো এগুলো চাষ করা

0: যাবে না, তাহলে এর একটা জায়গা রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের যে পশ্চিমাঞ্চল, যে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূমের একটা অংশ, পশ্চিম বর্ধমানের একটা অংশ, যেই এলাকার যে উঁচু জমি, সেখানেও কিন্তু চাষি ভাইরা ধান চাষ করে থাকেন, অথচ ফলন ঠিক মতো পান না। তো এই জমিগুলোতে কিন্তু এই ফসলগুলো যদি লাগায় তাহলে কিন্তু একটা দিগন্ত খুলে যেতে পারে। কারণ উঁচু জমিগুলোতে সাধারণভাবে আমরা কি দেখি, যে এই উঁচু জমিগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে ধান কোনো মতে চাষি ভাইরা লাগিয়ে ফেলেন, তারপরে জলের টান পড়তে শুরু করে। যে বছর বৃষ্টি হলো সেখানে অল্প স্বল্প ফলন পেয়ে যায়, কিন্তু যে বছর বৃষ্টি হলো না সেখানে দেখা গেল ফলন খুব কম হলো। একটা 10 কাঠা জমিতে হয়তো দেখা গেল 50 কেজি কি 60 কেজি ধান পেলেন, চাষিরা কিন্তু অতি খুশি যে কিছু তো পাওয়া গেল। কিন্তু না, এই মানসিকতাটা আমাদের বদলে ফেলতে হবে। আমাদের ফসল বৈচিত্র্যকরণ ওই জমিতে দেখে নিতে হবে যে কি কি ফসলের চাষ ওখানে করা যেতে পারে। তো সেই ফসলগুলোর মধ্যে আমরা যদি করতে পারি, যেমন ধরুন আমি বলছিলাম অড়হর, কলাই, মুগ, বাদাম, সয়াবিন বা ভুট্টা, বা ধরুন ভাদুই তিল যদি আমরা চাষ করি, তাহলে কিন্তু অর্থনৈতিকভাবে ওই ধানের থেকে অনেক বেশি লাভ কিন্তু চাষিরা ঘরে তুলতে পারে। তো এই বিষয়টাতে যেটা সবচেয়ে বড় কথা, শুধুমাত্র এই যে ফসল বৈচিত্র্যকরণের ক্ষেত্রে শুধুমাত্র ফসলের বৈচিত্র্যকরণ নয়, জাতেরও বৈচিত্র্যকরণ করতে হবে পরবর্তী মরশুমের জন্য। তো এই জাতের বৈচিত্র্যকরণটা কি না, জাতের বৈচিত্র্যকরণটা হচ্ছে গিয়ে ওই মরশুমে কোন জাতটা উপযোগী। একই ফসলের সব জাত কিন্তু সব মরশুমের জন্য উপযোগী নয়। যেমন ধরুন বাদাম খরিফ মরশুমে একটা জাত হতে পারে, আবার হচ্ছে গরমের সময় গ্রীষ্মকালে একটা বাদামের চাষ হতে পারে, কলাইয়ের ক্ষেত্রে, মুগের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তাহলে জাত আমাকে দেখতে হবে যে কোন জাতটা ওই খরিফ মরশুমের জন্য উপযোগী, এবং সেই জাতের বৈচিত্র্যকরণ কিন্তু আমাকে করতে হবে। 3 নম্বর কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে গিয়ে যদি আমরা ঠিকঠাক যদি জাতের বৈচিত্র্যকরণ করতে পারি ধানের ক্ষেত্রেও, তাহলে পরবর্তীকালে রবি মরশুমের ক্ষেত্রে জমিটা কিন্তু অনেক আগে খালি হয়ে যাবে, এবং রবি মরশুমে আমরা ঠিক সময়ে ঠিক যাতে চাষ করতে পারবো, যাতে চাষি কিন্তু আরও বেশি অর্থনৈতিকভাবে লাভবান হবে। কাজেই খরিফ মরশুমে যে ফসল বৈচিত্র্যকরণের কথা আমরা বলছি, এটা শুধুমাত্র খরিফ মরশুমে নয়, এটা সারা বছর একটা প্রোগ্রামের, একটা পরিকল্পনার একটা অঙ্গ। তো এই পরিকল্পনাকে যদি বাস্তবায়িত করতে হয়, তাহলে বীজ আমাকে ঠিকঠাক জোগাড় করতে হবে, পুষ্ট বীজ, সঠিক বীজ আমাকে জোগাড় করতে হবে। সুস্থ সবল বীজ মানে হচ্ছে গিয়ে আপনারা সবাই জানেন যে অঙ্কুরোদ্গম ক্ষমতা ভালো থাকতে হবে, মানে জেনেটিক্যালি এটা পিওর হতে হবে, এর মধ্যে কোনো রোগ পোকার কোনো জীবাণু থাকলে বা ডিম থাকলে চলবে না, এর মধ্যে কোনো আগাছা সিড থাকলে চলবে না, এবং এটা কিন্তু ভায়াবেল হতে হবে। তো এই যে জায়গাগুলো রয়েছে, এই রকম ভালো বীজ আমাকে জোগাড় করতে হবে। এবং ভালো বীজ আমরা কোথায় পেতে পারি না, ভালো বীজ প্রথমে জাতটাকে আপনি নির্বাচন করুন। বীজের জন্য আপনি বিভিন্ন ধরনের দুটো যে ইউনিভার্সিটি রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে আপনি যোগাযোগ করতে পারেন, কৃষি বিভাগের যে ফার্ম রয়েছে, যে বিভিন্ন খামারগুলো রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, কৃষি দপ্তর রয়েছে ব্লক লেভেল থেকে, সাব ডিভিশন লেভেল থেকে, মহকুমা থেকে, জেলা পর্যায়ে কৃষি দপ্তরের সমস্ত কিছু রয়েছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। সোজা কথা গিয়ে যে পরিকল্পনাটা ঠিকঠাক করতে হবে, এবং এই যে খরিফ মরশুমে ফসল বৈচিত্র্যকরণের মাধ্যমে আমাদের যেটা করতে হবে, সে আমাদের ডাল শস্য এবং তৈলবীজের ক্ষেত্রে স্বনির্ভর হতে হবে, যেটা আগামী দিনের আমাদের সমস্ত চাষি ভাইদের শপথ নেওয়া উচিত যে নিজের যেটুকু প্রয়োজন ডাল এবং নিজের যে প্রয়োজন তেল, এই ডাল এবং তেলটা আমরা বাজার থেকে কিনবো না, আমার যেটুকু জমি আছে সেখান থেকেই আমি উৎপাদন করব। আপনি যদি স্বনির্ভর হন, আপনার পশ্চিমবঙ্গ স্বনির্ভর হয়ে যাবে এবং দেশ স্বনির্ভর হবে। এই কথা আমাদের কিন্তু মনে রাখতে হবে, এবং আগামী দিনে স্বনির্ভরতার লক্ষ্যে আমাদের কিন্তু ফসল বৈচিত্র্যকরণে যেতেই হবে, এবং পার্টিকুলারলি খুব নির্দিষ্টভাবে খরিফ খণ্ডে ফসল বৈচিত্র্যকরণ এবং জাতের বৈচিত্র্যকরণের দিকে আমাকে আগাতে হবে।
1: এতক্ষণ শুনলেন খরিফ মরশুমে ফসল বৈচিত্র্যকরণ, এই বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর প্রবীর ভট্টাচার্য।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কৃষিকাজের জন্য জল হওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের সব জেলাগুলির বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সতর্কবার্তায় জানানো হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি জেলার দু এক জায়গায় 7 থেকে 20 সেন্টিমিটার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কালিম্পং, কোচবিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান জেলার দু এক জায়গায় 7-11 সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। ঝড়ের সম্ভাবনা আছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলা এবং গাঙ্গেয়।

0: পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির দু এক জায়গায় কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন। আজকের চাষবাস এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
2: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
3: কার মাথায় উঠবে বিশ্বসেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
4: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
5: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
6: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
7: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
3: প্রতিটা ম্যাচের ইন ডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
4: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
7: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
8: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
9: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয়, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। এ বিষয়ে একটি কথিকা বলছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার রুনা বল।
10: এই জন্ম নিয়ন্ত্রণ কেন দরকার সেটা আর আজকে নতুন করে বলতে হবে না, সবাই জানেন। পরিবার পরিকল্পনা করতে হবে। আমাদের দেশের জনসংখ্যা বিস্ফোরণ হচ্ছে, সেখানে আমাদের জনসংখ্যা কম রাখতে হবে। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি শুধু যে দেশের জন্য দরকার তা নয়, আমাদের যে সীমিত সম্পদ তাকে ঠিকমতোভাবে ইউটিলাইজ করার জন্য বা ব্যবহার করার জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণ ভীষণ দরকার। তাহলে আমাদের জন্ম নিয়ন্ত্রণ কী কী পদ্ধতি হতে পারে? ছেলেদের জন্য ব্যবহারযোগ্য কিছু পদ্ধতি হতে পারে, মেয়েদের জন্য ব্যবহারযোগ্য কিছু পদ্ধতি হতে পারে। ছেলেদের জন্য কন্ডোম, আমরা সবাই জানি বহুল প্রচারিত। কন্ডোমের আরেকটা গুণ হলো, কন্ডোম নিয়ে যদি মেলামেশা করে সেক্ষেত্রে কিন্তু HIV এইডস বা অন্যান্য যৌন রোগ থেকে রক্ষা পাবে নারী। সুতরাং কন্ডোম পুরুষরা ব্যবহার করলে আমরা কিন্তু শুধু জন্ম নিয়ন্ত্রণ নয়, তার সঙ্গে অন্যান্য যে যৌন রোগ সেই রোগগুলোর থেকেও মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া এখন ফিমেল কন্ডোম বা মেয়েদের ব্যবহারযোগ্য কন্ডোমও কিছু পাওয়া যায়, যদিও সেটা প্রচার কিছু কম। পরবর্তী যেটা প্রচণ্ড প্রচারিত একটি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সেটা হলো পিল। রোজ রাত্রে মহিলাকে একটি করে পিল খেতে হবে। রাত্রেই যে খেতে হবে এরকম নয়, কিন্তু কথাটা হচ্ছে রাত্রিবেলা খাওয়ারটা নির্দিষ্ট থাকলে দিনের একটি নির্দিষ্ট সময় খেতে হবে। রাত্রিবেলা বললে মনে রাখা সহজ, সেই জন্যই আমরা বলি রাত্রির বেলায় শোয়ার আগে একটি করে পিল খেতে হবে। একুশটা পিলের পাতা হয় সচরাচর, এবং একুশটা পিল খাওয়ার পরে সাত দিন সে হয় কোনো পিল খাবে না, বা সরকারি যদি মালা বড়ি খায় তাহলে কালো পিলগুলো খাবে, সেই সময় তার মাসিক হবে, সাত দিন পরে আবার এই পিল খাবে। পিল কিন্তু প্রচণ্ড নিরাপদ, সম্পূর্ণ নিরাপদ একটি ব্যবস্থা, এবং পিল খেলে অনেকেই বলে ক্যান্সার হবে, না হবে না। পিল অনেক ক্যান্সার প্রোটেক্ট করে, যেমন ওভারির ক্যান্সার প্রোটেক্ট করবে পিল। পিলের কার্যকারিতা অত্যন্ত বেশি, প্রায় দেখা গেছে প্রায় 99% ক্ষেত্রে পিল খেলে, কিন্তু নিয়মিতভাবে খেলে বাচ্চা আসার সম্ভাবনা থাকে না, অবাঞ্ছিত মাতৃত্ব থেকে মুক্তি পাওয়া যায়। অবিবাহিত মেয়েরাও পিল খেলে কোনো অসুবিধা নেই, যদি তারা কোনো রকম যৌন সংসর্গে থাকে পিল খেতে পারেন, যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয়নি তারাও খেতে পারেন, যাদের একটি দুটি বাচ্চা হয়েছে তারাও খেতে পারেন, সকলেই খেতে পারেন, কোনো অসুবিধা কিছু হবে না। অনেকে বলেন পিল খেলে মোটা হয়ে যাচ্ছি, পিল খেলে মোটা হয়ে যায় এই কথাটা যেমন সম্পূর্ণ মিথ্যে নয়, কিন্তু এরকম অনেক ধরনের পিল আছে যাতে কিন্তু ওজন বাড়বে না। যদি আপনার এই ধরনের কোনো সমস্যা হয় ডাক্তারের সঙ্গে কথা বলুন, তারা আপনার শরীরের জন্য উপযুক্ত একটি পিল দেবে। বাচ্চা যখন বুকের দুধ খায় তখনও এক ধরনের পিল হয়, যেটাকে আমরা বলি প্রোজেস্টেরন অনলি পিল, সেই পিলটি তিনি খেতে পারেন। এছাড়া রয়েছে আমাদের কপারটি, যেটাও খুব বহুল প্রচারিত, এখন অনেক সময় ডেলিভারির পরে পরেই কপারটি পরিয়ে দেওয়া হয়, সিজারের পর পরিয়ে দেওয়া যেতে পারে, নর্মাল ডেলিভারির পরে পরিয়ে দেওয়া যেতে পারে। এই কপারটির একটা সুবিধা হলো, রোজ রোজ আপনাকে কিছু করতে হবে না, এই কপারটি একবার পরলে 3 বছর, কোনো ক্ষেত্রে 5 বছর আপনি নিরাপদ থাকবেন, তারপরে আবার কপারটিটি খুলে আরেকটি কপারটি পরে নিতে পারবেন। এই কপারটির সেরকম কোনো সাইড এফেক্ট নেই, এটা হরমোন রিলিজ করে না, সুতরাং হরমোনাল সাইড এফেক্ট নেই। কপারটিতে যদি কোনো অসুবিধা হয়, একটু হয়তো ব্লিডিংয়ের এপাশ ওপাশ হতে পারে, মানে একটু অনিয়মিত ব্লিডিং দু একবার হতে পারে, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। এছাড়া আছে ইঞ্জেকশন পদ্ধতি, 3 মাসে একটি করে মা যদি ইঞ্জেকশন নেন তিনি সম্পূর্ণভাবে নিরাপদ থাকবেন, তার ক্ষেত্রে কোনো কনসেপশন বা প্রেগনেন্সি হবে না। সুতরাং এটাকে বলা হয় অন্তরা, সরকারভাবে পাওয়া যায় সরকারি সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে, অন্তরা নিতে পারেন তিনি। এছাড়া আছে ছায়া বড়ি, আপনারাও জানেন যে ছায়া বড়িগুলো সপ্তাহে 2 করে খেলেই মা নিরাপদ থাকবেন, সুতরাং এই সমস্ত ব্যবহারগুলো করতে পারেন। এবং যখন তিনি চাইবেন যে এবার আমি আরেকটি বাচ্চা নেব, বা তিনি বিয়ের পর থেকে পিল খাচ্ছেন এবার বাচ্চা নেবেন, এই যেই পদ্ধতিগুলো বললাম এগুলো বন্ধ করলেই কিন্তু আবার প্রেগনেন্সি আসবে। আরেকটি পদ্ধতি আছে, সেটা হচ্ছে লাইগেশন, বা ছেলেদের ক্ষেত্রে ভ্যাসেকটমি, যেটা হচ্ছে যে বাচ্চার যে টিউব থাকে সেই ফ্যালোপিয়ান টিউব বা ইউটেরাসের বা জরায়ুর দুপাশে থাকে সেই টিউবটা একটু কেটে দেওয়া হয়, এটাকে বলা হয় লাইগেশন। অনেকে সিজারিয়ান সেকশনের সঙ্গে লাইগেশন করিয়ে নেন, বা যে কোনো সময় করাতে পারেন, মাসিকের পরে করিয়ে নিলেন, বা কোনো ক্ষেত্রে কোনো অ্যাবর্শন হলো, বা মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, তার সাথেও লাইগেশন করা যায়। তো লাইগেশন হচ্ছে অলমোস্ট একটা পার্মানেন্ট মেথড, এটা অনেকেই 2 বাচ্চার পরে লাইগেশন করিয়ে নেন। এছাড়া ছেলেদের ক্ষেত্রে আছে ভ্যাসেকটমি, সেটা সম্পূর্ণ নিরাপদ, লোকাল অ্যানেসথেসিয়াতেই ভ্যাসেকটমি হয়ে যায়, নো স্ক্যালপেল ভ্যাসেকটমি, সরকারের একটা প্রোগ্রাম আছে। তো মোটামুটিভাবে এগুলো হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, আশা করি আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন, সুস্থ থাকবেন নিজেরা এবং পরবর্তী প্রজন্মের জন্য আপনারা একটা সুস্থ পৃথিবী রেখে যেতে পারবেন।
9: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা যার শিরোনাম ছিল জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। কথিকাটি বললেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার রুনা বল। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
1: প্রাত্যহিকী।

রাতভর বৃষ্টিতে ভিজছে এ শহর, শহরতলি গ্রাম গ্রামান্তর বৃষ্টি ভেজা। বৃষ্টি স্নাত এই সকালে হয়তো কারো কারো মন একটু খারাপ।

কাপ গরম চায়ে চুমুক দিলে ঘুম ভাঙা মনটা খানিকটা চাঙ্গা হবে। আর মন খারাপের মহৌষধ নিয়ে আমরা তো এসেই গেছি প্রাত্যহিকীতে। সকলকে জানাই স্বাগত আর সুপ্রভাত।

আজকের দিনের কথা দিয়ে শুরু করি। আজ 10ই জুলাই, ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর জন্মদিন। আজ বাংলা ভাষার প্রতি নিবেদিত প্রাণ, বাংলা ভাষার অলংকার এবং অহংকার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাষাবিজ্ঞানী, বহু ভাষাবিদ ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ তুলনামূলক ভাষাতত্ত্বের সূত্রে উপমহাদেশের প্রায় সব ভাষায় পাণ্ডিত্য লাভ করেছিলেন, তবে বাংলা ভাষার উপর তার টান ছিল অপরিসীম। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষাতত্ত্বে স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হবার পর শেষ করলেন আইন পড়া। কিছুদিন আইনের জগতে থাকার পর চলে আসেন শিক্ষকতার জীবনে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণার পর যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারপরে রাজশাহী কলেজে। চর্যাপদ নিয়ে তার গবেষণা সাহিত্য সমাজে এক নতুন দিগন্তের সূচনা করে। তিনি সম্পাদনা করেন বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা, বঙ্গভূমি, পিস প্রভৃতি পত্রিকা, রকমারি, বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্যের কথা, এগুলি তার উল্লেখযোগ্য গ্রন্থ। যুগনায়ক এই ভাষাবিজ্ঞানী 1885 সালের আজকের দিনটিতেই 24 পরগনার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। আজ ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর জন্মদিনে আমাদের শ্রদ্ধা। এখন দেশবন্দনা শুনব সমবেত কণ্ঠে।

0: দেশবন্দনা শুনছিলাম সমবেত কণ্ঠে।
1: জুলাই মাসের এই প্রথম পক্ষে প্রাত্যহিকীতে লেখা পাঠানোর বিষয়ে মন খারাপের মহৌষধ। মন খারাপ বলে কয়ে আসে না সবসময়, এক একজনের ক্ষেত্রে পরিস্থিতি বিশেষে তার কারণও আলাদা আলাদা, রূপ অভিন্ন। আবার কোনো কোনো মন খারাপ এমন বেয়াড়া যে তার নির্দিষ্ট কারণও বোঝা যায় না চাই। তবে মন খারাপ যেমন ব্যক্তিগত, তার থেকে নিষ্কৃতি পাওয়ার উপায়ও এক একজনের কাছে এক এক রকম। আপনার মন খারাপ কাটানোর মহৌষধ কি? লিখছেন প্রাত্যহিকীতে আমাদের ইমেল আইডি chitihirjhanpi@gmail.com। চিঠি পাঠাচ্ছেন এই ঠিকানায় প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। জুলাই মাসের প্রথম পক্ষে প্রাত্যহিকীর বিষয়ে মন খারাপের মহৌষধ।

0: চলে আসি আজকের প্রথম চিঠিতে, যার লেখা প্রথমে আমার হাতে দেবাশিস মিত্র। আপনি থাকেন রাজচন্দ্র সেন লেন, কলকাতা 700009। মন থাকলে মনে যেমন আনন্দের উজ্জ্বলতা ঝিকমিক করে, তেমনি কখনো কখনো গভীর বিষাদের কালো মেঘও ছেয়ে ফেলে মনের সারা আকাশটাকে। সংবেদনশীল মানুষই বেশি আক্রান্ত হন মন খারাপের অসুখে, কেননা এই ধরনের ব্যক্তিরা তাঁদের চারপাশের মানুষজনের আচরণ খুব গভীরভাবে অনুভব করতে পারেন, আর সেই নানা অনুভবের স্পন্দনই কারণ হয় তাঁদের মন খারাপের। সৃজনশীল কবি, লেখক, শিল্পী মানুষদের মন খারাপ হয় বাস্তবের নানা পরিস্থিতির সংঘাতে, আর তাঁদের এমন সব সূক্ষ্ম বেদনার অনুভূতি ছড়িয়ে পড়ে তাঁদের লেখায়, আঁকায়, গানে। সেদিক থেকে দেখলে আমাদের ব্যক্তিজীবনেও কখনো কখনো মন খারাপ হওয়াটা খারাপ কিছু নয়, কেননা নীল আকাশে মাঝে মাঝে যেমন মেঘ জমলে বোঝা যায় স্বচ্ছ সুন্দর উজ্জ্বল আকাশের জন্য আমাদের ব্যাকুলতা, সেরকম মন খারাপই আমাদের মনে আনে বিষাদমুক্ত সুস্থ সুন্দর মনের কাছে ফিরে যাওয়ার আকুতি। মন খারাপ থেকে বাঁচতে বিশ্বকবি রবীন্দ্রনাথ চলে যেতেন প্রকৃতির কাছে, শিলাইদহে পদ্মার বজরায় ভ্রমণ কিংবা মায়াবী মংপু তাঁর মনে বড় প্রশান্তি এনে দিত। এ সময় তিনি মগ্ন থাকতেন নিজের সৃষ্টির জগৎ নিয়ে। শোনা যায় বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক চার্লস ডিকেন্স মন খারাপ থেকে বাঁচতে ঘর ছেড়ে বেরিয়ে রাস্তায় হাঁটতেন মাইলের পর মাইল, এমন উদ্দেশ্যহীন হাঁটাই ছিল তোমার মনের সব চট খোলার চাবিকাঠি। আর এমন মন খারাপ তো আমারও হয়, সেই মন খারাপের সময় আমি ফিরে যাই ফেলে আসা দিনগুলির স্মৃতিতে। স্মৃতির যে জন্ম আছে কিন্তু মৃত্যু নেই, তাই মন খারাপের মহৌষধ হিসেবে আমি আশ্রয় নিই সেই স্মৃতিতেই, যেখানে সময়ের ফ্রেমে বন্দী হয়ে আছে জীবনের নানা সুখ দুঃখের দিনগুলি। নমস্কার আন্তে, দেবাশিস মিত্র, রাজচন্দ্র সেন লেন, কলকাতা 700009।
1: পরের চিঠিতে আসব, তবে একটি ছোট্ট বিজ্ঞাপনের পর।
2: পিএম জয় আব গরিবকে জয় বন গই হ্যায়।
3: अच्छे उपचार के लिए अब नहीं रहेगा कोई लाचार। देश भर में 60 करोड़ से ज्यादा लाभार्थी हैं। अब 5 लाख के मुफ्त इलाज के हकदार। अब तक 25 लाख करोड़ रुपए से अधिक मूल्य के मुफ्त उपचार के लाभ दिए जा चुके हैं। और स्वाभिमान और

0: মন খারাপ। নন্দিতা সিনহা, ডাক্তার বাগান লেন, শ্রীরামপুর, হুগলি থেকে লিখছেন। মন খারাপ নামে এ করুণ মধুর জিনিসটার স্বভাব বড় অদ্ভুত, মসলিন কাপড়ের ওপর ঝরে পড়া সিঁদুরের মতো। মুছলে মুছে যায়, কিন্তু তার রেশটুকু রয়ে যায়। একঘেয়ে নাছোড়বান্দা বৃষ্টির মতো এই রেশটুকু মনকে স্যাঁতস্যাঁতে করে দেয়। ছোটবেলায় ছিঁচকাঁদুনে বলে আমার সুখ্যাতি বা দুঃখ্যাতি ছিল। মন খারাপ হলেই নাকি আমি কাঁদতাম। একটু বড় হয়ে অনুভব করেছি, মেয়েদের কান্না গোপন রাখতে হয়। জীবনের দীর্ঘ যাত্রা পথে আমি শিখেছি, নিজের আহত মন নিজেকেই সারিয়ে তুলতে হয়। সেই আরোগ্য লাভের পথে অবশ্য আছে কিছু টোটকা। কখনো অক্ষর সাজাতে বসি খাতার পাতায়, কখনো গান শুনি, কখনো মানুষজনের সঙ্গে কথা বলি, কখনো চেঁচিয়ে চেঁচিয়ে কবিতা আবৃত্তি করি, কিংবা বইয়ের পাতায় আত্মমগ্ন হই। কিন্তু যখন ঘুণ পোকার মতো মনটাকে কুড়ে কুড়ে খায় কোনো বিষণ্ন বোধ, যখন বুকের ওপর চেপে বসে থাকে পাষাণ ভার, তখন তার একমাত্র মহৌষধ হচ্ছে কাজ। সংসারের নানা কাজে ডুবিয়ে নিজেকে ব্যস্ত করে রাখি, রবীন্দ্রনাথের মঞ্জুলিকার মতো অনেকটা। যেন আবশ্যকটা সারা হলে তখন লাগে অনাবশ্যক কাজে। একটা ঘটনার কথা বলি, সামান্য কিন্তু তুচ্ছ নয়। বাড়ির পিছন দিকের একটি দেওয়ালের ভাঁজে ভীমরুলের চাক হয়েছিল মস্ত বড়। গাছে জল দিতে যাওয়ার সময় তাদের ওড়াউড়ি দেখি, সাবধানে যাতায়াত করি, কিন্তু ক্রমশ ভীমরুলের চাকটা ঘরের জানলার দিকে এগিয়ে আসছে, ঘরে ঢুকছে। ভয়ে ভাবনায় একদিন সন্ধ্যায় ওদের বাসার একটিমাত্র প্রবেশ দ্বারে কীটনাশক স্প্রে করলাম। তখন তাদের সেই ছটফটানি বাঁচবার জন্য আকুতি মনটাকে কষাঘাত করল, ভারাক্রান্ত করে দিল। নিজেই প্রশ্ন করলাম নিজেকে, কামড়ায় তো নি, আগেই এত ভয়। অন্য একটা মন বলল, জানো না, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তবু মন খারাপ হয় খুব। ওদের সেই নিশ্চিত আশ্রয়, সাজানো সংসার, কতদিনে তিল তিল পরিশ্রমে গড়ে তোলা বাসা সব ভেঙে দিলাম। কি নিপুণ পারিপাট্য সে বাসার। ইদানিং প্রায় মন খারাপ করে বসে থাকি, কাজ পড়ে থাকে সংসারের। এইসব মন খারাপের কোনো নিরাময় হয় না সময় ছাড়া। নন্দিতা সিনহা লিখলেন, ডাক্তার বাগান লেন, শ্রীরামপুর, হুগলি থেকে। আবারও একটি বিজ্ঞাপন বিরতি।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: শাবনূর সনম কামিনী, আপনি লিখেছেন গ্রাম

সাংবেরিয়া, পোস্ট থানা মাটিয়া জেলা, উত্তর চব্বিশ পরগনা থেকে। দেখতে দেখতে চারটি বছর কেটে গেল এই অজানা শহরে। একটি ছোট্ট টিনের তরঙ্গে কিছু বইপত্র, পাট ভাঙা স্বপ্ন আর এক বিশাল অনিশ্চয়তা নিয়ে যেদিন আমার শিকড় ছেড়ে প্রথম কলকাতার এক মেস বাড়িতে আস্তানা পাতি, তখন থেকেই এক অদ্ভুত মন খারাপ আমার দোসর হয়ে ওঠে। কারণে অকারণে, নির্জনে অথবা কোলাহলে হঠাৎ দু এক পশলা মন খারাপ আমার উপর ঝরে পড়ে। আমি তা আটকাতে শশব্যস্ত হয়ে কোনো থেরাপির ছাতা মেলে ধরি না, বরং ঝরতে দিই সেই বিন্দু বিন্দু মন খারাপকে। তারপর দিনশেষের আধারে এই কংক্রিটের জঙ্গলে বসে খসখস করে খেরোর খাতায় লিখতে থাকি আমার টুকরো টুকরো আরণ্যক স্মৃতির কোলাজ। আমাদের পুকুর পাড়ের ঝিঁঝি ডাকা, ঘুটঘুটে গাছমছমে অন্ধকার কিংবা চরাচর ভেসে যাওয়া রহস্যময় মিঠো জ্যোৎস্না, পাশাপাশি শুনতে থাকি আমার ফোনে রেকর্ড করা মায়ের কণ্ঠের আবৃত্তি কিংবা কোনো নজরুল গীতি। ধীরে ধীরে মন খারাপের অন্ধকার কেটে ভোর হয়। প্রাত্যহিক যাপনে খুচরো টুকিটাকি মন খারাপ আমাকে ছুঁতে পারে না, অথচ জীবনানন্দ কিংবা কাফকার ধূসর বিষণ্ণতার নেশায় সদা আচ্ছন্ন হয়ে থাকি আমি এবং আমার দোসর মন খারাপ। তবে মাঝে মধ্যে মন খারাপের দৌরাত্ম খুব মাথা চাড়া দিলে বেরিয়ে পড়ি এই শহরের আনাচে কানাচে। বাসি ভাত কিংবা মরা ছুঁচো বা ইঁদুর এতে অতি ছড়িয়ে থাকা স্যাঁত স্যাঁতে অলিতে গলিতে ঝুপড়ির শিশুদের লুকোচুরি খেলা, চাঙড় খসা ভগ্ন অট্টালিকার ব্যালকনিতে বসা নিঃসঙ্গ বৃদ্ধের খবরের কাগজ পড়া, কলেজ স্ট্রিটের পুরানো বইয়ের দোকানগুলোর অদ্ভুত সুন্দর প্রাচীন সুবাস, জমজমাট ভিড়ের মধ্যে যাত্রীহীন একলা ট্রামের টুংটাং একাকিত্বের সফর, পড়ন্ত বিকেলে গঙ্গার ওপারে ঝুলতে থাকা বিদায়ী সূর্যের রক্তিম আভা, ফুটপাতের চালচুলোহীন উদ্বাস্তু জীবনের হাসিমাখা সরল মুখ, পথের ধারে অন্ধ কানাইয়ের নকশি বড়ি কিংবা গোলাপ তোড়া বিক্রি, নিজের একমুঠো ভিক্ষার অন্ন এক রুগ্ন হার পাঁজর বের হওয়া ক্ষুধার্ত সারমেয়র সঙ্গে নির্দ্বিধায় ভাগ করে নেওয়া কোনো নিঃস্ব ভিখারির নির্মম সহমর্মিতা, অ্যাক্সিডেন্টে ক্ষতবিক্ষত এক অচেনা ব্যক্তিকে বাঁচাতে সভ্য আধুনিক ফটো শিকারীদের ভিড় ঠেলে এক হতদরিদ্র রিক্সাওয়ালার মানবিক হাত বাড়িয়ে এগিয়ে আসা, এইসব শহুরে বিপন্ন বিস্ময়ের মুখোমুখি হই ক্রমাগত। নিজের ভেতরের সেই দুর্বিনীত মন খারাপ বিনীত হয়ে আসে, শহরের অজস্র জীবন প্রবাহের তরঙ্গে মিশে যায় আমার একলা বিষাদ। আকাশচুম্বী প্রাসাদের নিচে তিলোত্তমা শহরের এই নগ্ন বাস্তবতায় যেন এক মুঠা শান্তি জল বা মহংসদ হয়ে আমার সমস্ত মন খারাপের দৌরাত্মকে বিস্তীমিত করে দেয়। আর এই কংক্রিটের জঙ্গলে অলক্ষেই নেমে আসে এক মন ভালো করা নরম শহুরে জ্যোৎস্না। মন ভালো করা নরম শহুরে জ্যোৎস্নার কথা লিখলেন শাবনুর সানম কামিনী, গ্রাম সাংবেরিয়া, পোস্ট থানা মাটিয়া, জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে।

কেন মন হল উদাস? সত্যি মনের খবর তো মনই জানে। শরীর প্রাত্যহিকীকে সেই কথাই এবারে লিখছেন সাধনা ঘোষ, থাকেন মানকুণ্ডু হুগলিতে। সত্যি বলতে কি জানি না কেন যে সেই ছোট্টবেলা থেকে সানাইয়ের সুর শুনলেই আমার মন ভীষণ খারাপ হয়ে যেত। বন্ধুদের সঙ্গে খেলা করতেও ইচ্ছে হতো না, সারাদিন একলা ঘুরে বেড়াতাম। বাবা অফিস থেকে ফিরলেই ছুট্টে গিয়ে বাবার বুকে আশ্রয় নিতাম। বাবা বলতেন, কি হয়েছে মা, মন খারাপ, মা বকেছে? আমি কোনো উত্তর দিতাম না। অদ্ভুত ব্যাপার, বাবার কাছে থাকলেই আমার সব মন খারাপ ভালো হয়ে যেত। বাবা ছিলেন আমার মন খারাপের মহৌষধ। একটু বড় হয়ে লক্ষ্য করেছিলাম প্রায় প্রত্যেক বিবাহ অনুষ্ঠানেই সানাই বাজত, বিবাহ মিলনের উৎসব। কিন্তু কন্যার বিদায় বেলায় সানাইয়ের করুণ রাগিনী আর কন্যার বিচ্ছেদ বেদনা এক হয়ে বাজত সকল আপনজনের প্রাণে। ঠিক করেছিলাম বিয়ে করব না। বাবা বলেছিলেন, চিন্তা করো না মা, কাছাকাছি সম্বন্ধ পেলে তবেই বিয়ে দেব। বাবা কথা রেখেছিলেন। প্রতিদিন ভোর পাঁচটায় অফিস যাওয়ার পথে জানলার পর্দাটা একটু সরিয়ে বাবা মেয়ের সাক্ষাৎ হতো। সারাদিনের মন ভালো রাখার অক্সিজেন পেয়ে যেতাম। মাঝে মাঝে শাশুড়ি মায়ের কাছে ধরা পড়ে গেলে মৃদু ভর্ৎসনা শুনতে হতো, তবু আমার মন খারাপের মহৌষধ যে চাই চাই। ছেলের জন্মের পর থেকে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। বাবা প্রতিদিন অফিস থেকে ফেরার পথে কন্যা সহ নাতিকে দেখে যেতেন। রিটায়ারমেন্টের পর বাবা অসুস্থ হলে পাকাপাকিভাবে বাবা মায়ের কাছে চলে আসে, তখন আবার অন্যরকম মন খারাপের শুরু। প্রাত্যহে কি মনে পড়ে যায় সেই বিখ্যাত গানটি, মন বলে আমি মনের কথা জানি না, তারায় তারায় উড়ে বেড়ায় মাটিতে সে নামে না। ১৯ বছরের বিবাহিত জীবনে শ্বশুরবাড়ির মানুষেরা যে এমনভাবে আমার মনটা দখল করে নিয়েছে আগে বুঝিনি। অগত্যা মন খারাপের মহৌষধের খোঁজে প্রায়ই বিপরীতগামী হতো আমার যাত্রাপথ। সবার মন ভালো থাকার শুভকামনায় লিখলেন সাধনা ঘোষ মানকুণ্ডু হুগলি থেকে।

0: কারবালা চা বাগান বানারহাট জলপাইগুড়ি থেকে লিখছেন ঈশিতা গুপ্ত। মেঘপিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। মন খারাপ কার না হয়, কিন্তু কেন হয়, কত কারণে হয়, অকারণেও হয়, সেই গানটা মনে পড়ে। মন খারাপ করা বিকেল মানেই মেঘ করেছে, দূরে কোথাও দু এক পশলা বৃষ্টি হচ্ছে। এত নস্টালজিয়া প্রায়ই হয়, পুরনো গন্ধ, পুরনো গান, বসন্তের দক্ষিণা হাওয়া মনটাকে কোথায় যে নিয়ে যায়। আর আছে বাস্তব সামাজিক ওলটপালট, অস্থিরতা, অন্যায়, হিংসা, স্বার্থপরতা, আগ্রাসন দেখে রাগ, ও তার ফলে মন খারাপ। কি করি তখন? খুব অসহায় বোধ করি, নিজেকে অপদার্থ বলে মনে হয়। প্রতিবাদ, প্রতিরোধ, রুখে দাঁড়ানো, এসবে যোগ দিলে হয়তো কিছুটা আরাম পাওয়া যেত, কিন্তু কাগজে কলমে প্রতিবাদ ছাড়া আর কিছু করে উঠতে পারি না। কোথাও একটা সীমাবদ্ধতা আছে, স্বীকার করি। তবু যারা প্রত্যক্ষ প্রতিবাদে সামিল হয় তাদের কুর্নিশ করি, আর কোনোভাবে প্রতিকারের পথ মিললে মন খারাপ দূর হয়। মন খারাপ হয় কাছের মানুষ খারাপ থাকলে, বন্ধুরা সমস্যায় থাকলে, ছাত্রছাত্রীদের হতাশায়, খুব প্রিয়জনের চলে যাওয়ায়। এসব মন খারাপ সময়ের সঙ্গে ধীরে ধীরে প্রশমিত হয়। তখন ইচ্ছে করে চোখ বন্ধ করে পছন্দের গান শুনতে, কবিতা পড়তে, দূরে থাকা ছেলেমেয়ের সঙ্গে দূরভাষে কিছুটা বাক্যালাপ করে মন হালকা করতে। আর দু একটা মহৌষধ আছে আমার এই মনের অবসাদ কাটানোর, সে আমার সবুজের কাছে আত্মসমর্পণ। অন্তত 200 গাছপালার আমার এক সংসার আছে, তাদের পরিচর্যা, তাদের পাশে কিছুক্ষণ থাকা, প্রাণ ভরে শ্বাস নেওয়া, ফুল বা ফল হলে যে নিবিড় আনন্দ পাওয়া, তা সব মন খারাপকে নিমেষে সারিয়ে দেয়। আর আছে অবলা প্রাণীকুল, কুকুর, বেড়াল, অজস্র পাখি, তাদের সঙ্গ যে কি আনন্দের তা তারাই বোঝেন যারা এদের আপন করে কাছে টানেন। এরাও সব মন খারাপকে বিলকুল ঘুচিয়ে দেয়। মন খারাপের এই মহৌষধের কথা প্রিয় প্রত্যহের প্রাত্যহিকীকে লিখেছেন ঈশিতা গুপ্ত, কারবালা চা বাগান বানারহাট জলপাইগুড়ি থেকে।
1: নবনগর, যাদবপুর, কলকাতা 32 থেকে এসেছে আরতি মণ্ডলের চিঠি। লিখছেন তরঙ্গবন্ধু প্রাত্যহিকী শক্তি চট্টোপাধ্যায়। তো কবেই বলে গেছেন, মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙাটির গায়ের মতন, বসুধায় বহমান নিত্য রসের ধারায় লুকিয়ে থাকে মন খারাপের মহৌষধ। এ মহাবিশ্বের প্রেমে আঘাত আছে নাই কো অবহেলা, একাধারে সে জীবনে দেয় কর্মের ক্লান্তি, অপরদিকে সেই ক্লান্তি হরণ করে বিশ্ব প্রকৃতি, প্রিয় বই, গান অথবা প্রিয় মানুষ নামক মহৌষধ। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু বলেও সুদূর পিয়াসী পাখা নিয়ে চলে যে বিশল্যকরণীর সন্ধানে, তার নাম ভ্রমণ। সেই ধ্রুবক প্রেমে দূরত্ব হয়ে ওঠে প্রেমিকার কপালের লাল বিন্দুটির মতো ক্ষুদ্র, অজানার অভিজ্ঞতা তার কোলে ঠাঁই দিয়ে শোষে নেয় মন খারাপের সবটুকু। মন খারাপ মিশে যায় হিমালয়ের শৈত্য থেকে শুরু করে দুধসাগর জলপ্রপাতের ফেনিল উচ্ছ্বাসে। মন ভালো থাকলে দূরে থাকে অ্যালজাইমার্স, ডিমেনশিয়ার মতো রোগ। আবার সেই রোগের চিকিৎসাতেও অশীতিপর রোগীর মন ভালো রাখতে ব্যবহৃত হয় মানুষের মতো দেখতে অবিকল সিলিকনের বাচ্চা পুতুল দিয়ে লাইফ লাইক ডল থেরাপি, আবার কখনো পোষ্য থেরাপি। মন ভালো করার আর এক অব্যর্থ দাওয়াই হল সঙ্গীত। শ্রমজীবী মানুষের কর্মক্লান্তি কাটাতে জন্ম হয়েছে বহু লোকসঙ্গীতের, জারি সারি, ভাটিয়ালি, ছাদপেটাই অথবা ধান কাটার গান। সারাদিন পিটিকার দালানের ছাদ, পাদ ভরে ভাত পাই না, ধরে আসে হাত গো, অথবা হেই ওরে হেই ও সামাল সামাল, সামাল তরি সামলে তরি বাইও এই সুর বঙ্গভূমির একান্ত নিজস্ব। আর সর্বশেষে মাথায় হাত রাখতে তো আছেন মৃত্যুঞ্জয় বিশ্বকবি, যে কোনো পরিস্থিতিতে যে নিপবিধি আমাদের কখনো আশ্রয়হীন করে না, মনের শুষ্কতাপের দৈত্যপুরীর দ্বার ভেঙে ঢুকে পড়ে এক পশলা আষাঢ়ের সুগন্ধ, সাত সমুদ্র তেরো নদী পেরিয়েও নিজের ঘরে চেনা বাহু ডোরে ফিরবার চিরন্তন প্রতীক্ষার সুরটি হয়ে ওঠে সবথেকে মন ভালো করা অধ্যায়। নিভৃত মনের সবটুকু অভিমান আর আকুতি মিশিয়ে তাই যেন আজও অপুর সংসার ছবিতে অপর্ণার সেই সুর ভেসে আসে। আমার শরীর ভালো, মনের অসুখ সারবে তুমি এলে, আসবে তো, না এলে কিন্তু আড়ি আড়ি আড়ি। আরতি মণ্ডল, নবনগর, যাদবপুর, কলকাতা ৩২।
0: এবারে তনুশ্রী মাইতির লেখা পড়ব। আপনি লিখেছেন কিশোরনগর কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। সব মানুষের মতো আমারও বুক জুড়ে একটা ছোট লাল টুকটুকে তরতাজা মন আছে বলেই সেখানে প্রায়শই মন খারাপের মেঘ জমে। এটাই প্রকৃতির সবচেয়ে স্বাভাবিক নিয়ম। কিন্তু এই মেঘলা দিনে আমি যখনই ক্লান্ত হয়ে জীবনযুদ্ধে বিধ্বস্ত সৈনিকের মতো দিকবিদিক হারিয়ে ফেলি, তখন আমার সমস্ত সত্তা আলোর দিশা দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে। যখন এক বুক আকুলতা নিয়ে একটুকরো আলোর দিশা পাওয়ার ব্যাকুল প্রার্থনায় রত, তখনই আমার চোখের সামনে ভেসে ওঠে একটা চেনা মুখ, আমার আলোর দিশারি, মন খারাপের মহৌষধ, আমার মা। খুব অল্প বয়সে এই সংসারে পা রেখেছিলেন মা। চারদিকের অভাব অনটন ছিল নিত্যদিনের সঙ্গে। বাবা চাকরি করলেও সেই সীমিত আয়ে এত বড় সংসার চালানো সহজ ছিল না। নিজের সব সুখ আহ্লাদ বিসর্জন দিয়ে পরিবারের প্রতিটি মানুষকে এক সুতোয় বেঁধে রেখেছেন সযত্নে, পরম মায়ায়। দাদু ঠাকুমার শেষ বয়স পর্যন্ত যেভাবে নিরলস সেবা করেছেন তা আজ ভাবলেও আমার চোখে জল চলে আসে। সময়ের চাকা ঘুরেছে কিন্তু মায়ের পরিশ্রম কমেনি। আজ এই বয়সে এসেও তিনি সমানে লড়ে যাচ্ছেন। একদিকে যেমন ঘরের সব কাজ নিখুঁতভাবে সামলান, অন্যদিকে নাতিদের দায়িত্ব হাসি মুখে সামলান। ঘরের ভেতর থেকে শুরু করে বাইরের জগৎ সবখানেই মায়ের এক অদ্ভুত মায়াবী হাতের ছোঁয়া। তাই আজ যখন বন্ধুদের চাকরি পেতে দেখে আমার মন খারাপ হয়, মোটামুটি ভালো পড়াশোনা শেষ করেও বেকার থাকার গ্লানি যখন আমাকে গ্রাস করে, কিংবা সারাদিনের সংসারের খাটুনি আর ছেলেকে পড়ানোর ক্লান্তিতে আমি যখন ভেঙে পড়ি, তখনই আমি মায়ের এই হাসি মুখটার দিকে তাকাই। মন খারাপের কালো মেঘে সরে যায় নিমেষের মধ্যে। মা যদি এই বয়সে এসেও ধৈর্য, নিষ্ঠা, অত্যন্ত দক্ষতার সঙ্গে এত বড় সংসারের ভার বহন করতে পারেন, তবে আমি তাঁর সন্তান হয়ে কেন হাল ছেড়ে দেব? মা শিখিয়েছেন যে সফল হওয়া মানে শুধু একটা চাকরি পাওয়া নয়, সফল হওয়া মানে সমস্ত প্রতিকূলতার মুখে দাঁড়িয়েও নিজের দায়িত্বগুলো সততা ও দক্ষতার সঙ্গে পালন করে যাওয়া। তাই তো আজ যখনই জীবনের কোনো মোড়ে দাঁড়িয়ে আমার মন খারাপ হয়, অবুজ মনটা হতাশায় ভেঙে পড়তে চায়, তখন যার কথা ভাবলেই মনের সব অন্ধকার কেটে যায়, সে আর কেউ না, আমার জীবনের সমস্ত মন খারাপের মহৌষধ, জাদু করি মা। নিজের প্রিয়জনদের কাছ থেকে সমালোচনার ঝড়ে যখন নুইয়ে পড়ি, ঠিক তখন যেন মা কানে কানে বলে ওঠেন, যে গাছের আম যত মিষ্টি হয় লোকে সেই গাছে ঢিল ছুঁড়ে তত বেশি, ঠিক জাদুর মতো কথাগুলো মন খারাপের মেঘকে সরিয়ে দেয় নিমেষে। তাই জীবন সমুদ্রে জোয়ার ভাঁটা পেরিয়ে এখনও নিজের তরণীটা ঠিকঠাক ভাসিয়ে রাখতে পেরেছি মা নামক মহৌষধের গুণে। মায়ের কথা লিখলেন তনুশ্রী মাইতি, কিশোরনগর, কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে।

যতই ভাবি না কেন কোনো কিছুতেই মন খারাপ করব না, নিজেকে সংযত রাখবো, তবুও বিপন্ন মনের কাছে ক্ষেত্র বিশেষে নতি স্বীকার করতেই হয় আমাকে। সাধনা মজুমদারের লেখাটি পড়ছি, বরানগর ডানলপ কলকাতা 108 থেকে পাঠিয়েছেন চিঠি। স্পর্শকাতর মনটা কখনো রৌদ্রের মতো ঝলমলে, কখনো আবার জল ভরা মেঘের মতো কান্নাধারার দোলায় দুলে দাঁড়িয়ে থাকে আমার ব্যথার আড়ালেতে। তাই মন খারাপ হলেই কাজের মধ্যে আকণ্ঠ ডুবে যাই। আমার কাজের মাঝে বেতার তরঙ্গে ভেসে আসে গানসহ নানা অনুষ্ঠানের সম্ভার, সেই সম্ভারে তৃপ্ত, সুস্থ, সুন্দর হয় আমার মন। তখন যন্ত্রণাক্লিষ্ট মন হারিয়ে যায় কোন অজানায়। খুব সামান্য কারণে মন খারাপ হলে বাড়ির উত্তরের বারান্দার একটি কোণে চুপটি করে বসে পথচারীদের চলাফেরা লক্ষ্য করি। চলমান আখ পেশাইয়ের যন্ত্রটির ঘুঙুরের আওয়াজ দৃষ্টি ঘুরিয়ে দেয় যন্ত্রটি।

0: দিকে। আবার নতুনত্বকে আবিষ্কার করি যখন দেখি ধুনুরিরা আগের মতো লেপ বালিশ তোষক হাঁক না পেড়ে লাউডারের সাহায্য নেয় ক্রেতাদের আকর্ষণ করতে। এমনি করে মনের অখণ্ড বিষণ্ন অংশটি দ্রবীভূত হয়ে যায় একসময়। কিন্তু অসহনীয় দুঃখে গভীর শোকে মন যখন ভেঙে পড়ে, কিছুতেই মন মানে না, তখন কারুকার্য খচিত হারমোনিয়ামটিকে আঁকড়ে ধরি, একা মোর গানের তরি ভাসিয়ে চলি, রিডের উপর অঙ্গুলি চালনায় বেজে ওঠে আমার সকল দুঃখের প্রদীপ, জেলে দিবস গেলে করব নিবেদন, আমার ব্যথার পূজা হয়নি সমাপন। হারমোনিয়ামে সুরে সুর মেলাতে গিয়ে যখন গলা জড়িয়ে আসে, তখন সহসা আমার অলক্ষে দাঁড়িয়ে থাকেন রবীন্দ্রনাথ, যেন সান্ত্বনা দিয়ে বলেন, জীবনও যখন শুকায়ে যায় করুণাধারায় এসো। কবির করুণাধারায় স্নাত হই, এই মহামানব আমার মন খারাপের মহৌষধ হয়ে ওঠেন, যিনি মৃত্যু দুঃখ অপমান লাঞ্ছনায় শানিত হয়ে সৃষ্টিশীল কাজে ব্রতী থেকেছেন, দুঃখে শোকে অবিচল সেই কবি হয়ে ওঠেন আমার আশ্রয়ে। রবীন্দ্রনাথ মহৌষধ রূপে শক্তিদাতা হয়ে মনকে আমার জাগিয়ে তোলেন। সাধনা মজুমদার, বরানগর, ডানলপ, কলকাতা, 108 থেকে।
1: জানিয়ে দেব আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের পরবর্তী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে, কয়েক পশলা হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত 24 ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.1 ডিগ্রি কম। সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 98%, সর্বনিম্ন 84%। গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়েছে 27.9 মিলিমিটার।
0: প্রাত্যহিকীর সময় তো শেষ, আজকের মতো বিদায় নিতেই হচ্ছে। আজ সকালে আষাঢ়ের একেবারে নিখুঁত ছবি, গতকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে অবিরাম ধারায় ঝরছে, কিন্তু আপনারা মনের ভার বাড়াবেন না, ভালো থাকুন, উপভোগ করুন বর্ষা, আমাদের সঙ্গে থাকুন। আজ আপনাদের সঙ্গে ছিলাম
1: চন্দ্রজিৎ প্রামাণিক,
0: সুচিস্মিতা গুপ্ত। নমস্কার।
1: নমস্কার।
0: এখন খবর।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ভারত অস্ট্রেলিয়া ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউজিল্যান্ড সফরকে কেন্দ্র করে অকল্যান্ডে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সুরক্ষিত ও সমৃদ্ধ সীমান্ত অঞ্চল এবং সচেতন সমাজই দেশকে নিরাপদ করে তুলতে পারে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী ঘোষণা করেছে, বলেছেন সরকার E85 জ্বালানি চালু করার পরিকল্পনা করছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর কুয়েত সফর শেষে ওমান পৌঁছেছেন। বিশ্বকাপ ফুটবলে গত রাতে ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ গতকাল তৃতীয় অস্ট্রেলিয়া ভারত বার্ষিক শীর্ষ শিখর সম্মেলনে অংশ নেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে ভিক্টোরিয়ার গভর্নমেন্ট হাউসে দুই নেতাই যৌথ সাংবাদিক সম্মেলন করেন। ক্রমবর্ধমান জটিল কৌশলগত পরিস্থিতিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাই অংশীদারিত্বের মূল ভিত্তি বলে ভারত ও অস্ট্রেলিয়া যৌথ বিবৃতিতে পুনর্ব্যক্ত করেছে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশের মধ্যে গতকাল প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়। ঘোষণাপত্রে উভয় নেতাই দুই দেশের সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছেন। যৌথ ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক শান্তিপূর্ণ স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতার উপর জোর দেন।
1: पीएम सूर्यघर योजना को सपोर्ट करने के लिए हमने मिलकर गुजरात में रूफटॉप सोलर ट्रेनिंग एकेडमी बनाई है। ये एकेडमी अनेक महिलाओं और युवाओं की कैपेसिटी बिल्डिंग में योगदान देगी। न्यूक्लियर एनर्जी के क्षेत्र में हमने एक महत्वपूर्ण समझौता किया है। इससे ऑस्ट्रेलिया से भारत को यूरेनियम सप्लाई का मार्ग खुलेगा और हमारे क्लीन एनर्जी के उद्देश्यों को नई ताकत मिलेगी।
0: ऑस्ट्रेलिया सफर होते प्रधानमंत्री नरेंद्र

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফল অস্ট্রেলিয়া সফর শেষে আজ তিনি মেলবোর্নে সে দেশের বিরোধী দলনেতা অ্যাঙ্গাস টেলরের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং রাজনৈতিক সহযোগিতা নিয়ে বৈঠক করবেন। এরপর তিনি ত্রিদেশীয় সফরের পরবর্তী পর্যায়ে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক অস্ট্রেলিয়া সফর দুদেশের মধ্যে সম্পর্কের এক উল্লেখযোগ্য মাইলফলক সূচিত করেছে। বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা গভীরতর করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশ সচিব বিক্রম মিশ্রী গতকাল এক সাংবাদিক বৈঠকে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের মধ্যে আলোচনায় ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্ব এবং দুই নেতার মধ্যে নিবিড় সহযোগিতার দিকটি ফুটে উঠেছে। ভারত অস্ট্রেলিয়া তৃতীয় বার্ষিক শিখর সম্মেলনে উভয় পক্ষই দীর্ঘ সময়ের জন্য অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম ভারতের সরবরাহের বিষয়ে প্রশাসনিক কর্মপদ্ধতি চূড়ান্ত করেছে। এই চুক্তি ভারতের স্বচ্ছ জ্বালানি কর্মসূচি এবং কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে সহায়ক হবে। দুই নেতা অর্থনৈতিক সহযোগিতার দিকটিও পর্যালোচনা করেছেন। মার্বেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদী অনুষ্ঠানের জন উচ্ছ্বাসের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। গত ১২ বছরে তৃতীয়বার অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী সে দেশে বসবাসরত 10 লক্ষ ভারতীয় সম্প্রদায়ের উল্লেখযোগ্য অবদানের কারণে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত্তি স্থাপিত হওয়ায় সন্তোষ ব্যক্ত করেন। আরও বৃদ্ধি আরও সাফল্যের মন্ত্রে ভর করে ভবিষ্যৎমুখী উন্নত ভারত গঠনের লক্ষ্যে কার্যকর রূপরেখার ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ম্যানুফ্যাকচারিং পরিমণ্ডলের বৃদ্ধির উপর আলোকপাত করে শ্রী মোদী বলেন, মেক ইন ইন্ডিয়া এখন আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত হয়েছে। কৌশলগত নিরাপত্তা এবং উদ্ভাবনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদী ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাপনায় দেশের অবদানের উপর আলোকপাত করেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ভারতের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে সেদেশের বিকাশে ভারতীয় সম্প্রদায়ের অবদানের কথা উল্লেখ করেন। আধুনিক কূটনীতির ভিত্তিতে আরও দৃঢ় করে তোলার পাশাপাশি সভ্যতাগত ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে অস্ট্রেলিয়া ভারতের কাছে সাংস্কৃতিকগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রাচীন মূল্যবান সামগ্রী ফিরিয়ে দিতে চলেছে। সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, এর মধ্যে রয়েছে দেবী ভদ্রকালীকে উৎসর্গীকৃত একটি ব্রোঞ্জের ত্রিশূল, নন্দীর একটি অপূর্ব গ্রানাইট মূর্তি এবং ব্যাসল্ট পাথরে নির্মিত সরানন কার্তিকেয়ের এক ভাস্কর্য। এই তিনটি নিদর্শনই একাদশ ও দ্বাদশ শতাব্দীর এবং সেগুলি মূলত তামিলনাড়ুর ঐতিহাসিক মন্দিরগুলি থেকে পাওয়া গিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিউজিল্যান্ড সফরকে কেন্দ্র করে অকল্যান্ডে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রায় চার দশক পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এই প্রথম নিউজিল্যান্ড সফর। এই ঐতিহাসিক মুহূর্তটিকে ঘিরে প্রবাসী ভারতীয় সম্প্রদায় এবং নিউজিল্যান্ডের সাধারণ নাগরিক উভয় পক্ষই অধৈর আগ্রহে অপেক্ষা করছে। প্রধানমন্ত্রীর এই সফর ভারত নিউজিল্যান্ড সম্পর্কের এক নতুন অধ্যায় সূচনা করবে বলে মনে করা হচ্ছে। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে বিজেপি জানিয়েছে। এই চুক্তির আওতায় ভারত ইন্দোনেশিয়াকে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস সরবরাহ করবে। নতুন দিল্লিতে দলের মুখপাত্র তুহিন সিনহা সাংবাদিকদের বলেন, ফিলিপিন্স ও ভিয়েতনামের পর তৃতীয় দেশ হিসেবে ইন্দোনেশিয়ার সঙ্গে ভারত এ সংক্রান্ত চুক্তি করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সুরক্ষিত সমৃদ্ধ সীমান্ত অঞ্চল এবং সচেতন সমাজই দেশকে নিরাপদ করে তুলতে পারে। তিনি বলেন, ভাইব্রেন্ট ভিলেজেস প্রোগ্রাম, সীমান্ত এলাকায় কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি যাতে বাস্তবায়িত হয় সেই লক্ষ্যে কাজ করে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশকে সম্পূর্ণভাবে অনুপ্রবেশ মুক্ত করতে সরকার এক শক্তিশালী ব্যবস্থা গড়ে তুলেছে। উল্লেখ্য, গতকাল নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে তিনি সভাপতিত্ব করেন। কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর ও পাঞ্জাব, উত্তরাখণ্ড, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং দেশের উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলির সীমান্তবর্তী জেলার পুলিশ সুপাররা সম্মেলনে যোগ দেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর কুয়েত সফর শেষে ওমানে পৌঁছেছেন। সেদেশের বিদেশ মন্ত্রকের মহানির্দেশক শেখ আহমেদ আল মাসকারি তাঁকে স্বাগত জানান। ডক্টর জয়শঙ্কর বর্তমানে ১১ দিনের কাতার, বাহরিন, কুয়েত, ওমান, নিউইয়র্ক এবং ব্রাসেলস সফর করছেন। এরপর তিনি নিউইয়র্কে ২০২৮-২৯ সালের রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের সদস্য পদে প্রচারাভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন। ভারত যুদ্ধদীর্ণ এলাকায় যৌন নিপীড়ন, সিআরএসভির মতো ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এটিকে যুদ্ধ, সন্ত্রাসবাদ, নির্যাতন ও রাজনৈতিক নিপীড়নের এক হাতিয়ার হিসেবে বর্ণনা করেছে। যুদ্ধকালীন যৌন হিংসা বিষয়ক রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের আলোচনায় রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতারিণী হরিশ বলেন, ভারত এমন অপরাধের তীব্র নিন্দা জানায়। রাষ্ট্রসংঘের মহাসচিবের প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি বলেন, ২০২৫ সালে এ ধরনের প্রমাণিত মামলার সংখ্যা ব্যাপক বৃদ্ধি পাওয়ার বিষয়টি সম্মিলিত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তাকে আরও জোরালো করে তুলেছে।
1: Today's open debate is on a subject that warrants collective deliberation by member states, particularly in the wake of findings of the UNSG's report on conflict-related sexual violence that corroborates a sharp increase in verified cases in 2025 and the extreme brutality involved. Sexual violence continues to be used as a means of war, of terrorism, torture and political repression to subjugate communities, suppress dissent and inflict human suffering. This continues amid a thriving culture of impunity. We strongly condemn such heinous acts.
0: তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবরাই

পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার তিনটি আসনে বিজেপির প্রার্থী হচ্ছেন। দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গতকাল এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর আগে এই তিনজন গতকালই বিজেপিতে যোগদান করেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, ভারত বিশ্বের দক্ষতা কেন্দ্র, জিসিসি হিসেবে ভারত অন্যতম পছন্দের দেশ হিসেবে উঠে এসেছে। নতুন দিল্লিতে জিসিসির বাণিজ্য সম্মেলনে তিনি বলেন, এর পিছনের মূল কারণ হল শক্তিশালী প্রাতিষ্ঠানিক দক্ষতা ও উদ্ভাবনী পরিমণ্ডল। নতুন দিল্লিতে বণিক সংঘ সিআইআই আয়োজিত ন্যাশনাল জিসিসি বিজনেস সামিটে অর্থমন্ত্রী বলেন, ভারতে বর্তমানে 21-এর বেশি সক্রিয় এ ধরনের কেন্দ্র রয়েছে, যেখানে 23 লক্ষ পেশাদার সরাসরি কাজ করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, সরকার E85 জ্বালানি চালু করার পরিকল্পনা করছে। এর দাম E20 পেট্রোলের তুলনায় লিটার প্রতি প্রায় 20 টাকা কম হবে এবং ইথানলের উচ্চ মাত্রার মিশ্রণযুক্ত এই জ্বালানি শুধুমাত্র বিশেষভাবে তৈরি ফ্লেক্স ফুয়েল গাড়ির ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। এক বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইথানল মিশ্রণ কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি উপভোক্তাদের আর্থিক স্বস্তি দেওয়াই এই প্রস্তাবিত পদক্ষেপের মূল লক্ষ্য। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনেইর 6-দিনব্যাপী রাষ্ট্রীয় শেষকৃত্য গতকাল শেষ হয়েছে। অগণিত সমর্থকদের উপস্থিতিতে মাশহাদের ইমাম রেজা মাজারের দার আল জিকার প্রার্থনা কক্ষে তাঁকে সমাহিত করা হয়। শেষকৃত্যের সময় ধর্মীয় আচার সম্পন্ন করেন খামেনেইর বড় ছেলে সৈয়দ মোস্তাফা খামেনেই। মার্কিন যুক্তরাষ্ট্র বুশেহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিমান হামলা চালিয়েছে বলে ইরানের এক আধিকারিক অভিযোগ করেছেন। ইরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় দুপুরের দিকে এক হামলা করা হয়। এর আগে কয়েক ঘন্টা আগেই আমেরিকার সেন্ট্রাল কমান্ড ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান শেষ করার কথা জানিয়েছিল, তবে এই বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এদিকে পরপর দুরাত তাদের শহর লক্ষ্য করে মার্কিন বোমা হামলার পর বাহরিন, কুয়েত এবং কাতারে আমেরিকার ঘাঁটি ও সামরিক কেন্দ্রগুলি লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়েছে ইরান। বিকেলে এই হামলা চালায় তারা। বিশ্বকাপ ফুটবলে গত রাতে ফ্রান্স মরক্কোকে 2-0 হারিয়ে সেমিফাইনালে উঠেছে। ফ্রান্সের হয়ে 60 মিনিটে কিলিয়ান এমবাপে এবং 66 মিনিটে ওসমান দেম্বেলে গোল করেন। এদিকে লস অ্যাঞ্জেলেসের ইঙ্গেলওয়ুড স্টেডিয়ামে আজ ভারতীয় সময় রাত 12:30 স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। পুরুষদের ক্রিকেটের ব্রিস্টলে চতুর্থ টি-20 ম্যাচে ইংল্যান্ডের কাছে 9 উইকেটে পরাজিত হয়েছে ভারত। এই জয়ের ফলে 5 ম্যাচের সিরিজে 3-0 ব্যবধানে জয়লাভ করেছে ইংল্যান্ড। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা এবং জনবিন্যাস পাল্টে দেওয়ার অপপ্রয়াসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বিভিন্ন সরকারি দপ্তরে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে রাজ্য সরকার শ্বেতপত্র প্রকাশের প্রক্রিয়া শুরু করেছে। অন্নপূর্ণা যোজনায় আবেদনকারীর নাম, আধার সংক্রান্ত তথ্যে ছোটখাটো সংশোধনের জন্য অনলাইন পোর্টালে এডিট করার সুবিধা চালু করছে রাজ্য সরকার। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ শিখ বরাইক পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার তিনটি আসনে বিজেপির প্রার্থী হচ্ছেন। গতকালই তারা বিজেপিতে যোগ দেন। মেট্রোর কাজের জন্য চিংড়িহাটা উড়ালপুল আজ রাত 8টা থেকে 13ই জুলাই সকাল 8টা পর্যন্ত বন্ধ থাকছে। নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। আসি বিস্তারিত সংবাদে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদের নিয়ে গতকাল বৈঠক করেছেন। স্পর্শকাতর এলাকাগুলির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে দেশের সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা এবং সুরক্ষা ব্যবস্থা বৃদ্ধির বিষয়ে পর্যালোচনা করা হয়েছে বৈঠকে। অনুপ্রবেশ, অবৈধ অভিবাসন, সীমান্ত সুরক্ষা ও মাদক পাচারের মতো নানা বিষয় আলোচ্যসূচিতে ছিল। পশ্চিমবঙ্গ সহ দেশের পূর্বাঞ্চলে আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া জেলাগুলিতে অনুপ্রবেশের ফলেই জনবিন্যাস পাল্টে যাবার যে সংগঠিত অপরাধ চক্র চলেছে তার বিরুদ্ধে কেন্দ্রের তৎপরতার মধ্যেই এই বৈঠক। উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে জনবিন্যাসের পরিবর্তিত প্রভাব ও তার সম্ভাব্য কারণ খতিয়ে দেখতে সম্প্রতি একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হয়েছে। তৃণমূল কংগ্রেস সরকারের 15 বছরের শাসনকালে বিভিন্ন সরকারি দপ্তরে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে শ্বেতপত্র প্রকাশের প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। নবান্নে গতকাল অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের পৌরোহিত্যে এই সংক্রান্ত প্রথম উচ্চ পর্যায়ের বৈঠকে বিভিন্ন দপ্তরের সচিবদের কাছ থেকে প্রকল্পভিত্তিক তথ্য ও নথি

0: চাওয়া হয়েছে, বিশেষ করে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ অন্য খাতে ব্যবহার, বরাদ্দে অপব্যবহার ও আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন দপ্তরের এই রিপোর্টের ভিত্তিতে তৃণমূল সরকারের আমলের আর্থিক অনিয়ম নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদোত্ত মুখোপাধ্যায় বলেছেন, সরকারি হাসপাতালে যাতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহার করা না হয় সেই লক্ষ্যে রাজ্য সরকার প্রতি সপ্তাহে হাসপাতালের ওয়ার্ডগুলিতে চিরুনি তল্লাশি চালাবে। তিনি গতকাল উত্তর চব্বিশ পরগনার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনের ফাঁকে সাংবাদিকদের কথা বলেন।
1: আমাদের চেঞ্জিং এসওপি কী হলো, প্রতি সাত দিনে চিরুনি তল্লাশি হবে প্রত্যেক সরকারি হাসপাতালের প্রত্যেক ওয়ার্ডে, যাতে মেয়াদিত্বন্য ওষুধ না থাকে সরিয়ে ফেলা হয়। পরিবর্তন করতে হবে, দোষ বা পরিষেবার যা যা গলত সেটা আমাদের দায়িত্ব, আমরা নেব।
0: তিনি আরও জানান, বেসরকারি হাসপাতালে 2,250টি শয্যা দরিদ্র পরিবারের রোগীদের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্দিষ্ট হয়েছে। কিভাবে এই পরিষেবা চালু হবে তার মান্য কার্যবিধি তৈরি করা হচ্ছে। প্রান্তিক এলাকায় রোগীদের সুবিধার্থে 50 থেকে 100টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শয্যার ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি হাসপাতালগুলিতে দালাল চক্র রুখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছিলেন।
2: লাইভ মনিটর এই জন্য করা হয়েছে যাতে কোনো দালাল, যাকে আজকে সকালে ওখানে দেখা গেছে কাল সকালে দেখতে না পাওয়া যায়। এটা একটা বড় উদ্দেশ্য কিন্তু ব্রোকারদের হাঁটানো। রুগী কখনো দুদিন পর পর যাবে না ব্লাড টেস্ট করতে, রুগী কখনো আল্ট্রাসোনোগ্রাফি করতে পর পর দুদিন যাবে না, তাহলে চিহ্নিত হয়ে যাবে একটা লোক যে সোমবার সকালেও দাঁড়িয়ে আছে, মঙ্গলবারও দাঁড়িয়ে আছে, বুধবারও দাঁড়িয়ে গেছে। এই এটা দেখুন ফুল পেজেড হয়নি কিন্তু ইনিশিয়ালি এটা স্টার্ট হয়েছে।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর এটি তার প্রথম জেলা সফর। আর্থিক দুর্নীতি, বেকারত্ব এবং আইন শৃঙ্খলা অবনতি নিয়ে রবীন্দ্রভবনে প্রশাসনিক স্তরে তিনি বৈঠক করবেন বলে জানা গেছে। ইতোমধ্যেই নতুন সরকার মুর্শিদাবাদ জেলার জন্য বেশ কয়েকটি ঘোষণা করেছে। এর মধ্যে ফারাক্কায় সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি, শামশেরগঞ্জে বিড়ি শ্রমিকদের জন্য হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন এবং জঙ্গিপুরকে নতুন জেলা ঘোষণার মতো পদক্ষেপ রয়েছে। রেজিনগরে তকিপুর হাই মাদ্রাসার মাঠে দলের সাংগঠনিক সভাতেও শুভেন্দুবাবু যোগ দেবার কথা। অন্নপূর্ণা যোজনায় আবেদনকারীর নাম, বানান, আধার সংক্রান্ত তথ্যে ছোটখাটো সংশোধনের জন্য অনলাইন পোর্টালে এডিট করার সুবিধা চালু করছে রাজ্য সরকার। এই প্রকল্পের নির্দিষ্ট অফিসিয়াল পোর্টালে শীঘ্রই এই সুবিধা চালু হবে। এতদিন পর্যন্ত একবার ফর্ম জমা হয়ে গেলে সেখানে দেওয়া তথ্য সংশোধনের কোনো ব্যবস্থা ছিল না। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যের নারী ও শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের সচিবের নেতৃত্বে গতকাল এক পর্যালোচনা বৈঠক হয়েছে। রাজ্যপাল আর এন রবি রাজ্যের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গতকাল রাজ্যের 20টি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন তিনি। বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষাগত, প্রশাসনিক, আর্থিক ও পরিকাঠামোগত পরিস্থিতি নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এই বৈঠক হয়েছে। ক্লারিক্যাল ক্যাডারের কিছু কর্মীর ইনক্রিমেন্ট বন্ধ করা নিয়ে রাজ্যের অর্থ দপ্তরের তরফে গতকাল যে আদেশনামা প্রকাশিত হয়েছে, রাজ্য কোঅর্ডিনেশন কমিটি তা পুনর্বিবেচনা করতে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছে। কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেছেন, সরকারের নীতি কখনো দ্বিমুখী হতে পারে না।
3: এই যে আদেশনামাটা জারি আছে, তাহলে আধিকারিকদের ক্ষেত্রে 52 বছরের ঊর্ধ্বে তার ডিপার্টমেন্টাল এক্সাম দিতে হবে না, অথচ করণিক কর্মচারীদের ক্ষেত্রে 50 বছরের ঊর্ধ্বে হলেও তাকে কম্পিউটার পাস করতে হবে, এটা কখনো বাধ্যতামূলক হতে পারে না। এই ধরনের দ্বিমুখী নীতি কখনো একটা সরকারের পক্ষ থেকে হতে পারে না।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ সিং বড়াই কেরাজ্য থেকে রাজ্যসভার 3টি আসনে বিজেপি প্রার্থী হচ্ছেন। দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গতকাল এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওই তিনজনই গতকাল বিজেপিতে যোগ দেন। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কলকাতায় এক সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন।
1: একদলীয় একচেটিয়া একাধিপত্য কায়েম করার প্রচেষ্টাকে রুখে দিয়েছে। যখন মানুষ পশ্চিমবঙ্গের মাটিতে গণতান্ত্রিক মূল্যবোধ এবং প্রত্যেকটি স্বশাসিত সংস্থাকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে রাখতে চাইছে, এই সার্বিকভাবে আমাদের এই পরিস্থিতি দেখে আমাদের ভারতের রাজ্যসভার 3 জন বিদগ্ধ সাংসদ যাদের যে অবস্থানই থাকুক

0: না কেন, কিন্তু তাদের প্রতিনিয়ত যে যোগদান সেটা সর্বজন বিদিত, নতুন করে তাদের পরিচয় করিয়ে দেওয়ার কোন প্রয়োজন নেই। শ্রী সুখেন্দু শেখর রায়, শ্রীমতী সুস্মিতা দে এবং প্রকাশজিৎ বারাই, এই তিনজন তারা তাদের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন। আনুষ্ঠানিকভাবে তারা আমাদের দলে যোগদান করছেন।
1: কোনো মহিলার অভিযোগ প্রত্যাখ্যান করা যাবে না, সঙ্গে সঙ্গে জিরো এফআইআর দায়ের করতে হবে বলে থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ। পাশাপাশি কোনো নাবালিকা নিখোঁজ হওয়ার সঙ্গে সঙ্গেই অপহরণের মামলা দায়ের করে শুরু করতে হবে তদন্ত। রাজ্য সরকারের নির্দেশ মতো থানায় মহিলা হেল্প ডেস্ক পুরোদস্তুর চালু হওয়ার আগে গতকাল কলকাতা পুলিশের 183 জন মহিলা পুলিশকর্মী ও আধিকারিককে প্রশিক্ষণ দিয়েছে লালবাজার। উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অজয় নন্দা। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার পর এনকাউন্টারের অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু তদন্তভার দেওয়া হয়েছে রাজ্য পুলিশের সিআইডিকে। এই ঘটনায় ইতিমধ্যে বিচার বিভাগীয় তদন্ত চলছে। সেচ দপ্তরে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার মামলায় গতকাল সবং থানায় হাজিরা দিয়েছেন প্রাক্তন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। 2.5 ঘন্টার বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। মেট্রোর কাজের জন্য চিংড়িহাটা ও উড়ালপুল আজ রাত 8টা থেকে 13ই জুলাই সোমবার সকাল 8টা পর্যন্ত বন্ধ থাকবে। এই সময় এই অংশে কোনো যান চলাচল করবে না বলে পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। কলকাতা ও আশেপাশের এলাকায় গতরাত থেকে লাগাতার বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। সকাল 6:30 পর্যন্ত আলিপুরে প্রায় 28 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। মৌসুমী অক্ষরেখা এরাজ্যের বাঁকুড়া থেকে দীঘা হয়ে বিস্তৃত। পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় আগামী সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস বলে আবহাওয়া বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
2: দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আগামী 5 দিন 13 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতে। বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে প্রধানত উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং সেই সাথে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি এবং কিছুটা হাওড়াও। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 5 দিন বৃষ্টিপাতের পরিমাণ কলকাতার ক্ষেত্রেও বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি থাকবে উত্তরের জেলাগুলো, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। মৎস্যজীবীদের জন্য 9 থেকে 10 তারিখের মধ্যে সমুদ্রে দমকা হাওয়া থাকার কারণে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
1: শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা এবং জনবিন্যাস পাল্টে দেওয়ার অপপ্রয়াসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বিভিন্ন সরকারি দপ্তরে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে রাজ্য সরকার শ্বেতপত্র প্রকাশের প্রক্রিয়া শুরু করেছে। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশজিৎ বড়াই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার 3টি আসনে বিজেপি প্রার্থী হচ্ছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। রবীন্দ্রসঙ্গীত শিল্পী ইন্দিরা বন্দ্যোপাধ্যায়।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: জানা অজানা,
3: জানা অজানায় শুনছেন ধারাবাহিক মস্তিষ্ক মন্থন, আজ দ্বিতীয় পর্ব। বলছেন ডক্টর সৌরভ সুন্দর প্রধান।
4: পৃথিবীর ইতিহাসে সবচেয়ে পুরনো মানব কঙ্কালের নাম হল লুসি। প্রচণ্ড গরমের এক দুপুরে নৃতত্ত্ববিদ ডোনাল্ড জোহানসন এবং তার ছাত্র টম গ্লে দৈনন্দিন কাজের শেষে ক্লান্ত একটা শুকিয়ে যাওয়া নদীর তটে একটু খাদের দিকটা দেখেই সেদিনকের মতো ফিরে যাওয়া মনস্থির করলেন জোহানসন। ওদিকে গিয়ে অভিজ্ঞ চোখ খুঁজে পেল চকচকে একটি হাড়ের টুকরো। একটু খোঁড়াখুঁড়ি করতে বেরিয়ে এলো মানব ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য আবিষ্কার। লুসি আবিষ্কারের পর মানব বিবর্তনের ধারায় এক বিশাল রহস্যের সমাধান হয়। আদিম মানবের মস্তিষ্কের উন্নতি আগে না দুপায়ে দাঁড়ানো আগে সেই জট কিছুতেই খুলছিল না। লুসির শ্রোণীচক্র এবং পায়ের হাড় পরীক্ষা করে বিজ্ঞানীরা নিশ্চিত হন যে আজ থেকে 32 লক্ষ বছরের আগেই সে মানুষের মতো দুই পায়ে সোজা হয়ে হাঁটতে পারত। সোজা হয়ে হাঁটতে পারলেও লুসির হাতগুলো শরীরের তুলনায় কিছুটা লম্বা ছিল, যা বোঝায় সে প্রয়োজনে গাছেও চড়তে পারত। লুসির উচ্চতা ছিল মাত্র 3.5 ফুট, প্রায় 1.1 মিটার, এবং ওজন ছিল মাত্র 29 কেজির কাছাকাছি। মস্তিষ্কের আকার ছিল অনেকটা ছোট, একটি শিম্পাঞ্জির সমান, যা আধুনিক মানুষের তুলনায় অনেকটাই ছোট। বিজ্ঞানীদের মতে মস্তিষ্কের আকার হঠাৎ করে বড় হয়নি, এটি ছিল লক্ষ লক্ষ বছরের পরিবেশগত চাপ, জীবনযাত্রার পরিবর্তন এবং জিনগত অভিযোজনের এক সম্মিলিত ফল। প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম হল আগুনের সাহায্যে খাদ্যাভ্যাসের পরিবর্তন। পিথেকান্থ্রোপাস বা হোমো ইরেকটাসরাই প্রথম আদিম মানুষ যারা আগুনের ব্যবহার আয়ত্ত করেছিল। কাঁচা মাংস বা শক্ত জিনিস চিবিয়ে খাওয়ার চেয়েও আগুনে পোড়ানো খাবার হজম করা অনেক সহজ। রান্না করা খাবার থেকে প্রচুর পরিমাণে ক্যালোরি এবং পুষ্টি

0: উপাদান যথা ফ্যাট এবং প্রোটিন পেতে শুরু করে। এর ফলে মানুষের পরিপাকতন্ত্রের আকার ছোট হয়ে আসে এবং বেঁচে যাওয়া অতিরিক্ত শক্তি সরাসরি মস্তিষ্কের গঠনে ব্যবহৃত হতে থাকে। শরীরের মোট শক্তির প্রায় 20% একাই খরচ করে মানব মস্তিষ্ক। আদিম মানুষ যখন দলবদ্ধভাবে বাস করতে শুরু করল, তখন দলের ভেতরের সম্পর্ক বজায় রাখা, কে বন্ধু আর কে শত্রু তা চেনা এবং শিকারের কৌশল ভাগ করে নেওয়ার জন্য উন্নত যোগাযোগের প্রয়োজন তৈরি হলো। এই সামাজিক জটিলতা সামাল দিতে মস্তিষ্কের উপর এক ধরনের চাপ তৈরি হয়। যোগাযোগের তাগিদেই একসময় অঙ্গভঙ্গি থেকে জটিল ভাষার জন্ম হয়, যা মস্তিষ্কের নিউরাল নেটওয়ার্ককে বহুগুণ শক্তিশালী করে তুলল। পৃথিবীর আবহাওয়া দীর্ঘকালীন সময়ের সাপেক্ষে বারে বারে পরিবর্তিত হয়েছে। বিবর্তনের এই দীর্ঘ সময়ে জলবায়ু ঘন ঘন পরিবর্তন হচ্ছিল। কখনো ঘন বনভূমি শুকিয়ে তৃণভূমিতে পরিণত হচ্ছিল, আবার কখনো হচ্ছিল উল্টোটা। এই পরিবর্তনশীল ও প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য আদিম মানুষকে প্রতিনিয়ত নতুন নতুন কৌশল উদ্ভাবন করতে হতো। যারা দ্রুত পরিবেশের সাথে খাপ খাইয়ে বুদ্ধি খাটিয়ে খাবার ও আশ্রয় খুঁজে নিতে পেরেছিল প্রাকৃতিক নির্বাচনের নিয়মে, তারাই টিকে রইল। দুই পায়ে সোজা হয়ে হাঁটার ফলে আদিম মানুষের হাত দুটি সম্পূর্ণ মুক্ত হয়ে গিয়েছিল। পিথেকান্থ্রোপাসরা অত্যন্ত দক্ষভাবে পাথরের কুঠার এবং শিকারের সরঞ্জাম তৈরি করতে পারত। হাত ও আঙুলের সূক্ষ্ম নড়াচড়ার সাথে মস্তিষ্কের সরাসরি সংযোগ রয়েছে। যত নিখুঁত হাতিয়ার তৈরি হতে থাকলো, মস্তিষ্কের মোটর কর্টেক্স অঞ্চলের কার্যক্ষমতা ও জটিলতা তত বৃদ্ধি পেতে শুরু করল। ধীরে ধীরে জটিল মস্তিষ্কের অধিকারী মানুষ পরবর্তীকালে মাত্র 5 থেকে 8 হাজার বছরের মধ্যে তামা, ব্রোঞ্জ ও লোহার ব্যবহার শিখেছে, হাতিয়ার তৈরি করেছে এবং উন্নত সভ্যতা গড়ে তুলতে পেরেছে। ডারউইনবাদের বিবর্তনবাদ এবং প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের মাধ্যমে মানুষের মস্তিষ্কের এই অভূতপূর্ব পরিবর্তন এবং বিকাশকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়। ল্যামার্কের তত্ত্ব যেখানে মনে করত অঙ্গের ব্যবহারের ফলে পরিবর্তন ঘটে, ডারউইনের তত্ত্ব বলে যে পরিবেশের পরিবর্তনের সাথে সাথে যেসব জীবনোপযোগী পরিবর্তন জীবকে টিকে থাকতে সাহায্য করেছে, প্রকৃতি সেইগুলোকেই নির্বাচন করেছে। অর্থাৎ তীব্র পরিবেশগত সংকট মানুষের বুদ্ধিমত্তা বিকাশে অনুঘটক হিসেবে কাজ করেছিল সেই সময়। তাই বর্তমানের কোনো নতুন পরিবর্তন বা অভ্যাস, যেমন অতিরিক্ত অথবা অযথা এআই এর ব্যবহার, অনুঘটক হয়ে বুদ্ধিমত্তা বিকাশের পথে বাধা হয়ে দাঁড়াবে না তো?
1: ধারাবাহিক মস্তিষ্ক মন্থন দ্বিতীয় পর্ব শুনলেন জানা অজানায়, বললেন ডক্টর সৌরভ সুন্দর প্রধান।
2: ঘড়ির কাঁটা যতবার টিকটিক করছে, এই গ্রহে জন্ম নিচ্ছে নতুন একটা প্রাণ। আজ আমরা এমন এক পৃথিবীতে দাঁড়িয়ে আছি যার জনসংখ্যা 830 কোটি পার করে গেছে। এই বিপুল মানব সম্পদের সঠিক মূল্যায়ন, জন্মহারের সুচিন্তিত নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়গুলিকে মনে করিয়ে দিতেই প্রতি বছর 11ই জুলাই পালিত হয় বিশ্ব জনসংখ্যা দিবস। এই বিশেষ দিনটিতে আমাদের মনে রাখতে হবে, এই 830 কোটির ভিড়ে কোনো মানুষই শুধুমাত্র একটি সংখ্যা বা বোঝা নয়। যদি প্রত্যেককে সঠিক শিক্ষা, উন্নত স্বাস্থ্য পরিষেবা এবং কর্মসংস্থানের সুযোগ দেওয়া যায়, তবে এই বিশাল জনসংখ্যাই পরিণত হতে পারে পৃথিবীর সবচেয়ে বড় শক্তিতে, যা আমাদের এই নীল গ্রহকে আরও সুন্দর ও বাসযোগ্য করে তুলবে। তবে এর পাশাপাশি আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল জন্ম নিয়ন্ত্রণ বা জন্মসংখ্যা নিয়ন্ত্রণ। জন্ম নিয়ন্ত্রণ কোনো সংকোচ বা লজ্জার বিষয় নয়, এটা আসলে নিজের শরীরকে ভালোবাসার, নিজের পরিবারকে একটা সুস্থ ভবিষ্যৎ দেওয়ার অধিকার। বার্থ কন্ট্রোল বা পরিবার পরিকল্পনা মানে জীবনকে আটকে দেওয়া নয়, বরং জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তোলার এক সুরক্ষা কবচ। মনে রাখবেন, সুনির্দিষ্ট পরিকল্পনাই পারে একটা সুন্দর জীবন উপহার দিতে।

0: আগামী 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। নিরাময় অনুষ্ঠানে আজ এই বিশেষ দিন উপলক্ষে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার ঋতু দাসের একটি সাক্ষাৎকার শুনবেন। সাক্ষাৎকার গ্রহণে আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা রায়।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, নিরাময় অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস নিয়ে, এবং আমাদের সঙ্গে রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর ঋতু দাস। নমস্কার ডক্টর দাস।
2: নমস্কার।
1: আগামী 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস, এবং আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমরা আমাদের শ্রোতাদের জন্য যদি একটু সহজ কথায় আপনার থেকে জেনে নিতে পারি যে এই দিনটি উদযাপনের মূল উদ্দেশ্য কি, এবং কেন প্রতি বছর 11ই জুলাই এই বিষয়ে কথা বলাটাও জরুরি।
2: অবশ্যই, এটি বলতে গেলে আমাদের একটু ইতিহাসের পাতায় উঁকি দিতে হবে। বিশ্ব জনসংখ্যা দিবস বা ওয়ার্ল্ড পপুলেশন ডে প্রতি বছর 11ই জুলাই দিনটিতে পালিত হয়ে আসছে। 1987 সালের জনসংখ্যা অনুযায়ী এই দিনটিতে বিশ্ব জনসংখ্যা 5 বিলিয়ন, এই সংখ্যাটি ছাড়িয়ে যায়। এর 2 বছর পর 1989 সালে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের গভর্নিং কাউন্সিল 11ই জুলাইকে বিশ্ব জনসংখ্যা দিবস ঘোষণা করেন, যার মাধ্যমে সারা বিশ্বের প্রতিটি মানুষ যাতে একটি সুস্থ স্বাভাবিক জীবনের দিকে এগিয়ে যেতে পারে। এই বছরের থিমটি হল এম্পাওয়ারিং ইয়াং পিপল টু ক্রিয়েট দ্য ফ্যামিলিজ দে ওয়ান্ট ইন আ ফেয়ার অ্যান্ড হোপফুল ওয়ার্ল্ড, বা তরুণ প্রজন্মকে ক্ষমতায়ন করা যাতে তারা তাদের পছন্দের পরিবার গড়ে তুলতে পারে।
1: এই বছরের বিশ্ব জনসংখ্যা দিবসের যে মূল প্রতিপাদ্য বা থিম, তরুণ প্রজন্মকে ক্ষমতায়ন করা, এই বিষয়টি যদি আমাদের একটু আপনি ব্যাখ্যা করে বলেন।
2: নিশ্চয়ই, তরুণ প্রজন্মের ক্ষমতায়ন UNDP-র এবারের জনসংখ্যা দিবসের মূল প্রতিপাদ্য হিসেবে বেছে নিয়েছে। এর মাধ্যমে অনেকগুলি বিষয় উঠে আসছে। প্রথমত, ফ্যামিলি প্ল্যানিং, অর্থাৎ সঠিক পরিবার পরিকাঠামো প্রতিষ্ঠা করা যাতে মহিলাদের প্রজনন স্বাস্থ্য সঠিকভাবে নিয়ন্ত্রিত করা যায়, তাদের মধ্যে নিরাপদ এবং সঠিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলি প্রচার করা, সকল গর্ভবতী মায়েদের সুস্থতার সম্বন্ধে সচেতনতা বাড়ানো, অবাঞ্ছিত গর্ভধারণ রোধ করা, এবং তরুণ প্রজন্মকে সব দিক দিয়ে ক্ষমতাবান করে গড়ে তোলা যাতে ভবিষ্যতে বিশ্ব পরিবেশকে সুষ্ঠুভাবে তৈরি করা যায়।
1: একটি দেশের অর্থনৈতিক যে উন্নয়ন এবং দারিদ্র বিমোচনের পথে অতিরিক্ত যে জনসংখ্যাকে সবসময় একটা বড় বাধা হিসেবে দেখা হয়, এটাকে কি অন্যভাবেও কাজে লাগানো সম্ভব?
2: অতিরিক্ত জনসংখ্যা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের পথে বাধা সৃষ্টি করতেই পারে, কারণ অতিরিক্ত জনসংখ্যা মানেই দরকার তাদের কর্মসংস্থান, তাদের সঠিক বাসস্থান, প্রয়োজনীয় জল ও খাদ্যের সংস্থান এবং উন্নততর বর্জ্য নিষ্পত্তির ব্যবস্থা। কিন্তু উল্টো দিকে এই জনসংখ্যা বৃদ্ধি আবার অর্থনৈতিক এবং প্রযুক্তিগত উন্নয়নের পেছনে একটি প্রধান কারণ হয়ে উঠতে পারে। এছাড়াও ক্রেতার সংখ্যা বৃদ্ধি এবং পর্যাপ্ত শ্রমিকের যোগান এবং উদ্ভাবনী ক্ষমতারও কিন্তু বৃদ্ধি ঘটে। কর সংগ্রহের পরিমাণ বাড়ার সঙ্গেই অতিরিক্ত জনসংখ্যার দেশগুলি কিন্তু অর্থনৈতিকভাবে প্রচুর লাভবান হতে পারে।
1: পরিবার পরিকল্পনা এবং প্রজনন যে স্বাস্থ্য শিক্ষা, এই নিয়ে আমাদের সমাজে এখনো অনেক রকমের কিছু ট্যাবু বা দ্বিধা রয়েছে। রেডিওর মাধ্যমে আমাদের শ্রোতাদের সচেতন করতে এই বিষয়ে আপনি কি পরামর্শ দিতে চাইবেন?
2: শ্রোতা বন্ধুদের অবশ্যই বলবো, পরিবার পরিকল্পনা এবং প্রজনন স্বাস্থ্য শিক্ষা নিয়ে নানা রকম ভুল ধারণা আমাদের সমাজের মধ্যে দেখা যায়। বিশেষ করে ভারতবর্ষের মতো জনসংখ্যা বহুল, বিভিন্ন সাংস্কৃতিক এবং ধার্মিক মতাদর্শের পরিপ্রেক্ষিতে এটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সমাজ পুরুষতান্ত্রিক সমাজ, পরিবার পরিকল্পনা এবং গর্ভনিরোধকের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষদের দ্বারাই নিয়ন্ত্রিত, এবং সেখানে মহিলাদের বিশেষ কোনো স্বাধীনতা নেই। কিছু কিছু ক্ষেত্রে ধার্মিক ও সামাজিক রীতি অনুযায়ী গর্ভনিরোধক ব্যবহার করাটাও তাদের কাছে গ্রহণযোগ্য নয়, এবং এইগুলি হয়ে ওঠে মহিলাদের স্বাস্থ্য তথা নবজাতকের স্বাস্থ্যের সর্বোচ্চ ক্ষতির কারণ। গর্ভনিরোধক সম্বন্ধেও মহিলাদের নানান ভুল ধারণা আমরা রোজই সম্মুখীন হই। যেমন, অনেকেই মনে করেন যে এই সাময়িক গর্ভনিরোধক ব্যবস্থাগুলি বন্ধাত্বের কারণ হতে পারে, তাছাড়াও এগুলির স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে। যেমন, তারা মনে করেন পিল খেলে ওজন বৃদ্ধি বা ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, অথবা কপারটি পড়ার ফলে তলপেটে ব্যথা এবং সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই পরিবার পরিকল্পনা এবং গর্ভনিরোধক সম্বন্ধে এই ভুল ধারণাগুলির জন্য মহিলা তথা পুরুষদেরকে আলোচনার মাধ্যমে শিক্ষিত করে তোলা উচিত।
1: গর্ভবতী মা ও নবজাতকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবার

0: বিষয়টি জনসংখ্যা নীতির সাথে কিভাবে যুক্ত?
1: গর্ভবতী ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাটা জনসংখ্যা নীতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, কারণ সুস্থ মাতৃত্ব এবং সুস্থ নবজাতকের উপরেই নির্ভর করে একটি দেশের পরবর্তী সুস্থ প্রজন্ম গড়ে তোলার, এবং তবেই একটি দেশ সার্বিকভাবে উন্নয়ন সম্ভব, যার ফলে দারিদ্র দূরীকরণ এবং বৃহত্তর উন্নতির রাস্তা তৈরি হবে। সঠিক সময়ে এবং সঠিক বিরতিতে গর্ভধারণ করা, সব গর্ভবতী মায়েদের যাতে সুরক্ষিতভাবে প্রসব করানো হয় এই ব্যবস্থা সুনিশ্চিত করা, এবং তাদের জন্ম নিয়ন্ত্রণ সম্বন্ধে শিক্ষিত করে তোলার মাধ্যমে এই গর্ভবতী মায়েদের তথা নবজাতকের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে।
0: আচ্ছা, এই প্রসঙ্গে একটা প্রশ্ন আমি রাখতে চাইবো, এই যে গর্ভনিরোধক যে সমস্ত পদ্ধতির কথা আপনি বললেন, এইগুলো কি স্বাস্থ্যের জন্য সেফ?
1: এই যে গর্ভনিরোধক ব্যবস্থাগুলি, এগুলি দুপ্রকার হয়, পার্মানেন্ট অথবা টেম্পোরারি। এর মধ্যে নানাবিধ পদ্ধতি আছে, যেমন কম্বাইন্ড পিল বা কপারটি, যেগুলি জরায়ুর ভেতরে প্রতিস্থাপিত করা হয়। প্রত্যেক জিনিসেরই বা প্রত্যেক ডিভাইস বা ওষুধের কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, কিন্তু সেগুলি অবশ্যই যখন আমরা গর্ভবতী বা মহিলাদের সঙ্গে আলোচনা করি সেগুলো বিশেষভাবে তাদের বুঝিয়ে দেওয়া হয় বা আলোচনার মাধ্যমে তাদেরকে সচেতন করে দেওয়া হয়। কিন্তু সেগুলি যদি আমরা সাবধানতা অবলম্বন করি তাহলে অবশ্যই তাদের একটি সুরক্ষিত গর্ভনিরোধক পদ্ধতির আমরা ব্যবস্থা করে দিতে পারি।
0: কিছু দেশে যখন জনসংখ্যার বিস্ফোরণ ঘটছে তখন অনেক উন্নত দেশ আছে যেখানে জন্মহার আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে এবং বৃদ্ধ মানুষদের যে সংখ্যা সেটা বেড়ে যাচ্ছে। এই যে বৈপরীত্য, একে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন?
1: এই বৈপরীত্যর অত্যন্ত গভীর প্রভাব এই বিশ্বের পরবর্তী প্রজন্মের জন্য অপেক্ষা করছে। যেমন পৃথিবীর বহু দেশ, বিশেষ করে পূর্ব ইউরোপীয় এবং পূর্ব এশীয় দেশগুলিতে জনসংখ্যা হ্রাস পাচ্ছে এবং বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। হ্রাস পাচ্ছে প্রজনন ক্ষমতা, খাদ্য, শিক্ষা সংস্থান, কর্মসংস্থান এবং সুরক্ষিত গর্ভধারণের জন্য চাই অর্থনৈতিক শক্তি এবং লোকবল। এসবের অভাবের ফলে গর্ভধারণের হারও কমছে। এর ফলে সেসব দেশের সরকারকে বার্ধক্য ভাতা এবং বয়স্ক জনসংখ্যার জন্য সঠিক চিকিৎসা ব্যবস্থা, হাসপাতাল, ওল্ড এজ কেয়ার ইউনিটের সংখ্যা বাড়ানোর উপর নজর দিতে হবে। অপরদিকে যেসব দেশে এখনো তরুণ প্রজন্মের সংখ্যা এবং জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেসব ক্ষেত্রে তাদের শিক্ষা, কর্মসংস্থান, বাসস্থান, পরিশুদ্ধ জল ও নিকাশি ব্যবস্থার বৃদ্ধির দিকে নজর দিতে হবে। এবং এই ক্রমবর্ধমান জনসংখ্যাকে কাজে লাগিয়ে প্রযুক্তিগত, শিক্ষাগত মান উন্নয়নের মাধ্যমে এবং শ্রমিক সংখ্যাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
0: এই জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য কি আমাদের দেশের যে সরকার, তারা কি কোনো রকম পদক্ষেপ নিয়েছেন?
1: অবশ্যই, আমাদের সরকারের বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্র এবং বিভিন্ন গ্রামাঞ্চলে গর্ভনিরোধক সম্বন্ধে এবং গর্ভধারণের মধ্যে যে বিরতি, এই সম্বন্ধে সচেতনতা গড়ে তোলার জন্য বিভিন্ন প্রোগ্রাম আছে, এবং এগুলিকে কাজে লাগিয়ে অবশ্যই আমাদের জন্ম নিয়ন্ত্রণের সঠিক পদ্ধতিগুলো বেছে নিতে হবে।
0: ডক্টর দাস, কি কি পদ্ধতিতে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যেতে পারে সেই সম্পর্কে যদি আমাদের আপনি অবহিত করেন?
1: অবশ্যই, আমাদের বিভিন্ন মহিলাদের জন্য বিভিন্ন গর্ভনিরোধক পদ্ধতি আছে। তার মধ্যে প্রধানভাবে যেগুলির গর্ভনিরোধক ক্ষমতা বেশি সেগুলি আমরা মহিলাদের সেগুলোর ব্যাপারে সচেতন করে থাকি। তার মধ্যে কম্বাইন্ড পিল এবং ইন্ট্রাইউট্রাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, অর্থাৎ কিনা কপারটির মাধ্যমে গর্ভনিরোধন সম্ভব, এবং এই পিল এবং গর্ভনিরোধক যে বড়ি সেগুলি মহিলাদের পক্ষে অন্তত বহু বছর ধরে এগুলি নেওয়া যেতে পারে, যদি তাদের বিভিন্ন যে অসুখগুলি থাকে সেগুলো যদি তাদের না থাকে, যেমন কারোর যদি প্রেসারের সমস্যা থাকে বা লিভার সমস্যা, এবং যদি তাদের মাইগ্রেনের সমস্যা থাকে, এসব ক্ষেত্রে আমরা পিলটি না দেওয়ারই কথা বলে থাকি। কিন্তু কপারটি, এই ধরনের ডিভাইস যেগুলো জরায়ুর মধ্যে প্রতিস্থাপিত করা হয়, সেগুলি কিন্তু বেশ সুরক্ষিত এবং এগুলি 5 বছরের জন্য কাজ করতে পারে। এছাড়াও বিভিন্ন পদ্ধতি আছে যেগুলি পার্মানেন্ট, অর্থাৎ কিনা লাইগেশন, সেগুলি মহিলাদের মধ্যে করা যেতে পারে যাদের ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে।
0: আচ্ছা, লাইগেশন বলুন বা এই বিভিন্ন ধরনের জনসংখ্যা নিয়ন্ত্রণ যেসব পদ্ধতি, সেগুলো কি শুধু মহিলাদের মধ্যেই সীমাবদ্ধ নাকি পুরুষদের মধ্যেও করা যেতে পারে?
1: পুরুষদের মধ্যে অবশ্যই করা যেতে পারে। পুরুষদের মধ্যে যেটি টেম্পোরারি মেথড আছে সেটি হলো কন্ডম ব্যবহার করা বা বেরিয়ার কন্ট্রাসেপটিভ, কিন্তু এটির পালস ইন্ডেক্স, অর্থাৎ কিনা এটির যে সেফটি সেটা অতটা কিন্তু বেশি নয়, সেটা মাত্র 42-60 60%, এবং পুরুষদের ক্ষেত্রে যেটি পার্মানেন্ট মেথড অর্থাৎ ভ্যাসেকটমি সেটা

0: কিন্তু করা যেতে পারে।
1: এই যে পার্মানেন্ট মেথড যেগুলো বলছেন, এর কি কোন রকম সাইড এফেক্ট রয়েছে?
0: সেরকম ভাবে খুব যে সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া এটা আছে তা নয়, তবে আমাদের মহিলা এবং পুরুষদের মধ্যে বিভিন্ন ভুল ধারণা অবশ্যই আছে, কিন্তু এটার পার্শ্ব প্রতিক্রিয়া এগুলো খুবই কম। অপারেশন জনিত যে পার্শ্ব প্রতিক্রিয়া গুলো আছে সেগুলো হয়তো কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে।
1: আজকের যে অনুষ্ঠান তার একদম শেষ পর্যায়ে আমরা এসে গেছি। আমাদের রেডিও যে শ্রোতা বন্ধুরা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি বিশ্ব জনসংখ্যা দিবসে আপনার যে বিশেষ বার্তা সেটা যদি আমাদের দেন।
0: অবশ্যই বলতে হবে, এবারের বিশ্ব জনসংখ্যা দিবসের মূল প্রতিপাদ্যটি খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমাদের ভারতবর্ষের মতো দেশে তরুণ প্রজন্মের ক্ষমতায়নের মাধ্যমে আমরা একটি সুস্থ স্বাভাবিক সামাজিক ও অর্থনৈতিক পরিকাঠামো গড়ে তুলতে সক্ষম হব। এবং এই 8.3 মিলিয়ন জনসংখ্যাটি শুধু সংখ্যা হিসেবে না দেখে প্রতিটি মানুষ তথা প্রতিটি পরিবারের ওপর গুরুত্ব দিতে হবে, তবেই এই প্রচেষ্টা সফল হবে।
1: অসংখ্য ধন্যবাদ ডক্টর দাস, নমস্কার।
0: নমস্কার, ধন্যবাদ।

বিশ্ব জনসংখ্যা দিবস নিয়ে নিরাময় অনুষ্ঠানে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার ঋতু দাসের একটি সাক্ষাৎকার শুনলেন। সাক্ষাৎকার নিলেন আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা রায়।

0: আজকে শুনবেন কথিকা অহিংসার পূজারি গান্ধীজি। বলছেন ইভা ভট্টাচার্য।
1: বিভিন্ন বিরল গুণের সমন্বয়ে সমুজ্জ্বল এক উপমাতৃক চরিত্রের অধিকারী ছিলেন গান্ধীজি। তাঁর চারিত্রিক বৈশিষ্ট্যের যথাযথ উদ্ভাস দেখা যায় তাঁর জীবনাদর্শ ও জীবনধারায়। অহিংসা পরম ধর্ম এই পবিত্র প্রত্যয় নিয়ে এগিয়ে গিয়েছিলেন তিনি সুদৃঢ় পদক্ষেপে। সত্যকে তিনি চরম ও পরম মূল্য প্রদান করেছিলেন। তাঁর দার্শনিক চিন্তাধারায় সত্যই ঈশ্বর এবং ঈশ্বর সত্তা সর্বজনে সদা বিদ্যমান, তাই দার্শনিক এ তত্ত্ব মতে সর্বজন সমান। এই কারণেই সকল মানুষকে সমদৃষ্টিতে দেখবার মতো উদার মনোভাবের পোষক ছিলেন তিনি। গান্ধীজি অনুসৃত অহিংস নীতি এই সত্যবোধ থেকেই নিঃসৃত। যেহেতু সত্যরূপী ঈশ্বর সকলের মধ্যেই বিরাজমান, তাই হিংসার দেশ সর্বতোভাবে বর্জন করে মানুষকে সমানুভূতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হবার নির্দেশ দিয়েছিলেন তিনি। হিংসা কলুষানলদগ্ধ পৃথিবীতে গান্ধীজির এই বার্তা এক আলোকময় পথের সন্ধান দিয়েছিল। গান্ধীজির অহিংস নীতির প্রথম প্রয়োগ কর্মসূত্রে তাঁর দক্ষিণ আফ্রিকায় অবস্থানকালে। দক্ষিণ আফ্রিকায় সকল ভারতবাসী তখন বর্ণ বৈষম্যের শিকার। এই অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শান্তির পতাকা হাতে অবতীর্ণ হন গান্ধীজি। প্রয়োগ করেন সত্যাগ্রহ নামে এক নবনির্বাচিত অহিংস পদ্ধতি। সত্যাগ্রহ হল

অহিংসা ও প্রেমের ধারায় স্নাত সত্যাশ্রয়ী এক ভিন্নধর্মী প্রতিবাদ নীতি। সত্যাগ্রহের অভিনব অভিঘাত আলোড়িত করেছিল সমগ্র বিশ্ববাসীকে। ট্রেনে প্রিটোরিয়া যাবার সময় শ্বেতাঙ্গদের দ্বারা লাঞ্ছিত হওয়া, ঘোড়ার গাড়িতে জোহানেসবার্গ সফরকালে শারীরিক নির্যাতনের শিকার হওয়া, এই ধরনের হিংসাত্মক ঘটনাও তার মনে প্রতিহিংসা জাগিয়ে তুলতে পারেনি। পরন্তু ক্ষমাসুন্দর মহাত্মা অপরাধীদের বিরুদ্ধে কোনো অভিযোগ পর্যন্ত না করায় শ্বেতাঙ্গরা তাদের আচরণে লজ্জিত হয়। এইভাবে অহিংসার দ্বারাই তিনি হিংসাকে জয় করেছিলেন। ভারতবর্ষে প্রত্যাবর্তনের পরও বিভিন্ন হিংসাত্মক ঘটনার মোকাবিলায় তিনি এই অহিংস নীতি প্রয়োগ করে সফল হন। দেশের বিভিন্ন অঞ্চল পরিক্রমার পর দেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে উদ্যোগী হন গান্ধীজি। এই লক্ষ্যে তাঁর প্রথম পদক্ষেপ চরখার প্রচলন। তাঁর মতে চরখা অহিংসা ও শোষণহীনতার প্রতীক। চরখা বহন করে শান্তি, সহযোগিতা ও মৈত্রীর বাণী। তাই তো হিংসাবিমুখ গান্ধীজি চরখাকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। 1917 সালে চম্পারণে নীল চাষ কৃষকদের উপর আরোপিত তিন কাঠিয়া প্রথাকে কেন্দ্র করে এক অশান্ত পরিবেশের সৃষ্টি হয়েছিল। অহিংস নীতির ধারক ও বাহক গান্ধীজি সেখানে উপস্থিত হয়ে হিংসা বর্জিত শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে ওই প্রথা বাতিল করতে সক্ষম হন। তার অহিংস মন্ত্র কৃষকদের এতটাই ব্যবহার করে যে তারা গান্ধীজিকে মুক্তিদাতা ঈশ্বররূপে কল্পনা করতে শুরু করে। বস্তুত চম্পারণের ঘটনা থেকেই গান্ধীজির জাতীয় স্তরে উত্তরণ। 1930-এ লবণ আইন অমান্য আন্দোলন অন্যায় নিষেধাজ্ঞার বিরুদ্ধে এক অহিংস প্রতিবাদ। এই শান্তিপূর্ণ প্রতীকী প্রতিবাদ সচকিত করেছিল সমগ্র দেশকে, নবচেতনায় উদ্বুদ্ধ হয়েছিল সকল ভারতবাসী। 1945-এ আমেরিকা হিরোশিমায় পারমাণবিক বোমা নিক্ষেপ করলে ওই বোমার বিধ্বংসী শক্তি দেখে তার বিবেক স্তম্ভিত হয়ে গিয়েছিল। গান্ধীজি বলেন, ওই বোমা হিংসার অকার্যকারিতাই প্রমাণ করেছে, এর প্রতিষেধক হল অহিংসা। গান্ধীজির চিন্তাধারায় অহিংস সমাজই হল আদর্শ সমাজ এবং অহিংসার দ্বারাই তার প্রতিষ্ঠা সম্ভব, হিংসার দ্বারা নয়। 1946-এ সাম্প্রদায়িক দাঙ্গায় দেশ যখন উত্তাল, তখন শান্তিকামী গান্ধীজি নোয়াখালী সহ দেশের বিভিন্ন দাঙ্গা বিধ্বস্ত অঞ্চল পরিক্রমা করেন হিংসার অবসানের লক্ষ্যে। তিনি যে অহিংসার পূজারি। 1947-এ স্বাধীনতা এলো দেশ বিভাজনের মতো ভয়ঙ্কর পরিণামকে সঙ্গী করে। আবার শুরু হল দাঙ্গা। মর্মাহত গান্ধীজি শুরু করলেন অনশন। অস্ত্র সমর্পণ করল দুষ্কৃতীরা। বিভৎস দাঙ্গায় রক্তস্নাত কলকাতা যেন মন্ত্রবলে শান্ত হয়ে গেল। অহিংসব্রতের শক্তি সত্যি অকল্পনীয়। অহিংস নীতি প্রয়োগের ক্ষেত্রে অনশনরূপ অস্ত্রটি তার অস্ত্রভাণ্ডারের সর্বাপেক্ষা শক্তিশালী ও ফলপ্রসূ অস্ত্ররূপে প্রমাণিত হয়েছিল। অহিংসার দ্বারা হিংসাকে জয় করবার যে মহান ব্রতে ব্রতী হয়েছিলেন গান্ধীজি, তার কার্যকারিতা তিনি বারবারই প্রমাণ করে দেখিয়েছেন। বহির্বিশ্ব তাঁর মতাদর্শ বিশেষভাবে আদৃত। আমেরিকার প্রয়াত জননেতা মার্টিন লুথার কিং, দক্ষিণ আফ্রিকার প্রয়াত জননায়ক নেলসন ম্যান্ডেলা গান্ধীজির অহিংস নীতির দ্বারা বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। শ্রী চৈতন্য দেব, মহামানব যীশুখ্রিস্টের সঙ্গে গান্ধীজির মতাদর্শের বহুল সাদৃশ্য লক্ষ্য করা যায়। এইসব মহাত্মারাও হিংসারূপ বিধ্বংসী অগ্নিকে নির্বাপিত করতে চেয়েছিলেন অহিংসা ও শান্তি বাড়ির সুশীতল ধারায়। তাঁরাও মানুষকে শুনিয়েছিলেন শান্তির অমৃতবাণী। এই প্রসঙ্গে স্মরণে আসে রবীন্দ্রনাথের সেই সাঙ্গীতিক আবেদন, বরিশ ধরা মাঝে শান্তিরও বাড়ি। হিংসার জবাব অহিংসা গান্ধী প্রদর্শিত এই পথকে যদিও অনেকে অব্যবহারিক আদর্শবাদ বলে সমালোচনা করেছেন, কিন্তু গান্ধীজি নিজে

0: তাঁরই নীতি সম্পর্কে যথেষ্ট আশাবাদী ছিলেন, কারণ মনেতে বিশ্বাস তাঁর ছিল অন্তহীন, প্রেম অহিংসার শক্তি অসীম অমলিন। এ প্রভাবে তমসা মিলাবে নিশ্চয়, মঙ্গল দ্বীপেতে সব হবে আলোকময়।
1: অহিংসার পূজারী গান্ধীজি কথিকাটি শুনলেন, বললেন,

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন খেয়াল, রাগ বৈরাগী ভৈরব, শিল্পী সুমন্ত সরকার। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন নবারুণ দত্ত, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। বৈরাগী ভৈরব রাগে খেয়াল, শিল্পী সুমন্ত সরকার।

বৈরাগী ভৈরব রাগে খেয়াল শুনলেন সুমন্ত সরকারের কণ্ঠে। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন নবারুণ দত্ত, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি শেষ হলো।

0: প্ল্যাটফর্ম নম্বর 2 তে চলনে ওয়ালি সুপারফাস্ট এক্সপ্রেস কে যাত্রী
1: আমি এখানে
2: দিদি তোকে নয় এটাকে মোবাইলটা চার্জ করতাম
1: বুদ্ধিতে চার্জ দে
3: এরকম পাবলিক পোর্টে ফোন চার্জ করলে তোর পার্সোনাল ডেটা পাবলিক হয়ে যাবে
1: দেখলি
2: বাবা দাঁড়াও আমি পে করছি সিগন্যালই নেই
3: এবার কি করবে
2: আছে তো ফ্রি ওয়াইফাই
1: বোকা সুধরে যা
3: পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই
2: মানে জালিয়াতিকে বলো বাই বাই
3: আরবিআই এ কথা বলে
4: শুরু করো সঠিকভাবে স্মার্ট হও আর্থিকভাবে
5: গানে গানে

অন্তহীন ছবির গান শুনছেন শ্রেয়া ঘোষাল ও প্রণব বিশ্বাসের গাওয়া গানটি শুনলেন। পরের গান শ্রেয়া ঘোষাল ও বাবুল সুপ্রিয়।

0: শুনছিলেন অন্তহীন ছবির গান। গানে গানে এই পর্যন্তই আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ভারত ও অস্ট্রেলিয়া প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত একটি নতুন যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে। দুদিনের নিউজিল্যান্ড সফরে প্রধানমন্ত্রী আজ অকল্যান্ড পৌঁছবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সুরক্ষিত সমৃদ্ধ সীমান্ত অঞ্চল এবং সচেতন সমাজই দেশকে নিরাপদ করে তুলতে পারে। মহারাষ্ট্র সরকার রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির জন্য 7 সদস্যের একটি কমিটি গঠন করেছে। ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ির শেষকৃত্য গতকাল পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ হয়েছে। মরক্কোকে 2-0 হারিয়ে ফ্রান্স বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে। আসছে বিস্তারিত খবরে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ভারত অস্ট্রেলিয়া প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত একটি নতুন যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে। অবাধ মুক্ত সর্বাত্মক ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্বার্থে সমুদ্রপথে নিরাপত্তা সহযোগিতার ব্যাপারে দুই দেশ সম্মত হয়েছে। দীর্ঘমেয়াদী ভিত্তিতে অস্ট্রেলিয়া থেকে ইউরেনিয়াম ভারতে নিয়ে আসার ব্যাপারে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। মেলবোর্নে তৃতীয় অস্ট্রেলিয়া ভারত বার্ষিক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল শুধুমাত্র দুটি মহাসাগরীয় অঞ্চলের মিলনস্থল নয়, ভারত ও অস্ট্রেলিয়ার মতো দুটো সমমনোভাবাপন্ন যৌথ আকাঙ্ক্ষার প্রতীক।
2: हमारे मैरिटाइम सिक्योरिटी कोलैबोरेशन रोडमैप से इंडो पैसिफिक में हमारे साझा प्रयासों को नई ताकत मिलेगी। हम शिप बिल्डिंग, शिप रिपेयर और मेंटेनेंस में भी मिलकर आगे बढ़ेंगे। फ्रेंड्स, हमने कई क्षेत्रीय एवं अंतर्राष्ट्रीय मुद्दों पर भी विस्तार पूर्वक चर्चा की।
1: সাংবাদিকদের কাছে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন, দুই দেশের প্রধানদের মধ্যে এই আলোচনা অত্যন্ত ইতিবাচক ছিল। দুই দেশের ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্ব এতে প্রতিফলিত হয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রেও দুটি দেশ বড় পদক্ষেপ নিয়েছে। 2022 বাণিজ্য চুক্তির পর ভারত ও অস্ট্রেলিয়ায় দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় 50% বেড়েছে। এই ধারাকে অব্যাহত রাখতেই দুই নেতা ব্যাপক অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সিইসিএ নিয়ে আলোচনা দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন,
3: The energy that we feel in here tonight defines the Australia-India partnership. It is an enthusiasm and a dynamism that drives the positivity and promise of our two nations and peoples.
1: অস্ট্রেলিয়া সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদেশের বিরোধী দলনেতা অ্যাঙ্গাস টেলরের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে প্রতিরক্ষা, বাণিজ্য, শিক্ষা, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, বিনিয়োগ ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ককে আরও জোরদার করতে দ্বিপাক্ষিক সমর্থনের বিষয়টিও পুনর্ব্যক্ত করা হয়। অস্ট্রেলীয় সফর শেষে প্রধানমন্ত্রী আজ নিউজিল্যান্ডের অকল্যান্ড পৌঁছবেন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে অকল্যান্ডে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রায় 4 দশক পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এই প্রথম নিউজিল্যান্ড সফর। এই ঐতিহাসিক মুহূর্তকে ঘিরে প্রবাসী ভারতীয় সম্প্রদায় এবং নিউজিল্যান্ডের নাগরিক উভয় পক্ষই অধীর আগ্রহে অপেক্ষা করছে। প্রধানমন্ত্রী এই সফর ভারত নিউজিল্যান্ড সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিউজিল্যান্ড সফরের মধ্যেই সেদেশে মাউরি নববর্ষ মাতারিকে উদযাপন করা হচ্ছে। এই দুই ঘটনার সংযোগ প্রধানমন্ত্রীর সেদেশ সফরে এক বিশেষ তাৎপর্য যোগ করেছে। এর ফলে সাংস্কৃতিক মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে ওঠা ভারত ও নিউজিল্যান্ড সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সুরক্ষিত সমৃদ্ধ সীমান্ত অঞ্চল এবং সচেতন সমাজই দেশকে নিরাপদ করে তুলতে পারে। তিনি বলেছেন, ভাইব্রেন্ট ভিলেজেস প্রোগ্রাম সীমান্ত এলাকায় কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি যাতে বাস্তবায়িত হয় সেই লক্ষ্যে কাজ করে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশকে সম্পূর্ণভাবে অনুপ্রবেশ মুক্ত করতে সরকার এক শক্তিশালী ব্যবস্থা করে তুলেছে। গতকাল নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে তিনি এক বৈঠক করেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর কুয়েত সফর শেষে ওমান পৌঁছেছেন। সেদেশের বিদেশ মন্ত্রকের মহানির্দেশক শেখ আহমেদ আল মাসকারি তাকে স্বাগত জানান। ডক্টর জয়শঙ্কর বর্তমানে 11 দিনের কাতার, বাহরিন, কুয়েত, ওমান, নিউ ইয়র্ক এবং ব্রাসেলস সফর করছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসির খসড়া তৈরির জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাই নেতৃত্বের 7 সদস্যের একটি কমিটি গঠনের কথা ঘোষণা করেছেন। তিনি বলেন, ভারতের সংবিধান দেশের সব রাজ্যকে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের অধিকার দিয়েছে। এর সঙ্গে সঙ্গত রেখেই মহারাষ্ট্র সরকার চলতি বছরের বাজেট অধিবেশনে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের জন্য এই কমিটি গঠন করল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, ভারত বিশ্বের দক্ষতা কেন্দ্র জিসিসি হিসেবে অন্যতম পছন্দের দেশ হিসেবে উঠে এসেছে। নতুন দিল্লিতে জিসিসির বাণিজ্য সম্মেলনে তিনি বলেন, এর পেছনে মূল কারণ হল শক্তিশালী প্রাতিষ্ঠানিক দক্ষতা ও উদ্ভাবনী পরিমণ্ডল। নতুন দিল্লিতে বণিক সংঘ সিআইআই আয়োজিত ন্যাশনাল জিসিসি বিজনেস সামিটে অর্থমন্ত্রী বলেন, ভারত বর্তমানে 2100 বেশি সক্রিয় এ ধরনের কেন্দ্রের আবাসস্থল, যেখানে 2300,000 পেশাদার সরাসরি কাজ করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ শিখ বরাইক এরাজ্য থেকে রাজ্যসভার 3টি আসনে বিজেপি প্রার্থী হচ্ছেন। দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গতকাল এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই তিনজন গতকালই বিজেপিতে যোগদান করেন। বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য কলকাতায় এক সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, এই তিনজনের তাদের দলে যোগদান ব্যতিক্রমী ঘটনা। এক দেশ এক নির্বাচন সংক্রান্ত প্রস্তাবিত আইনটি পর্যালোচনা করতে যৌথ সংসদীয় কমিটি আজও আগামীকাল গোয়ায় আলোচনা সভা ও মত বিনিময় করবে। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার আগে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মতামত সংগ্রহের জন্য দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে সংসদীয় কমিটি গোয়া সফর করছে। ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনের 6-দিনব্যাপী শেষকৃত্য গতকাল সম্পন্ন হয়েছে। অগণিত সমর্থকদের উপস্থিতিতে মাসাদের ইমাম রেজা মাজারের দার আল জিকর প্রার্থনা কক্ষে তাকে সমাহিত করা হয়। শেষকৃত্যের সমস্ত ধর্মীয় আচার সম্পন্ন করেন খামেনের বড় ছেলে সৈয়দ মোস্তফা খামেনেই। উল্লেখ্য, চলতি বছরের 28 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনেই মৃত্যুর পর পশ্চিম এশিয়া জুড়ে সংঘাতের সূত্রপাত হয়। মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টি চলেছে। আগামী সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে আবহাওয়া বিজ্ঞানী সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
4: দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আগামী 5 দিন 13 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতে। বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকার

0: সম্ভাবনা রয়েছে প্রধানত উপকূলের কাছাকাছি জেলাগুলো, এবং সেই সাথে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি এবং কিছুটা হাওড়াও। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 5 দিন বৃষ্টিপাতের পরিমাণ কলকাতার ক্ষেত্রেও বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি থাকবে উত্তরের জেলাগুলো, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। মৎস্যজীবীদের জন্য 9 থেকে 10 তারিখের মধ্যে সমুদ্রে দমকা হাওয়া থাকার কারণে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
1: এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। ফ্রান্সের হয়ে 60 মিনিটে কিলিয়ান এমবাপে এবং 66 মিনিটে ওসমান দেমবেলে গোল করেছেন। এদিকে লস এঞ্জেলসের ইঙ্গেলউড স্টেডিয়ামে আজ ভারতীয় সময় রাত 12:30 স্পেন খেলবে বেলজিয়ামের বিরুদ্ধে। এই ম্যাচে জয়ী দল সেমিফাইনালে ফ্রান্সের মোকাবিলা করবে। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আজ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। লর্ডসের মাঠেই প্রথমবার হতে চলা মহিলাদের এই ঐতিহাসিক টেস্ট ম্যাচে হরমনপ্রীত কৌর নেতৃত্ব দেবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ভারত ও অস্ট্রেলিয়া প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত একটি নতুন যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে। দুদিনের নিউজিল্যান্ড সফরে প্রধানমন্ত্রী আজ অকল্যান্ড পৌঁছবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সুরক্ষিত সমৃদ্ধ সীমান্ত অঞ্চল এবং সচেতন সমাজ দেশকে নিরাপদ করে তুলতে পারে। খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম জীবনকে ছুঁয়ে, বলছেন ভবেশ দাস।
2: 4 দশক আগে কলকাতার মঞ্চে যখন তাকে প্রথম দেখেছিলাম, চমকে গিয়েছিলাম তাঁর উপস্থাপনায়। অনুষ্ঠান শুরুর মুহূর্তের মধ্যেই ডুবে গিয়েছিলাম তার গানে, নাচে, শরীর বিভঙ্গে, মুখমণ্ডলের ভাষায়। সে এক আশ্চর্য সমন্বয়ের শিল্প যা তিনি একাই ধারণ করে আছেন। আর হাতের ওই তম্বুরা যা একতরা সারিন্দার চেয়েও বড়, অথচ তার হাতের সঞ্চালনে যেন কথা বলে উঠছে, শিল্পকে সঙ্গ দিচ্ছে, সে এক অভূতপূর্ব অভিজ্ঞতা। তিনি হলেন তিজন বাই। লোকজ আঙ্গিকে, ছত্তিশগড়ি ঘরানাকে ভারতীয় সাংস্কৃতিক সত্তার আলো দিয়ে বিশ্বের সামনে হাজির করেছেন। চলে গেলেন তিনি আমাদের ছেড়ে সম্প্রতি। মহাভারতের পাণ্ডবদের কাহিনীর পরতে পরতে নাটক ছড়িয়ে উপস্থাপনার নাম হয়েছে পাণ্ডবাণী। কথকদের মুখে কথকতা আমরা অনেক শুনেছি, তাতেও আমরা মুগ্ধ হই। কিন্তু তিজন হাতে তম্বুরা নিয়ে বসে নয়, দাঁড়িয়ে সরল ভাষায়, কণ্ঠস্বরের ওঠানামায়, চোখের মুখের ভাষাগত ইঙ্গিতে যে গভীর ছবিটা আমাদের সামনে তুলে ধরতেন তা ভোলার নয়। ওই তম্বুরা কখনো তার হাতে হয়ে উঠছে ভীমের গদা, বজ্রবান, নৌকর দাঁড়, স্বর্নিক্ষেপের অস্ত্র। গত শতাব্দীর 80 দশকের মাঝামাঝি সময়ে অভিনেত্রী শাউলি মিত্র যখন কথকতাধর্মী লোকনাট্যের বৈচিত্র্যকে বোঝবার জন্য বিভিন্ন রাজ্যের গ্রামে গঞ্জে ঘুরছিলেন, তখন তিনি গিয়ে পৌঁছেছিলেন ছত্তিশগড়ে তিজনবাইয়ের গ্রাম গণওয়ারিতে। তার আগে শাউলি নিজেও দ্রৌপদীর কাহিনী নিয়ে সকলকে মাতিয়ে দিয়েছেন তার নাথবতী অনাথপথের উপস্থাপনায়। এই কথা তার কাছে জানতে পেরেই তিজন তার মাটির ঘরের উঠোনে দাঁড়িয়েই নেচে গেয়ে পাশা খেলার দৃশ্যটি তুলে ধরলেন। তাছাড়া শুধু মহাভারতের কাহিনী নয়, তার সঙ্গে যে বিশ্লেষণ জড়িয়ে থাকে সেখানে নতুন এবং আধুনিক ব্যাখ্যা উপস্থিত করতেন তিজন। দুর্যোধনের দ্রৌপদীকে অপমান করার বাড়াবাড়িতে ধৃতরাষ্ট্র নাকি ক্রুদ্ধ হয়েছিলেন, তাকে ত্যায্য করতে চেয়েছিলেন, এমনটা নাকি মহাভারতে নেই। কিন্তু তিজনের উপলব্ধি এবং আবিষ্কার তার পরিবেশনায় নিয়ে আসত নতুন মাত্রা। তিজন সারা জীবন ধরে নিজের চারপাশ আর সামাজিক সংস্কারের বেড়া ভাঙতে ভাঙতে এগিয়েছেন। পার্ধি উপজাতি পরিবারের মেয়ে তিজন, সেখানেই তো কত সংস্কার। গান গাওয়ার জন্য পরিবার থেকেই তো তাকে বের করে দেওয়া হয়েছিল। তার দাদুর কাছে শুনেছিলেন কথকতা দিয়ে মানুষের মন মজানোর গল্প। মাত্র 13 বছর বয়সে নিজের গ্রামে কাপালিক ঢঙে পাণ্ডবাণী পরিবেশন করে পেয়েছিলেন মাত্র 10 টাকা। কিন্তু 12 বছর বয়সে বিয়ে হয়ে গিয়েছিল তার। সে বিয়ে 1 বছরও টেকেনি। একবার নয়, একাধিক বিবাহ বিচ্ছেদের গল্প আছে তার জীবনে। সেই সব মর্মান্তিক গল্পকে পিছনে ফেলে অথবা রামায়ণ মহাভারতের মতো মহাকাব্যের কাহিনীর সঙ্গে সেই দুঃখ যন্ত্রণা আত্মগত করে নিয়ে বৃহত্তর জীবনবোধের

পাঠ নিয়েছেন একা, বলতে গেলে সম্পূর্ণ একা। বিদ্যায়তনিক বিদ্যা নয়, মনের জোরে নিজের ভেতরেই গড়ে তুলেছিলেন নিজস্ব এক পাঠশালা। সেদিক থেকে তাঁকে বীরাঙ্গনাও বলা যেতে পারে। তার অবলম্বন রামায়ণ মহাভারত হতে পারে, কিন্তু তার কাহিনীর সঙ্গে তিজন নিরন্তর যুক্ত করে নিয়েছেন চারপাশের প্রবাহিত জীবনের চলমানতা। তারই সূত্রে মঞ্চে আমরা দেখেছি পাণ্ডবাণীর মধ্যে দিয়ে

0: কিন্তু এখানে পুরুষতন্ত্র ছোট অর্থে পুরুষ দেখলে হবে না। পুরুষতন্ত্র এখানে ক্ষমতার তন্ত্র। অভিনিবেশের সঙ্গে ওর অনুষ্ঠান দেখলে মনে হবে ওর ভাষ্য, ওর সুর, ওই তম্বুরার ব্যবহার, কথার বিস্ফার, কখনো বিনয়াবনত ভঙ্গির মধ্যে দিয়ে ধ্বনিত হচ্ছে মানবতার স্বর। ধর্মীয় সংকীর্ণতার সেখানে কোনো স্থান নেই। তিজানবাই নজর কেড়েছিলেন ছত্তিশগড়ি নাট্যচর্চার সাধক হাবিব তানভীরের। তিনিও এই শিল্পীকে হাজির করেছেন বিভিন্ন অনুষ্ঠানে। শ্যাম বেনেগাল যখন তৈরি করেছিলেন ভারত এক খোঁজ নামে ছবি, সেখানেও তিনি তিজানকে সার্থকভাবে তুলে ধরেছিলেন স্বমহিমায়। পদ্মশ্রী থেকে পদ্মবিভূষণ হয়ে সঙ্গীত নাটক ডক্টরেট অনেক সম্মান পেয়েছেন, পেয়েছেন বিদেশেও। আর আমরা বলব, তিজান ছিলেন পীড়িত জীবনকে ছাপিয়ে জীবনকেই ছুঁয়ে থেকে মহৎ জীবনে উত্তরণের শিল্পী।
1: সমীক্ষা শেষ হল, বললেন ভবেশ দাস।

0: আকাশবাণী কলকাতা পডকাস্টে আজকের বিষয়, মরণোত্তর অঙ্গ ও নেত্রদান। এ বিষয়ে শুনবেন সমাজকর্মী, মরণোত্তর অঙ্গদান আন্দোলন কর্মী সুদীপ্ত সাহারায়ের সাক্ষাৎকার। তার সঙ্গে কথা বলেছেন দেবর্ষী ঘোষ।
1: আকাশবাণী কলকাতা পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজ এমন একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো যেখানে একজন মানুষের জীবন দান বা নবজীবন প্রাপ্তি, এই কথাটা আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি, সরাসরি সেইটা কিভাবে সম্ভব বা বাস্তব হতে পারে সেই বিষয়টাই আজকের পডকাস্টে উঠে আসবে। তা হল মরণোত্তর অঙ্গদান। এখনকার চিত্রটা কেমন আমাদের রাজ্যে, দেশে, বাইরের অন্যান্য দেশের নিরিখে, সেই সব আমরা আজকে জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আজকের পডকাস্টে রয়েছেন সুদীপ্ত সাহারায়, সাধারণ সম্পাদক গণদর্পণ। সুদীপ্তবাবু, আপনাকে স্বাগত জানাই অনুষ্ঠানে।
2: নমস্কার।
1: অঙ্গদান এই কথাটা আমরা যখন বলি, দুটো বিষয়ই হয় আমরা জানি, যে জীবিত অবস্থায় অঙ্গদান হতে পারে, লিভিং ডোনেশন, অথবা মৃত অবস্থায় একজন মৃত ব্যক্তির শরীর থেকে ক্যাডাভার ডোনেশন আমরা বলে থাকি। আমরা আজকে বিষয়টা মরণোত্তর অঙ্গদানেই সীমাবদ্ধ রাখব। শুধু একটু ছুঁয়ে যাই যে জীবিত অবস্থায় কি অঙ্গ আমরা দান করতে পারি, করা সম্ভব?
2: হ্যাঁ, একজন জীবিত মানুষের দুটো কিডনি থাকে। একটা কিডনি যার শরীরে প্রতিস্থাপন করা দরকার, তার শরীরে প্রতিস্থাপন করা যায় এবং সেটা হয়ে থাকে,
1: ওই রক্তের গ্রুপ ম্যাচ করে,
2: রক্তের গ্রুপ ম্যাচ করতে হবে ইত্যাদি। আর লিভারের একটা অংশ, লিভার একটা অংশ যদি প্রতিস্থাপন করা যায়, সেই লিভারটা আস্তে আস্তে বড় হয়ে স্বাভাবিক আকৃতির কর্মক্ষম লিভারে পরিণত হতে পারে। এগুলো চিকিৎসা বিজ্ঞানে জানা।
1: এইবারে আমরা যদি মৃত্যু পরবর্তী অঙ্গদান সেই দিকে তাকাই, কয়েকটা টার্ম শুনে থাকি, যে মরণোত্তর অঙ্গদান, দেহদান এবং টিস্যু ডোনেশন। তো সেইটা কোনটা কি একটু যদি বলেন, এবং কোন কোন অঙ্গ বা কলা আমরা দান এবং প্রতিস্থাপন করতে পারি?
2: এর আগে জেনে নেওয়া দরকার যে মৃত্যু হচ্ছে দুরকমের। একটা মৃত্যু হচ্ছে কার্ডিও রেসপিরেটরি ফেলিওর ডেথ, যেটা আমরা সাধারণভাবে দেখতে পাই, হাসপাতালে জেনারেল বেডে মারা যাচ্ছেন, বাড়িতে মারা যাচ্ছেন, তার কার্ডিয়া ক্যারেস্ট হলো, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো মারা গেল। এই ক্ষেত্রে অঙ্গগুলো প্রতিস্থাপনযোগ্য নয়, কিন্তু টিস্যু প্রতিস্থাপনযোগ্য। খুব পপুলার যে টিস্যুটা আমরা প্রতিস্থাপন করে থাকি সেটা হচ্ছে কর্নিয়া।
1: ঠিক,
2: আমরা প্রতিস্থাপন করতে পারি স্কিন, আমাদের এখানে স্কিন ব্যাংক রয়েছে SSKM হাসপাতালে। আমরা হার্ট ভাল্ভ করতে পারি, আমরা কানের পর্দা করতে পারি, আমরা ভেন করতে পারি, আমরা নার্ভ করতে পারি, এরকম অনেক টিস্যু আছে যেগুলো আমরা প্রতিস্থাপন করতে পারি। আর দেহদান হচ্ছে কার্ডিওরেসপিরেটরি ফেলিওর ডেথ হওয়ার পরে সেই দেহটাকে

0: মেডিকেল রিসার্চের জন্য এবং ডিসেকশনের জন্য কাজে লাগানো। দেহদানটা এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আর অঙ্গদানের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ব্রেন স্টেম ডেথ অর্থাৎ মস্তিষ্ক মৃত্যু, ধরুন আমার সেরিব্রাল হেমারেজ হলো, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত আঘাত হলো, সেখানে আমাকে হাসপাতালে ভর্তি করা হলো, আমাকে আইসিইউতে ভর্তি করা হলো, আমাকে ভেন্টিলেশনে দেওয়া হলো, ডাক্তারবাবু বললেন যে আমার মস্তিষ্কে রক্ত সঞ্চালন হচ্ছে না, আমার ব্রেন ডেথ হয়েছে। এই সময় কি হতে পারে, কার্ডিয়াক অ্যারেস্টটাকে আপনি ডিলে করতে পারেন হার্ট লাং মেশিন চালিয়ে, অর্থাৎ অঙ্গগুলো বেঁচে আছে। এই সময় আমার অঙ্গগুলো শরীর থেকে সংগ্রহ করে নিয়ে গ্রহীতা যিনি হবেন তার শরীরে এটা প্রতিস্থাপন করা যেতে পারে। এটাই হচ্ছে ক্যাডাভার, যে অর্থাৎ মৃতদেহ থেকে অঙ্গ সংগ্রহ করে দান বা প্রতিস্থাপনের করার কাজ।
1: বেশ, তাহলে শ্রোতাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ জেনে রাখা যে অঙ্গ দান এবং অঙ্গ প্রতিস্থাপনের জন্য ব্রেন ডেথ হলেই একমাত্র আমরা সেটা করতে পারবো। কিন্তু যে কোনো মৃত্যু, কার্ডিওরেসপিরেটরি ফেলিওরে মৃত্যু হলেও টিস্যু, যেগুলো আপনি বললেন কর্নিয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ টিস্যু এবং স্কিন আমাদের ত্বক, সেইটা দান করা সবসময়ই যায়।
0: নিশ্চয়ই।
1: এইবারে ব্রেন ডেথের প্রসঙ্গ এলো, এটা খুব গুরুত্বপূর্ণ, যেটা জানতে চাইবো যে আপনি বললেন যে এমন একটা পরিস্থিতি যেখানে ব্রেন স্টেম ডেথ হয়েছে এবং সেইটাকে তাহলে কি ধরে নেওয়া যায় যে এই পরিস্থিতি থেকে যিনি রোগী তার আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই?
0: ব্রেন ডেথ হওয়া মানেই হচ্ছে ইরিভার্সিবল, অর্থাৎ তাকে আর ফিরিয়ে আনা যাবে না। এই যে তাকে আর ফিরিয়ে আনা যাবে না, মস্তিষ্ক মৃত্যু হয়েছে, এটাই মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।
1: ঠিক,
0: যে যখন ডাক্তারবাবু বলেন যে ব্রেন ডেথ হয়ে গেছে, তখন পরিবারের পক্ষ থেকে বলা হয় আর একটু চেষ্টা করে দেখুন না। এই আর একটু চেষ্টা করে দেখুন না কথাটা উনি বলবেন না যদি ওনার মধ্যে এই সচেতনতা তৈরি করা যায় যে এর থেকে আর ফিরে আসা যায় না, বিজ্ঞানের কোনো সায় নেই।
1: ঠিক। এইবার আমাদের রাজ্যে বা দেশেই বলি, প্রাতিষ্ঠানিক দিক থেকে এবং প্রথাগত দিক থেকে এমন কোনো নিয়ম কানুন বা একটা খুব সুস্পষ্ট যে পদ্ধতিগত ব্যাপার সেইটা কি রয়েছে যে ব্রেন ডেথ হলে তার একটা আনুষ্ঠানিক ঘোষণা থাকবে এবং তারপর আত্মীয় পরিজনদের জানানো সেইগুলো?
0: ১৯৯৪ সালে আমাদের দেশের সংসদ এই আইন পাশ করেছে সর্বসম্মতিক্রমে, সেটা হচ্ছে দি হিউম্যান অর্গান ট্রান্সপ্লান্টেশন অ্যাক্ট। তারপরে তার তিনবার অ্যামেন্ডমেন্ট হয়েছে, অনেক টিস্যুর ব্যাপারটা ঢুকেছে। কিন্তু সেই আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে সেখানে মস্তিষ্ক মৃত্যু ব্রেন ডেথের ডেফিনেশনকে বলা হয়েছে, আগে যেটা পরিষ্কারভাবে আমাদের দেশে ছিল না।
1: আচ্ছা,
0: এবার সেটাকে রূপায়ণ করার ব্যাপার, আইন তো হলো, এই রূপায়ণ করার জন্য দরকার সচেতনতা। অর্থাৎ ব্রেন ডেথ হয়েছে, ব্রেন ডেথ হলে পরে সংশ্লিষ্ট সমস্ত মহল, শুধু রোগীর পরিবার না, ডাক্তারবাবু যেখানে মারা যাচ্ছেন সেই চিকিৎসা কেন্দ্রের যে কর্তৃপক্ষ এবং সরকার, অর্থাৎ যখন এটাকে ঘোষণা করা হবে তখন সরকার নির্ধারিত যে ইম্প্যানেলড তালিকাভুক্ত চিকিৎসক আসবেন এবং তারা পরীক্ষা নিরীক্ষা করে 12 থেকে 24 ঘন্টার মধ্যে ঘোষণা করবেন হ্যাঁ এই রোগীর মস্তিষ্ক মৃত্যু হয়েছে।
1: আচ্ছা,
0: এখন এই ঘোষণা করার ব্যাপারটা সব রাজ্যে একই নিয়ম নেই। আমাদের রাজ্যে যেমন এটা বাধ্যতামূলক নয়, তামিলনাড়ু এবং তেলেঙ্গানায় এই ঘোষণাটা বাধ্যতামূলক। ফলে তামিলনাড়ু বা তেলেঙ্গানাতে মস্তিষ্ক মৃত্যু হলে সেখান থেকে অর্গান সংগ্রহ করা এবং প্রতিস্থাপন করার ঘটনাটা একটু বেশি,
1: তুলনায় বেশি ঘটে,
0: তুলনায় বেশি।
1: বেশ, এইবারে যেটা জানতে চাইব যে মৃত্যুর কত ঘন্টার মধ্যে প্রসেসটা সম্পূর্ণ করার ব্যাপার থাকবে, যে অঙ্গ গ্রহণ, সেটাকে নিয়ে যাওয়া, প্রতিস্থাপন, এটার সময় সীমা আছে নিশ্চয়ই?
0: হ্যাঁ, টিস্যুর ক্ষেত্রে বলি, যেমন ধরুন কর্নিয়া, কর্নিয়া মৃত্যু 6 ঘন্টার মধ্যে সংগ্রহ করে নিতে হবে।
1: আচ্ছা,
0: বিভিন্ন অঙ্গ 8 থেকে 12 ঘন্টার মধ্যে, কখনো কখনো বেশি, সেটা সংগ্রহ করে নিতে হয়। সেজন্যই দেখবেন যে প্রতিস্থাপনের সময় গ্রিন করিডোরের কনসেপ্টটা এসেছে।
1: ঠিক, একদমই। এবারে ধরুন আপনারা সংগঠনের হয়ে কাজ করছেন বা অন্য যে কোনো সংগঠন থেকে তাদের কাছে কেউ একজন অঙ্গীকার করেছিলেন, তার মৃত্যু ঘটলো, আপনারা সেখান থেকে সংগ্রহ করলেন, এবার সেইটাকে কোথায় আপনারা পৌঁছে দেন বা সংরক্ষণ কিভাবে করেন?
0: কর্নিয়া সংগ্রহ করছে আই ব্যাংক এবং সেটা প্রিজার্ভ করা হচ্ছে, কর্ম সেটাকে দৃষ্টিহীন মানুষের প্রয়োজন অনুযায়ী কাজে লাগানো হচ্ছে। এই প্রসঙ্গে বলতে পারি যে আমাদের রাজ্যে প্রতি বছর 12,000 কর্নিয়ার প্রয়োজন হয়, আমরা সংগ্রহ করতে পারি 4,000 থেকে 4,200। সারা ভারতবর্ষে প্রতি বছর 1,00,000 কর্নিয়ার প্রয়োজন হয়, আমরা সংগ্রহ করতে পারি 40,000, মানে 40% কর্নিয়া আমরা সংগ্রহ করতে পারি, 60% আমাদের আরো করতে হবে।
1: ঠিক, সেই চাহিদা এবং যোগানের ফারাকটা এখন অনেকটাই আছে।
0: আপনি যখন শ্মশানে এবং কবরখানায় যান, প্রতিদিন কত মানুষকে পুড়িয়ে আমরা চোখ নষ্ট করছি, কবর দিয়ে চোখ নষ্ট করছি, অথচ এগুলো দৃষ্টিহীনদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার কাজে খুব সহজেই কাজে লাগানো যেতে পারে। আসলে এখানেই সচেতনতা বিকাশ এবং প্রসারের কাজটা করতে হবে। সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন, সরকার, বিশেষ করে এখানে মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তারা যদি এই ভূমিকা পালন করেন, বাড়ছে, আগের থেকে অনেক বেড়েছে নিশ্চয়ই, কিন্তু তা প্রয়োজনের তুলনায় নিতান্তই কম।
1: কারা অঙ্গদান করতে পারেন, মানে কোনো বয়স সীমা, বা ধরুন কারো কোনো গুরুতর অসুখ হয়েছে, সেক্ষেত্রে কি করতে পারবেন না, এরকম কোনো বিধিনিষেধ আছে?
0: অঙ্গদান অঙ্গীকার সকলেই করতে পারেন, সকলেই করেন, যে কোনো বয়সের। এখন মৃত্যুর পর যদি তার ব্রেন ডেথ হয়, মস্তিষ্ক মৃত্যু হয়, তাহলে পরে তার অঙ্গের পোটেনশিয়ালিটি কতটা সেটা বয়স অনুযায়ী নিশ্চয়ই বিচার করা হবে। ধরুন একজন 80-85 বছর বয়স মানুষের তার মস্তিষ্ক মৃত্যু হয়েছে, তার হৃদযন্ত্রটাকে সংগ্রহ করা হবে কিনা, একজন 80-85 বছর বয়সের মানুষের হার্ট কতটা প্রতিস্থাপনযোগ্য এবং সক্ষম থাকে না, হয়তো দেখা গেল তার কিডনিটা ঠিক আছে, কিডনি সংগ্রহ করা হবে।
1: বেশ, এই যে ধরুন হাসপাতালে ব্রেন ডেথের পর অঙ্গ দান করলেন এবং সেই অঙ্গ গৃহীত হলো, তারপর মৃতদেহ সেটা আবার পরিজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয় এবং তারা যথাযথ সৎকার করতে পারেন?
0: হ্যাঁ, অঙ্গদানের পর পরিবার যদি চান যে মৃতদেহ ফিরিয়ে নিতে, তাদের প্রথামাফিক সৎকার করবেন বলে সেটা ফিরিয়ে দেওয়া হয়। আর যদি বলেন না চিকিৎসা বিজ্ঞান আরো গবেষণার জন্য সেটাকে কাজে লাগানো হোক, সেটা হতে পারে। সেটা নির্ভর করছে সেই সংশ্লিষ্ট পরিবার কতটা সংস্কার মুক্ত হতে পারলেন তার উপর।
1: অনেকের মধ্যেই এইটা একটা থাকে যে তার শরীরে একটা বিকৃতি থাকবে অঙ্গ নিয়ে নিলে। শ্রোতাদের জন্য বলি সেটা একেবারেই ঠিক নয়, হ্যাঁ, ভিত্তিহীন, কাজেই সেই চিন্তা মাথা থেকে বার করে দিতে পারেন আপনারা।
0: ঠিক,
1: এবারে জানতে চাইব, কেউ অঙ্গদান তার অঙ্গীকার করতে চাইছেন, সেটা কি কি পদ্ধতি আছে, অফলাইন এবং এখন কি অনলাইনও কোনো ব্যবস্থা আছে কিনা সেটাও জানতে চাইব।
0: গণদর্পণে হয়, বিভিন্ন মেডিকেল কলেজে হয়, অঙ্গীকার পত্র সাইন করে তিনি অঙ্গীকার করলেন, দুজন উইটনেসের সই নেওয়া হয়, উইটনেস যে কেউ হতে পারেন, পরিবারের লোক হলে ভালো। আমাদের যেখানে আছে যে আমরা ফর্মটা পাঠিয়ে দিই, কিন্তু ফর্মটা ফিল আপ করে আমাদের কাছে পৌঁছে দিতে হয় বাই পোস্ট। পৌঁছে দিলে আমরা একটা ফর্ম সই করে আবার ফেরত দেব এবং সাথে একটা ডোনার কার্ড দিয়ে দেব। বিভিন্ন মেডিকেল কলেজে এখন অনলাইন পদ্ধতি চালু হয়েছে, সেটা করতে পারেন। আসল কথা হচ্ছে সচেতনতার বিকাশ, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং সেটার প্রসার।
1: এ ব্যাপারে সরকারি উদ্যোগ যদি বলি আমাদের রাজ্যের ক্ষেত্রে বা দেশের ক্ষেত্রে, সেইটা কতটা আছে এবং রাজ্যে সরকারি যোগাযোগ কেন্দ্র কোনটা?
0: সারা দেশে যেটা আছে কেন্দ্রীয়ভাবে, ন্যাশনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন, সেটা নতুন দিল্লিতে অবস্থিত সাফদারজং হসপিটালে। আর আছে আমাদের এখানে আছে সোটো এবং রুটো। সোটো হচ্ছে স্টেট অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন, রুটো হচ্ছে রিজিওনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন, সেটা SSKM-এ। যখন এই ধরনের পরিস্থিতি তৈরি হবে, ধরুন কারো পরিবারে চিকিৎসা হচ্ছে, ICU-তে আছে, ভেন্টিলেশনে দেওয়া হয়েছে, এবং তারপর ডাক্তারবাবু বললেন ব্রেন ডেথ হয়েছে, পরিবার এগিয়ে এলেন, সংশ্লিষ্ট চিকিৎসক এগিয়ে এলেন, হ্যাঁ ব্রেন ডেথ ঘোষণা করার পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি, আপনারা যদি সায় দেন পরিবারের পক্ষ থেকে, তখন এই ব্যাপারটা করা যেতে পারে। যেটা বলছিলাম, রুটোর সঙ্গে বা সোটোর সঙ্গে যোগাযোগ করে তারা সমস্ত প্রসেসটাকে কমপ্লিট করতে পারেন, কিভাবে সরকার নির্ধারিত যে এমপ্যানেল ডাক্তার তারা আসবেন, এসে ঘোষণা করবেন ইত্যাদি,
1: বেশ
0: সমস্ত পদ্ধতিটা তারা ক্লিয়ার করে নিতে পারেন সেই সময়।
1: বেশ, অনেক সময় আমরা দেখি এই যেটা বললেন যে আত্মীয় পরিজনরা তারা তখন সিদ্ধান্ত নেবেন এবং হয়তো কেউ তার জীবদ্দশাতেই অঙ্গীকার করে গেছেন, কিন্তু মৃত্যুর পর যখন কোনো সংগঠন থেকে, যে সংগঠনে তিনি অঙ্গীকার করেছেন, তারা যখন তার

0: সেটা কর্নিয়া হতে পারে বা যদি দেহদান করে যান সেটাও হতে পারে। সেখানে তখন তার পরিবারের সদস্যরা বা আত্মীয় পরিজনরা তারা একটা বিরোধিতা করছেন, তাদের রক্ষণশীলতা থেকে তারা বিরোধিতা করছেন, তখন কি আর কিছু করার থাকে?
1: না, পরিবারের লোকের সিদ্ধান্তই চূড়ান্ত, কিছু করার নেই। এখানেই সচেতনতা বিকাশের গুরুত্ব এবং তাৎপর্য। পরিবার যাতে বিরোধিতা না করেন, পরিবার যাতে এগিয়ে আসেন, সেই জন্য যারা অঙ্গীকারবদ্ধ হন তাদেরকে আমরা সবসময়ই বলি আপনি অঙ্গীকারবদ্ধ হয়েছেন, স্বাগত, কিন্তু আপনি পরিবারকে সচেতন করুন, পরিবারকে গিয়ে বলুন আমি এই কাজটা করেছি, আমার মৃত্যুর পর তোমরা এটা বাস্তবায়িত করো।
0: ঠিক, কারণ শেষ পর্যন্ত নির্ভর করবে পরিবার এবং পরিজনের ওপরই।
1: ঠিক তাই।
0: এইবারে যদি ধরা যাক একজন কোনো ব্যক্তি, তার নিকট আত্মীয় স্বজন কেউ নেই, তিনি একা থাকেন এবং হয়তো এখন কোনো একজন প্রবীণ বা প্রবীণা, তিনি ধরা যাক তার বাড়িতে বা কোনো একটা ফ্ল্যাটে একা থাকেন, সেখানকার যারা তার প্রতিবেশী বা ফ্ল্যাট বা সোসাইটির মেম্বাররা তার দেখাশোনা করতেন এবং তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং শেষ পর্যন্ত তিনি মারা গেছেন, ধরে নেওয়া যাক ব্রেন ডেথই হয়েছে, সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কি কারো থাকে?
1: এখানে সমস্যা হচ্ছে, এই সমস্যাটা আগে হতো না, এখন হচ্ছে, কিছু কিছু জটিলতাও তো বাড়ছে সমাজে। তো এই ক্ষেত্রে সমাধানটা হতে পারে, সংশ্লিষ্ট ব্যক্তি তিনি যদি কাউকে দায়িত্ব দিয়ে যান, অথরাইজ করে যান,
0: আচ্ছা,
1: যে আমার মৃত্যুর পর, সে যে মৃত্যুই হোক, আমার দেহ আমি চিকিৎসা বিজ্ঞানের কাজে লাগাবো, আমার অঙ্গ চিকিৎসা বিজ্ঞানের কাজে লাগাবো এবং আমি যাকে অথরাইজ করে যাচ্ছি তার সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচনা যেন করা হয়।
0: আপনি জটিলতার কথা বললেন, আমি খুব ছোট্ট করে উল্লেখ করি, শ্রোতাদের অনেকেরই হয়তো এখনো স্মৃতিতে থাকবে রাজ্যের নদিয়া জেলার একটি ঘটনা, যেখানে একজন শিক্ষক সমাজকর্মী, তার মা ইচ্ছাপত্র ছিল, কর্নিয়া উনি দান করে গেছিলেন, মার মৃত্যুর পর যখন তিনি নেত্রদান করতে যান তখন পাড়া প্রতিবেশীরা বিক্ষোভ দেখায়, প্রতিবাদ করে এবং অভিযোগ করে যে তিনি দেহাংশ বিক্রির কাজ করছেন এবং তাকে গ্রেপ্তার হতে হয়, শেষ পর্যন্ত কাগজপত্র দেখিয়ে তিনি
1: নিষ্কৃতি পান।
0: হ্যাঁ, তো এই যে একটা পরিস্থিতি আমাদের সমাজে রয়েছে এখনো, আপনারা এত বছর ধরে মাঠে ময়দানে কাজ করছেন, গ্রাউন্ড রিয়েলিটিটা দেখছেন, কি মনে হচ্ছে এবং কি কি সংস্কার মানুষের থাকে যার জন্য তারা একটু পিছিয়ে থাকেন বিষয়টায়?
1: যেমন একটা সংস্কার থাকে, যারা পূর্বজন্ম পরজন্মে বিশ্বাস করেন এখনো, তারা মনে করেন যে কর্নিয়া সংগ্রহ করার পর, তা তো কর্নিয়া বোঝেন না, তারা বোঝেন চোখ,
0: চোখ, ঠিক,
1: পরের জন্মে উনি জন্মাবেন এবং দৃষ্টিহীন হয়ে জন্মাবেন, এইটা খুব কমন একটা প্রেজুডিস। এখানেই সমস্ত সচেতন শিক্ষিত মানুষের এগিয়ে আসার দায়িত্ব, মিডিয়ার এগিয়ে আসার দায়িত্ব।
0: আপনারা কি কি পদ্ধতি নেন যখন সচেতনতা শিবির?
1: হ্যাঁ, সচেতনতা শিবির যখন হয় তখন আমরা এগুলো বলার চেষ্টা করি এবং সচেতনতা শিবির খুবই হয়, কারণ এখন পর্যন্ত ধরুন আমাদের মাধ্যমে 10 লক্ষেরও বেশি মানুষ মরণোত্তর দেহ অঙ্গদানে তার অঙ্গীকারবদ্ধ হয়ে আছেন।
0: আচ্ছা,
1: কত 36 বছরে 4,500-এরও বেশি দেহ চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে বিভিন্ন মেডিকেল কলেজে রাজ্যের দান করা হয়েছে, এবং কোভিডের সময়ে দান করার অসুবিধে ছিল, কেন সেটাও তো একটা আমাদের কাছে নতুন বিষয়,
0: ঠিক,
1: কোথায় গিয়ে কি দাঁড়াবে আমরা কেউই জানতাম না, সচেতন অসচেতন সবাই, কিন্তু একটা জিনিস আমরা জানতাম যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত আছি, যে রোগ নির্ণায়ক ময়না তদন্তের জন্য কোভিডে যারা মারা যাচ্ছেন তাদের দেহ ব্যবহার করা যায় কিনা, অর্থাৎ যেটাকে বলে প্যাথোলজিক্যাল পোস্টমর্টেম।
0: আচ্ছা,
1: এবং আমরা খুব খুশি হয়েছিলাম এবং খুব গর্বিতও হয়েছিলাম যে আমাদের এই আন্দোলনের যিনি পথপ্রদর্শক ব্রজ রায়, তিনি যখন 2021 সালের 13ই মে মারা যান এবং মৃত্যুর আগে যিনি রোগ নির্ণায়ক ময়না তদন্ত প্যাথোলজিক্যাল পোস্টমর্টেম নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন, দৌড়ে দৌড়ে ঘুরে বেরিয়ে, এটা করতে হবে চিকিৎসা বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, তার দেহই রোগ নির্ণায়ক ময়না তদন্ত করা হয় এবং তারপরে আরও 15টি দেহ রোগ নির্ণায়ক ময়না তদন্ত করা হয়েছিল। আমাদের ধারণা, আমাদের আশা যে এই ময়না তদন্তের মধ্য দিয়ে কোভিডের যে কারণ নিশ্চয়ই কিছুটা হেডওয়ে করা গেছে।
0: ঠিক, আমরা ক্যাডাভার ডোনেশনের ক্ষেত্রে তখন বলছিলাম যে বিজ্ঞানের গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষার জন্য আমরা মৃতদেহ ব্যবহার করতে পারি, তার একটা খুব উপযুক্ত নিদর্শন বলা যেতে পারে এই

0: প্যাথোলজিক্যাল পোস্টমর্টেম যার কথা বললেন, এবং সত্যি কিছু কিছু আশার আলো তো আছি যে এই যে একটা চরম শোকের আবহ যে একজন প্রিয়জন তার মস্তিষ্কের মৃত্যু হয়েছে, সেই অবস্থায় থেকেও তার বাবা মা বা তার পরিজনরা কিন্তু কখনো আমরা দেখছি সেই সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখাচ্ছেন এবং মনের জোর দেখাচ্ছেন,
1: অত্যন্ত প্রশংসনীয়।
0: হ্যাঁ, শ্রোতাদের জন্য সেটাই বলার যে এই যে একটা ভাবনা যে অন্য মানুষের মধ্যে তাদের প্রিয়জন বেঁচে থাকতে পারবেন, এইটাও যদি আপনারা ভাবেন তাহলে কিন্তু আপনারা এগিয়ে আসতে পারবেন আরো বেশি।
1: আমরা আমরা সেভাবে এগোচ্ছি, আমরা মানুষের মধ্যে নিয়ে যাচ্ছি যে মৃত্যুই শেষ কথা নয়।
0: ঠিক,
1: আপনার মৃত্যুর পরে আপনার অঙ্গ, আপনার টিস্যু অন্য মুমূর্ষু মানুষের শরীরে প্রতিস্থাপিত হলে তিনি নতুন জীবন ফিরে পাবেন ও আপনি তাদের মধ্য দিয়ে বেঁচে থাকবেন। এই ধারণাটাও আমরা প্রচার করার চেষ্টা করছি এবং তাতে সাড়াও পাচ্ছি।
0: আপনার কাছ থেকে একটা দুটো খুব বাস্তব ঘটনা জানতে চাইবো যেটা মন ছুঁয়ে গেছে শ্রোতাদের, সেটা যদি আমরা শোনাতে পারি।
1: যেমন আমি একটা ঘটনা বলতে পারি, 2012 সালে পিন্টু মণ্ডল চাম্পাহাটির এক ক্ষেত মজুরের ছেলে, রিনাল ফেলিওরের পেশেন্ট, তার দুটো কিডনি ড্যামেজ হয়ে যায়। পিজিতে সে ছেলে চিকিৎসাধীন ছিল, 20 বছর বয়স তখন। সেই অবস্থায় একজন মারা গেলেন চাকদয়ের, তার নাম বিমল কর্মকার। সে বিমল কর্মকারের তখন ওখানে ছিলেন ডক্টর সৌরভ কোলে, তিনি ওই বিমল কর্মকারের ভাগ্নে যিনি তত্ত্বাবধান করছিলেন পরিবারের পক্ষ থেকে বললেন যে আপনার মামার ব্রেন ডেথ হয়ে গেছে, আর তো ফিরে আসার সম্ভাবনা নেই, তার অঙ্গ ব্যবহার করা যেতে পারে। তো তিনি পরিবারের সঙ্গে কথা বলে পরিবারকে রাজি করিয়ে এগিয়ে এলেন এবং বিমল কর্মকারের কিডনি নিয়ে পিন্টু এখনও বেঁচে আছে, খুব অ্যাক্টিভ লাইফ লিড করছে, পরিশ্রমের কাজই করছে, কেন ক্ষেতমজুরের সন্তান, গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারেনি ওর অসুস্থতার কারণে, কিন্তু যথেষ্ট পরিশ্রমের কাজ করে ও বেঁচে আছে, খুব অ্যাক্টিভ, আমাদের সঙ্গে ওর যোগাযোগ আছে, নিবিড় যোগাযোগ, বিভিন্ন কর্মসূচিতে ওকে আমরা ডাকি, নিয়ে যাই এবং লোককে বলি দেখো যে অঙ্গ প্রতিস্থাপনের মধ্য দিয়ে দিব্যি বেঁচে আছে, সক্রিয় জীবনযাপন করছে।
0: এবং যে কথাটাই শুরুতে বলছিলাম যে মরণোত্তর অঙ্গদান, এর মধ্যে দিয়ে একজন অতি সাধারণ মানুষও অন্য অনেক মানুষের জীবনদাতা হয়ে উঠতে পারেন, এই একটা বিরাট ব্যাপার।
1: একদম, অনেক আছে এরকম মারা গেছে, গ্রাম থেকে এসেছেন, ডাক্তারবাবুরা বলেছেন যে আপনি দেহদান করতে পারেন, চিকিৎসা বিজ্ঞানের কাজে লাগে, ওনারা কথা বলে রাজি হয়ে গেছেন, এমন অনেক ঘটনা আছে। এবং অনেক মানুষ অঙ্গীকার করেছেন, অনেক সেলিব্রিটি মানুষ মারা যাওয়ার পর পরিবারের পক্ষ থেকে সেই কাজ বাস্তবায়িত করা যায়নি, এমনও করছে। অর্থাৎ বৈচিত্র্যের দেশ তো আমাদের, সুতরাং এখানেও বৈচিত্র্য আছে।
0: আমরা পরিসংখ্যানের কথা কিছুটা আগে জানলাম যে চাহিদা এবং যোগানের মধ্যে ফারাক তো একটা আছেই, একটু যদি বিদেশের নিরিখে দেখি অন্যান্য দেশে এই অঙ্গ প্রতিস্থাপন বা অঙ্গদানের চিত্রটা কেমন?
1: আমি দেশের কথাটাই আবার বলি, সেটা হচ্ছে যে এই যে ঘোষণা, মস্তিষ্ক মৃত্যুর ঘোষণা, এটা যদি বাধ্যতামূলক করা যেত।
0: ঠিক,
1: ভারতবর্ষের একটি দুটি রাজ্য ছাড়া তো বাধ্যতামূলক নয়, বাধ্যতামূলক করলে পরে অনেক বেশি প্রতিস্থাপনযোগ্য অঙ্গ আমরা পেতাম। বিদেশে ধরুন স্পেনে এই ডিক্লারেশন কম্পালসারি, শুধু তাই না, ওখানে একটা গুরুত্বপূর্ণ নিয়ম আছে, বেশ কয়েকটা দেশেই আছে, স্পেনে সেটা খুব সুন্দর কার্যকরী করেছে ওরা। স্পেনে পৃথিবীর সবচেয়ে বেশি অঙ্গ প্রতিস্থাপনের ঘটনা ঘটে শতাংশের হিসেবে। সেখানে কি আছে, সেখানে প্রিজিউমড কনসেন্ট আছে। প্রিজিউম কনসেন্ট কি, যে ধরুন আমি জন্মালাম, জন্মানোর সাথে সাথে আমরা অটোমেটিক্যালি অঙ্গীকারবদ্ধ হয়ে গেলাম দেহ এবং অঙ্গদানে, তারা সমস্যা রইল না, সবাই অঙ্গীকারবদ্ধ হয়ে গেলেন, মারা গেলে যেভাবে ব্রেন ডেথ ডিক্লেয়ার হবে অঙ্গ নিয়ে নেওয়া হবে। সাথে একটা রাইডার আছে, রাইডারটা কি, যে এটা ভালো কাজ, উৎকৃষ্ট মানবিক কাজ, কোনো সন্দেহ নেই, কিন্তু রাষ্ট্র কেন চাপিয়ে দেবে? সুতরাং রাষ্ট্র একটা অপ্ট আউট স্কিম রেখেছে, এটার ধারণাটা দিয়েছিলেন 2017 সালে, তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন রিচার্ড থ্যালার, বিহেভিয়ার ইকোনমিক্সে। তিনি ধারণাটা দিয়েছিলেন যে সামান্য একটু যদি পরিবর্তন করা যায় একটা পলিসিতে, তাহলে আমি সামান্য পরিবর্তনের রেজাল্ট হিসেবে ব্যাপক সাফল্য পেতে পারি। এবং এখানেও তাই, ব্যাপক সাফল্যটা এসেছে কিভাবে, যে এটা করা হলো প্রিজুম

0: কনসেন্ট, আবার সাথে সাথে অপ্ট আউট করা হলো। অর্থাৎ কারো যদি মনে হয় যে আমি দিতে ইচ্ছুক নই, আমি দান করতে ইচ্ছুক নই, তিনি সেটা করতে পারেন,
1: স্বাধীনতাটা থাকবে,
0: স্বাধীনতাটা থাকবে। রেজাল্ট কি হচ্ছে? রেজাল্ট হচ্ছে 0.5% বা তার চেয়েও কম যারা অপ্ট আউট করেন, 99.5% ওপর তারা অঙ্গীকারবদ্ধ হয়ে থাকেন। ফলে সে দেশে আর ডিক্লারেশন তো ম্যান্ডেটরি, কোনো অসুবিধে নেই সংগ্রহ করতে, এবং প্রতিস্থাপনের ঘটনা অনেক বেশি ঘটে।
1: ঠিক,
0: এটা যদি আমাদের দেশে আমরা চালু করতে পারি, তার জন্য দরকার সচেতনতা।
1: হ্যাঁ,
0: যে আপনি যদি এখন বলেন যে আমি স্পেনের মতো প্রিজুম কনসেন্ট চালু করব, তার একটা চেষ্টা হয়েও ছিল
1: আসলে, মানে ক্ষেত্রটা প্রস্তুত না থাকলে সেই জিনিসটা
0: ঠিক তাই, ক্ষেত্র প্রস্তুত করার কাছেই সরকার, বেসরকারি সংস্থা, নানান স্বেচ্ছাসেবী সংগঠন, গণসংগঠন, বিজ্ঞান সংগঠন, জনপ্রতিনিধি সবাই মিলে যদি এগিয়ে আসতে পারেন, তাহলে এই ক্ষেত্রটা তৈরি হয়, আমরা চিকিৎসা বিজ্ঞানের অনেক উন্নত শিখরে আমরা তাহলে পৌঁছতে পারি।
1: অবশ্যই, এবং আমার মনে হয়তো ছোটবেলা থেকে স্কুল বা কলেজ, সেই তাদেরও পাঠ্যক্রমের মধ্যেই যদি কোনোভাবে যুক্ত করা যায় বা তাদের সচেতনতামূলক আরো একটু ধাপ নেওয়া যায়, অবশ্যই আমরা সামনে একটা ভালো দিন, ভালো সময় পাবো। এবং সবচেয়ে বড় কথা, অনেক মানুষ তাদের নতুন জীবন পাবেন,
0: নিশ্চয়ই
1: অনেক মানুষ তাদের দৃষ্টি পাবেন,
0: দৃষ্টি পাবেন।
1: তো আপনাকে অনেক ধন্যবাদ,
0: নমস্কার।
2: আকাশবাণী কলকাতা পডকাস্টে আজ শুনলেন মরণোত্তর অঙ্গ ও নেত্রদান, এই বিষয়ে সমাজকর্মী, মরণোত্তর অঙ্গদান আন্দোলন কর্মী সুদীপ্ত সাহারায়ের সাক্ষাৎকার। শব্দগ্রহণ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়, সাক্ষাৎকার গ্রহণ ও প্রযোজনা দেবশ্রী ঘোষ।

0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: রামধনু কলম। দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা, শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে, যে শুধু ক্রিকেটটাই বোঝে, তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক বিনোদন হলেও তার নেপথ্যে লুকিয়ে থাকে অনেক কাহিনী, ঘাম, রক্ত, পরিশ্রম, লড়াই, সাফল্য কিংবা ব্যর্থতা। অস্ফুট থাকে রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়। কাজেই খেলা, নিছক খেলা কখনোই নয়, শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.edu.cation.akashbanikolkata akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম, জুলাই 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুলাই 2026। আরও একবার মনে করিয়ে দিই, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা, শুধু খেলা নয়।
2: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।

0: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
1: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
2: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
3: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে, কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
0: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
1: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
4: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
6: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন গানের ভেলা, আপনাদের সঙ্গী সুতপা চট্টোপাধ্যায়।

সত্যি ফেরানো যায় না, মন ফেরানো যায় না এসব গান থেকে। বিশেষ করে আজ যখন অঝোরে ঝরছে আকাশ থেকে অবিরাম বৃষ্টি, সেই সময় তো বটেই।

মনে হচ্ছে না, আজ সারাদিন যেমন নিরন্তর বয়ে যাচ্ছে অঝরে বৃষ্টি, তেমনি নিরবচ্ছিন্নভাবে এ গান শুধু হতেই থাকুক, আমরা শুনতেই থাকি।

বেশ কয়েক পর্ব ধরে আমরা শুনছি হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গান, আজও তাই শুনব, এবং সেই সঙ্গে শুনব তার জীবনেরও কিছু কথা, কিছু গল্প। গতদিন ঠিক যেখানে আমরা শেষ করেছিলাম সেটি হলো যে বাবার অনুমতি পাওয়া গেল, তিনি রেডিওতে গান গাইবেন, ছুটলেন বন্ধু সুভাষের বাড়ি। সুভাষ অর্থাৎ কবি সুভাষ মুখোপাধ্যায় হিসেবে, যাকে আমরা পরবর্তী সময়ে চিনেছি, জেনেছি, সেই সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে ঠিক হলো গান। একটি গান তো ঠিক হয়ে গেল, কিন্তু দ্বিতীয় গান কি হবে? তখন শচীনদেব বর্মনের ভাটিয়ালি গানের খুব কদর, এবং হেমন্ত মুখোপাধ্যায় শচীনদেব বর্মনের একেবারে অন্ধভক্ত। ঠিক করলেন যে একটা ভাটিয়ালি গান কোনোভাবে ব্যবস্থা করতে হবে। তখন সেই পাড়ারই নিরাপদ চক্রবর্তী, তিনি ভাটিয়ালি গান গাইতেন। নিরাপদ চক্রবর্তীকে গিয়ে ধরলেন হেমন্ত মুখোপাধ্যায়, এবং কাজও হলো, উনি একটি ভাটিয়ালি গান শিখিয়ে দিলেন হেমন্ত মুখোপাধ্যায়কে। এবার হয়ে গেল, একটি গানের ব্যবস্থা আগেই হয়েছিল, এবার এই দ্বিতীয় গান সেটিও হয়ে গেল। এবার যেদিন রেডিওর অনুষ্ঠান সেদিন হেমন্ত মুখোপাধ্যায় আর সুভাষ মুখোপাধ্যায় দুজন চলেছেন রেডিও স্টেশনে, এবং গেছেন ট্রামে চড়ে। তো সুভাষ মুখোপাধ্যায় একসময় হেমন্ত মুখোপাধ্যায়কে বলছেন, কিরে ভয়টয় করছে না তো? হেমন্ত মুখোপাধ্যায় বলছেন, দূর, ভয় করবে কেন, যাচ্ছি তো গান গাইতে, যুদ্ধ করতে তো যাচ্ছি না, তাহলে ভয় করবে কেন? আসলে হেমন্ত মুখোপাধ্যায় এই কথা আগে পরে বহু সময় বলেছেন যে ভয় এই বস্তুটিকে তিনি তার ধারে কাছে কখনো ঘেঁষতে দেননি, এবং এই সব বিষয়ে তার নার্ভ সবসময় খুব সবল। এই যে সবল নার্ভ, অর্থাৎ নার্ভকে দুর্বল হতে না দেওয়া, তার জন্য একটা মন্ত্র জপ করতেন তিনি মনে মনে। তিনি বলতেন নিজের মনে মনে যে ফলের আশা না করে শুধু মুখ বুঝে কাজটা করে যাও, দেখবে ঠিক উতরে গেছো। আর তা না করে যদি কী হবে এই চিন্তাটাকে প্রশ্রয় দেওয়া হয়, ব্যাস তবেই হয়ে গেল। সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে স্নায়ুর কাঁপুনি, কম্বল চাপা দিয়েও তাকে আর থামানো যাবে না। এই থিওরিটা বরাবর তিনি নিজের জন্য প্রয়োগ করেছেন, এবং তিনি সবাইকে বলতেনও তার আশপাশের মানুষদের, এই চাপটা নেওয়া যাবে না। যাই হোক, রেডিওতে গান করলেন ওই দুটি গান, এবং গান গিয়ে বেরিয়ে আসতেই সুভাষ মুখোপাধ্যায় জিজ্ঞেস করছেন, কিরে গান কেমন হলো? হেমন্ত মুখোপাধ্যায় বললেন, গান তো গাইলাম, এবার কেমন হয়েছে সে যারা শুনেছে, তোরা শুনেছিস, তোরা বলবি। বাড়িতে এসেছেন খুব হাসি খুশি হয়ে, দেখছেন সবাই গান শুনেছে। তো বাড়িতে সবাই তখন বলেছে যে প্রথম গানটা নাকি অনেকটা পঙ্কজ মল্লিকের মতন হয়েছে, আর কেউ কেউ হাসতে হাসতে বলেছেন, এ তো একেবারে ছোট পঙ্কজ। আর এ শুনে নিজেকে পঙ্কজ মুখোপাধ্যায়ের সঙ্গে কেউ তুলনা করছেন ভাবছেন, এটা ভেবে সেই শুরুর দিনগুলোতে হেমন্ত মুখোপাধ্যায় দারুণ খুশি হয়েছিলেন। সে কথা পরবর্তীকালে তিনি বলেছেন তার বিভিন্ন লেখা, বিভিন্ন সাক্ষাৎকারে। আসুন শুনি পরে আরও একটি গান। আমরা অনুষ্ঠান আজ শুরু করেছি পরপর দুটি গানে। ওই যে বললাম, এমন অঝোরে বৃষ্টি, মনে হচ্ছে এই বৃষ্টিও অঝোরে ঝরে চলুক, ঝরে পড়ুক, আর গানও নিরন্তর হতেই থাকুক, আমরা শুনতেই থাকি। প্রথমে আমরা শুনেছি 1967 সালের একটি গান, যেটি মুকুল দত্তের কথায় শিল্পী নিজেই সুর করেছিলেন। আর তার ঠিক পরে আমরা শুনেছি যে গান, এটিও মুকুল দত্তর কথা, হেমন্ত মুখোপাধ্যায়ের নিজেরই সুর ছিল। এবারে আপনাদের জন্য এই গানটি, কথা গৌরী প্রসন্ন মজুমদার, সুর নচিকেতা ঘোষ।

সলিল চৌধুরীর কথায় সুরে এই গানটি আমরা শুনলাম। এটা সেই সময় যে সময় হেমন্ত মুখোপাধ্যায়কে বাড়িতে নিয়ে গিয়ে কেউ কেউ তার গান শুনতেন, ভালোবাসতেন, এবং হেমন্ত মুখোপাধ্যায়ও খুব খুশি মনে যাইতেন, যেতেন গান গাইতে। এভাবেই তখন গানের রেওয়াজ চালিয়ে যাচ্ছেন, এবং সে সময় তার এটা ছাড়া খুব উপায়ও ছিল না। বাড়িতে কোনো হারমোনিয়াম নেই যে বাড়িতে বসে তিনি গান গাইবেন, গুরুজনদেরও একেবারে খোলামেলা অনুমতি না, একেবারেই নেই। বাড়ির লোকের কানের বাইরেই তখন চলছে টুকটাক টুকটাক করে এই গানের চর্চা সাধনা। আর সেই সময়টায় মোটামুটি এক দেড় বছর অন্তর অন্তর তারা কাশিতে যেতেন, কাশিতে নিজের মামার বাড়ি। এবং সেই সময় দিল্লি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের বড় মাসিমাও আসতেন, আর বড় মাসিমার সঙ্গে সেই মাসতুতো ভাই বোনেরাও আসত। মাসতুতো বোন ছিলেন লীলাদি, লীলাদি মাস্টারমশাইয়ের কাছে গান শিখতেন। এবারে গানের মাস্টারমশাই চলে গেলেই হেমন্ত মুখোপাধ্যায় ধরতেন লীলাদিকে, বলতেন যে যে গানটা মাস্টারমশাই শেখালেন ওটা আমাকে তুলে দাও। এবারে এই যে মাস্তুতো বোন লীলাদি, তিনিই তখন হেমন্ত মুখোপাধ্যায়ের গানের মাস্টার হয়ে গেলেন। এই লীলাদি নিজে যা শেখে তাই হেমন্ত মুখোপাধ্যায়কে শিখিয়ে দেয়। আর মনে তখন কি আনন্দ যে একটা করে গান শিখছেন, আর মনে হচ্ছে এই একটা স্টক বাড়লো, সেই ব্যাংকে টাকা জমানোর মতন একটা ব্যাপার অনুভব তখন হতো হেমন্ত মুখোপাধ্যায়ের। গান তো শিখছেন শিখছেন, আর জায়গা খুঁজে বেড়াতেন কোথায় গান গাইবো, কোথায় শোনাবো, কাকে শোনাবো, কীভাবে শোনাতে পারবো এই গান। কিন্তু কে আর তখন তাকে গাইতে বলতো, সেভাবে তো কেউ গাইতে বলতো না। আর একটা বিষয় হতো, গান গাওয়ার একটা সুযোগ তার এসে যেত, যে কারুর যখন কোনো বিয়ে হতো বাসর ঘরে তিনি গান গাইবার সুযোগ পেতেন। তো তার পরবর্তীকালে তিনি স্মৃতিচারণায় বলেছেন যে একবার তার মামাতো বোন মায়া মাসিমা তার বাসরে গান গাইবার কথা তার খুব খুব মনে আছে, মানে মায়ের মামাতো বোন মায়া মাসিমা। বিয়ের লগ্ন একটু বেশি রাত্রিরে ছিল, তো হেমন্ত মুখোপাধ্যায় তো খাওয়া দাওয়া সেরে বসে আছেন, এবং তার সমবয়সী তারা যখন ছিল সেই বিয়ে বাড়িতে, তারা সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, একটু বেশি রাত তো কে আর অতক্ষণ জেগে থাকবে। কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় বসে বসে শুধু সময় গুনছেন, সময় গুনছেন কখন বাসর ঘর বসবে। এবার বিয়ে হলো, হওয়ার পর যখন বাসর ঘর বসলো তখন একেবারে গভীর রাত, প্রায় সবাই বড়রাও তখন প্রায় ঘুমিয়ে ঢলে পড়েছে। এবারে হেমন্ত মুখোপাধ্যায় তো তখন বসে আছেন, তার দিকে চোখ পড়তেই একজন বললেন, ওমা দেখেছো হেম এখনও জেগে আছে। ভাবুন, হেমন্ত মুখোপাধ্যায়কে বলছেন তার পরিজনেরা হেম এখনও জেগে আছে। এবারে হেমন্ত মুখোপাধ্যায় যে কেন জেগে আছেন সেটা তো তখন ওখানে উপস্থিত সবাই বুঝতে পারছেন, যে ওর ইচ্ছে একটু গান গাইবে, শোনাবে সবাইকে। এবার তারপরে তিনি হারমোনিয়াম নিয়ে বসে গেলেন, তাকেও বসিয়ে দেওয়া হলো গান গাইবার জন্য। তিনি গাইলেন একটার পর একটা অনেকগুলো গান, অনেকগুলো গান, এবং এই যে গাইলেন সবাইকে শোনাতে পারলেন, যার জন্য এতক্ষণের অপেক্ষা, চোখে ঘুমকে জায়গা দেননি, নেমন্তন্ন খেয়ে ভরপেট খেয়েও সমবয়সীরা সবাই ঘুমিয়ে পড়েছে, তবু তিনি অপেক্ষা করে বসে আছেন যে যদি একটু সুযোগ হয় কাউকে তিনি গান শোনাতে পারেন, অপেক্ষা করে আছেন। এই যে এতটা অপেক্ষার পর যখন শোনালেন, মন শান্ত হলো, শীতল হলো।

2213-134-22-1313-42 খোলা আছে আপনাদের জন্য। আছেন কোনো বন্ধু, তার সঙ্গে একবার সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করতে পারি, দেখা যাক কে আছেন।

0: সম্ভবত যিনি টেলিফোন লাইনে ছিলেন তিনি বুঝতে পারেননি যে তিনি হোল্ডে করে দিয়েছেন। নমস্কার, সুপ্রভাত।
1: নমস্কার। হ্যালো দিদি।
0: হ্যাঁ, কে বলছেন?
1: হ্যালো দিদি, আমি অনেকদিন পর লাইন পেয়েছি।
0: কে বলছেন?
1: আমি ঝাড়খালি থেকে সুন্দরবন বাবলু মাঝি বলছি।
0: বেশ, আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে?
1: হ্যাঁ, প্রচুর বৃষ্টি, একদম সব ধান বাতা তেলিয়ে গেছে।
0: ও আচ্ছা, তাহলে তো আজ আর কাজে বেরোনো যায়নি, তাই তো?
1: না না না না।
0: বেশ, তাহলে সারাদিন গান শুনতে থাকুন।

0: নমস্কার, সুপ্রভাত।
1: হ্যাঁ সুপ্রভাত, আমি সারেঙ্গা থেকে বলছি, সারেঙ্গা, হাওড়া জেলার সারেঙ্গা থেকে বলছি।
0: বৃষ্টি আপনাদের ওখানেও হচ্ছে তো?
1: বৃষ্টি, হ্যাঁ প্রচুর বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে চাষিরা তাদের ধান বপন করেছে।

0: চাষের কাজে ভালো হলো না খারাপ হলো?
1: ভালো হলো,
0: বাহ,
1: খুবই ভালো হলো। এবং আমাদের এখানে সব ওই বীজ বোনা হয়েছে এবং বেশ অনেকটা বড় বড় হয়ে গেছে। এবারে সব রোয়ার আরম্ভ হবে। হ্যাঁ, চাষিরা খুবই আনন্দিত, তাদের জন্য আপনি যদি গান শোনান আমি খুব ভালো লাগবে।
0: সবার জন্যই সব গান। যে গান শোনাচ্ছি, যে কোনো পেশার সঙ্গে যুক্ত মানুষ, যে কোনো বয়সের মানুষ, যে কোনো ধর্মের বর্ণের মানুষ, সবার জন্যই এই গান। নমস্কার, সুপ্রভাত।
2: নমস্কার দিদি, বর্ষা স্নিগ্ধ অনেক অনেক শুভেচ্ছা ভান্ডার দেহ বিলের পাশে বাড়ি আমার।
0: কে বলছেন?
2: মিল্টন চক্রবর্তী কথা বলছি, মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থেকে। দিদি,
0: কেমন বৃষ্টি হচ্ছে ওখানে?
2: বৃষ্টি রাত পর্যন্ত ভালোই হয়েছে, সকালের দিকেও পড়লো বৃষ্টি। আর আমার বাড়ি নদীর বাড়ির পাশেই তো ভান্ডার দেহ বিল, এবং যার কারণে একদম মানে গবাক্ষ খুললেই মানে কি বলবো, মানে বিশ্বস্নাত পরিবেশ আর মাছিদের মাছ ধরার যে একটা অসাধারণ অনুভূতি। আর সব থেকে বড় হচ্ছে আমাদের পাট চাষটা খুব বেশি হয় এখানে। হ্যাঁ, তো বর্ষা খুব দরকার, কারণ বর্ষা না হলে ধরুন পাট কেটে সেগুলোকে চাষিদের ডোবানো এবং পরে পচানোর ব্যবস্থা থাকে, তো জল বৃষ্টি আরো প্রয়োজন রয়েছে আমাদের। বৃষ্টি না হলে চাষিদের খুব ক্ষতি হয়ে যাবে, আরো বৃষ্টি দরকার। হোক, বৃষ্টি আনন্দ করি আমরা দিদি।
0: বেশ বেশ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ১৯৬৫ সালের গান, মুকুল দত্তর কথা, হেমন্ত মুখোপাধ্যায়ের নিজের সুর।

সেই সময়টায় হেমন্ত মুখোপাধ্যায় একেবারে ওই যে একটা কথা আছে না, গান পাগল মানুষ, সত্যি সত্যি একেবারে গানের জন্য পাগল হয়ে গিয়েছিলেন। যেখানে গান সেই জায়গায় তাকে একেবারে কি যে আকর্ষণ করত, কি যে টান তখন সেই জায়গার প্রতি তার। সেই সময় কোচিং ক্লাসে পড়তে যেতেন হেমন্ত মুখোপাধ্যায় আর তার সঙ্গে বন্ধু পরিমল। তো ওই কোচিং ক্লাসে পড়তে যাওয়ার পথেই পড়ত শচীন দেব বর্মনের বাড়ি। ক্লাস করে ফেরবার পথে শচীন দেব বর্মনের বাড়ির সামনে তারা দাঁড়িয়ে যেতেন আর হেমন্ত মুখোপাধ্যায় বলতেন, পরিমল একটু দাঁড়িয়ে যা না, এখানে দাঁড়ালে শচীনদার গান শোনা যাবে। এইভাবে কতদিন যে শচীন দেব বর্মনের বাড়ির সামনে দাঁড়িয়ে থেকেছেন ঘণ্টার পর ঘণ্টা শুধু ওই একটুখানি গান শোনার জন্য। আর সেই সময় গানের পাশাপাশি তিনি আরও একটা বিষয়ের মধ্যে একটু একটু করে জুড়ে যাচ্ছিলেন, সেটা হলো সাহিত্য চর্চা। হেমন্ত মুখোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়, রমাকৃষ্ণ মৈত্র এবং আরও কয়েকজন ছিলেন, সবাই মিলে একসঙ্গে সাহিত্য চর্চা হতো। পাড়ায় কাছেই ছিল একটা লাইব্রেরি, সেই লাইব্রেরিতেই তারা বসতেন নিজেদের মধ্যে। হেমন্ত মুখোপাধ্যায়ের মামাতো ভাই দাদা রবিদা, তিনি সাহিত্যের ব্যাপারে খুব উৎসাহী একজন মানুষ ছিলেন, লেখাপড়ায় খুব ভালো, এমএ পাশ। এই সাহিত্যের বিষয়ে এই মামাতো দাদা রবিদা তিনি ছিলেন একেবারে সবার মাথার উপরে। হেমন্ত মুখোপাধ্যায়, রমাকৃষ্ণ মৈত্র গল্প লিখতেন আর সুভাষ মুখোপাধ্যায় কবিতা লিখতেন। ওই যে ওরা বসতেন লাইব্রেরি ঘরে, সেখানে পড়া হতো সেই যে যা কিছু লিখেছেন এবং সেটা নিয়ে আলোচনা হতো, সমালোচনা হতো। এবং স্বাভাবিকভাবেই হেমন্ত মুখোপাধ্যায়ও কিন্তু প্রশংসিত হতেন। কিন্তু এই যে প্রশংসা হচ্ছিল, হয়তোবা তিনি আস্তে আস্তে সাহিত্য জগতের সঙ্গেই সম্পৃক্ত হয়ে যেতেন, কিন্তু তা হলেন না। হলেন না তার পিছনে একটা বড় কারণ, যে সাহিত্য জগৎ থেকে তিনি গানের জগতে চলে এলেন তার একটা বড় কারণ সুভাষ মুখোপাধ্যায়, বন্ধু পরবর্তীকালে কবি সুভাষ মুখোপাধ্যায়।

221-314-221-324-221-3 অপেক্ষায় আছেন আমাদের বন্ধুরা সরাসরি তাদের সঙ্গে কথা।

0: नमस्कार, सुप्रभात।
1: नमस्कार।
0: অনেকের ক্ষেত্রেই হয় এরকম, টেলিফোনে তিনি যুক্ত হয়েছেন কিন্তু তিনি বুঝে উঠতে পারছেন না যে তিনি সংযুক্ত হয়ে গেছেন, কথা বলতে বা হয়তো শুনতে পাচ্ছেন না। দেখা যাক আর একজন বন্ধু। নমস্কার। কি বলছেন, কোথা থেকে বলছেন? আমি একটু বলি, যারা ওপাশ থেকে টেলিফোনে আসছেন, কথা বলতে ভালো লাগে, এটা সত্যি কথাই। আপনার জায়গায় আমি থাকলে আমারও ভালো লাগতো, কিন্তু টেলিফোন করে ফেলার আগে আমি কি বলবো একটু সুন্দর করে মনে মনে গুছিয়ে নিই, তারপর আমি টেলিফোনে রিং করি, ডায়াল করি। তাহলে আপনার কথাটা অনেক মানুষ শুনছেন, তো তাদেরও শুনতে কোথাও একটা ভালো লাগবে, কোথাও একটা বিঘ্ন তৈরি করে, ব্যাঘাত তৈরি করে। নমস্কার, সুপ্রভাত। নমস্কার।
2: হ্যালো।
0: হ্যাঁ, কে বলছেন?
2: হ্যাঁ নমস্কার, আমি মানস কুমার সেনগুপ্ত বলছি, দমদম নাগের বাজার থেকে। প্রথম গানটা আমি আমার শোনা হয়নি, আমি দ্বিতীয় গানটি থেকে শুনছি।
0: চোখে যদি জল করে টলমল, এটি ছিল প্রথম গান।
2: আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: তারপরে ফেরানো যাবে না আর।
2: হ্যাঁ হ্যাঁ শুনেছি। মানে ব্যাপারটা হচ্ছে, এই প্রসঙ্গে বলি যে হেমন্ত বাবুর যে গানের উচ্চারণ, আমার মনে হয় যে সেটা মান্না দে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি ওনার উচ্চারণকে ঈর্ষা করি। ওই যে গানটি বাজছিল যে সাগরের মুখোমুখি দাঁড়িয়েছি আমি যেন কত ঢেউ আরো ঢেউ, আমরা মনে হয় ছবিটা দেখতে পাচ্ছি। মানে ওনার উচ্চারণ এবং অ্যাপ্লিকেশন, যেটা যেটা আমার মনে হয় যে হেমন্তবাবুকে আমরা ঈশ্বরকণ্ঠী বা স্বর্ণকণ্ঠী যে নামেই ভূষিত করি না কেন, উনি যেখানে হাত দিয়েছেন সেটাই শোনা হয়েছে আজকে। বাংলা আধুনিক গান, বাংলা চলচ্চিত্রের গান, হিন্দি চলচ্চিত্রের গান, গীত, গজল, যাই বলুন, আবার সুরকার হিসেবেও তিনি অদ্বিতীয়। আরেকটি কথা, রবীন্দ্রসঙ্গীত বাদ দিয়েও রবীন্দ্র গীতিনাট্যে আমার মনে হয় একমাত্র মায়ার খেলা বাদ দিয়ে প্রায় সবগুলোতেই লিডিং ভয়েস হেমন্ত মুখোপাধ্যায়। এটা একটা, মানে আমি আমি একটু সংযোজন করলাম। আর দুটি অনুষ্ঠান আমার ওনার লাইভ দেখার সৌভাগ্য হয়েছে। আমি নমনম নাগেরবাজার থেকে বলছি, তো আমাদের মতিঝিল কলেজ আছে এখানে, মতিঝিল কলেজের মাঠে উনি 72 সাল, তখন আমার কলেজ জীবন, উনি গান গাইতে এসেছিলেন ভাঙা পা নিয়ে। মানে এতটাই পেশাদারিত্ব ছিল যে উনি সেইভাবে এসে বললেন দর্শকদের দিকে একটু পা তুলে বসতে হবে, উনি বসলেন, গাইলেন এবং আমার অনুরোধে শেষ করলেন। যেহেতু খোলা মঞ্চে ফাংশন, মানে খোলা মাঠে কলেজ সোশ্যাল হচ্ছে, উনি শেষ করলেন দিনের শেষে ভূমিন্দ্রে সেটিয়ে। আর বঙ্গ সংস্কৃতি উৎসবে ওনার সম্বর্ধনা আমি দেখেছিলাম, সেই সৌভাগ্য আমার হয়েছিল, ওই ময়দানেই হতো তখন। এবং আমার এখনো মনে আছে ওনার প্রথম গান ছিল, যে গানটি এখন প্রায় গাওয়াই হয় না এবং আমরা রেডিওতেও শুনতে পাই না, খুবই কম, মরণেরও মুখে রেখে দূরে যাও দূরে যাও চলে, আবার ব্যথার টানে নিকটে ফিরাবে বলে দূরে যাও চলে। হেমন্তবাবু অনেক থেকে দূরে চলে গেছেন, কিন্তু বাঙালির হৃদয় চিরকাল থাকবেন। ধন্যবাদ, নমস্কার,
0: ভালো
2: থাকবেন সকলে।

এই গানটিতে একটি মজা আছে। ১৯৫৮ সালের রেকর্ডের গান, দেবাশিস চট্টোপাধ্যায়ের কথা এবং সুর করেছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়। আমরা একটু সাহিত্য চর্চার কথাই হচ্ছিল, সেই সময় পুরোদমে সাহিত্য চর্চা করছেন এবং সাহিত্যের মাধ্যমে অনেক মানুষের সংস্পর্শে আসছেন, গুণীজনের সংস্পর্শে আসছেন। সুধাংশু সেনগুপ্ত, সন্তোষ ঘোষ, জগৎ দাস, সুধীর রঞ্জন মুখোপাধ্যায়, নারায়ণ বন্দ্যোপাধ্যায়, এদের সংস্পর্শে আসছেন, ঘনিষ্ঠ একটা সংযোগ তৈরি হচ্ছে, সবাইকে নিয়ে বেশ বড় একটা সাহিত্যের দল তৈরি হয়ে গেছে। গল্প লেখার দিকে আরও জোর দিয়েছেন এবং সেই সময় তার কয়েকটা গল্প ছাপাও হলো কিছু কিছু পত্রিকায়। আমরা আজকের এই সময় দাঁড়িয়ে যাদেরকে লিডিং পত্রিকা বা লিডিং সংবাদপত্র বলি, সেসব জায়গাতেও তার লেখা ছাপা হতে লাগলো এবং একটি গল্প সেরকমই একটি পত্রিকায় ছাপা হয়েছিল, তার নাম একটি ঘটনা। এবং বন্ধুবান্ধবদের কাছ থেকে খুব বাহবা পাচ্ছেন, সাহিত্য সভায় যাচ্ছেন, পড়ছেন সেখানে নতুন লেখা গল্প। কিন্তু সুভাষ মুখোপাধ্যায় এতে খুশি হতে পারছেন না, বলছেন সাহিত্য নিয়ে তো খুব মাতামাতি হচ্ছে কিন্তু গান তো ছাড়লে চলবে না, রেডিওতে গান গাওয়া হয়েছে, এবার রেকর্ডের জন্য চেষ্টা করতে হবে। এবারে সুভাষ মুখোপাধ্যায় হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে গেলেন এক এক করে সব রেকর্ড কোম্পানিতে, সব রেকর্ড কোম্পানি সেই সময় যারা যারা সেই সময় এক্সিস্ট করতো। খুব সঙ্গত কারণেই আমি সেই সব কোম্পানিগুলোর নাম বলবো না, কিন্তু মজাটা এটাই যে এক এক করে এই চারটে পাঁচটা কোম্পানির দরজায় দরজায় ঘুরছেন সুভাষ মুখোপাধ্যায় হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে, কিন্তু গান হচ্ছে না, কেউ নিচ্ছে না, সবাই ভিড়িয়ে দিচ্ছে, বলছে না রেকর্ড করার উপযোগী কণ্ঠ নয়। তাহলে কিভাবে আমরা পেলাম হেমন্ত মুখোপাধ্যায়কে, শোনাব সেসব কথা অন্য কোনো দিন। আজ এ পর্যন্তই, অনুষ্ঠানের শেষ গান এবারে আমরা শুনব, এটি গোরা পালের লেখা, সুর করেছেন অমল মুখোপাধ্যায়।

0: গানের ভেলা আজ এ পর্যন্তই। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha।

0: কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: এখন যুববাণীর অনুষ্ঠান উপস্থাপনায় দেবার্ঘ সাহা এবং সায়নী মজুমদার।

0: বৃষ্টিমুখর কলকাতার সকালে সমস্ত বন্ধুকে আরো একবার স্বাগত। গীতাঞ্জলির আজকের আড্ডা কি নিয়ে যারা যারা পোস্টার দেখেছো তারা নিশ্চয়ই জানো, তবে যারা জানো না তাদেরকে নিশ্চয়ই আমরা জানাবো। কিন্তু শুধু বর্ষার কথা বললেই তো হবে না, সঙ্গে ফুটবল বিশ্বকাপও কিন্তু জমজমাট। অনেক কিছু জানাবেন এবং আমাদের আগ্রহ তৈরি করবেন
1: তার পরিচয়টা হ্যাঁ আমরা দেব। কিন্তু কিন্তু কিন্তু তার আগে বলে দিই বন্ধুদেরকে যে আজকে আজকে তোমার সঙ্গে তোমার যুববাণীর দুই বন্ধু রয়েছে সায়নী এবং দেবার্ঘ। এবং আজকে এই তরুণের স্বপ্নে আরও একটি নতুন বিষয় নিয়ে আমরা চলে এসেছি। মানে যারা ভাবছো যে এইচএসের পর কী নিয়ে পড়াশোনা করা যায়, কি করব না করব, একটা ঠিকঠাক দিকে এগোনোর কথা ভাবছো কিন্তু কিভাবে এগোবে, তার জন্য তোমাকে কি কি প্রস্তুতি নিতে হবে সেই বিষয়ে ঠিকঠাক কোনো গাইডেন্স পাচ্ছ না, সেই জন্যই কিন্তু যুববাণী এই তরুণের স্বপ্ন নিয়ে চলে আসে তোমার কাছে। আর ঠিক সেইভাবেই আজকে আমরা চলে এসেছি, আমি সায়নী এবং সঙ্গে রয়েছে দেবার্ঘ, আমরা কিন্তু চলে এসেছি একটা নতুন বিষয় নিয়ে, তাই না?
0: একদম। আমাদের সঙ্গে যিনি রয়েছেন, আমি আমাদের অতিথির পরিচয়টা নিশ্চয়ই করে দেব।
1: একদম।
0: আজকে সঙ্গে পেয়ে গিয়েছি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক, সহকারী অধ্যাপক ডক্টর সুপ্রিয় পান মহাশয়কে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদেরকে এই সময়টা দেওয়ার জন্য, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। এবং আজকের এই যে বিষয় অত্যন্ত ইন্টারেস্টিং একটা বিষয়, এটা মানে বলতে কোনো দ্বিধা নেই, সেটা যে কোনো কেউ বিজ্ঞান বিষয়ের হোক বা না হোক, যে কোনো বিষয়েরই হোক না কেন, আজকের আমাদের যে বিষয়ে আলোচনা সেই বিষয় সবার কাছেই অত্যন্ত ইন্টারেস্টিং। স্যার আপনার কি মত এই বিষয়ে?
2: আচ্ছা, প্রথমত আমি ধন্যবাদ জানাবো আমাকে ইনভাইট করার জন্য। তো বিষয়টা খুব ইন্টারেস্টিং যে টপিকটা চুজ করা হয়েছে।
1: আচ্ছা, আমি একবার বন্ধুদের জন্য বলে দিই যে আজকে আমাদের বিষয় হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড কসমোলজি। যারা এই বিষয়টা অলরেডি যারা পোস্টারে দেখেছো তাদের কিন্তু যা যা প্রশ্ন আছে তোমরা একবার কিন্তু প্রশ্নগুলো আমাদের পোস্টারে কমেন্ট বক্সে এসে জানাতে পারো, এবং তার সঙ্গে সরাসরি আমাদেরকে ফোন করতে পারো আমাদের ফোন লাইনে 0332-231342 এই নাম্বারে। আচ্ছা স্যার, আপনার কাছে যাব। আপনি আজকে আমাদের সঙ্গে এসেছেন এই অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড কসমোলজি নিয়ে আলোচনা করার জন্য। প্রথমত তো দেবার্ঘ আপনাকে ধন্যবাদ জানিয়েছে এবং আমরা প্রত্যেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আপনার মূল্যবান সময় থেকে এতটা সময় আমাদেরকে দিচ্ছেন। আপনার প্রথমবার এখানে এসে কেমন লাগছে যদি একটু বলেন?
2: আমার তো দারুণ লাগছে, মানে আমি ফার্স্ট টাইম অল ইন্ডিয়া রেডিওতে ঢুকলাম এবং বেশ

0: অ্যাটমসফিয়ারটা অত্যন্ত ভালো এবং বেশ আমার তো খুব থ্রিলিং লাগছে ব্যাপারটা, এবং যে ডিসকাশনসগুলো হবে তাতে আমার মনে হয় আমরা পুরো শোটা এনজয় করবো এবং সবাই এনজয় করবে।
1: যারা স্বপ্ন দেখছে যে হয়তো এই বিষয় নিয়ে অদূর ভবিষ্যতে পড়াশোনা করবে, হায়ার স্টাডিজে যেতে চায়,
2: আমরা বেশি কথাই যাব না, আমরা সরাসরি চলে যাব আমাদের প্রথম যে প্রশ্নগুলো আমাদের রয়েছে, যেগুলো ছাত্রছাত্রীদের মধ্যে যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোই আমি প্রথম আপনার কাছে করছি। যে এই যে অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড কসমোলজি, এই যে পুরো একটা শব্দবন্ধনী, এই বিষয়টা যদি আপনি একটু বুঝিয়ে বলেন যে অ্যাস্ট্রোফিজিক্স কী এবং এটার সঙ্গে যে শব্দবন্ধনী যে কসমোলজি কীভাবে এটা কানেক্ট করছে
1: এবং দুটোর মধ্যে যদি কোনো পার্থক্য থাকে সেই বিষয়টাও যদি একটু এমফাসাইজ করেন।
0: একদম একদম। তো প্রথমেই আমি যেটা বলি সেটা হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স বা কসমোলজি সম্পর্কে পরিচিত হতে গেলে আমাদের যেটা প্রথমেই আসে সেটা হচ্ছে আমাদের মহাবিশ্ব, ইউনিভার্স। এখন ইউনিভার্সের মধ্যে প্রচুর গ্যালাক্সিস, স্টার্স এবং আমাদের যে সৌরজগৎ, সেখানে একটা প্ল্যানেটারি সিস্টেম, প্রচুর সেলেস্টিয়াল অবজেক্টস কিন্তু আমাদের এখানে আছে। সো অ্যাস্ট্রোফিজিক্স মানে স্টাডি অব দ্য সেলেস্টিয়াল অবজেক্টস, বেসিক্যালি দ্য ফিজিক্স অব দ্য সেলেস্টিয়াল অবজেক্টস। ফর এক্সাম্পল, যদি আমি খুব এলাবোরেটলি বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে হোয়াট অ্যাবাউট দ্য অরিজিন অফ আ স্টার, একটা স্টারের বার্থ রহস্যটা কী বা তার ইভলিউশনটা কী, বা কোনো স্টার সারা জীবন ওই রকমভাবে যেটা আমরা দেখছি জ্বলতে থাকবে, নাকি কোনো একটা স্টারের মৃত্যু রহস্য বলে কিছু থাকতে পারে। এই সবগুলো বিষয়ের যে ফিজিক্স নিয়ে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং বা স্টাডি, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোফিজিক্স।
3: আর কসমোলজি,
0: এখন কসমোলজিটা আরও বেশি ইন্টারেস্টিং এই সেন্সে যে কসমোলজিটা হচ্ছে স্টাডি অব দ্য ইউনিভার্স অ্যাজ আ হোল, তার মানে আমরা আমাদের ইউনিভার্সটাকে স্টাডি করছি, যে ইউনিভার্সের মধ্যে প্রচুর পরিমাণ গ্যালাক্সিস থেকে আরম্ভ করে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট সেলেস্টিয়াল অবজেক্টস আছে, সামগ্রিকভাবে তাদের যে পড়াশোনা বা স্টাডি বা ইনভেস্টিগেশন উইথ দ্য ইউজ অফ সেভারাল অ্যাস্ট্রোনমিক্যাল ডেটা সেটস, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি কসমোলজি। এখন এই কসমোলজি এবং অ্যাস্ট্রোফিজিক্স অ্যাপারেন্টলি মনে হতে পারে যে আমার এখানে হয়তো পুরোটাই ফিজিক্স লাগছে, তা কিন্তু নয়। এখানে হিউজ অ্যামাউন্ট অফ ম্যাথামেটিক্স কিন্তু লাগে।
3: আমি এই প্রশ্নটাতেই আসতাম একটু পরে।
0: তো এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা, যে ইউজুয়ালি জেনারেলি তো অ্যাস্ট্রোফিজিক্স বা কসমোলজি ফিজিক্সের ডিপার্টমেন্টই পড়ানো হয়, কিন্তু ম্যাথামেটিক্সের সাথে যে একটা কানেকশান আছে সেটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। এবং আমাদের অটোমেটিক্যালি আমাদের ডিসকাশনের মধ্যে হয়তো আসবে যে জিওমেট্রি কী করে অ্যাস্ট্রোফিজিক্স এবং কসমোলজির মধ্যে অটোমেটিক্যালি এন্টার করে, এবং সেটা কিন্তু খুব ভালোভাবে এক্সপ্লেন করা যায়। এবং গ্র্যাভিটি জিনিসটা কী, গ্র্যাভিটির সাথে জিওমেট্রির যে ইন্টারপ্লে, এই ব্যাপারগুলো কিন্তু আমরা ভালো করে এক্সপ্লেন করতে পারি এই অ্যাস্ট্রোফিজিক্স এবং কসমোলজিতে।
3: আচ্ছা, আমি নিশ্চয়ই বিশদে এই বিষয়ে আলোচনা হবে, আমার নিজেরও প্রচুর প্রশ্ন রয়েছে, কিন্তু মানে শুরুতে আমি যে প্রশ্নটা আপনাকে করব স্যার, সেটা হচ্ছে যে একদম ছোটবেলা থেকে যদি আমি দেখি যে বিজ্ঞান বিষয়ে যাদের একটু ন্যাক রয়েছে বা ভালো অঙ্কটা করতে পারে বা ভূতবিজ্ঞানটা ভালো পারে, মাধ্যমিকে ভালো রেজাল্ট, উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট, এরপর সে যদি বা সেই সময় থেকেই সে যদি স্বপ্ন দেখে যে আমি মহাকাশ বিজ্ঞানী হব, থাকতেই পারে না স্বপ্ন, বা আমি এই নিয়ে রিসার্চ করব, বা আমি এই লাইনে যাব এবং এখান থেকে কোনো চাকরিতে, কোনো বড় বড় স্যালারি অ্যামাউন্টের চাকরিতে যাব, সেক্ষেত্রে তার ভিত্তিপ্রস্তর স্থাপনটা কীভাবে হবে, মানে কীভাবে গ্রাসরুট লেভেল থেকে সে নিজেকে প্রস্তুত করবে?
0: আচ্ছা, এখানে আমি ইনিশিয়ালি যেটা বলবো সেটা হচ্ছে যে উচ্চ মাধ্যমিকে যদি কেউ সায়েন্স নিয়ে পড়ে, তার পক্ষে কিন্তু অ্যাস্ট্রোফিজিক্স কসমোলজিতে যাওয়াটা কিন্তু অনেক বেশি ইজি। কেন ইজি? তার কারণটা হচ্ছে যে সে ডিরেক্টলি ফিজিক্স, কেমিস্ট্রি এই সমস্ত সাবজেক্টগুলো সে জানছে।

0: আমাদের এখানে প্রচুর ইউনিভার্সিটিজ এবং রিসার্চ ইনস্টিটিউশনস আছে যেখানে কিন্তু ও যদি বিএসসিটা ফিজিক্স অনার্স নিয়ে করে তাহলে কিন্তু ফিজিক্স অনার্সের পরে সে ওই সমস্ত ইনস্টিটিউটস এবং ইউনিভার্সিটিতে এমএসসি ইন অ্যাস্ট্রোফিজিক্স করতে পারে। যেমন আমাদের রাজ্যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে
1: অ্যাস্ট্রোফিজিক্স ডিপার্টমেন্ট,
0: এক্স্যাক্টলি, মানে স্কুল অফ অ্যাস্ট্রোফিজিক্স ডিপার্টমেন্ট আমাদের আছে, এবং যেখানে কিন্তু বিএসসি যদি তার ফিজিক্স নিয়ে পড়া থাকে তাহলে সে একটা অ্যাডমিশন টেস্টের মাধ্যমে স্কুল অফ অ্যাস্ট্রোফিজিক্সে কিন্তু মাস্টার ডিগ্রি 2 ইয়ার্সের একটা কোর্স আছে, সেখানে কিন্তু যেতে পারে। এখন ফিজিক্স ছাড়াও অ্যাস্ট্রোফিজিক্স এবং কসমোলজিতে কিন্তু যাওয়া সম্ভব।
2: আচ্ছা,
0: কীরকমভাবে? ফর এক্সাম্পল, কোনো একজন স্টুডেন্ট, সে হয়তো ফিজিক্সে বিএসসি না করে সে হয়তো কোনো এক ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে সে হয়তো তার বি বা বিটেক করেছে।
2: আচ্ছা,
0: এখন তার মানে কি এটাই যে সে বি বিটেক করার পরে তার অ্যাস্ট্রোফিজিক্স বা কসমোলজি নিয়ে কাজ করার স্বপ্ন থাকবে না? সেটা কিন্তু নয়। হ্যাঁ, কারণ সে যদি বি বিটেক করেও থাকে তাহলে কিন্তু বি বিটেক করার পরে সে অ্যাস্ট্রোফিজিক্স এবং কসমোলজিতে যেতে পারে, যেখানে অনেক রকম টাইপের স্কোপস আছে। ফর এক্সাম্পল, ইন্টিগ্রেটেড পিএইচডি বা পিএইচডি, এইগুলোতে কিন্তু সে জয়েন করতে পারে।
1: আচ্ছা,
0: এবং হ্যাঁ, অবশ্যই তার জন্য তাকে হয়তো একটা পরীক্ষা দিতে হবে বা কোনো একটা ন্যাশনাল লেভেলের অ্যাডমিশন টেস্টে তাকে অ্যাপিয়ার করতে হবে,
1: এন্ট্রান্স যেগুলো যেগুলো হয়।
2: আচ্ছা,
0: একদম।
2: আচ্ছা, আমরা এই বিষয়গুলোতেও আসব, এক এক করে আসব, কারণ আমাদের কাছে তো প্রচুর প্রশ্ন রয়েছে। কিন্তু এই মুহূর্তে আমরা চলে যাব একটা গানে।
1: নিশ্চয়ই,
2: হ্যাঁ, গান থেকে ফিরে এসে বাকি যা যা রয়েছে আমরা,
1: কারণ আড্ডার শুরুতে একটা গান নিশ্চয়ই থাকবে। ফিরে আসছি গানের পর, সঙ্গে থাকো, শুনতে থাকো।

0: স্বপ্ন বোনার সময় এখন, মানে এই যে আমরা প্রত্যেকবার এই গানটা বাজিয়ে না মানে বলে দিতে চাই যে তোমরা এবার একটু একটু করে স্বপ্নটা বুনতে শুরু করো, কারণ তোমাদের জন্য নিত্য নতুন বিষয় নিয়ে, যে যে বিষয়গুলোতে তোমাদের ইন্টারেস্ট বা আজকে এই অনুষ্ঠানটা শোনার পর একটু একটু করে ইন্টারেস্টটা গ্রো করবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে যাই যাতে তুমি একটা ঠিকঠাক
1: একটা চারা গাছ থেকে শুরু হয়, সেটা কিন্তু একটা চারা গাছ থেকে

0: অনেকটা গাছে পরিণত হয়, তখনও কিন্তু সেই স্বপ্নটা থেকে যায় আরো ডানা মেলার
1: শেষ বয়স পর্যন্ত, কিন্তু আমাদের ওই স্বপ্নটা একটু একটু করে থাকে।
0: আচ্ছা, ফোনে কিন্তু বন্ধুরা অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন, আমরা নিশ্চয়ই একটা ফোন কল দেখে নেব। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার নামটা একটু বলবেন আগে। হ্যালো,
1: না,
0: যোগাযোগ কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে।
1: আচ্ছা, আপনারা যখন ফোন করবেন তখন একটু রেডিও সেট থেকে সরে গিয়ে ফোন করবেন, নয়তো আপনাদের কথা আমরা শুনবো, মানে আমাদের কথা আমরা শুনবো আর আপনাদের কথা আপনারাই শুনতে পাবেন,
0: কেউ কারো কথা একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়ে যাবে
1: একদমই। আচ্ছা, আমরা চলে যাই
0: সাবজেক্টে ঢুকি।
1: হ্যাঁ,
0: উচ্চ মাধ্যমিকের পর জয়েন্ট এন্ট্রান্স দিয়ে স্যার কেউ আইআইটি তে চান্স পায় অনেক সময়, বা কেউ এনআইটি গুলোতে যায়, সেক্ষেত্রে আপনি যেমন বললেন যে কেউ যদি বিটেক লাইনে ঢুকে যায় পরবর্তীকালেও এখানে আসতে পারে,
2: একদম।
0: এবারে অ্যাস্ট্রোফিজিক্স এই নামটার সাথে যেমন অঙ্গাঙ্গিভাবে ফিজিক্স কথাটা জড়িয়ে আছে, এটা একদম বেসিক কোয়েশ্চেন আমি আগে করছি, সেটা হচ্ছে যে এটা তো একটা তাহলে ফিজিক্সেরই পার্ট। এইবার ম্যাথামেটিক্সের যে স্টুডেন্ট যারা, সেটা অ্যাপ্লাইড হোক বা পিওর হোক, আমি কোনো ডিভিশনে যাচ্ছি না, তারা নিজেদেরকে কোন কোন দিকে ম্যাথামেটিক্সের কোর্সটা মানে বিএসসি বা এমএসসি করার সময় নিজেদেরকে কোন কোন দিকে তারা শার্প করবে বা কোন কোন পোর্শনগুলো বেশি করে ঘষামাজা করবে, যাতে করে অদূর ভবিষ্যতে তাদের রিসার্চ ফিল্ডটা এদিকে হতে পারে।
2: বেশ, এটা খুব ভালো একটা কোশ্চেন। আমি প্রথমেই যেটা মনে করি সেটা হচ্ছে জিওমেট্রি, যেটা আমরা স্কুল লেভেল থেকেই পড়ে এসেছি
0: এবং সেই জিওমেট্রির ধরনটা পাল্টে পাল্টে যেতে থাকে।
2: হ্যাঁ, আমরা ইউক্লিডিয়ান জিওমেট্রি যেটা আমরা সবাই জানি সেটা আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি। এখন এইখানে ঠিক ইউক্লিডিয়ান জিওমেট্রিটা লাগবে না, মানে আমাদের আরেকটু মডিফাইড ভার্সন অফ দ্য ইউক্লিডিয়ান জিওমেট্রি কিন্তু এবার আস্তে আস্তে লাগবে।
1: আচ্ছা,
2: তার কারণটা হচ্ছে যে যখনই আমরা অ্যাস্ট্রোফিজিক্স এবং কসমোলজি নিয়ে কথা বলছি তখনই কিন্তু অটোমেটিক্যালি গ্র্যাভিটি, মহাকর্ষ যেটা আমরা ছোটোবেলা থেকে জানি, সেই গ্র্যাভিটি কিন্তু অটোমেটিক্যালি এন্টার করে যাচ্ছে।
0: বুঝতে পারছি।
2: এখন গ্র্যাভিটি যখনই এন্টার করে যাচ্ছে তখন জিওমেট্রি অব দ্য স্পেস টাইম, এইখানে কনসেপ্টটা কিন্তু আর স্পেসের নয়, এখানে স্পেসের সঙ্গে টাইমের কিন্তু একটা
0: রিলেশন তৈরি হয়ে যাচ্ছে।
2: এক্স্যাক্টলি, এবং যেটা আইনস্টাইনের বিখ্যাত থিওরি অফ রিলেটিভিটি। তো দেখা গেছে, মানে এটা বেসিক্যালি ম্যাথামেটিক্যালি এটা প্রমাণ করা গেছে যে জিওমেট্রি অব দ্য স্পেস টাইম, এইটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। তার কারণটা হচ্ছে এটাই যে আমাদের ইউনিভার্সের মধ্যে প্রচুর ম্যাসিভ অবজেক্টস আছে, সেই ম্যাসিভ অবজেক্টসগুলো কী করে ওই স্পেস টাইমের যে জিওমেট্রি সেটাকে কিন্তু দুমড়ে মুচড়ে দেয়, মানে কার্ভ করে দেয়। যখনই ওটা কার্ভ জিওমেট্রি হয়ে যাচ্ছে তার মানে বেসিক ব্যাপারটা হচ্ছে আমরা আস্তে আস্তে ইউক্লিডিয়ান জিওমেট্রি থেকে ডিফার করে যাচ্ছি। ফলে জিওমেট্রিটা আমি অন্তত পার্সোনালি মনে করি যে অ্যাস্ট্রোফিজিক্স এবং কসমোলজির জন্য জিওমেট্রি বোঝাটা খুব দরকার, এবং এটা কিন্তু খুব একটা কমপ্লিকেটেড বিষয় নয়, কারণ অনেকেই হয়তো মনে করতে পারে যে এটা আস্তে আস্তে আমরা ইউক্লিডিয়ান জিওমেট্রি থেকে যখন ডিফার করে যাচ্ছি সেই জিওমেট্রি কতটা কমপ্লিকেটেড হবে। কিন্তু যদি কেউ স্টেপ বাই স্টেপ জিওমেট্রির জিনিসগুলো বুঝতে শুরু করে তাহলে কিন্তু তার পক্ষে অ্যাস্ট্রোফিজিক্স এবং কসমোলজি এটা কিন্তু বোঝা অনেক বেশি ইজি হবে।
0: আচ্ছা,
2: এবং ন্যাচারালি জিওমেট্রি বুঝতে শুরু করার সাথে সাথে সে ফিজিক্সের ক্লাসিক্যাল মেকানিক্স থেকে আরম্ভ করে আরও যে সমস্ত টপিকসগুলো আছে, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, সেগুলো যদি সে পড়ে তাহলে তার জন্য অ্যাস্ট্রোফিজিক্স এবং কসমোলজি করাটা খুব একটা ডিফিকাল্ট হবে না, যদি সে ম্যাথামেটিক্স ব্যাকগ্রাউন্ড থেকেও হয়।
0: এবং এই যে আপনি ইলেকট্রোম্যাগনেটিজমের কথা বললেন বা তার আগের যে কথাগুলো বললেন, সেইগুলো তো কিছু কিছু আমি যতটা জানি সেটা তো গুলো তো ধরুন আপনার অ্যাপ্লাইডের বিভিন্ন পোর্শন বিভিন্ন সেমিস্টারে থাকে বর্তমান সিলেবাস অনুযায়ী। এবারে একটি ছেলে পিওর ম্যাথামেটিক্সের, একদম র ম্যাথামেটিক্স পড়েছে, সে টপোলজি নিয়ে তার কাজ, এই যে জায়গায় অ্যালজেব্রা টপোলজি যেখানে সে ঘুরে বেড়াচ্ছে, এবার তার ক্ষেত্রে তো ডিনামিক্সের পোর্শনটা নেই, তাহলে কি তাকে আলাদা করে সেই বিষয়ে জোর দিতে হবে? সময়টা আমি কেন বলছি, তার কারণ একটা সেমিস্টার থেকে আরেকটা সেমিস্টারে সময়টা বড় কম এবং এত প্রেশার।
2: ঠিক, এটা
0: সে কি করবে?
2: একদম, এটা খুব ভালো কোশ্চেন। ইনফ্যাক্ট আমি যখন ক্লাসে পড়াই আমি ছাত্রদেরকে কিন্তু ঠিক এরকম কথাই বলি যে ক্লাসিক্যাল মেকানিক্সটা শেখা খুব একটা ডিফিকাল্ট হবে না, বরং আমি তাদেরকে বলি যে অ্যালজেব্রা অ্যানালিসিস, টপোলজি, ফাংশনাল অ্যানালিসিস এই সমস্ত জায়গাগুলোতে তারা যেন বেশি জোর দেয়। কেন জোর দেয়? তার কারণটা হচ্ছে যে ইউনিভার্সটা বুঝতে গেলে আলটিমেটলি কিন্তু আমার সেই টপোলজিক্যাল স্পেসের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং যদি থাকে, তাহলে কিন্তু ইউনিভার্সটা বোঝাটা খুব ইজি হয়। ফলে আমি পার্সোনালি মনে করি, যেটা আমাদের সোকল পিওর ম্যাথামেটিক্সের যে বক্তব্য নিয়ে আমরা ডিসকাস করছি, পিওর ম্যাথামেটিক্সের কোনো স্টুডেন্ট যদি ইউনিভার্সের দিকে আসে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু ইউনিভার্স বোঝাটা কিন্তু অনেক বেশি ইজি হবে, কারণ তার কাছে টপোলজি, ফাংশনাল অ্যানালিসিস এই সমস্ত টুলসগুলো অলরেডি প্রেজেন্ট,
0: মানে সমস্ত অস্ত্র তার কাছে রয়েছে, তাকে শুধু
2: যুদ্ধটা করা। ফলে সে ক্লাসিক্যাল মেকানিক্সে একটা কোর্স করে নেবে বা ইলেকট্রোম্যাগনেটিক থিওরি একটা কোর্স করে নেবে, সুতরাং সেটা তো খুব একটা ডিফিকাল্ট কিছু বিষয়ই নয়।
0: আচ্ছা,
2: কারণ জাস্ট কয়েক মাস পড়লেই সে ক্লাসিক্যাল মেকানিক্স সম্পর্কে তার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। আর এই সমস্ত জিনিসপত্রগুলো বুঝতে, মানে ভালো করে বুঝতে চাইলে ওই টুলসগুলো যখন কারো কাছে থাকবে, আমার মনে হয় সে অনেক বেশি বেটার করতে পারবে। ইনফ্যাক্ট বিদেশে আমি যতটুকু জানি, আমি অনেকের সাথে কাজ করতে গিয়ে যেটা দেখেছি, যে তাদেরকে সে হয়তো ফিজিক্সে বা কসমোলজি বা অ্যাস্ট্রোফিজিক্সে সে হয়তো পিএইচডি করতে যাচ্ছে, তাকে একটা এক দু বছরের একটা ডিফারেনশিয়াল জিওমেট্রি কোর্স করানো হয়, যাতে করে সে অ্যাস্ট্রোফিজিক্স এবং কসমোলজিতে খুব ভালোভাবে কাজ করতে পারে। এখন ডিফারেনশিয়াল জিওমেট্রি ভালো করে বুঝতে গেলে অটোমেটিক্যালি আমার টপোলজি সম্পর্কে একটা ভালো আইডিয়া আমার দরকার,
0: টপোলজি, ম্যানিফোল্ড সবকিছু সম্পর্কে তার একটা ধারণা দরকার
2: একদম। ফলে এখানে কিন্তু কোনো বাউন্ডারি নেই, মানে আমাকে অ্যাস্ট্রোফিজিক্স করতে গেলে আমাকে শুরুটাই ফিজিক্স দিয়ে করতে হবে, ব্যাপারটা কিন্তু তা নয়। আমি ম্যাথামেটিক্স দিয়েও স্টার্ট করতে পারি, আমি ইঞ্জিনিয়ারিং ফিল্ড দিয়েও স্টার্ট করতে পারি। ইনফ্যাক্ট আমি একটা গল্প বলবো এই কনটেক্সটে।
0: নিশ্চয়ই,
2: এডওয়ার্ড উইটেন বিখ্যাত থিওরিটিক্যাল ফিজিসিস্ট, উনি প্রথম জীবনে উনি যে ডিগ্রিটা নিয়েছিলেন সেটা হচ্ছে ব্যাচেলার ইন আর্টস ইন হিস্ট্রি।
0: সত্যি?
2: হ্যাঁ, এবং হিস্ট্রিতে উনি ব্যাচেলার্স ডিগ্রি নেওয়ার পরে উনি মাস্টার ডিগ্রিতে ভর্তি হয়েছিলেন, ইকোনমিক্স নিয়ে উনি পড়াশোনা করছিলেন, এবং ওয়ান সেমিস্টার পড়ার পরে উনি ইকোনমিক্স ছেড়ে দিয়ে উনি প্রিন্সটন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টে জয়েন করলেন, তারপরে সেখান থেকে উনি ফিজিক্সে, থিওরিটিক্যাল ফিজিক্সে উনি কাজ করলেন।
0: সেটা অ্যাডাপ্ট করলেন কি করে পুরো ব্যাপারটা?
2: এখন ঘটনা হচ্ছে, কারো যদি ইন্টারেস্ট থাকে তাহলে সেটা পসিবল। ফলে বাউন্ডারি ব্যাপারটা কিন্তু এখানে নেই, মানে আমার মানে অ্যাস্ট্রোফিজিক্স এবং কসমোলজি মানেই যে সে ফিজিক্স নিয়ে পড়ে তাকে করতে হবে সেটা কিন্তু নয়, সে ম্যাথামেটিক্স থেকে আরম্ভ করে, ইনফ্যাক্ট কোনো স্টুডেন্ট যদি মনে করে যে আমার অ্যাস্ট্রোফিজিক্স এবং কসমোলজিতে আমি কেরিয়ার গড়তে চাই, তাহলে তাকে কিছু বেসিক জিনিসপত্রগুলো পড়ে নিতে হবে, তাহলেই হবে।
1: আচ্ছা,
0: আপনার এই কথাটা শুনে আমার এক স্যারের কথা মনে হলো, উনি আমাকে একদা বলেছিলেন যে এই যে সাবজেক্টের ভেদভাব আমরা করি, যে আমার স্ট্রিম এটা তোমার স্ট্রিম ওটা, সাবজেক্ট ইজ লাইক আ ক্লাউড, মেঘের যেমন কোনো সীমানা থাকে না, মেঘের যেমন কোনো আলাদা করে কোনো ব্যারিয়ার্স থাকে না, ঠিক তেমনি এক সাবজেক্ট থেকে আরেক সাবজেক্টে ট্রানজিশনটাও কোনো বড় কথা নয়, ইটস অল অ্যাবাউট ইন্টারেস্ট। তোমার যদি ঠিকঠাক ইন্টারেস্ট থাকে তাহলে তুমি সব জায়গাতে, এবং শেখার ইচ্ছা, সদিচ্ছাটা বড় কথা।
2: একদমই তাই, একদমই তাই।
1: আচ্ছা, এই যে ছাত্রছাত্রীরা ধরুন যারা 11-12 দিচ্ছে, তাদের এই ক্ষেত্রে তাদের কত পার্সেন্ট নাম্বার লাগছে যারা অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়বে ভাবছে?
2: ইউজুয়ালি তো আমাদের এখানে যখন অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে সে পড়ার কথা ভাবে, তাকে মোটামুটি ভাবে বিএসসি ইন ফিজিক্স অর একটা ইঞ্জিনিয়ারিং,
1: মানে আগে গ্রাজুয়েশন বা ইঞ্জিনিয়ারিং করে তারপর তাকে অ্যাস্ট্রোফিজিক্সে যেতে হয়। এক্স্যাক্টলি,
2: ফলে বিএসসি ইন ফিজিক্স আজকালকার দিনে বোধহয় 60% বা তার নিচে হলেও সে যদি বিভিন্ন অ্যাডমিশন টেস্টে পেয়ে যায় তাহলে,
1: মানে এইচএস এর পর, মানে এইচএস এর নাম্বারটা কি খুব একটা, মানে সেখানে ফ্যাক্টর?
0: হ্যাঁ, সায়েন্সটা তো লাগবেই,
1: সায়েন্স লাগছে, কিন্তু নাম্বারটা হয়তো খুব একটা করছে
2: না, ওটা ডিফারেন্ট
1: পার্সেন্টেজটা আমার চলে যাচ্ছে গ্রাজুয়েশন বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
2: একদমই তাই, ডিফারেন্ট ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনের কিছু রুলস এন্ড রেগুলেশনস থাকতে পারে।
0: আচ্ছা স্যার, আমি এই প্রসঙ্গে আরেকটা অ্যাডেড কোয়েশ্চেন আপনাকে করছি। আমি শুনেছিলাম যে আইজারের যারা পড়তে চায় তাদের ক্ষেত্রে অনেক বেশি, মানে সিলেবাসটা গ্র্যাপ করতে সুবিধা হয়, তার কারণ তা ওদের টিচিং মেথডটা অন্যরকম। এই বিষয়ে আপনি যদি কিছু বলেন, মানে
2: টিচিং মেথড সম্পর্কে আমি
0: মানে সিলেবাস এন্ড প্রসিডিউরটা অন্যরকম শুনেছিলাম।
2: মানে আইজারে তো অ্যাকচুয়ালি একটা বিএসএমএস ডুয়াল ডিগ্রি আছে, ফলে ওদের ওখানে ইনিশিয়ালি যখন কেউ ভর্তি হয় তখন বেশ কয়েকটা সেমিস্টার জুড়ে ওদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি সবই পড়ানো হয়। এখন তারপরে কিন্তু স্পেশালাইজেশনের ব্যাপারটা কিন্তু আসে, সে কোন ফিল্ডে যেতে চাই।
1: আচ্ছা,
2: ফলে মেথড ডিফার করছে সেটা, মানে এটা হতে পারে যে যা স্ট্রাকচার অফ দ্য সিলেবাস সেটা একটু ডিফার করে আর কি।
1: মানে এটা খুব একটা, মানে যে গ্র্যাব করতে পারবে তার পক্ষে খুবই সহজ, এবং আমাদের এরকম মানে কোনো একটা সাবজেক্টের প্রতি

0: যদি আমার ন্যাক থাকে, আমার যদি ভালো লাগা থাকে, তাহলে তো সেই সাবজেক্টটা আমার পক্ষে খুব একটা কঠিন হওয়ার কথা নয়। একদমই
1: একদমই তাই। আমি এটাই পার্সোনালি মনে করি যে বাউন্ডারি জিনিসটা আমার মনে হয় আমি পার্সোনালি খুব একটা বিশ্বাস করি না বাউন্ডারি। কারণ আমি যখন আমি ছাত্র ছিলাম তখন আমার মনে হয়েছিল যে অ্যাস্ট্রোফিজিক্স এবং কসমোলজি করতে গেলে হয়তো ফিজিক্স নিয়েই পড়াশোনা করতে হবে। কিন্তু আমি নিজে ম্যাথামেটিক্স নিয়ে পড়েছি এবং বর্তমানে আমি কসমোলজি নিয়ে কাজ করি, ফলে আমার মনে হয়েছে যে এখানে বাউন্ডারির কোনো ব্যাপার নেই। এবং যদি কেউ মনে করে যে আমি অ্যাস্ট্রোফিজিক্স এবং কসমোলজি নিয়ে কাজ করতে চাই তাহলে তার কাজ করার যথেষ্ট স্কোপ আছে।
0: সেটা কি কোনো মানে বয়স সীমার মধ্যে থাকছে
1: নাকি? না না না, সেরকম এখনো পর্যন্ত সেরকম কোনো ব্যাপার নেই। হয়তো দুই একটা ইনস্টিটিউটসে হয়তো মেবি পিএইচডি সময় জয়েন করা হয়তো, কিন্তু ইন জেনারেল সেরকম কিছু নেই আর কি। ইন্টারেস্টটা হচ্ছে সবথেকে বড় কথা।
2: আপনি একটু আগে মানে আমাদের আড্ডা শুরুতেই আপনি বলেছেন যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ আছে মাস্টার ডিগ্রি থেকে, কেউ যদি এই বিষয়ে স্পেশালাইজেশন করতে চায়। আমার প্রশ্ন হচ্ছে অনেকেরই স্বপ্ন থাকে রাজ্যের বাইরে কোথাও চেষ্টা করব, রাজ্যের বাইরে কি কোথাও এই বিষয়ে পড়ার সুযোগ রয়েছে?
1: হ্যাঁ অবশ্যই আছে, আমাদের প্রচুর রাজ্যের বাইরে প্রচুর ইনস্টিটিউশনস আছে। ফর এক্সাম্পল ইন্টার ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স, আয়ুকা যেটাকে বলা হয়, বা রমন রিসার্চ ইনস্টিটিউট, বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স,
0: আচ্ছা
1: তো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স আইএসসি ব্যাঙ্গালোর, ফলে প্রচুর ইনস্টিটিউটস আছে যেখানে ইন্টিগ্রেটেড পিএইচডি অর পিএইচডি লেভেলে কিন্তু তারা যেতে পারে। এবং তার জন্য কিছু ক্রাইটেরিয়া তো অবশ্যই আছে, তাকে হয়তো যেটা আমি বললাম যে আইদার বিএসসি থাকতে হবে ফিজিক্সে বা ফিজিক্স প্লাস ম্যাথামেটিক্স, ডিফারেন্ট ইনস্টিটিউশনে ডিফারেন্ট ডিফারেন্ট রুলস, বা একটা ইঞ্জিনিয়ারিংয়ে একটা ডিগ্রি লাগবে, তারপরে তার ন্যাশনাল লেভেলের কোনো একটা টেস্ট, সেখান থেকে সে অটোমেটিক্যালি জয়েন করতে পারে।
2: আর এখন পিএইচডিতে জয়েন করার ক্ষেত্রে তো নেটটা ম্যান্ডেটরি।
1: এখন পিএইচডিতে জয়েন করার জন্য এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নেটটা বিভিন্ন ইনস্টিটিউটসে ম্যান্ডেটরি করেছে, বা কিছু কিছু ইনস্টিটিউটসে কিন্তু নেট ছাড়াও সে যদি তার অ্যাডমিশন টেস্ট এবং ইন্টারভিউ,
2: আচ্ছা
1: এই দুটো যদি সে পাস করতে পারে তাহলে সে কিন্তু,
2: যেগুলো ইউনিভার্সিটি নিজে থেকে কন্ডাক্ট করে
1: কিছু ইনস্টিটিউটস, হ্যাঁ একদম কিছু ইনস্টিটিউটস কিন্তু কন্ডাক্ট করে নিজে থেকে।
0: আচ্ছা মানে একটু আগে আপনি যে প্রবেশিকা পরীক্ষার কথাটা বলছিলেন এটাই হচ্ছে মানে একমাত্র সেটাই?
1: হ্যাঁ মানে আমার কাছে যদি কোনো ফেলোশিপ থাকে ফ্রম নেট তাহলে তো খুব ভালো, আমি সেখানকার কোনো একটা ইন্টারভিউ হয়তো অ্যাপিয়ার করলাম। বা আমার কাছে কোনো ফেলোশিপ নেই, আমার একটা ফেলোশিপ দরকার, তখন আমি সেই ইনস্টিটিউটের একটা পরীক্ষা এবং ইন্টারভিউ সেখানে আমি যদি পাস করতে পারি, আমার কাছে একটা ফেলোশিপ আসবে, তখন আমি ইন্টিগ্রেটেড পিএইচডি বা পিএইচডি এই সমস্ত কোর্সগুলো করতে
0: পারি। আচ্ছা এই যে ধরুন একটা পুরো সময়টা কেউ বিএসসির পর বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রির পরে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করছে, সেক্ষেত্রে তাদের কোর্স ডিউরেশন কি হতে পারে? বা কেউ যদি পিএইচডি করে তাহলে তার কত বছর বা কত মাস সময় লাগছে এই পুরো কোর্সটা কমপ্লিট?
2: মানে কোনো ধরাবাঁধা সময়ের পরিমাপ আছে এটাই প্রশ্ন আর কি?
1: আচ্ছা আচ্ছা, ইন্টিগ্রেটেড পিএইচডিতে ইউজুয়ালি 5 বছর দেওয়া হয়।
0: আচ্ছা
1: পিএইচডিতেও কিন্তু ফেলোশিপটা জেনারেলি 5 বছরই দেওয়া হয়, তবে অনেক ক্ষেত্রে কিন্তু এক্সটেন্ড করা হয়, মানে 5+1 কিন্তু অনেক সময় দেওয়া হয়। সেটা কিন্তু কমপ্লিটলি ডিপেন্ড করছে তার প্রোগ্রেসের উপর, যে 5 বছরেও তার হয়তো পিএইচডি শেষ হলো না কিন্তু তার প্রোগ্রেস যথেষ্ট ভালো, ফলে তাকে 1 বছর এক্সটেন্ড করা হলো। সো জেনারেলি একটা 5 বছরের রুল আছে, কিন্তু সেটা অনেক ক্ষেত্রে কেস টু কেস কিন্তু ভ্যারি করতে পারে।
0: আচ্ছা আর এটার যে আপনার যে একটা ফি স্ট্রাকচার, তো সেই ক্ষেত্রে কি ফি স্ট্রাকচার থাকতে পারে? ধরুন যাদের যারা আর্থিকভাবে সচ্ছল নয় তারা কিভাবে এই বিষয়টা নিয়ে এগোতে পারে,
2: এবং সেই ক্ষেত্রে কি স্কলারশিপের কোনো ব্যবস্থা রয়েছে? এটা একটা বড় প্রশ্ন, কারণ প্রত্যেকটা স্টুডেন্টের এই একটা চ্যালেঞ্জ থাকে।
1: হ্যাঁ একদমই তাই, ইন্টিগ্রেটেড পিএইচডি তে কিন্তু ফেলোশিপ তারা পায়, তারা ওই 5 বছর ডিউরেশনে তারা একটা ফেলোশিপ পাবে। এবং যদি কেউ পিএইচডি করে তার তো ফেলোশিপ থাকছেই, এবং সেটা যথেষ্ট বড় অ্যামাউন্টের একটা ফেলোশিপ।
2: আচ্ছা
1: এছাড়াও তারা ডিফারেন্ট ন্যাশনাল লেভেলের যদি কোনো এক্সামিনেশন ক্র্যাক করতে পারে তাহলে কিন্তু তারা ফেলোশিপ পাওয়ার জন্য এলিজিবল হয়ে যাবে। ফলে আমার যতটুকু মনে হয় সেটা হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স এবং কসমোলজি নিয়ে কাজ করার জন্য যদি প্রকৃতপক্ষে কারো ইন্টারেস্ট থাকে তাহলে ফেলোশিপটা খুব একটা ম্যাটার করে না। অ্যান্ড আরেকটা ছিল, সেটা হচ্ছে যে কোর্স ডিউরেশন নিয়ে তো আমরা ডিসকাস করলাম, ফি স্ট্রাকচার কিন্তু খুব একটা বেশি নয়, কারণ আমি যতটুকু জানি সেখানে কিন্তু ফি স্ট্রাকচার খুবই নমিনাল একটা ফিজ, এবং সেটা খুব একটা অসুবিধা হবে না যেহেতু তাদের কাছে একটা ফেলোশিপ স্ট্রাকচার অলরেডি।
0: এটা যেহেতু আপনার ধরুন সরকারি জায়গায় যারা পড়াশোনা করছে তাদের তো সেটা আমি

0: কোথায় অ্যাস্ট্রোফিজিক্স বা কসমোলজি অফার করা হয়, তো যে সমস্ত আমাদের ওয়েল নন ইনস্টিটিউটস এবং ইউনিভার্সিটিগুলো আছে সেইখানে পড়তে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়।
1: তাহলে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে এই স্বপ্নটা যদি তোমরা দেখো যে মহাকাশ নিয়েই বাকি জীবনটা কাটাবে গবেষণার মাধ্যমে বা একটা সেই জায়গাতে নিজেকে প্রতিষ্ঠা করবে, তাহলে কিন্তু ইচ্ছাটাই বড় কথা এবং ইচ্ছের পাশাপাশি চর্চাটা বড় কথা। স্যার ঠিক যেমনটা বললেন, এবং সময় আবারও একটা গানের, আমরা শুনবো আর একটা গান, ফিরে আসছি গানের পর। সঙ্গে থাকো, শুনতে থাকো যুববাণী।

0: ম্যাজিকটা শুরু হোক, মানে
1: আর জীবনে ম্যাজিকটা খুব দরকার,
0: পড়াশোনার ম্যাজিকটাও ভীষণ দরকার।
1: এই ম্যাজিকটা যে কি করতে পারে জীবনে সেটা অনেকেই প্রমাণ করেছেন এবং স্যারের কথায় আমরা আরো ভালোভাবে বুঝতে পারছি। ফিরে এলাম গানের পর তরুণের স্বপ্নের আজকের আড্ডায়। তোমার সঙ্গে রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু দেবার্ঘ, এবং আমার সঙ্গে রয়েছে সায়নী। এবং আমাদেরকে আজকে যিনি সময় দিয়েছেন আমরা স্যারকে পেয়ে গেছি, স্যার ডক্টর সুপ্রিয় পান, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক গণিত বিভাগ। স্যার, আমি একটা কোয়েশ্চেনে, আমি জাস্ট গানটা শুনতে শুনতেই ভাবছিলাম যে এই বিষয়টা যখনই উত্থাপন হয় তখনই সবার মাথায় একটা স্বপ্ন কাজ করে, একটা প্রতিষ্ঠানের ছবি ভাসে, দ্যাট ইজ নাসা অর ইসরো, আমি যদি ভারতবর্ষের কথা ভাবি সেক্ষেত্রে। কি করে সুযোগ হতে পারে স্যার? অনেকেরই ইচ্ছা থাকে, অনেকের স্বপ্ন থাকে আমি ওখানেই কাজ করবো, ওখানে জয়েন করবো।
2: আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে যে যেটা ফান্ডামেন্টাল জায়গা সেটা হচ্ছে আমাদেরকে অ্যাস্ট্রোফিজিক্স এবং কসমোলজি, এই দুটোর মধ্যে যে কোনো একটাতে একটা এক্সপার্টাইজ কিন্তু বাড়াতে হবে। ইসরোর ক্ষেত্রে যেটা হয়, এখানে কিন্তু ওরা ডিরেক্ট রিক্রুট করে।
0: আচ্ছা,
2: হ্যাঁ, মানে আমার কাছে যদি একটা ডিগ্রি থাকে, ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকে, তাহলে কিন্তু ওরা ডিরেক্ট কিন্তু রিক্রুট করে। এবং অ্যাস্ট্রোফিজিক্স বা কসমোলজি, আমার স্পেস সায়েন্স রিলেটেড বিষয়ে যদি আমার আইডিয়া ভালো থাকে, তাহলে কিন্তু আমি ওখানে কাজ করতে পারি। নাসার ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা সিমিলার, কারণ নাসার ক্ষেত্রেও আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে

0: অ্যাস্ট্রোফিজিক্স এবং কসমোলজি বা অ্যাস্ট্রোফিজিক্স বা কসমোলজি, এদের দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে যদি কেউ এগিয়ে যায় তাহলে কিন্তু ওই সমস্ত জায়গাতে ডিরেক্ট কাজ করার কিন্তু সুযোগ থাকবে, এবং সেক্ষেত্রে অবভিয়াসলি মানে ব্যাপারটা খুব একটা ইজি নয়, কারণ আমাকে সেখানে ওদের পরীক্ষাতে পাশ করতে হবে
1: নিশ্চয়ই।
0: হ্যাঁ, কিন্তু যদি আমার ইচ্ছে থাকে তাহলে কিন্তু আমি ওই সমস্ত জায়গাতে কিন্তু জয়েন করতে পারি, এবং তার এন্ট্রি পয়েন্টটা হচ্ছে যে আমার স্পেস সায়েন্স সম্পর্কে আমার একটা বিপুল ভালোবাসা, এটাই একমাত্র আমাকে ওই সমস্ত জায়গায়
1: ধারণাটা ক্লিয়ার রাখা খুব জরুরি, নচেৎ এগোনো খুব চাপ।
0: একদমই তাই।
2: আচ্ছা, এরপর স্যার আমি আপনার কাছে জানতে চাইবো যে এই যে আইনস্টাইন কসমোলজিক্যাল কনস্ট্যান্ট এই যে একটা বিষয় রয়েছে, এই বিষয়টা ঠিক কি?
0: মানে এটা নিয়ে বলতে গেলে প্রচুর সময় লাগবে, আমি খুব সংক্ষেপে বলবো।
1: আসলে এই বিষয়টা নিয়ে অনেকের তো অনেক ইন্টারেস্ট থাকে, এবং এই স্পেসিফিক কিছু টার্মিনোলজি নিয়ে আমাদের অনেক কি বলবো স্বচ্ছ ধারণা নেই, সেটাই আর কি জানতে চাই।
0: একদমই তাই। তো ঘটনা হচ্ছে মানে এটা খুব হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স আছে। সো হিস্টোরিক্যাল ইম্পর্টেন্সটা হচ্ছে এটাই যে আইনস্টাইন বিশ্বাস করতেন আমাদের ইউনিভার্সটা হচ্ছে স্ট্যাটিক, উনি বিশ্বাস করতেন এটা। তো এখন উনি 1915 সালে জেনারেল রিলেটিভিটি পাবলিশ করার পরে যখন উনি কসমোলজি নিয়ে ইনভেস্টিগেট করতে শুরু করলেন, তখন উনি দেখলেন যে যেহেতু ওনার বিশ্বাসটা ছিল ইউনিভার্স স্ট্যাটিক, কিন্তু ওনার যে ফিল্ড ইকুয়েশন সেগুলো আসছে সেগুলো ডায়নামিক্যাল ইভলিউশন দিচ্ছে, তখন উনি কসমোলজিক্যাল কনস্ট্যান্ট, একটা পজিটিভ কসমোলজিক্যাল কনস্ট্যান্ট, সেটাকে উনি ওনার ফিল্ড ইকুয়েশনসে অ্যাড করেছিলেন। তো ন্যাচারালি ওটা অ্যাড করার পরে উনি কসমোলজিক্যাল স্টাডিজগুলো পাবলিশ করেন। সো ওটাই ছিল ইন্ট্রোডাকশন অফ আইনস্টাইনস কসমোলজিক্যাল কনস্ট্যান্ট, যেহেতু তার বিশ্বাসটা ছিল স্ট্যাটিক ইউনিভার্স এবং কসমোলজিক্যাল কনস্ট্যান্ট নিয়ে, মানে কসমোলজিক্যাল কনস্ট্যান্ট হচ্ছে কাইন্ড অফ মানে একটা কি বলবো মানে এটাকে ম্যাথামেটিক্যালি যেটা বলা যায় সেটা হচ্ছে গ্র্যাভিটি তো অ্যাট্রাকটিভ, তার মানে কসমোলজিক্যাল কনস্ট্যান্ট হচ্ছে একটা রিপালসিভ টাইপের নিচে যাতে করে ব্যাপারটা ব্যালেন্স করে দেওয়া যায়।
1: বুঝতে পেরেছি।
0: তো পরবর্তীকালে 1928-29 এরকম একটা সময়ে এডুইন হাবল প্রমাণ করলেন যে ইউনিভার্স স্ট্যাটিক নয়,
1: মানে যার নামে হাবল টেলিস্কোপ।
0: ইয়েস,
1: আচ্ছা,
0: সেই এডুইন হাবল উনি প্রমাণ করলেন যে ইউনিভার্স স্ট্যাটিক নয় বরং ইউনিভার্সটা এক্সপ্যান্ড করছে।
2: আচ্ছা,
0: যখন এক্সপ্যান্ড করছে এরকম একটা প্রমাণ আমাদের কাছে এলো, তখন কসমোলজিক্যাল কনস্ট্যান্টটাকে রিমুভ করে দেওয়া হলো। একটা অদ্ভুত ব্যাপার যেটা হয়তো মেবি আমাদের ডিসকাশনে আসতে পারে, যে কসমোলজিক্যাল কনস্ট্যান্টকে এক্সক্লুড করে দেওয়া হলো আফটার দ্য ডিসকভারি অফ দ্য এক্সপ্যান্ডিং ইউনিভার্স, সেটা 1998 সালের এক্সপেরিমেন্টসের পরে ওটাকে আবার নিয়ে আসা
1: হলো,
0: ফিরিয়ে আনা হলো। তার কিন্তু একটা মারাত্মক ইমপ্লিকেশন আছে কেন ওটাকে ফিরিয়ে নিয়ে আসা হলো, তার সাথে ডার্ক এনার্জি একটা সম্পর্ক আছে যেটা হয়তো মেবি পরে আমরা ডিসকাস করতে পারি। সো এটাই হচ্ছে আইনস্টাইনের কসমোলজিক্যাল কনস্ট্যান্ট।
1: আচ্ছা, এই যে ইউনিভার্সটা এক্সপ্যান্ড করছে, তাহলে এটা যে মুহূর্তে মানে এর সঙ্গে তো একটা অ্যাক্সিলারেশনও রয়েছে।
0: ইনিশিয়ালি যখন এডুইন হাবল প্রমাণ করেছিলেন যে ইউনিভার্স এক্সপ্যান্ড করছে, তখন ব্যাপারটা ছিল এরকম, আমি যদি খুব সিম্পলভাবে বোঝাই, যে আমাদের কাছে একটা বেলুন আছে, আমি বেলুনের ওপরে কিছু পেন দিয়ে কিছু ডট আমি তৈরি করলাম।
1: আচ্ছা,
0: এইবার আমি বেলুনটাকে বাতাস দিয়ে আস্তে আস্তে আমি বেলুনের মধ্যে বাতাস ঢোকাচ্ছি। সো অটোমেটিক্যালি যদি আমি দেখবো ডটগুলো আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে সরে যাচ্ছে। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ দ্য এক্সপ্যান্ডিং ইউনিভার্স, যদি আমি উচ্চ মাধ্যমিকের ছেলেদেরকে বোঝানোর চেষ্টা করি। 1998 সালে দুটো ডিফারেন্ট অ্যাস্ট্রোনমিক্যাল গ্রুপস তারা ইনভেস্টিগেট করতে গিয়ে দেখলেন যে ইউনিভার্স তো এক্সপ্যান্ড করছে বটেই, কিন্তু সেই এক্সপানশানটা অ্যাকচুয়ালি একটা অ্যাক্সেলারেটিং ওয়েতে সেই এক্সপানশানটা করছে, এবং এটাকেই আমরা ডিসকভারি অফ দ্য অ্যাক্সিলারেটিং এক্সপানশন অফ দ্য ইউনিভার্স বলি। সেটা 1998 সালে দুটো ডিফারেন্ট এবং ডিফারেন্ট অ্যাস্ট্রোনমিক্যাল গ্রুপস কিন্তু এটাকে প্রমাণ করেছিলেন। সো এটাই হচ্ছে অ্যাক্সিলারেটিং এক্সপানশন অফ দ্য ইউনিভার্স। এই অ্যাক্সিলারেটিং এক্সপানশন অফ দ্য ইউনিভার্সের সাথেই কিন্তু কসমোলজিক্যাল কনস্ট্যান্টের একটা মারাত্মক সম্পর্ক আছে।
2: বেশ, আপাতত আমাদের ফোন লাইনে রয়েছে বন্ধু, আমরা শুনে নেব বন্ধু কি বলছে।
1: হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ বলুন।
3: সবাই ভালো আছেন?
1: হ্যাঁ হ্যাঁ, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কোনো কারণে।
2: ঠিক আছে, আমাদের তো কমেন্ট বক্স খোলাই রয়েছে, আশা করছি বন্ধুর যা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো বন্ধু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আপাতত আমরা বরঞ্চ আমাদের পরের প্রশ্নের দিকে যাই।
1: হ্যাঁ, আমি একটা জিনিস ভাবছিলাম, আপনি একটু আগেই বললেন যে ডার্ক এনার্জির ব্যাপারটা, আপনি স্যার ডার্ক এনার্জিটা যদি একটু সহজ করে বোঝান মানে।
0: আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে যে 1998 যে স্টোরিটাকে দিয়ে আমরা আগের ডিসকাস করছিলাম, সেটা হচ্ছে যে ইউনিভার্সটা যে অ্যাক্সেলারেট করছে, এটা প্রথম 1998 সালে রিপোর্ট করা হয়।
1: আচ্ছা,
0: এখন এই রিপোর্টের পরে মানে এখন আমি বা একটা ডিফারেন্ট অ্যাস্ট্রোনমিক্যাল গ্রুপস ক্লেম করছেন যে ইউনিভার্সটা অ্যাক্সেলারেট করছে, সেটাকে তো ইনিশিয়ালি এন্টায়ার সায়েন্টিফিক কমিউনিটি বিশ্বাস নাও করতে পারেন। ফলে এটাকে 1998 পরে এটা ম্যাসিভলি ইনভেস্টিগেটেড হতে থাকে ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেলস ইউজিং ডিফারেন্ট অ্যাস্ট্রোনমিক্যাল ডেটা, এবং তারপরে ইনভেস্টিগেট করতে গিয়ে দেখা যায় যে সমস্ত অ্যাস্ট্রোনমিক্যাল ডেটা কিন্তু ওটাই ইন্ডিকেট করছে যে ইউনিভার্সটা কিন্তু অ্যাক্সেলারেট করছে। এবং এই রেজাল্টের জন্য 2011 সালে নোবেল প্রাইজ দেওয়া হয় তিনজন ফিজিসিস্টকে, অ্যাডাম রিজ, সাউল পালমুটার অ্যান্ড ব্রায়ান স্মিথ।
1: আচ্ছা,
0: এরা 2011 সালে নোবেল প্রাইজ পান ফর দ্য ডিসকভারি অফ দ্য অ্যাক্সেলারেটিং এক্সপানশন অফ দ্য ইউনিভার্স।
2: আচ্ছা,
0: এখন কোশ্চেন হচ্ছে যে ইউনিভার্সটা যে অ্যাক্সেলারেট করছে, তাহলে ড্রাইভিং মেকানিজমটা কি, কে ইউনিভার্সটাকে অ্যাক্সেলারেট করাচ্ছে? এখন আমরা যদি ধরে নিই যে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, যেটাকে আমরা বলি জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, সেটা যদি কারেক্ট, তাহলে মানে এখানে বেশ কিছু অঙ্ক আছে, আমরা সেই অত অঙ্ক তো ডিসকাস করতে পারবো না, কিন্তু আমি খুব সিম্পল ওয়েতে বলছি যে ফাইনালি আমরা আইনস্টাইনের গ্র্যাভিটেশনাল থিওরি তার সাথে জিওমেট্রি অফ দ্য স্পেস টাইম এদেরকে কম্বাইন করার পরে আমরা যেগুলো পাই সেটা হচ্ছে বেসিক্যালি কিছু ডিফারেনশিয়াল ইকুয়েশনস। এই ডিফারেনশিয়াল ইকুয়েশন ছাত্ররা নিশ্চয়ই জানে।
1: হ্যাঁ,
0: এখন ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনসের মধ্যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন তার লেফট হ্যান্ড সাইডে একটা d2x dt2 এরকম টাইপের একটা টার্ম থাকে। এখন d2x dt2 মানে আমার অ্যাক্সেলারেশন সম্পর্কিত একটা ব্যাপার। রাইট হ্যান্ড সাইডে থাকে ইউনিভার্সের মধ্যে যে সমস্ত কম্পোনেন্টস আছে তাদের এনার্জি ডেন্সিটি প্রেশার এদের একটা কম্বিনেশন। এখন অ্যাক্সেলারেটিং এক্সপানশন মানে এটা দেখা গেছে যে যদি সত্যি সত্যি আমার ইউনিভার্সটা অ্যাক্সেলারেট করে, তাহলে আমাদের ইউনিভার্সের মধ্যে কিছু হাইপোথেটিক্যাল ফ্লুইড থাকবে, যে হাইপোথেটিক্যাল ফ্লুইডের প্রেশারটা হচ্ছে নেগেটিভ।
1: আচ্ছা,
0: এটা হচ্ছে একটা অ্যাসপেক্ট। তার মানে যদি আমাদের অ্যাক্সেলারেটিং এক্সপানশন আমরা ডিসক্রাইব করতে চাই, এটার মানে হচ্ছে যে আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটিটা যদি কারেক্ট আমরা ধরে নিই, তাহলে আমাদের ইউনিভার্সের মধ্যে একটা হাইপোথেটিক্যাল ফ্লুইড হ্যাভিং নেগেটিভ প্রেশার সেটার কিন্তু প্রেজেন্স থাকতে হবে। সেই হাইপোথেটিক্যাল ফ্লুইড উইথ নেগেটিভ প্রেশার, এইটাকে আমরা কিন্তু বলি ডার্ক এনার্জি। তার মানে এটার জন্য আমাদের ইউনিভার্সটা কিন্তু অ্যাক্সেলারেটেড হচ্ছে, এটা কিন্তু একটা অ্যাসপেক্ট। সেকেন্ডলি, যদি আমরা ধরে নিই যে আইনস্টাইনের গ্র্যাভিটেশনাল থিওরিটা কমপ্লিটলি কারেক্ট নয়, তাহলে আমরা যেটা করতে পারি যে আমরা গ্র্যাভিটেশনাল থিওরিটাকে মডিফাই করতে পারি। কেন কেন এরকম টাইপের একটা মোটিভেশন এলো, তার কারণটা হচ্ছে যে একটা কম্পোনেন্ট তার প্রেশার নেগেটিভ, এটা খুব স্ট্রেঞ্জ একটা ব্যাপার, এটা প্রেশার নেগেটিভ এরকম টাইপের কম্পোনেন্ট কী হতে পারে,
1: স্বাভাবিক।
0: ফলে অল্টারনেটিভলি সায়েন্টিস্টরা যেটা ভাবলেন সেটা হচ্ছে যে আমরা ওই প্রেশার ফেশারকে নিয়ে আমরা খুব একটা ডিল করবো না, ওটা নর্মালি আমরা ধরি, কিন্তু আমরা বরং গ্র্যাভিটিটাকে মডিফাই করি, ওই মডিফাইড ভার্সন অফ দ্য গ্র্যাভিটি থেকে কিছু এক্সট্রা জিওমেট্রিক্যাল টার্ম, আবার কিন্তু সেই জিওমেট্রিক্যাল টার্মের কথাটা কিন্তু আসছে, সেই জিওমেট্রিক্যাল টার্মস যদি আমাদের কাছে আসে, যেই জিওমেট্রিক্যাল টার্মসের জন্য আমাদের ওই এফেক্টিভ কাইন্ড অফ প্রেশার যেটা নেগেটিভ হচ্ছে, কিন্তু আমরা কিন্তু এখানে নেগেটিভ প্রেশার নিচ্ছি না, আমরা কিছু জিওমেট্রিক্যাল টার্মস নিচ্ছি, যেই জিওমেট্রিক্যাল টার্মসের জন্য কিন্তু আমরা ওই এফেক্টিভ নেগেটিভ প্রেশার টাইপ অফ একটা জিনিস পাচ্ছি, সেটার জন্য কিন্তু ইউনিভার্স অ্যাক্সেলারেট করছে। সো কালেকটিভলি এই রকম টাইপের হাইপোথেটিক্যাল ফ্লুইডস যাদের জন্য ইউনিভার্স অ্যাক্সেলারেট করছে, সেটা মডিফাইড গ্র্যাভিটি থেকেও হতে পারে বা সেটা আইনস্টাইনের গ্র্যাভিটির মধ্যেও হতে পারে,

0: এগুলো মেনলি আমরা ডার্ক এনার্জি বলে আমরা ওদেরকে নাম দিয়ে থাকি। সো ডার্ক এনার্জি হচ্ছে অনলি সোর্স ফর হুইচ দ্য ইউনিভার্স ইজ কারেন্টলি অ্যাক্সেলারেটিং।
1: বুঝতে পারলাম। এর সঙ্গে আরেকটা প্রশ্ন তো খুব স্বাভাবিকভাবেই চলে আসে এবং যেটা নিয়ে অনেকের মানে অনেকের কেন প্রত্যেকের একটা ইন্টারেস্ট রয়েছে, ব্ল্যাক হোল। এখন একটা বিরাট মাস এবং বিরাট যার মানে ম্যাগনেটিজম বিভৎস, এই বিষয়টা যদি একটু সহজ করে আমাদের বন্ধুদেরকে বলেন।
0: সেটা হচ্ছে আমরা একদম প্রথমের দিকেই যখন ডিসকাস করছিলাম অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে, তখন আমরা বলেছিলাম যে একটা স্টার, তার বার্থ, ইভোলিউশন, বা এই প্রসঙ্গে আমরা বলছিলাম যে একটা স্টারের মৃত্যু হতে পারে কিনা। তো কোশ্চেন হচ্ছে যে একটা স্টারের মৃত্যু হতে পারে। এখন একটা স্টারের মৃত্যুর পরে স্টার মানে কী হতে পারে, সেটা ডিপেন্ড করছে একটা স্টার কতটা ম্যাসিভ। তো এই প্রসঙ্গে এর মধ্যে প্রচুর অঙ্ক আছে এবং তার সঙ্গে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের বিখ্যাত ইন্ডিয়ান ফিজিসিস্ট চন্দ্রশেখর, চন্দ্রশেখর লিমিট বলে একটা জিনিস আছে। তো ব্ল্যাক হোল হচ্ছে একটা ডেড স্টার, মানে একটা স্টার মারা গেছে, এবং একটা স্টার মারা যাওয়ার পর কিন্তু সে ডিফারেন্ট ফেজে ল্যান্ড করতে পারে, সেটা নিউট্রন স্টার হতে পারে, হোয়াইট ডোয়ার্ফ হতে পারে, বা ব্ল্যাক হোল হতে পারে। তো ব্ল্যাক হোল এমন একটা স্টার যেটা মানে প্রচণ্ড ম্যাসিভ একটা ডেড স্টার, যার গ্র্যাভিটেশনাল পুল এতটাই বেশি যে ও লাইটও এসকেপ করতে পারে না।
1: বুঝতে পারছি।
0: মানে একটা অ্যাস্ট্রোফিজিক্যাল অবজেক্ট উইচ ইজ এ ডেড স্টার এবং যার গ্র্যাভিটেশনাল পুল ম্যাসিভ, এবং এইরকম টাইপের কিন্তু অবজেক্টস আমাদের ইউনিভার্সে কিন্তু প্রচুর আছে। এবং ব্ল্যাক হোল নিয়ে বর্তমানে যেহেতু এখানে আমরা মেনলি বসে আছি ডিসকাস করতে যে ভবিষ্যতে ছাত্রছাত্রীরা কী করতে পারে, তো ব্ল্যাক হোল নিয়ে আমাদের ইন্ডিয়াতে প্রচুর রিসার্চ হচ্ছে এবং মোস্ট অফ দ্য ইনস্টিটিউটস এবং ইউনিভার্সিটিতে লোকজন ব্ল্যাক হোলস নিয়ে খুবই ইন্টারেস্টেড এবং তারা কাজ করছেন, এবং বিদেশেও লোকজন ব্ল্যাক হোল নিয়ে প্রচুর কাজ করছেন। ব্ল্যাক হোলের সাথেই কিন্তু গ্র্যাভিটেশনাল ওয়েভসের একটা কানেকশান আছে, দুটো ব্ল্যাক হোল যখন মার্চ করে যায় তখন একটা রিপল স্পেস টাইমে আসছে, দ্যাট ইজ বেসিক্যালি কল দ্য গ্র্যাভিটেশনাল ওয়েভস। তো যদি কোনো ছাত্র ব্ল্যাক হোলস নিয়ে তার যদি কোনো ইন্টারেস্ট থাকে, তার কিন্তু প্রচুর স্কোপস আছে, সে কিন্তু এই সমস্ত জায়গাতে কিন্তু জয়েন করতে পারে।
1: এই যে আমি আপনাকে একটু একটু থামাচ্ছি এখানে, আপনি জাস্ট এক্ষুনি বললেন যে দুটো ব্ল্যাক হোল যখন মার্চ করছে তার মানে তো একটা বিরাট এনার্জি তৈরি হচ্ছে সেখানে।
0: একদমই তাই।
1: এটা তাহলে মানে পুরো ব্যাপারটা নিয়ন্ত্রণে থাকছে কিভাবে, মানে এটা তো একটা মানে বিরাট ব্যাপার, দুটো ব্ল্যাক হোল মার্চ করছে যেখানে, এটা কি হবে তখন?
0: তার কারণটা হচ্ছে যে যখনই এটা অ্যাকচুয়ালি আইনস্টাইন অনেকদিন আগেই বলে গেছিলেন যে গ্র্যাভিটেশনাল ওয়েভসের কথাটা উনি বলেই গেছিলেন, যখন মার্চ করছে তার হিউজ এনার্জি তৈরি হচ্ছে, সো একটা রিপলস ওখানে তৈরি হচ্ছে যেটা স্পেস টাইম ফ্যাব্রিকের মধ্য দিয়ে যাচ্ছে, রাইট? সো গ্র্যাভিটেশনাল ওয়েভস কিন্তু ওখান থেকে তৈরি হচ্ছে, একটা হিউজ এনার্জি। সো এই মানে এটা কিন্তু অলরেডি ডিটেক্টেড,
1: এবং তার আশেপাশে থাকা সেলেস্টিয়াল অবজেক্টসগুলোর উপর তার একটা এফেক্ট হচ্ছে,
0: এফেক্ট তো পড়বেই।
1: এবং সেটা কীরকম, এবং তার কাছাকাছি যেমন আমাদের যে আকাশগঙ্গা অর্থাৎ মিল্কি ওয়ে, সেখান থেকে সম্ভাব্য কত দূরে থাকতে পারে, মানে আমি জাস্ট একটা হাইপোথেটিক্যালি জিজ্ঞাসা করছি।
0: অলরেডি মানে ডিফারেন্ট গ্যালাক্সির মানে এটা এটা মোটামুটিভাবে মানে অলরেডি ডিফারেন্ট ইনভেস্টিগেশনে দেখা গেছে যে অলমোস্ট প্রত্যেকটা গ্যালাক্সির সেন্টারে কিন্তু একটা করে ব্ল্যাক হোল থাকে।
1: আচ্ছা,
0: তো এখন ঘটনা হচ্ছে যে তার এফেক্টস তো অবশ্যই থাকবে, ইনফ্যাক্ট এটা নিয়েই তো এখন ইনভেস্টিগেশন চলছে। মানে ব্ল্যাক হোল যেটা নিয়ে আমরা সাধারণভাবে ব্ল্যাক হোল বলতে আমরা ডেড স্টার বুঝছি, এখন এর মধ্যে প্রচুর অঙ্ক আছে। ইনফ্যাক্ট ব্ল্যাক হোল একটা ম্যাসিভ অবজেক্ট, তাহলে আমরা যখন একদম প্রথমের দিকে যেটা ডিসক্রাইব করছিলাম, ইনফ্যাক্ট এই প্রসঙ্গে একটা গল্প বলা যেতে পারে যে আমরা স্পেস টাইম নিয়ে যখন বলছিলাম যে কার্ভড করে দিচ্ছে, সেটাকে একটা খুব সিম্পল এক্সাম্পলের মাধ্যমে বোঝানো যেতে পারে। কীরকম, যে আমরা যদি কোনো একটা মশারি নিই, ফ্ল্যাট মশারি,
1: আচ্ছা,
0: তার ওপরে যদি আমরা সে ফর এক্সাম্পল মোবাইল, আমরা একটা মোবাইল যদি সেখানে ড্রপ করি, তাহলে দেখা
1: যাচ্ছে
0: এক্স্যাক্টলি তাহলে মাঝখানে পোর্শনটা কিন্তু আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। এবার যত আমি ওয়ান বাই ওয়ান ডিফারেন্ট ম্যাসিভ অবজেক্ট যদি আমি ওখানে প্লেস করি, তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে আস্তে কিন্তু একটা বেশ কার্ভ জিওমেট্রি তৈরি হচ্ছে ওখানে
1: একেবারে।
0: সো ব্ল্যাক হোল একটা ম্যাসিভ অবজেক্ট, তাহলে ব্ল্যাক হোল যদি একটা ম্যাসিভ অবজেক্ট হয়, সেটা স্পেস টাইমের কোনো একটা পার্টিকুলার জায়গাতে আছে, তাহলে তার চারপাশে

0: স্পেস টাইমটা তো কার্ভড হয়ে যাবে। তাহলে এখন ব্ল্যাক হোল যেটা অ্যাস্ট্রোফিজিক্যাল অবজেক্ট, এর সাথে কিন্তু আমাদের যেটা বুঝতে হবে যে জিওমেট্রি অফ দ্য স্পেস টাইম অ্যারাউন্ড দ্য ব্ল্যাক হোল সেটা কীরকম টাইপের হচ্ছে। তার মানে এখানেও কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ অঙ্ক কিন্তু ঢুকে যাচ্ছে এবং যেটা স্টার্ট করছে কিন্তু জিওমেট্রি থেকে।
1: খুবই ইন্টারেস্টিং বিষয়টা, নো ডাউট।
2: কিন্তু আরেকটা ইন্টারেস্টিং বিষয় যেটা এই মুহূর্তে মানে ঘটেছে সেটা হচ্ছে যে এই ফুটবল ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
1: ও আসলে এই বিষয়টা নিয়ে আমি এতটা ইন্টারেস্ট হয়ে গেছি,
2: আমার মাথায় আসছে। সেটা আমি বুঝতেই পেরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এবার একটু ফুটবলে ফিরে আসি আমরা,
1: ফুটবলে তো ফিরে আসতেই হবে,
2: কারণ আমাদের যুববাণীর বন্ধু সৌরিক রয়েছে ফুটবলের আজকের সমস্ত আপডেট নিয়ে।
3: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: গ্রুপ পর্বে সেই অবিশ্বাস্য অঘটন, রাউন্ড অফ 32 এর বুক কাঁপানো টাইব্রেকার আর রাউন্ড অফ 16 এর প্রতিটা মিনিটে নারকীয় ড্রামা, সব মিলিয়ে এই বিশ্বকাপ ইতিমধ্যে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা রোমাঞ্চকর উপাখ্যান হয়ে উঠেছে। কিন্তু পেছনের সব হিসাব নিকাশ এখন অতীত। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চ এখন আরও সংকুচিত, আরও নির্মম। ভুল করার কোনো সুযোগ নেই, এক মুহূর্তের ভুল মানেই 4 বছরের স্বপ্নভঙ্গ, আর নিখুঁত 90 মিনিট মানেই সেমিফাইনালের টিকিট। রেফারির বাঁশি অলরেডি বেজে গেছে। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, দ্য গ্রেট কোয়ার্টার ফাইনাল অফিসিয়ালি বিগিনস। আর আজ তোমাদের সঙ্গে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে রয়েছি আমি সৌরিক। হিস্ট্রি রিপিটস ইটসেলফ, আই সি আগেন, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ভারতীয় সময় আজ ঠিক রাত 1:30 ঘটল ইতিহাসের পুনরাবৃত্তি। বস্টন স্টেডিয়ামের গ্যালারিকে উত্তাল করে দিয়ে মাঠ ছাড়ল ফ্রান্স। এবারের কোয়ার্টার ফাইনালের ওপেনিং ম্যাচে মুখোমুখি হয়েছিল গত বিশ্বকাপের 2 চেনা রাইভালস ফ্রান্স এবং মোরক্কো। 2022-এ সেমিফাইনালের ক্ষত সারিয়ে তোলার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল মোরক্কোর অ্যাটলাস লায়ন্স। অন্যদিকে ফ্রান্সের লক্ষ্য ছিল টানা তৃতীয়বারের মতো বিশ্বমঞ্চে শেষ 4-এ পা রাখা। রেফারির বাঁশি বাজানোর পর থেকে মাঠের গল্পটা লিখল কেবল একটাই দল, লে ব্লুজ। মরক্কোকে 2-0 গোলে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে নিশ্চিত করলো দিদিয়ের দেশমের শিষ্যরা। মাঠে এক্স্যাক্টলি কি ঘটলো? ম্যাচের শুরু থেকেই বলের পজিশন নিজেদের পায়ে রেখেছিল ফ্রান্স। প্রায় 58% বল পজিশন রেখে ফ্রান্স মিডফিল্ড মরক্কোর ডিফেন্সকে প্রতিনিয়ত পরীক্ষার মুখে ফেলে। এমবাপে, দেম্বেলে, ওলিসের ট্রায়াঙ্গুলার অ্যাটাক শুরু থেকেই ব্যাকফুটে রেখে দেয় মরক্কোকে। ম্যাচের 27 মিনিটে মরক্কোর ডি বক্সের ভেতরে ফাউল হলে পেনাল্টি সিদ্ধান্ত হয়। স্পট থেকে কিক নিতে আসে ফ্রান্সের ক্যাপ্টেন কিলিয়ান এমবাপে। কিন্তু অবিশ্বাস্য, গোটা স্টেডিয়ামকে স্তব্ধ করে দিয়ে এমবাপের পেনাল্টি শটটা মিস করে। ফার্স্ট হাফে মরক্কো নিজেদের ডিফেন্স সামলাতেই সময় নিয়ে নেয় অনেকটা, আর 0-0 সমতায় শেষ হয় ফার্স্ট হাফ। সেকেন্ড হাফে মরক্কো কিছুটা খোলস ছেড়ে বেরোলেও ফ্রান্স তাদের এক ফোঁটা সুযোগ দেয়নি। সম্পূর্ণ ম্যাচ জুড়ে ফ্রান্সের অ্যাটাকের ডমিনেন্স ছিল স্পষ্ট। অবশেষে ম্যাচের 60 মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ডেডলক ভেঙে ফার্স্ট হাফের পেনাল্টি মিসের প্রায়শ্চিত্য করলো কিলিয়ান এমবাপে নিজেই। ডিবক্সের ভেতরে ফ্রি কিকে ডিফেন্ডারকে পরাস্ত করে ডান পায়ের জোরালো শটে বল নেটে জড়ালো এমবাপে। এই গোলের ধাক্কা মরক্কো কাটে ওঠার আগেই মাত্র 6 মিনিট পর আবার ফ্রান্সের গোল। এবার এমবাপের চমৎকার অ্যাসিস্ট থেকে ডান প্রান্ত থেকে বল পায় উসমান দেম্বেলে, নিখুঁত ফিনিশিংয়ে গোল করে ব্যবধান দ্বিগুণ করে সে এবং 2-0 এগিয়ে যায় ফ্রান্স। ম্যাচের শেষ 15 মিনিটে মরক্কো আপ্রাণ চেষ্টা করছিল। 84 মিনিটে আশরাফ হাকিমের একটা ক্রস থেকে নীলেল আইনাওয়ের দারুণ হেডার সাইড নেটে লাগলে মরক্কোর শেষ আশাটুকু শেষ হয়ে যায়। পুরো ম্যাচে ফ্রান্স যেখানে গোলের একাধিক সুযোগ তৈরি করেছিল সেখানে মরক্কোকে দেখেই একেবারে ডাল আর এক্সস্টেড লাগছিল। জানি না কেন হঠাৎ করে শেষ মুহূর্তে মনে হচ্ছিল যে তারা নিশ্চিত তারা হেরে যাবে এবং সেই নিয়তির হাত থেকে কেউ তাদের উদ্ধার করতে পারবে না, এবং হলোও তাই। 95 মিনিটে রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই মরক্কো রূপকথার সমাপ্তি ঘটিয়ে সেমিফাইনালে পা রাখল দিদিয়ের দেশমের আনপ্রেডিক্টেবল ফ্রান্স। এখনো 3টে ম্যাচ বাকি, এবার দেখার পালা কে মরক্কোর মতো মাঠ ছাড়ে আর কে ফ্রান্সের মতো জায়গা করে নেয় সেমিফাইনালে। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে আমি সৌরিক।
5: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন
3: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
1: এলাম গানের পর অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু স্যারকে আমার ছাড়তে আজকে একদম ইচ্ছা করছে না।
2: খবরটাকে গান বলে দেবে
1: তবুও, এটা তো ফুটবলের গান,
2: আমি জানি
1: এটা মাথার মধ্যে ফুটবলের গানই ঘুরে বেড়াচ্ছে। তার কারণ যখন অ্যাস্ট্রোফিজিক্সের মতো একটা বিষয় নিয়ে আলোচনা চলছে তখন আর কি বলবো বলো। তো যাই হোক, এই মুহূর্তে একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে আমাদের ফেসবুক পেজে আজকের পোস্টারের কমেন্ট সেকশনে প্রত্যুষ পাহাড়ি আমাদের বন্ধু, উনি প্রশ্ন করেছেন যে চার বছর কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং যদি করা যায়, তারপর যদি কারোর ইন্টারেস্ট গ্রো করে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে এগোনোর, সেক্ষেত্রে হোয়াট শুড বি দ্য রোড ম্যাপ, কি করা উচিত, স্যার কি বলবেন?
0: অবশ্যই, মানে চার বছর কম্পিউটার সায়েন্সে বি বা বিটেক করার পরে সে অ্যাস্ট্রোফিজিক্স এবং কসমোলজিতে যেতেই পারে। ইনফ্যাক্ট আমি তো বলবো যে মানে সে অনেক বেশি প্রিভিলেজড, তার কারণ হচ্ছে যে কম্পিউটার সায়েন্স অ্যাস্ট্রোফিজিক্স এবং কসমোলজিতে প্রচুর পরিমাণ ডেটা নিয়ে ইনভেস্টিগেট করতে হয়। সুতরাং কারো যদি কম্পিউটার সায়েন্সে সে অলরেডি একটা কোর্স করা থাকে এবং তার সঙ্গে যদি সে অ্যাস্ট্রোফিজিক্স এবং কসমোলজি সম্পর্কে বেশ কিছু পড়াশোনা করে নেয়,
1: ডেটা অ্যানালিসিস,
0: তাহলে তো সে বিশাল বড় ডেটা অ্যানালিস্ট হতে পারে।
2: বেশ,
1: মানে ভবিষ্যতে যেই এই লাইনে যেতে চাক না কেন, ইন্টারেস্টটা যদি ঠিকঠাক থাকে এবং ঠিকঠাক নলেজ যদি সে গেইন করতে পারে, কোনো অসুবিধা হবে না,
0: কোনো অসুবিধাই নেই। ইনফ্যাক্ট আমরা একদম প্রথমের দিকে ডিসকাস করেছিলাম যে কারো যদি বি বিটেক ইন ইন ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ ইঞ্জিনিয়ারিং হয়, সেটা মেকানিক্যাল হতে পারে, ইলেকট্রিক্যাল হতে পারে বা ইঞ্জিনিয়ারিং ফিজিক্স হতে পারে, সে জাস্ট সিম্পলি জয়েন করতে পারে অ্যাস্ট্রোফিজিক্স কসমোলজিতে, কোনো অসুবিধা নেই।
2: ভবিষ্যতে যে সকল ছাত্রছাত্রীরা এই বিষয় নিয়ে পড়াশোনা করতে চাইছে, আপনি তাদের জন্য আগাম বার্তা কী দেবেন?
1: এবং আপনার সঙ্গে এটাও বলবো, যেহেতু সময় একদম শেষের পথে, অল ইন অল আজকে কেমন লাগলো পুরোটা মিলিয়ে?
0: বেশ, আমি প্রথম কোশ্চেনটাই অ্যাটাক করি, সেটা হচ্ছে ছাত্রছাত্রীরা ভবিষ্যতে কী করে এগোবে। তো আমি বলবো যে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়েছে তাদের জন্য ব্যাপারটা অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড এবং ইজি। জাস্ট তারা ভালো করে অঙ্ক এবং ফিজিক্সটা শিখতে থাকুক
2: একদম,
0: এবং পরে আস্তে আস্তে যে কোনো একটা ব্রাঞ্চ নিয়ে সে যদি এগিয়ে যায়, অ্যাস্ট্রোফিজিক্স এবং কসমোলজিতে ল্যান্ড করাটা তার পক্ষে খুব একটা ডিফিকাল্ট বিষয় হবেই না।
1: আচ্ছা,
0: প্রিরিকুইজিটস হচ্ছে অঙ্ক এবং ফিজিক্স, এই দুটো ভালো করে পড়তে হবে। আমি তো পার্সোনালি বলবো যে অঙ্কটা খুব ভালো করে জানতে হবে যাতে করে তার ফিজিক্সে ব্যাকগ্রাউন্ড অনেক বেশি
1: কনসেপ্টটা ক্লিয়ার থাকা খুব জরুরি,
0: একদমই তাই।
2: এবং আপনার কাছে জানতে চাইবো যে আপনার আজকে এখানে এসে কেমন?
0: আমার তো খুবই ভালো লেগেছে,
2: পুরো অনুষ্ঠানটা মিলিয়ে
0: যথেষ্ট ভালো লেগেছে, এবং তোমরা দুজন যেভাবে অর্গানাইজ করছো আমি তো মানে অনেকটাই মানে দেখে খুব ভালো লাগলো, এবং সময়টা আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি
1: চলে গেল। এটা আমি সবসময় বলছি, মানে এইটা এমন একটা টপিক, এটা নিয়ে একদিন এক ঘন্টা এনাফ নয়, এটা নিয়ে অনেক ঘন্টার পর ঘন্টা কথা বলা,
0: একদমই তাই। মানে এটা নিয়ে ডিসকাস করতে গেলে বেশ বেশ বড় সময় নিয়ে বসে থাকতে হবে এবং বেশ
2: চা কফি নিয়ে বসবো এবং এই বিষয়টা নিয়ে আরো অনেক আলোচনা করব। তবে আপাতত আজকের মতো আমরা টাটা
1: টাটা, খুব ভালো থেকো সবাই, ফুটবলে মেতে থেকো আর স্বপ্নটা দেখো যাতে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারো এবং নাসাতে যেতে পারো, ইসরোতে যেতে পারো, কিংবা রিসার্চ করতে পারো যদি এই বিষয়ে ভালো মানে ভালোবাসা থাকে। সবাই খুব ভালো থেকো, আজকের মতো এটুকুই, টাটা।

0: শেষ হলো যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনা করলেন দেবার্ঘ সাহা এবং সায়নী মজুমদার। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: এখন শুনবেন

এখন শুনবেন রাগ প্রধান গান, শিল্পী রূপা ভট্টাচার্য, প্রথম গানের রচয়িতা সলিল চৌধুরী।

রাগপ্রধান গান শুনলেন রূপা ভট্টাচার্যর কণ্ঠে। আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন প্রচলিত লোকগীতি, শিল্পী আশিস কুমার গিরি।

0: লোকগীতি শুনলেন আশিস কুমার গিরির কণ্ঠে আকাশবাণী কলকাতা। এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুপ্রা চক্রবর্তী।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদের বহরমপুরের রবীন্দ্র সদনে দুপুর দুটোয় প্রশাসনিক বৈঠক করবেন। বৈঠকে উপস্থিত থাকবেন জেলা শাসক, দুই পুলিশ জেলা সুপার সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। তবে গত সন্ধ্যা পর্যন্ত জেলা পরিষদের সভাধিপতি তৃণমূল কংগ্রেসের রুবিয়া সুলতানা সহ জেলার তিন তৃণমূল সাংসদ, তৃণমূল বা সিপিআইএম এর বিধায়করা আমন্ত্রণ না পাওয়ায় এই বৈঠকে জনপ্রতিনিধিদের উপস্থিতি নিয়ে

0: দেবেন বলে জানা গেছে। আইন শৃঙ্খলা কঠোরভাবে বজায় রাখা সহ প্রশাসনিক কাজে দ্রুত পদক্ষেপ নিতে রাজ্য সরকার দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুরের সূর্যপুরে একটি স্থায়ী পুলিশ আউটপোস্ট তৈরি করেছে। আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর উদ্বোধন করবেন বলে স্বরাষ্ট্র দপ্তর সূত্রে জানা গেছে। এর আগে তিনি মৃত নাবালিকা এবং গণপিটুনিতে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করবেন বলে সূত্রের খবর। উল্লেখ্য, গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী সূর্যপুরে দ্রুত একটি পুলিশ আউটপোস্ট তৈরির নির্দেশ দিয়েছিলেন। অন্যদিকে নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে মৃত্যু ও হিংসার মামলায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে হল ৩৫। ধৃতদের আজ বাড়িপুর মহকুমা আদালতে তোলা হবে। রাজ্য সরকার আশা কর্মীদের মাসিক বেতন বৃদ্ধি করেছে। আগামী মাস থেকে তাদের মাসিক বেতন ৫,০০০ টাকা করে বৃদ্ধি করা হবে বলে নারী শিশু ও সমাজকল্যাণ দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কলকাতা ও তার আশপাশের এলাকায় গতরাত থেকে লাগাতার বৃষ্টিতে জনজীবন কিছুটা বিপর্যস্ত। সকাল ৬:৩০ পর্যন্ত আলিপুরে প্রায় ২৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। মৌসুমী অক্ষরেখা এ রাজ্যের বাঁকুড়া ও দীঘা হয়ে বিস্তৃত রয়েছে। পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় আগামী সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের আজও গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে গতরাত থেকে প্রবল বর্ষণে হুগলি জেলার বিস্তীর্ণ অংশে জল জমেছে। তবে এই বৃষ্টি আমন ধান চাষের ক্ষেত্রে সহায়ক এবং জেলায় পটল ঝিঙে সহ গ্রীষ্মকালীন সবজি উৎপাদনও এর ফলে ভালো হবে বলে কৃষকদের আশা। অন্যদিকে বাঁকুড়া জেলায় আজ ভোর থেকে বৃষ্টি শুরু হওয়ায় তাপমাত্রা পারদ বেশ খানিকটা নেমেছে। পূর্ব বর্ধমান জেলাতেও আজ সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। একটানা বৃষ্টিতে ব্যাহত জনজীবন। তবে বৃষ্টি হাসি ফুটিয়েছে কৃষকদের মুখে। পশ্চিম বর্ধমানের রূপনারায়ণপুরে ড্যামের জলে ডুবে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবি সোরেন নামে ওই ব্যক্তি গতকাল বিকেলে রূপনারায়ণপুরের হিন্দুস্তান কেবলসের ড্যামে স্নান করতে নেমে তলিয়ে যান। পরে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ওই যুবকের মৃতদেহ উদ্ধার করেন। এদিকে এখনও খোঁজ মেলেনি পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর থেকে সমুদ্রে মাছ ধরতে যাওয়া ১৫ জন মৎস্যজীবীর খোঁজ মেলেনি ট্রলারটিরও। কোস্টগার্ড তল্লাশি চালাচ্ছে। মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্তে রানীতলা থানা এলাকার নজিরচক থেকে গতকাল ১২ জন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২ সপ্তাহে এই নিয়ে ২৫ জন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হল। জলপাইগুড়ির ফাঁসি দেওয়া ব্লকের নয়নজোত চা বাগান এলাকায় গতরাতে বন দপ্তরের পাতা খাঁচায় একটি পূর্ণবয়স্ক লেপার ধরা পড়েছে। বেশ কয়েক সপ্তাহ ধরে ওই চা বাগান এবং সংলগ্ন এলাকায় লেপারটির আনাগোনায় আতঙ্ক বাড়ছিল। লেপারটি খাঁচা বন্ধ হওয়ার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বাসিন্দারা। গ্রামীণ সংবাদ শেষ হল। এর পরের খবর ১২:৫০।
1: আকাশবাণী কলকাতা, কৃষি কাজের জন্য জল হওয়ার খবর আগামী ২৪ ঘন্টার পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের সব জেলার বেশিরভাগ জায়গায়। সতর্কবার্তায় জানানো হয়েছে ভারী থেকে অতি ভারী অর্থাৎ ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, দার্জিলিং এবং জলপাইগুড়িতে। ভারী অর্থাৎ ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, কালিম্পং এবং কোচবিহার ও হাওড়া হুগলি পূর্ব বর্ধমান জেলায়। বজ্রগর্ভ মেঘ সঙ্গে ঝোড়ো হাওয়া ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বয়ে যাওয়ার সম্ভাবনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনাতে। এছাড়াও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর আকাশবাণী কলকাতা। অন্য জমির দুনো ফসল

0: মাঠে মাঠে চাষি ভাইরা কোমর বেঁধে লেগেও পড়েছেন। আজকে আমরা কথা বলবো আমন ধানের চাষ এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর বিশ্বজিৎ সরকার। ডক্টর সরকার, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাই। আর যে বন্ধুরা আমাদের আজকে ফোন করবেন তাদের জন্য ফোন নাম্বারটা একবার জানিয়ে দিই, 0332213-1342। এই নম্বরে আপনারা ফোন করে আপনাদের প্রশ্ন জানাতে পারেন। এখন সরাসরি আমরা চলে যাই আজকের বিষয়ে। ডক্টর সরকার, যেরকম বলছিলাম যে এই জুলাই মাসের প্রায় দ্বিতীয় সপ্তাহে আমরা রয়েছি এবং মাঝামাঝি সময়ে অবধি আমন ধানের চাষটা বোধহয় শুরু করা যায়। তো যদিও আমন ধানের মরশুম হয়তো একটু আগেই শুরু হয়ে গেছে, কিন্তু এখনো কি বীজতলায় বীজ ফেলার সময় আছে?
1: দেখুন, আমন ধানের বীজতলা মূলত আমরা জুন মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করি। যারা বৃষ্টির কারণে, বৃষ্টি কম হওয়ার জন্য ফেলতে পারেননি, তারা কিন্তু এখন আগামী 10-15 দিন বীজ ফেলতে পারবে, কোনো অসুবিধা নেই তাতে। কারণ আমরা আগস্টের 15-20 তারিখ পর্যন্ত আমরা রোয়া করার সময় ধার্য করি আর কি। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বীজ, যে বীজ সংশ্লিষ্ট বীজ নিয়ে, সেই বীজ অবশ্যই বাছাই করে নেবেন এবং অবশ্যই বীজ শোধন করে নেবেন। বাছাইয়ের ক্ষেত্রে আমরা বলি, যারা একটু ভালো কৃষক তাদেরকে আমরা বলি, যদি একটু লবণ জলে বীজটাকে বাছাই করতে পারেন, সেক্ষেত্রে আমরা বলি 10 লিটার জলে 1650 গ্রাম খাদ্য লবণ দ্রবীভূত করে সেখানে যদি আমরা বীজটা ডুবিয়ে বাছাই করি, তাহলে চিটা বীজগুলো ভেসে উঠবে, ভালো বীজগুলো তলায় পড়ে থাকবে। সেই বীজগুলো তুলে নিয়ে আবার ভালো পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। পরিষ্কার জলে যদি ধুয়ে না নিই, তাহলে কিন্তু জার্মিনেশনটা আপনার কমে যাবে। এভাবে বীজটা আপনি বাছাই করুন। বাছাই করার পরে বা আগেও আপনি শোধন করতে পারেন। শোধন করার ক্ষেত্রে আমরা বলি যে 1.5 লিটার জলে 1.5 গ্রাম মিথক্সিথাইল মার্কুরক্লোরাইড অথবা 2 গ্রাম কার্বেন্ডাজিম অথবা 5 গ্রাম ট্রাইকোনামাইড ভিডি দিয়ে সেখানে 1 কেজি বাছাই বীজ 8 থেকে 10 ঘন্টা অন্তত ভিজিয়ে রাখুন। তাহলে বীজটা অন্তত শোধন হয়ে যাবে ভালো করে। এক্ষেত্রে বাছাই শোধন করার পরে অবশ্যই কিন্তু আপনি বীজতলাতে বীজ ফেলবেন আপনারা।
0: বেশ, যে বন্ধুরা একটু পরে যুক্ত হয়েছেন তাদের জন্য আর একবার বলি, আজকে আমরা আলোচনা করছি আমন ধানের চাষ এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে একেবারে লাইভ ফোন ইনে রয়েছেন হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর বিশ্বজিৎ সরকার। তাহলে এখনো সময় রয়েছে, তাই তো? তাহলে এবার ভালো চারা তৈরির জন্য বীজতলায় কি কোনো সার দেওয়ার প্রয়োজন আছে?
1: বীজতলায় অবশ্যই সার দেওয়ার দরকার আছে ভালো চারা তৈরি করার ক্ষেত্রে। তার আগে আমরা বলি যে বীজতলাটা অবশ্যই ঠিকঠাক মতো আপনারা তৈরি করুন। আমরা বলি যে প্রতি বিঘা 33 শতক যদি বিঘা হয়, প্রতি বিঘা মূল জমির জন্য অন্তত 10 ভাগের 1 ভাগ বীজতলা তৈরি করা দরকার, অন্তত 2 কাঠা বীজতলা তৈরি করা দরকার। সেক্ষেত্রে বীজতলা দৈর্ঘ্য আপনি যতটা খুশি করুন, কিন্তু চড়াটা কখনই 3 থেকে 3.5 ফুটের বেশি করবে না। মাঝখানে আপনি 1 ফুটের মতো ফাঁক রাখুন, সেখানতে জলের ইরিগেশন এবং ড্রেনেজ সিস্টেম হবে, সেখানতে মাটি তুলে বীজতলায় দিন। তারপর আপনি অঙ্কুরিত বীজ অথবা না অঙ্কুরিত বীজও ফেলতে পারেন। যেহেতু এবার আমন সিজন, অঙ্কুরিত বীজ ফেলে আপনার ভালো হবে, না ফেললেও কোনো অসুবিধা নেই, কাদানো বীজতলা আপনি বীজ ফেলতে পারবেন। এক্ষেত্রে বীজতলায় সারটা দরকার ভালো চারা তৈরির জন্য। আমরা বলি যে যদি জৈব সার পর্যাপ্ত পরিমাণে দিতে পারেন, তাহলে কোনো রাসায়নিক সার না দিলেও হবে। কিন্তু জৈব সার এখন তো কম হয়ে গেছে, অনেকে দিতে পারেন না, সেক্ষেত্রে আপনি অবশ্যই রাসায়নিক সার দিন। এক্ষেত্রে কাঠা প্রতি 700-750 গ্রাম আপনি ইউরিয়া দিন, 2 কেজি সিঙ্গেল সুপার ফসফেট দিন এবং 500-550 মতো পটাশ দিন। এটা যদি ভেজানো বীজতলার ক্ষেত্রে হয়, পুরোটাই একবারে দিয়ে দিন। আর যদি শুকনো বীজতলাতে আপনি বীজ ফেলেন, তাহলে চারা তোলার 7 দিন আগে নাইট্রোজেন ঘটিত সারটা দিন, বাকি ফসফেট পটাশটা পুরো কিন্তু মূল জমিতে একবারেই দিয়ে দিন।
0: বেশ বেশ, তাহলে রোয়া করার জন্য চারার বয়স কতটা হওয়া দরকার?
1: এবার এখন যে আমরা হাইলিং ভ্যারাইটিগুলো, উচ্চ ফলনশীল জাতগুলো আমরা ব্যবহার করি, এটা কিন্তু মোটামুটি ডিউরেশনটা ফিক্সড থাকে। সেক্ষেত্রে আমরা বলি যে যত মাসের ধান তত সপ্তাহের চারাটা যদি রোয়া করা যায় তাহলে পারফেক্ট হয়। সেক্ষেত্রে চারার পাতা যখন 4-5টা হবে তখন আপনি সেখানে রোয়া করে দিন, এটাই নিয়ম আর কি। সেক্ষেত্রে স্বল্প দৈর্ঘ্যের যে ধানগুলো মোটামুটি 3 সপ্তাহ পর, মাঝারি দৈর্ঘ্য 4 সপ্তাহ পর, এবং একটু বেশি দিনের ধান যেগুলো 4-5 সপ্তাহের মধ্যে মোটামুটি রোয়া করা যায়।
0: বন্ধুরা যারা ফোন করতে চাইবেন তারা আমাদের ফোন করতে পারেন 0332213-1342। এই নম্বরে ফোন করতে পারেন, আপনাদের প্রশ্ন জানাতে পারেন ডক্টর বিশ্বজিৎ সরকারের কাছে।

অনুজমের দুনফসল লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। বন্ধুরা, এই সময়টা তো একেবারেই আমন ধান চাষ করার সময় এবং

0: ডক্টর সরকার, তাহলে ধান চাষে অনুখাদ্য, এই অনুখাদ্যের গুরুত্বটা কতটা সেটা যদি একটু বলেন চাষি ভাইদের জন্য।
1: এবার ধান চাষের ক্ষেত্রে আমরা তো অবশ্যই সার প্রয়োগ করতে বলি, সেক্ষেত্রে আমরা বলি যে মূল সার যেগুলো আছে সেগুলো আমরা বলি যে 60-30-30, মানে 60 কেজি নাইট্রোজেন, 30 কেজি ফসফেট এবং 30 কেজি পটাশ প্রতি হেক্টরে আমরা দিই। সেক্ষেত্রে বিভিন্ন সারের সোর্স আছে, ইউরিয়া, ফসফেট, পটাশ, DAP 10-26 হিসাবে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। এগুলো ছাড়াও যে আজকাল অনুখাদ্যের খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে ধানের ক্ষেত্রে জিঙ্ক বা দস্তার খুব দরকার। এটা যদি না হয়, পর্যাপ্ত পরিমাণে না পায়, সেক্ষেত্রে ধানের একটা খয়রা রোগ হয়। সেক্ষেত্রে আমরা বলি মূল জমিতে যখন সারটা প্রয়োগ করা হবে তার সাথে সাথে জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেট পাওয়া যায় সেটা 3-3.5 কেজি বিঘা প্রতি প্রয়োগ করুন, তাহলে কিন্তু দস্তার অভাবটা আপনার পূরণ হয়ে যাবে। যদি তখন প্রয়োগ করতে না পারেন, পরবর্তীকালে আপনি চিলেটেড জিঙ্ক বা জিঙ্ক এডিটে প্রতি লিটার জলে 1 গ্রাম করে দিয়ে গাছের পাতাতে স্প্রে করুন, তাহলেও কিন্তু অনেকটা অভাব পূরণ হয়ে যাবে জিঙ্কের। বিশেষ করে
0: আমাদের সঙ্গে মনে হচ্ছে ফোন লাইনে কোনো বন্ধু রয়েছেন, আমরা একটু ফোনটা নিই।
1: নমস্কার, বলুন।
2: হ্যালো,
0: হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, আপনি একটু নামটা যদি বলেন
2: আপনার। আমি বাঁকুড়া থেকে আনন্দ পারবেন।
0: আচ্ছা, আপনি সরাসরি ডক্টর সরকারের কাছে আপনি ফোন মানে আপনার প্রশ্নটা জানিয়ে দিতে পারেন।
2: হ্যালো,
1: হুম বলুন, শোনা যাচ্ছে?
0: শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান তাহলে আপনার প্রশ্নটা করুন।
2: প্রথমে কি করতে হবে?
0: হ্যাঁ একটু পরিষ্কার করে বলুন।
1: আপনার আওয়াজটা ঠিক আসছে না, একটু পরিষ্কার করে বলুন।
2: আমি যদি চালা ফেলি দিই আর প্রথমে আমাকে কি করতে হবে?
0: আচ্ছা শুনুন, উত্তরটা দিন।
1: আপনি মূল জমির কথা বলছেন তো? মূল জমির ক্ষেত্রে আমরা বলেছি যে যে চারাটা যখন 4 সপ্তাহ হবে বা 4-5টা পাতা হবে তখন মূল জমিতে সেটা রোয়া করবেন। রোয়া করার আগে যে নির্ধারিত রাসায়নিক সার আছে সেই রাসায়নিক সারগুলো দেবেন, তার সাথে সাথে যে আমি বললাম অনুখাদ্য, যেটা বললাম অনুখাদ্য বিশেষ করে জিঙ্ক, তার অভাব পূরণ করার জন্য জিঙ্ক সালফেট আপনি বিঘাপতি 3-3.5 কেজি দিন। যে রাসায়নিক সারটা প্রয়োগ করবেন সেটা মূল সার হিসেবে যে নাইট্রোজেন ঘটিত সারটা তার 1/4 আপনি দেবেন। 15-20 দিন পরে রোয়া করার আপনি বাকি অর্ধেক যে নাইট্রোজেন সার আছে 1/2 আর কি তখন দেবেন, এবং যখন পেনিকেল ইনিশিয়েশন হবে বা কাঠি গোল হবে তখন কিন্তু বাকি 1/4 নাইট্রোজেন ঘটিত সারটা দেবেন। ফসফেট ঘটিত সার পুরোটাই মূল চাষ করার সময় রোয়া করার আগে দিয়ে দেবেন, এবং পটাশ সারটা 2 ভাগে দেবেন। প্রথমবারে 3/2 ভাগ দেবেন, পরবর্তীকালে আবার 1/3 ভাগ দেবেন, যখন কাঠি গোল হবে তখন দেবেন। বোঝা গেল?
0: আরও আরও একজন বন্ধু সম্ভবত আমাদের সঙ্গে রয়েছেন, আরো একজন বন্ধু রয়েছেন, আমি দেখিনি কে রয়েছেন।
2: হ্যালো,
0: হ্যাঁ বন্ধু কে রয়েছেন আপনি, আপনার নামটা একটু বলুন।
2: হ্যালো, নমস্কার দিদি।
0: হ্যাঁ
2: আমি ঝাড়গ্রাম জেলা গোবিন্দপুর থানা কালাজিরা গ্রাম থেকে একজন চাষী মানুষ, আমার নাম হচ্ছে লক্ষ্মীরাম মুর্মু।
0: আপনার প্রশ্নটা আপনি সরাসরি
2: বলছি আমি একজন চাষী মানুষ। আমাদের এদিকে একটা কথা মোটামুটি প্রচলিত যে আমাদের যে মানে ওই ধরুন 3 মাসের ধান কিংবা 4 মাসের ধান কি 5 মাসের ধান, ওই বীজ তোলাটা মানে একটা সপ্তাহ ধরে নেওয়া, একদম 4 মাসের হলে 4 সপ্তাহ, 5 মাসের হলে 5 সপ্তাহ, এই কথাটা প্রচলিত আছে এদিকে মোটামুটি চাষিদের কাছ থেকে। তো সেটা কি সঠিক?
1: হ্যাঁ সেটা সেটা তো সেটা তো আমি একটু আগেই বললাম, আপনি হয়তো শোনেননি, বলেছিলাম যে মূলত যত মাসের ধান তত সপ্তাহের চারাটা আমরা রোয়া করি নর্মালি। ধরুন যেগুলো কম দিনের ধান 115-120 দিনের ধান সেক্ষেত্রে আমরা 4 সপ্তাহ হবে, 4 মাস মানে 4 সপ্তাহ। যেগুলো একটু বেশি মানে 4 মাসের ধান 4 সপ্তাহ, 5 মাসের ধান 5 সপ্তাহ, 3 মাসের ধান 3 সপ্তাহ, এটা একটা থাম রুল আছে ধানের ক্ষেত্রে আর কি। তার চেয়েও বড় কথা, ধানের চারাতে যখন পাতা 4-5টা পাতা তৈরি হয়ে যাবে ধানের চারার ক্ষেত্রে, তখনই কিন্তু রোয়া করার উপযুক্ত সময় হয়ে যায় নর্মাল চিরাচরিত পদ্ধতির ক্ষেত্রে বলি, কোনো অসুবিধা নেই, এইভাবে আপনি রোয়া করতে পারেন।
0: বেশ, আমরা একটু পরের প্রশ্নে যাই। আপনি অনুখাদ্যের কথা বলছিলেন, তাহলে সেক্ষেত্রে আরও একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ ধান চাষের ক্ষেত্রে, যে আগাছা। তো আগাছা তো একটা বড় শত্রু, সেই আগাছা দমনের ক্ষেত্রে কি করবে চাষি ভাইরা সেটা যদি একটু বলেন।
1: দেখুন, ধান যে কোনো ফসল চাষ করতে বলে প্রচুর শত্রু আমাদের হয়, সেক্ষেত্রে ধানে যখন রোগ বা পোকা হয় আগাছাও একটা শত্রু, এবং এটাকে আমরা বা চাষি ভাইরা খুব সবচেয়ে কম গুরুত্ব দেয়, কিন্তু আগাছাই কিন্তু ধান বা অন্যান্য ফসলে সবচেয়ে বেশি ক্ষতি করে। সেক্ষেত্রে ধানের ক্ষেত্রে আমরা বলবো যে নর্মালি ধান রোয়া করার 15 দিন

0: একবার 30 দিন পর একবার কোনো নিড়ানি বা হাত দিয়ে আপনি আগাছাগুলো পরিষ্কার করুন, কিন্তু সেক্ষেত্রে খরচটা একটু বেশি হয়ে যায়। তার জন্য কৃষক ভাইকে আমরা বলছি, যদি আগাছানাশক উপযুক্ত আগাছানাশক যদি আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে কম খরচে কিন্তু ধানের আগাছাগুলোকে সহজে আমরা দমন করতে পারবো। সেক্ষেত্রে ধানের ক্ষেত্রে খুব সহজ আগাছানাশক অনেকগুলো আছে, তার মধ্যে ধরুন প্রিটিলাগোর 50% ইসি আছে, যেগুলোকে আমরা বলি যে 1 বিঘা জমির জন্য 135 ml লাগে। ধান রোয়া করার 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু মাটিতে প্রয়োগ করতে হবে, এবং এটা নির্দিষ্ট সময় পরে প্রয়োগ করলে কিন্তু কাজ করবে না। এরকম 20 পাইরব্যাক সোডিয়াম আছে, সেটাও ব্যবহার করতে পারি। তারপর আমরা পেনক্সুলাম আছে, সেগুলোও ব্যবহার করতে পারি। তারপরে পাইরোসালফেন ইথাইল যেটা আছে সাথী, সেক্ষেত্রে 27 গ্রাম আমাকে 1 বিঘা প্রতি ব্যবহার করতে হবে। কিন্তু এই যে রেটটা কিন্তু জলের উপর নির্ভর করে। প্রতি বিঘা জমিতে 4 বেল বা 60 লিটার বেশি আপনারা জল ব্যবহার করবেন না। এক্ষেত্রে আবার অলমিক্স আছে, যেমন মেটসালফোর মিথাইল বা ক্লোরোমিন মিথাইল, এগুলো আমরা ব্যবহার করতে পারি। অনেকগুলো আগাছানাশক আছে, আমরাগুলো আগাছানাশক আপনারা ব্যবহার করুন, কম খরচে কাজটা অনেকটা বেশি হবে, খরচটা অন্তত কমানো যাবে।
1: বেশ, মনে হচ্ছে আরও একজন বন্ধু অপেক্ষা করছেন, তার ফোনটা একটু নিয়ে নিই। হ্যাঁ নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ বন্ধু,
2: শান্তিপুরের জজের বিষয়ে সাথে কথা বলার একটা প্রশ্ন, এই যে বৃষ্টি হচ্ছে এক নাগারে, তো আমার তো এখানে মানে পাশে করা রোয়া চারা ছোট ছোট, এবারে এখানে যে বৃষ্টি হচ্ছে এতে যে জলটা ডুবে থাকে চারাগুলো, এবং সেইটা তো পরে ধরুন আরো প্রায় 15 কুড়ি দিন জলে ধান লাগানোর সময়, তো আমি চারাগুলোকে বাঁচাবো কিভাবে? মানে অর্থাৎ মাটির জল তো এখন শীতেও কোথাও দেওয়া যাবে না, কারণ সবার মাটির জল, চারাগুলোকে বাঁচাবো এইটাই বলেন তোমাকে।
1: ঠিক আছে, ঠিক আছে।
0: আপনার বীজতলাতে চারা ছোট বোঝা গেল না, কতদিনের চারা, কতদিনের চারা বলতে বলে আর একটু ভালো বোঝা যেত।
1: লাইনটা ডিসকানেক্ট হয়ে গেল,
0: একটু ডিসকানেক্ট, শুনি শুনতে পাচ্ছেন না?
1: না, ঠিক আছে,
0: ঠিক আছে,
1: আপনি উত্তরটা দিন।
0: তাহলে কতদিনের চারা যদি বোঝা যেত তাহলে একটু ভালোভাবে বোঝা যেত, অন্তত যদি 25-30 দিনের বয়স হয়, তারপরে যদি মূল জমিতে জলটা একটু বেশি থাকে, যদি ড্রেন আউট করা যায় খুব ভালো, তারপরে যদি বেশি থাকে, চারার বয়স আপনি 45-50 দিন পর্যন্ত করতে পারেন, অসুবিধা কিছু নেই, তারপরে আপনি রোয়া করতে পারবেন। সেক্ষেত্রে আমরা বলি চারার বয়স যদি একটু বেশি হয়ে যায় রোয়ার সময়, তাহলে যে নাইট্রোজেন ঘটিত যে সারটা আছে সেই সারের ডোজটাকে আপনি একটু বাড়িয়ে দিন, কারণ তখন তো 5 কাঠি ছাড়ার সময় হয়ে যায়। তাহলে যে নাইট্রোজেন ঘটিত সারটা আপনি মূল জমিতে প্রয়োগ করে দিন, তার 1.5 গুণ আপনি তখনই দিয়ে দিন, ফসফেট পাসটা ঠিকঠাক মতো দিন, তাহলে চারার বয়সটা বেশি হলেও মূল জমিতে রোয়ার করার ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না।
1: আচ্ছা, এবারে তো মোটামুটি চারা রোয়ার কথা বললাম, আমরা আমরা কীভাবে চাষটা ভালোভাবে করতে পারি সেটাও বললাম, শত্রু আগাছা তার কথাও মোটামুটি জানলাম, কিন্তু যেটা হয়েছে চাষি ভাইদের ক্ষেত্রে, সমস্ত রকম চাষির ক্ষেত্রেই, সেটা তো ধান চাষের ক্ষেত্রেও অবশ্যই, ধান চাষের খরচটা খুব বেশি বেড়ে গেছে। সেক্ষেত্রে কী করলে বা কী সাহায্য নিলে সেই খরচটা চাষি ভাইরা কমাতে পারেন?
0: দেখুন, ধান চাষের আমরা বোরো এবং আমন দুটো ক্ষেত্রেই খরচটা অনেক বেড়ে গেছে, সেক্ষেত্রে অনেকগুলো স্টেপ আমরা নিতে পারি। প্রথমত হচ্ছে যে আমি একটা একটু আগে বললাম আগাছানাশকের কথা বললাম, আগাছানাশক যদি আমরা হাত দিয়ে করি অনেকটা খরচ হয়, আগাছানাশক যদি ব্যবহার করতে পারি তাহলে অনেকটা খরচ কম হবে। সেক্ষেত্রে অনেক আমরা ড্রাম সিডার পদ্ধতি আছি, সেখানেও আমরা সেটাকে করতে পারি, এবং পরবর্তীকালে যেটা হচ্ছে ট্রান্সপ্লান্টার মেশিন যেটা আছে, ধান রোয়া করার যন্ত্র আছে, সেই যন্ত্রের সাহায্যে যদি আমরা ধানটাকে রোয়া করতে পারি তাহলে কিন্তু খুব কম খরচেই আমরা করতে পারবো। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে আপনাকে চারা তৈরি করতে হবে, নর্মাল পদ্ধতি যে চারাটা তৈরি করি সেই পদ্ধতি কিন্তু চারা তৈরি করলে হবে না, বিশেষ কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতি ট্রে আছে, ট্রের মধ্যে অথবা খুব ফ্রাইবল মাটি তৈরি করে তার ভিতরে চারাটা করে মেশিন, আমাদের 4 রোটের ট্রান্সপ্লান্টার অথবা 8 রো ট্রান্সপ্লান্টার যে মেশিন আছে তার ভিতরে দিয়ে সেগুলো মূল জমিতে রোয়া করতে হবে। কিন্তু মূল জমিটা খুব সুন্দরভাবে তৈরি করতে হবে, সমানভাবে, যাতে জল না থাকে, মেশিনটা যাতে ঠিকঠাক মতো তুলতে পারে। এই এখন কিন্তু এই ট্রান্সপ্লান্টার মেশিন বা ধান রোয়া যন্ত্রের সাহায্যে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু ধানের চাষের খরচটা অনেকটা কমে যাবে।
1: ফোন লাইনে একজন বন্ধু রয়েছেন, আমরা ফোনটা একটু নিয়ে নিই। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যালো বন্ধু, কে রয়েছেন? হ্যাঁ আপনি, হ্যাঁ বন্ধু, আপনার কথা শুনে যাচ্ছে কিন্তু একটু যদি আপনি আপনার হ্যান্ডসেটের থেকে একটু দূরে এসে যদি কথা বলেন তাহলে ভালো হয়। কোথা থেকে বলছেন?

0: কে রয়েছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে রয়েছেন একটু বলুন, আর একটু হ্যান্ডসেট থেকে দূরে এসে আপনি ফোনে কথা বলুন।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে?
1: আমি
0: হ্যাঁ, আপনার প্রশ্নটা বলুন।
1: হ্যালো,
0: হ্যাঁ আপনার প্রশ্নটা বলুন বন্ধু। না, ফোনটা কেটে গেল, ফোনটা ডিসকানেক্ট হয়ে গেল। আমরা পরের প্রশ্নে যাই। এক্ষেত্রে আমরা আগাছার কথা বলেছি, তো যে সমস্ত শত্রু পোকা রয়েছে, কীট রয়েছে, পোকা রয়েছে, সেটা কী করে আমরা, সেই তার হাত থেকে কী করে আমরা বাঁচবো, সেটা কী করে রক্ষা পাবে চাষি ভাইরা, সেটা যদি একটু বলেন।
2: দেখুন, ধান চাষে অনেক ধরনের পোকার আক্রমণ হয়, তার মধ্যে মাজরা একটা অন্যতম পোকা, যেটা হচ্ছে আমন মরশুম, বোরো মরশুম এবং পৃথিবীর সব দেশেই ধান চাষে এই পোকাটা কিন্তু আক্রমণ করে। এটা দুটো স্টেজে মূলত আক্রমণ করে, একটা হচ্ছে পাশ কাটি ছাড়ার সময়, আর একটা হচ্ছে ফুল থেকে যখন আপনার বীজটা তৈরি হবে তখন কিন্তু দুটো স্টেজ আক্রমণ করে। প্রথম স্টেজ বা পাশ কাটি ছাড়ার সময় যদি একটা আক্রমণ করে, তাহলে পাশ কাটিটা মরে যাবে, সেটাকে আমরা বলি ডেড হার্ট বলছি। পরবর্তীকালে দানার যখন হবে তখন যদি আক্রমণ করে তখন কিন্তু দানাটা সাদা হয়ে যাবে, যে শীষটা সাদা হয়ে যাবে সেটাকে আমরা হোয়াইট এয়ার হেড বলছি। এক্ষেত্রে মাজরা পোকার মূলত আমরা মূলত গাছের পাতার উপরের দিকে ডিম পারে, প্রথম দিকে যদি পাতাটা তুলে নিই আমরা, ডিমের গাদাটাকে ফেলে দিই, প্রথম দিকে আক্রমণটাকে কমানো যেতে পারে। পরবর্তীকালে আমাকে কেমিক্যাল যে ওষুধ, রাসায়নিক কীটনাশক আমাকে ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে দানাদার যে ওষুধগুলো আছে তার ভিতরে আমাদের আছে কার্বোফিউরিন 3G, প্রতি হেক্টর জমি 30 কেজি আমরা ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে কারটাপ 4G, সেটা প্রতি হেক্টর জমির জন্য 25 কেজি ব্যবহার করতে পারি। অথবা ফিপ্রোনিল আমাদের পাওয়া যায়, ফিপ্রোনিল 0.3G, সেটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। যে ক্লোরান্টানিন প্রোল পাওয়া যায় 0.4G, সেটা প্রতি হেক্টর জমি 10 কেজি করে আমরা ব্যবহার করতে পারি। এটা যদি ব্যবহার করি তাহলে প্রথম দিকে এটা 15-20 দিন পরে আমাকে ব্যবহার করতে হবে। পরবর্তীকালে কোনো সিস্টেমিক পেস্টিসাইড আমাকে ব্যবহার করতে হবে, তাহলে পরবর্তী স্টেজে সেটাও কাজ দেবে। কিন্তু দানাদার ওষুধ কিন্তু প্রথমে আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে এটাকে কমানোর জন্য।
0: আচ্ছা, এখন তো আমরা বারবারই বলছি যে রাসায়নিক সার ব্যবহারের থেকে একটু বিরত থাকতে যতটা সম্ভব পারা যায়, সেক্ষেত্রে সবুজ সারের ব্যবহারটা যদি একটু বলেন।
2: সবুজ সারের ক্ষেত্রে খরচ কমানোর আর একটা উপায়, সবুজ সার বিশেষ করে আমন ধানের ক্ষেত্রে আমরা বলি যে দুটোভাবে ব্যবহার করা যায়। একটা হচ্ছে ধান রোয়া করার আগে যখন আপনার মূল জমিটা তৈরি হচ্ছে সেটাকে যদি ছোট ছোট প্লট করা যায়, প্লট করে যদি অ্যাজোলা যেটা আছে, যেটা আমরা বলি ফান, জলজ ফান, সেটা যদি প্রতি 100 স্কোয়ার মিটার জন্য 30-35 কেজি দিয়ে যদি আমরা 7-10 দিন রেখে দিই জমিতে, তারপর আমরা চাষ দিয়ে ধানটাকে রোয়া করতে হবে, তাহলে সবুজ সারটা জমিতে ঢুকলো এবং নাইট্রোজেন ঘটিত সারটাও আমার জমিতে পেয়ে গেল। এবার ধান চাষ করার পরে ডোয়াল কালচার হিসেবে 7-10 দিন পরে আমরা জলের ভিতরে সেই আজলাটা ছেড়ে দিতে পারি। ছেড়ে দিয়ে আমরা 10-15 দিন রেখে দেবো, রেখে দিয়ে সেটাকে মাল্টিপ্লাই করে সংখ্যা অনেকটা বাড়বে, বাড়ার পরে জলটাকে কমিয়ে আমরা আবার মাটিতে মিশিয়ে দেবো। এক্ষেত্রে কিন্তু সবুজ সার হিসেবে কাজ করবে এবং জমিতে নাইট্রোজেনটা ও অ্যাড করবে, তাহলে নাইট্রোজেন কিন্তু সারের ব্যবহারটা অনেক কম হবে এবং জমিটাও ভালো থাকবে, এটা আমরা করতে পারি। কিন্তু
0: বেশ, একেবারে শেষের দিকে চলে এসেছি, এবার যদি একটু বলা যায় যে ধানের প্রধান রোগগুলো কি কি এবং তার প্রতিকারটা আমন ধানের ক্ষেত্রে।
2: আর একটা পোকার আমি কথা বলিনি, তার রোগের কথা, আরেকটা পোকা আমি বলিনি, যেটা হচ্ছে বাদামি শোষক পোকা, এটাও কিন্তু খুব আক্রমণ হয় ধানের ক্ষেত্রে। এটা একদম ধান গাছের গোড়ার দিকে দলবদ্ধভাবে আক্রমণ করে, ধান কাণ্ড থেকে শীষ, কাণ্ড থেকে রসটাকে চুষে চুষে খেয়ে নেয় এবং ওটাকে মরে যায় এবং পরবর্তীকালে চাক চাক ধরে বসে যায়। সেক্ষেত্রে এটাও কিন্তু হপার বান বলি। এক্ষেত্রে আমরা কোনো কেমিক্যাল পেস্টিসাইড বিশেষ করে যেটা হচ্ছে সেগুলি অ্যাসিফেট প্লাস ইমিডাক্লোরপিড, শুধু ইমিডাক্লোরপিড, ইমিডাক্লোরপিড 3 ml প্রতি 10 লিটার জল দিয়ে ভাবে এটার আক্রমণ কমে যাবে। আর রোগের ক্ষেত্রে ধানের প্রধান যেগুলো হচ্ছে ধসা রোগ, আমরা বলি যে ব্লাস্ট বা ধসা রোগ, সেক্ষেত্রে এই মাকুর মতো পাতা, মাকুর মতো আক্রমণ দেখা যায়। এক্ষেত্রে আমরা বলি শিশিরটাকে যদি সকালবেলা ঝরানো যায় অনেকটা কমে যায়, নাইট্রোজেন কিন্তু সারের ব্যবহারটা কমিয়ে দিতে হবে। অথবা কেমিক্যাল হিসেবে আমরা বলি যে কেমিক্যাল হিসেবে বলি আমরা ট্রাইসাইক্লোজি বা বিম বা বিভিন্ন নামে পাওয়া যায়, এটাকে যদি 0.75 ml প্রতি লিটার জলে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু এর আক্রমণ থেকে আমরা সহজেই রক্ষা পাবো। আর পরবর্তীকালে কিন্তু আমাদের অনেক খোলা পচা, খোলা দশা, গোড়া পচা রোগ হয়, এটা বিশেষ করে যারা স্বর্ণমাসুরি বুনে তাদের ক্ষেত্রে বেশি হয়। আমরা তাদেরকে বলি অল্টারনেট যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো ব্যবহার করতে, না হলে পরে আমাকে কিন্তু কোনো জৈব সার বেশি ব্যবহার করতে হবে, রোগটা কমে যাবে। অথবা পরবর্তীকালে হেক্সাকোনাজল বা প্রোপিকোনাজল অথবা ভ্যালিডামাইসিন, ভ্যালিডামাইসিন প্রতি 2 ml প্রতি লিটার জলে, হেক্সাকোনাজল 1 ml প্রতি লিটার জলে, প্রোপিকোনাজল 2 ml প্রতি লিটার জলে গুলে যদি আমি স্প্রে করতে পারি, তাহলে এই গোড়া পচা কলাদাসের প্রকোপটা কিন্তু অনেকটা কমে যাবে।
0: একজন বন্ধু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমরা হয়তো এটাই আজকের অনুষ্ঠানের শেষ ফোন আমরা নিতে পারছি, নিয়ে নিই ফোনটা একটু। নমস্কার, কে রয়েছেন?
3: আমি বসুয়া কাটিয়েল বীরভূম থেকে চিন্তুমন্ত্রীর কথা বলছি দিদি ভাই।
0: হ্যাঁ, আপনার প্রশ্নটা একটু বলুন।
3: আমার প্রশ্ন, ধান যখন বীজ খুঁজবে জমিতে কটা করে পুঁজি দিচ্ছেন আর এবং কদিন পরে ঘাস মারা বীজ দেবো, এটাই বলতে গেলে
0: বেশ
3: ঘাস মারা বীজ বাড়িতে দেবো মাটি দেবো?
2: ধানের চারা রোয়া করার ক্ষেত্রে আমি বলছি যতটা সংখ্যক চারা রোয়া করা যায় ততই ভালো। আমরা যদি 2 থেকে 3 রোয়া করতে পারি সবচেয়ে ভালো, 1 করতে পারলে আরও ভালো। আর ধানের যে আগাছানাশকের কথা বললাম, অনেক আগাছানাশক যেটা কম পরিমাণে দরকার হয়, ধরুন আমি পেট্রিলাকোরের কথা বললাম, যেটা দানাদার ওষুধ প্রতি বিঘা জমির জন্য 150 গ্রাম লাগে, তাহলে 150 গ্রাম 1 বিঘাতে ছড়ানো খুব কষ্টকর কৃষকদের পক্ষে। সেক্ষেত্রে আমরা বলি এই আগাছানাশকগুলো 15-20 গুণ বালির সাথে মেশান, মেশানোর পরে জমিতে আপনি ছিটিয়ে দিন, তাতে ভলিউমটা বাড়লো, খুব সহজে এটাকে ব্যবহার করা যেতে পারে। আপনি বালির সাথেও ব্যবহার করতে পারেন যদি দানাদার হয় বা লিকুইড হয়, অথবা আপনি স্প্রেয়ার মেশিনে করে সেখানেও ব্যবহার করতে পারেন। কিন্তু স্প্রেয়ার মেশিনের ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট পরিমাণ জল দিতে হবে, প্রতি বিঘা জমির জন্য 60 লিটার জল দিতে হবে, নির্দিষ্ট পরিমাণ ওষুধ দিতে হবে এবং নির্দিষ্ট সময় দিতে হবে। আর ভলিউম যে কোনো আগাছানাশকের যদি পরিমাণটা কম থাকে তাহলে অবশ্যই বালির সাথে মেশিনই, বালির সাথে মেশিনের ভলিউমটা বাড়বে, তারপর আপনি মাটিতে দিয়ে দিন, খুব সহজেই আগাছাগুলো দমন করা যাবে।
0: বেশ, আমরা একেবারেই আজকে শেষ সময়ে চলে এসেছি। ডক্টর সরকার, যদি একটু আপনি সবশেষে বলে দেন যে কিভাবে চাষি ভাইরা সব কিছু সামলে রোগ পোকা পোকামাকড় এবং সামগ্রিক একটা ব্যবস্থাপনার মধ্যে দিয়ে এই মরশুমে আমন ধানটা ভালো করে চাষ করতে পারে এবং চাষিরা লাভবান হতে পারেন।
2: দেখুন, যারা এখনও বীজ ফেলেননি তার অবশ্যই কোনো জায়গা থেকে, গভর্নমেন্ট কোনো সোর্স থেকে অবশ্যই সংশোধিত বীজ আপনারা নিন, সেক্ষেত্রে ফলন আপনার বাড়বে। বীজ অবশ্যই বাছাই করুন, লবণ জলে বাছাই করুন, তারপর সেটাকে শোধন করুন, বীজ নির্দিষ্ট পরিমাণ বীজতলা ব্যবহার করুন মূল জমির জন্য, তারপর নির্দিষ্ট হারে চারাটা আপনি সেখানে ফেলুন, সুষম সার ব্যবহার করুন, মাটি যদি অম্ল বা ক্ষার থাকার মাটি পরীক্ষার ভিত্তিতে সেখানে সার প্রয়োগ করুন, তারপরে রোগ বা পোকা যেগুলো আছে বা আগাছা যেগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে দমন করুন, তাহলে কিন্তু আপনার ফলনটা ঠিকঠাক মতো হবে।
0: বেশ, আজ আমরা কথা বলছিলাম আমন ধানের চাষ এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে এতক্ষণ স্টুডিওতে আমাদের সঙ্গে ছিলেন হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর বিশ্বজিৎ সরকার। ডক্টর সরকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
2: ধন্যবাদ আপনাকে।
0: আর আজকের অনুষ্ঠান অন্য জমির দুন ফসল এখানেই শেষ করছি, কথা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি, আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক।

শেষ হলো উনজমির দুনো ফসল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন একক শিল্পীর আধুনিক জ্ঞানের অনুষ্ঠান গীতিকা। আজকের শিল্পী মৃণাল চক্রবর্তী।

গীতিকায় আজ শুনলেন মৃণাল চক্রবর্তীর গাওয়া গান। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
1: সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে।
2: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
3: হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন।
4: এখন সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফরে দুটি দেশের মধ্যে নিবিড় কৌশলগত অংশীদারিত্বের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হয়েছে। তিনি আর কিছু পরে নিউজিল্যান্ড পৌঁছাবেন। মহারাষ্ট্র সরকার রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির জন্য 7 সদস্যের একটি কমিটি গঠন করেছে। পরিবেশ বান্ধব জ্বালানি থেকে দেশে বিদ্যুৎ চাহিদা দ্বিতীয়বার অর্ধেকেরও বেশি পূরণ করা সম্ভব হয়েছে। 20 বছর পর প্যালেস্টাইনের আইনসভার নির্বাচন আবারও অনুষ্ঠিত হবে। ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ

স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এদিকে ফ্রান্স সেমিফাইনালে উঠেছে। ভারতীয় মহিলা ক্রিকেট দল আজ লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার হতে চলা টেস্টে খেলতে নামছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সফর শেষ করেছেন। এই সফরের মাধ্যমে দুটি দেশের মধ্যে নিবিড় কৌশলগত অংশীদারিত্ব এর ভবিষ্যৎ রূপরেখা তৈরি হয়েছে। তাঁর এবারের সফরে কূটনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা বিষয়ক চুক্তিগুলির তাৎপর্য

0: করায় ব্যবসা বাণিজ্যের প্রতিনিধি দলের শীর্ষ নেতারা তা উদযাপন করেছেন। দুটি দেশের মধ্যে বাণিজ্যের সম্ভাবনা আরও বৃদ্ধির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। এর ফলে সার্বিক অর্থনৈতিক সহযোগিতা চুক্তির আলোচনা সিইসি এর গুরুত্ব আরও বেড়ে যাবে। অন্যদিকে এবারের সফরের ফলে ভারত অস্ট্রেলিয়া থেকে ইউরেনিয়াম সরবরাহের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবে। উল্লেখ্য, এই চুক্তিটি 2014 সালে স্বাক্ষরিত হয়। চুক্তিটি আবারও কার্যকর করা হয়েছে। নিরাপত্তার ক্ষেত্রে ভারত ও অস্ট্রেলিয়া যে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে সেখানে সামুদ্রিক নিরাপত্তা অগ্রাধিকার পেয়েছে। এর ফলে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল আরও নিরাপদ হয়ে উঠবে।
1: हमारे मैरिटाइम सिक्योरिटी कोलैबोरेशन रोडमैप से इंडो पैसिफिक में हमारे साझा प्रयासों को नई ताकत मिलेगी। हम शिप बिल्डिंग, शिप रिपेयर और मेंटेनेंस में भी मिलकर आगे बढ़ेंगे। फ्रेंड्स, हमने कई क्षेत्रीय एवं अंतर्राष्ट्रीय मुद्दों पर भी विस्तार पूर्वक चर्चा की।
0: অস্ট্রেলিয়া সফর শেষে প্রধানমন্ত্রী আজ নিউজিল্যান্ডের অকল্যান্ডে যাবেন। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে অকল্যান্ডে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রায় চার দশক পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এই প্রথম নিউজিল্যান্ড সফর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কুয়েত সফর শেষে ওমানে পৌঁছেছেন। সেদেশের বিদেশ মন্ত্রকের মহানির্দেশক শেখ আহমেদ আল মাসকারি তাকে স্বাগত জানান। ডক্টর জয়শঙ্কর বর্তমানে 11 দিনের কাতার, বাহরিন, কুয়েত, ওমান, নিউ ইয়র্ক এবং ব্রাসেলস সফর করছেন। এরপর তিনি নিউ ইয়র্কে 2028-29 সালের রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের সদস্য পদের প্রচারাভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন। সফরের শেষ পর্বে 14 এবং 15 জুলাই ব্রাসেলসের বিদেশমন্ত্রী ইউরোপীয় ইউনিয়ন এবং বেলজিয়ামের বিদেশ মন্ত্রকের প্রতিনিধিদের সঙ্গে যৌথভাবে ভারত ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য ও প্রযুক্তি পরিষদের তৃতীয় বৈঠকে যোগ দেবেন। ভারত যুদ্ধদীর্ণ এলাকায় যৌন নিপীড়ন সিআরএসভির মতো ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এটিকে যুদ্ধ, সন্ত্রাসবাদ, নির্যাতন এবং রাজনৈতিক নিপীড়নের এক হাতিয়ার হিসেবে বর্ণনা করেছে। যুদ্ধকালীন যৌন হিংসা বিষয়ক রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের আলোচনায় রাষ্ট্রসংঘের ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতী নেনি হরিশ বলেন, ভারত এমন অপরাধের তীব্র নিন্দা জানায়। রাষ্ট্রসংঘের মহাসচিবের প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি বলেন, 2025 সালে এ ধরনের প্রমাণিত মামলার সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় বিষয়টি সম্মিলিত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তাকে আরও শক্তিশালী করে তুলেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস সে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসির খসড়া তৈরির জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে 7 সদস্যের একটি কমিটি গঠনের কথা ঘোষণা করেছে। তিনি বলেন, ভারতের সংবিধান দেশের সব রাজ্যকে অভিন্ন দেওয়ানিবিধি কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিয়েছে। এর সঙ্গে সঙ্গতি রেখেই মহারাষ্ট্র সরকার এবছরের বাজেট অধিবেশনে সে রাজ্যে অভিন্ন দেওয়ানিবিধি বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করার কথা ঘোষণা করে। বিচারপতি দেশাইয়ের নেতৃত্বাধীন কমিটি আগামী 6 মাসের মধ্যে রাজ্য সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে। নীতি আয়োগের সদস্য জোরাম আনিয়া নতুন দিল্লিতে আজ ইউনিসেফের ভারতীয় প্রতিনিধি সিনথিয়া ম্যাক্রাফি এবং তার প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেছেন। নীতি আয়োগ জানিয়েছে, তাদের মধ্যে শিক্ষার পরিবেশ, নিরাপদ ও সার্বিক শিক্ষণ, সাক্ষরতা, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ এবং ডিজিটাল নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে জেলা ও ব্লক স্তরে শিক্ষার পরিবেশের ওপর বাড়তি গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও দুর্যোগ মোকাবিলা, শিশু কল্যাণ, মহিলাদের গঠিত স্বনির্ভর গোষ্ঠীর ভূমিকা নিয়েও নীতি আয়োগ ও ইউনিসেফের মধ্যে বিশেষ আলাপ আলোচনা হয়েছে। নতুন ও পুনর্ব্যবহারযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, পরিবেশ বান্ধব জ্বালানি থেকে দেশে বিদ্যুতের চাহিদা দ্বিতীয়বার অর্ধেকেরও বেশি পূরণ করা সম্ভব হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এ মাসের 6 তারিখ পর্যন্ত দেশের বিদ্যুৎ সরবরাহের 50.2% এসেছে পুনর্ব্যবহারযোগ্য শক্তির উৎস থেকে। তিনি বলেন, এই বিষয়টি ভারতের জ্বালানি নিরাপত্তার পরিবেশ বান্ধব শক্তি ব্যবহারের নির্ভরযোগ্যতা প্রতিফলিত হচ্ছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। প্যালেস্টাইন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ঘোষণা করেছেন, চলতি বছরের নভেম্বরের শেষের দিকে আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। 2006 সালের পর এটি হবে প্রথম নির্বাচন। নভেম্বরের 28 তারিখে জেরুজালেম, ওয়েস্ট ব্যাঙ্ক এবং গাজা ভূখণ্ড সহ গোটা প্যালেস্টাইন আঞ্চলিক এলাকায় ভোট নেওয়া হবে। এক নির্দেশ জারি করে তিনি বলেন, এই নির্বাচনের লক্ষ্য হল প্যালেস্টাইনের গণতন্ত্রকে আরও শক্তিশালী করে তোলা। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আজ চীনের 2টি যুদ্ধবিমান, 5টি রণতরী সহ মোট 8টি জাহাজ তাদের নজরে এসেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় মন্ত্রক থেকে জানানো হয়েছে, তাদের সশস্ত্র বাহিনী পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ

নিরীক্ষণ করছে, সঠিক সময়ে তারা জবাব দেবেন। উল্লেখ্য, চলতি সপ্তাহের প্রথম দিকে চীন তাদের সামরিক তৎপরতা বাড়িয়েছিল। কিংবদন্তি ওয়েলস গায়িকা ও গীতিকার বনি টাইলার প্রয়াত। পর্তুগালের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন, বয়স হয়েছিল 75 বছর। সঙ্গীতের অবদানের স্বীকৃতিস্বরূপ 2022 সালে তাঁকে মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার সম্মানে ভূষিত করা হয়। 80-এর দশকের অন্যতম জনপ্রিয় গান টোটাল এক্লিপস অব দ্য হার্ট এর জন্য তিনি গ্র্যামি পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন। উল্লেখ্য, ইউটিউবে এই গানটি শুনেছেন 130 কোটিরও বেশি শ্রোতা। পাশাপাশি ইটস আ হার্ট অ্যাটাক এবং হোল্ডিং আউট ফর দ্য হিরো তার গানগুলির মধ্যে জনপ্রিয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিঃস্বার্থ সেবা মানবতা সর্বশ্রেষ্ঠ শক্তি। সংস্কৃতের একটি সুভাষিতম প্রসঙ্গে সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, সেবা ও নিষ্ঠার মাধ্যমে একটি জাতি সামনের সারিতে উঠে আসতে পারে এবং এর ফলে নাগরিকদের দৈনন্দিন জীবনযাপনও উন্নত হয়। শেয়ার বাজারে আজ চাঙা ভাব দেখা যাচ্ছে। সেন্সেক্স 803 পয়েন্ট বেড়ে 77,545 পয়েন্টে এবং নিফটি 243 পয়েন্ট বেড়ে 24,205 পয়েন্টে পৌঁছেছে। বিশ্ববাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা এবং চিপ নির্ভর কোম্পানিগুলির শেয়ারের দর বৃদ্ধির ফলে বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হওয়ায় ভারতের প্রধান শেয়ার সূচকগুলির বেশ বড় ব্যবধানে বেড়ে লেনদেন করছে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ উত্তরাখণ্ডে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। পাশাপাশি হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং উত্তরপ্রদেশের কিছু অংশেও আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, বিহার, পূর্ব মধ্যপ্রদেশ, মধ্য মহারাষ্ট্রে ভারী বৃষ্টিসহ কর্ণাটক, কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পুডুচেরি এবং কারাইকালে একই ধরনের আবহাওয়া পরিস্থিতির সম্ভাবনার কথা জানিয়েছে IMD। অন্যদিকে আবহাওয়া দপ্তর আজ জাতীয় রাজধানীতে হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে। আর এবার ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ লস অ্যাঞ্জেলসের ইঙ্গলউড স্টেডিয়ামে ভারতীয় সময় রাত 12:30 স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। আগামীকাল নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। 1998 সালে শেষবার ফুটবল বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের পর সে বছর নরওয়ে রাউন্ড অফ 16 থেকে বিদায় নেয়। গতকাল ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। লর্ডস ক্রিকেটের গ্রাউন্ডে আজ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। লর্ডসের মাঠে এই প্রথমবার হতে চলা মহিলাদের এই ঐতিহাসিক টেস্ট ম্যাচে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় দল মাঠে নামবে। উল্লেখ্য, ইংল্যান্ড এবং ভারতীয় মহিলা দলের মধ্যে এটি হবে 16তম টেস্ট ম্যাচ। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফরের দুটি দেশের মধ্যে নিবিড় কৌশলগত অংশীদারিত্বের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হয়েছে। তিনি আর কিছু পরে নিউজিল্যান্ডে পৌঁছাবেন। মহারাষ্ট্র সরকার রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির জন্য 7 সদস্যের একটি কমিটি গঠন করেছে। পরিবেশ বান্ধব জ্বালানি থেকে দেশে বিদ্যুৎ চাহিদা দ্বিতীয়বার অর্ধেকের বেশি পূরণ করা সম্ভব হয়েছে। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। মুর্শিদাবাদে আজ একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুপুর দুটোয় বহরমপুর শিল্প তালুকে এক বেসরকারি হোটেলে তিনি বিজেপির দলীয় নেতৃত্ব, বিধায়ক ও কার্যকর্তাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন। এরপর ওই হোটেলের ব্যাংকোয়েটেই জেলার ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্সের সদস্যদের সঙ্গেও তাঁর একটি বৈঠকের কথা রয়েছে। এরপরে রবীন্দ্র সদনে জেলাশাসক, দুই জেলার পুলিশ সুপার ও জেলা প্রশাসনের কর্তা ও ব্লক ও মহকুমা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে তার প্রশাসনিক বৈঠক হওয়ার কথা। তবে গত সন্ধ্যা পর্যন্ত জেলা পরিষদের সভাধিপতি তৃণমূল কংগ্রেসের রুবিয়া সুলতানা সহ জেলার তিন তৃণমূল সাংসদ, তৃণমূল বা সিপিআইএম এর বিধায়করা আমন্ত্রণ না পাওয়ায় এই বৈঠকে জনপ্রতিনিধিদের উপস্থিতি নিয়ে সংশয় রয়েছে। বিজেপির একাধিক বিধায়ক অবশ্য বৈঠকের আমন্ত্রণ পেয়েছেন বলে খবর। এই বৈঠকের পর মুখ্যমন্ত্রী রেজিনগরে তকিপুর হাই মাদ্রাসার মাঠে দলের সাংগঠনিক সভাতেও যোগ দেবেন বলে জানা গেছে। আইন শৃঙ্খলা কঠোরভাবে বজায় রাখা সহ প্রশাসনিক কাজে দ্রুত পদক্ষেপ নিতে রাজ্য সরকার দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুরের সূর্যপুরে একটি স্থায়ী পুলিশ আউটপোস্ট তৈরি করেছে। আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর উদ্বোধন করবেন।

0: বলে স্বরাষ্ট্র দপ্তর সূত্রের খবর। এর আগে তিনি মৃত নাবালিকা ও গণপিটুনিতে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে। অন্যদিকে নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে মৃত্যু ও হিংসার মামলায় আরও 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে এই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হল 35। ধৃতদের আজ বাড়িপুর মহকুমা আদালতে তোলা হবে। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় আজ ফের ওই বেসরকারি ব্যাংকের পক্ষ থেকে আইনজীবী জানিয়েছেন, দলের অন্যান্য অ্যাকাউন্ট বন্ধ করার জন্য ইডি ফের একটি নোটিশ পাঠিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, তাঁর গতকালের নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে, আদালত নতুন করে কিছু শুনবে না। উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট গতকাল তৃণমূল কংগ্রেসের 3টি অ্যাকাউন্টের লেনদেন স্বাভাবিক করতে বিচারপতি ভট্টাচার্য 30 সেপ্টেম্বর পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রতিদিনের খরচ দেখার জন্য প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদারকে নিযুক্ত করেন। উত্তর চব্বিশ পরগনার সুটিয়ায় বরুণ বিশ্বাস হত্যা মামলায় তদন্ত শুরু করল সিআইডি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মামলায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ার পর সিআইডি আধিকারিকরা গতকাল বরুণের বাড়িতে যান। কথা বলেন তাঁর দিদি প্রমিলা ও দাদা অসিত বিশ্বাসের সঙ্গে। উল্লেখ্য, 14 বছর আগে বনগাঁ স্টেশনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান শিক্ষক বরুণ বিশ্বাস। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ওই ঘটনায় জড়িত থাকারও অভিযোগ ওঠে। অন্নপূর্ণা যোজনায় আবেদনকারীর নাম বানান আধার সংক্রান্ত তথ্যে ছোটখাটো সংশোধন করতে অনলাইন পোর্টালে এডিট করার সুবিধা চালু করছে রাজ্য সরকার। এই প্রকল্পের নির্দিষ্ট অফিসিয়াল পোর্টালে শীঘ্রই এই সুবিধা চালু হবে। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের সচিবের নেতৃত্বে গতকাল একটি পর্যালোচনা বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। তৃণমূল কংগ্রেস সরকারের 15 বছরের শাসনকালে বিভিন্ন সরকারি দপ্তরে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে শ্বেতপত্র প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে। নবান্নে গতকাল অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের পৌরোহিত্যে সংক্রান্ত প্রথম উচ্চ পর্যায়ের বৈঠকে বিভিন্ন দপ্তরের সচিবদের কাছ থেকে প্রকল্পভিত্তিক তথ্য নথি চাওয়া হয়েছে। 2027 সালে ডিজিটাল জনগণনা নিয়ে তৎপরতা শুরু হয়েছে পশ্চিম বর্ধমানে। সাংবাদিক সম্মেলনে জেলা শাসক এস পোন্নাম্বালাম বলেন, জনগণনায় 6,000-এর বেশি কর্মী নিয়োগ করা হবে। আগামী 1 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত চলবে গৃহ তালিকা তৈরির কাজ। পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লকের আচরা এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মীদের সংঘর্ষে অন্তত 12 জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, গতরাতে এক বেসরকারি স্কুলের বই খাতা ও অন্যান্য সামগ্রী দুটি পিকআপ ভ্যানে স্কুলে নামানোর পরিবর্তে একটি নির্মীয়মান বাড়িতে নামানো হয়। সে সময় বিজেপির কিছু কর্মী সেখানে পৌঁছলে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। সংঘর্ষে তৃণমূলের 2 জন এবং বিজেপির 10 জন কর্মী আহত হন। কলকাতা ও তার আশপাশের এলাকায় গতরাত থেকে টানা বৃষ্টি চলছে। মৌসুমি অক্ষরেখা এরাজ্যের বাঁকুড়া ও দীঘা পর্যন্ত বিস্তৃত থাকার পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ সকাল 11:30 পর্যন্ত আলিপুরে 37 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। দমদমে সবথেকে বেশি 97 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। গতরাত থেকে হুগলি জেলার বিস্তীর্ণ অংশে জল জমেছে, তবে এই বৃষ্টি আমন ধান চাষের ক্ষেত্রে সহায়ক হবে। এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কালিম্পং ও কোচবিহার জেলায় আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গতকাল সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কোচবিহার শহর এলাকায়, 143 মিলিমিটার। অন্যদিকে শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিমগামী 10 নম্বর জাতীয় সড়কের 20 মাইল এলাকায় ধসের জেরে একটি ট্রাক গতরাত থেকে কাদার মধ্যে আটকে রয়েছে। গ্যাংটকগামী গাড়িগুলি এর ফলে 717-এর এ জাতীয় সড়ক দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ঝড় বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে সুন্দরবনের রায়দিঘি রেঞ্জের বনি ক্যাম্প সংলগ্ন লক্ষ্মীর খালের আটকে পড়া 2 মৎস্যজীবীকে উদ্ধার করেছে বনদপ্তর। এদিকে পূর্ব মেদিনীপুরে শঙ্করপুর থেকে রওনা হওয়া 15 জন মৎস্যজীবী সহ জয়মাকালী ট্রলারটি এখনও নিখোঁজ। আজ সকাল থেকে শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের অফিসে হাজির হন নিখোঁজ মৎস্যজীবীদের পরিবার। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দেশের সঙ্গে এরাজ্যেও পালিত হচ্ছে জাতীয় মৎস্য কৃষক দিবস। মাছ চাষের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, এই চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রচারের পাশাপাশি সরকারের তরফে মৎস্যজীবীদের উৎসাহ প্রদান করা হয়। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর 5:10।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। একটু পরে মহিলা মহল।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগির বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: দিদি, চাকরি পেয়ে গেছি।
2: আরে বাহ, অভিনন্দন। এবার প্রচুর শপিং।
1: হ্যাঁ, নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
2: ও রাজপুত্তর, স্যালারির আগে খরচ?
1: ইনস্ট্যান্ট লোন তো পাওয়া যায়।
2: আগে বাজেট বানাতে শেখ, তারপর খরচ কর।
1: কিন্তু দিদি,
2: দেখ, রোজগারের একটা অংশ সব সময় বাঁচানো উচিত, কিন্তু পার্টি দেওয়া থেকে বাঁচবি না তুই।
1: হ্যাঁ দিদি, পার্টি আমার, বাজেট তোর।
3: RBI এই কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
5: এক প্রকার সে PM জয় অব গরিবো কে জয় বন গই।

0: প্রতিনিয়ত আমরা নিজেরা কিভাবে ভালো থাকতে পারি, ভালোভাবে অর্থ উপার্জন করতে পারি, স্বাবলম্বী হতে পারি, নিজের নানান ইচ্ছে শখ পূরণ করতে পারি, এই ভাবনাই চলতে থাকে আমাদের মধ্যে সবসময়। আর এই সব কিছুই করতে পারি যদি আমরা শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকি। আর সেই সুস্থ থাকার জন্যই আমাদের আজকের ডাক্তারি পরামর্শ।
1: আজকে মহিলা মহলে আমরা সঙ্গে পেয়ে গিয়েছি মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর কবিউল হককে। নমস্কার স্যার।
2: নমস্কার।
1: আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টা হচ্ছে হিট স্ট্রোক। হ্যাঁ, হিট স্ট্রোক হয়তো অনেক বন্ধুদের মনে হতে পারে যেহেতু জুলাই মাসে আমরা পা রেখে দিয়েছি এবং প্রথম সপ্তাহ পার করে ফেলেছি, তাহলে এই সময়টা মানে ঠিক এই বৃষ্টি বাদল এই গরমটা, যেটা একটা অতিরিক্ত তাপ, মানে যেটা আমরা বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরম বলি, সেই গরমটা পার হয়ে আসার পরেও কি হিট স্ট্রোক হতে পারে? এই বিষয়টা নিয়েই তো আজকে বিশদে জানবো ডাক্তারবাবুর কাছ থেকে। তো প্রথমে একটু জেনে নেওয়া যাক যে এই হিট স্ট্রোক বলতে আমরা ঠিক কি বুঝি।
2: অবশ্যই হিট স্ট্রোক একটা রোগ বা রোগের একটা স্পেকট্রাম বলা যেতে পারে, যেখানে দেহের তাপমাত্রা হঠাৎ করে অনেকটা বৃদ্ধি পেলে অন্য কোনো কারণ ব্যতীত, নানান ধরনের কারণে জ্বর আসতে পারে বা নানান অন্যান্য বিষয়েও অনেক টেম্পারেচার বাড়তে পারে দেহে, কিন্তু সাধারণত তাপমাত্রা তারতম্য, যেভাবে জলবায়ুর তারতম্য হচ্ছে এবং ইনডোর মানে ঘরের মধ্যেও তাপমাত্রা তারতম্য বা অত্যধিক তাপমাত্রার জন্য দেহের তাপমাত্রা বেড়ে যাওয়া, দেহের তাপমাত্রা জেনারেলি আমাদের দেহ তার নিজের থেকেই তাপমাত্রা কন্ট্রোল করতে পারে, রেগুলেট করতে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের যে ব্রেন মস্তিষ্কের মধ্যে যে বিশেষ একটা অঙ্গ আছে হাইপোথ্যালামাস, সে তাপমাত্রা বাইরের তাপমাত্রা এবং ভিতরের তাপমাত্রার মধ্যেকার ব্যালেন্স বিগড়ে যায়, তখনই হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা হয়। এই যে জুলাই মাসে হিটস্ট্রোক হবে না এর কোনো গ্যারেন্টি নেই, কারণ যারা মহিলারা যারা ঘরের মধ্যে রান্না করেন, অনেকক্ষণ রান্না হচ্ছে, আর্দ্রতা আছে বাইরে, বাইরেও গরম হচ্ছে, সেই অবস্থায় যদি দেহের তাপমাত্রা অনেকটা বেড়ে যায় তাহলে কিন্তু হিটস্ট্রোক হতে পারে। সাধারণত বৈশাখ জ্যৈষ্ঠ বা আষাঢ়ের শুরুতে যে তাপমাত্রা থাকে সেই তাপমাত্রার জন্য 42-43 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তাতেই জেনারেলি হিটস্ট্রোক হওয়ার কথা। তার মানে এই নয় যে ইনডোর মানে বাড়ির মধ্যে বা বাইরে প্রচন্ড তাপমাত্রার তারতম্যের মধ্যেও কিন্তু হিটস্ট্রোক হতে পারে। অ্যাকচুয়ালি এটাকে হিটস্ট্রোক না বলে হিট রিলেটেড ইলনেস বলা ভালো। শুধুমাত্র হিটস্ট্রোক মানে ব্রেনের কিছু সমস্যা, কিছুটা খিচুনির মতন হওয়া, নানান যে পরিবর্তনগুলো দেখা যায়, যে লক্ষণগুলো আছে সেটা ব্যতীত রেখেও নানান যে হিট জনিত যে একটা ক্লান্তি, তাপমাত্রার জন্য ক্লান্তি, সেটাও কিন্তু একটা হিট রিলেটেড ইলনেস। ঘামাচি হওয়া সেটাও কিন্তু হিট রিলেটেড ইলনেস, সেটা কোনোটা মেজর কোনোটা মাইনর। ফলে জুলাই মাসে বিশেষ করে আজকের যখন তাপমাত্রার কখন শীত কখন বর্ষা কখন গ্রীষ্ম আলাদা করা যায় না, যখন আজ থেকে 20 বছর আগে শরতের আকাশ বা হেমন্ত যেমনভাবে আলাদা করা যেত, এখন কিন্তু জলবায়ুর যে গোটা বিশ্বব্যাপী বিশ্ব উষ্ণায়নের জন্য জলবায়ুর তারতম্যটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, ফলে হিটস্ট্রোক কিন্তু শীতকাল বাদ দিয়েও নানান সময়ে আসতে পারে, এটুকুই বলা।
1: একদমই তাই, মানে আর যেহেতু আমাদের এই আমাদের যে ওয়েদার বা যে আবহাওয়া, সেই আবহাওয়াতে তো আমরা প্রায়শই আমাদের বেশিরভাগটা গরমই আমাদের লাগে, শীতটা বা ঠান্ডাটা ওই কিছু সময়ের জন্য, কিছু মাসের জন্য, হয়তো ওই 2 মাসের মতো আমরা একটুখানি ঠান্ডা অনুভব করি ডিসেম্বর জানুয়ারি মাসটা, বলতে গেলে বাকি সময় কিন্তু গরম থাকেই।
2: আসলে এই যে সারা বিশ্বব্যাপী যে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের জন্যই এই সমস্যাটা শুরু হয়েছে, এর ফলে সাধারণ মানুষের যে দৈহিক সমস্যা, দৈহিক পরিবর্তনও দেখা দিচ্ছে, এবং শীতকাল মোটের উপরে হয়তো 1.5-2 মাস, তার বেশি থাকে না, বাকি সময়টা কিন্তু গরম থাকে। ফলে যেটা প্রথমেই বলছিলাম যে ইনডোর মানে বাড়ির মধ্যে, তার মধ্যেও কিন্তু এক্সেপশনালি দেহের টেম্পারেচার বেড়ে গেলে সেখান থেকেও হিট রিলেটেড ইলনেস বা তাপমাত্রা জনিত কিছু রোগ সেইটা হতে পারে, সেই বিষয়ে আমরা নিশ্চয়ই আলোকপাত করব।
1: একদমই তাই, মানে শুধুমাত্র বাইরে বের হলেই নয়, ঘরে থাকতে থাকতেও আমাদের হিট স্ট্রোক হতে পারে। এবার যেটা জানতে চাইবো ডাক্তার বাবু, যে এই যে হিট স্ট্রোক, যেটা কতটা পরিমাণ, মানে সর্বোচ্চ কতটা ক্ষতি হতে পারে? আমরা জানি যে মৃত্যু পর্যন্ত এই হিট স্ট্রোকে হতে পারে, কিন্তু আমরা ঠিক কিভাবে বুঝবো যে আমাদের মধ্যে হিট স্ট্রোকটা হচ্ছে আসছে এবং এটা অনেকটাই বেশি আমাদের জীবনের ঝুঁকিপূর্ণ, এটা আমি কিভাবে আমরা বুঝবো?
2: প্রথমত বুঝতে হবে যে একটা মানুষ হঠাৎ করে, কি মহিলা কি পুরুষ কি বৃদ্ধ কি অল্প বয়সী কেউ, হঠাৎ করে প্রচন্ড গরমের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেললেন বা প্রচন্ড গরমের মধ্যে খিঁচুনি শুরু হলো, তখন একটা সন্দেহ আসবে যে ওনার হিট স্ট্রোক হতে পারে। এবার হিট স্ট্রোক ডায়াগনোসিস করার যে মেন ফিচার্স বা যে মেন পয়েন্টগুলো আছে, সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে বাহ্যিক পরিবর্তন, যে আবহাওয়ার মধ্যে আছেন বা যে পরিবেশের মধ্যে আছেন সেখানে অবশ্যই অনেকটা টেম্পারেচার বেশি, তীব্র তাপমাত্রা আছে, গ্রীষ্মের দাবদাহ আছে, রৌদ্রের মধ্যে উনি বেরিয়েছেন, এই অবস্থা বা ঘরের মধ্যে রান্না করছেন, অনেকক্ষণ ধরে রান্না করছেন, ফলে একটা হিটের স্ট্রেস আছে, তাপমাত্রা একটা প্রদাহ আছে, একটা প্রভাব আছে। তার উপরে ওনার যদি কোর বডি টেম্পারেচার, আমরা যে জ্বর মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করি, সেটা দেহের অভ্যন্তরে টেম্পারেচার যদি অনেকটা বাড়িয়ে দেয়, প্রায় 105 ডিগ্রি ফ্যারেনহাইট, মানে 105 ডিগ্রি ফ্যারেনহাইটের উপরে যদি ওঠে এবং তার সাথে খিঁচুনি হচ্ছে, গা বমি করছে এবং তার সাথে সাথে উনি অজ্ঞান হয়ে পড়ছেন অথবা একদম কোমার মতন চলে যাচ্ছেন, ওনার জলতে

0: চেষ্টা পাচ্ছে, ওনার গা প্রচন্ড গরম এবং ঘাম হচ্ছে না, এই পরিস্থিতি যখন দেখা যাচ্ছে তখন সন্দেহ করতে হবে যে ওনার হিট স্ট্রোক হয়েছে। সাধারণত অজ্ঞান হয়ে যাওয়া কোনো নিউরোলজিক্যাল কারণে হতে পারে বা হার্টের জন্য হতে পারে। 105 ডিগ্রি, 107 ডিগ্রি, 108 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে একটা হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার মতন মনে হয়। এটা পুরোটাই কিন্তু ক্লিনিক্যাল ফাইন্ডিংস, মানে প্রথমেই সন্দেহের ব্যতিরেকে হিট স্ট্রোকটাকে ডায়াগনোসিস করতে হয়, চিহ্নিত করতে হয়। কিছু ল্যাবরেটরি ফাইন্ডিংস আছে যেগুলো টেস্ট করে বোঝা যায়, কিন্তু যে বারবার ওনার বমি বমি ভাব, মাথা ঘুরছে, মাথা যন্ত্রণা করছে, সর্বোপরি খিচুনি হচ্ছেন এবং অজ্ঞান হয়ে যাচ্ছেন, এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ এবং হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে।
1: আচ্ছা স্যার, এই যে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা আপনি বলছেন, ধরুন এখন কারোর ঘরের মধ্যে হঠাৎ করে এতটাই তার অস্বস্তি অনুভব হচ্ছে এবং হিট স্ট্রোক তার হতে পারে আর কি, এইরকম একটা সম্ভাবনা হয়ে যাচ্ছে, তো সঙ্গে সঙ্গে মানে তৎক্ষণাৎ মানে হাসপাতালে নিয়ে যেতে যেতে তো কোনো রকম আরো ঝুঁকি এসে যেতে পারে, তো আমরা একদম প্রাথমিক ভাবে তাকে কিভাবে রক্ষা করতে পারি?
0: হ্যাঁ, হিট স্ট্রোক হওয়ার আগে তো নানান কিছু জানান দেবে, বিশেষ করে দেহের টেম্পারেচার বেড়ে যাওয়া, যেটাকে বলা হয় গরম জনিত ক্লান্তি বা হিট এক্সজশন বা হিট ক্র্যাম্প, মানে মাংসপেশির মধ্যে হঠাৎ করে আঁকড়ে ধরা, এইগুলো কিন্তু গরমের জন্যই হয়। সেক্ষেত্রেও দৈহিক তাপমাত্রা বাড়বে, এক্ষেত্রে হিট স্ট্রোক হলেও যা দৈহিক তাপমাত্রা বাড়বে, তার সাথে সাথে হার্ট এবং ব্রেন সেগুলো ইনভলভ হবে, অজ্ঞান হয়ে যাওয়া বা খিচুনি হওয়া, এই ধরনের বিষয়গুলো আসবে। সেক্ষেত্রে এইরকম ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তো হাসপাতাল নিয়ে যাওয়া সম্ভব নয়, বাড়িতে প্রাথমিক চিকিৎসা দিতে হবে। সেক্ষেত্রে কি পুরুষ বা মহিলা, তার ক্ষেত্রেই দেহে যে কাপড় চোপড় আছে সেটাকে সরিয়ে দিয়ে একদম সিম্পল সুতির কাপড় বা যেটুকু লজ্জা নিবারণের জন্য যেটুকু ব্যবহার করা যায় সেইটুকু ব্যবহার করে হাত পা বগল কুচকি এগুলো খুলে রাখার ব্যবস্থা করতে হবে, এবং বারবার ঠান্ডা জল দিয়ে, যদি পারা যায় বরফ গলা জল দিয়ে গোটা গা মুছিয়ে দিতে হবে, এবং যে জায়গাগুলোতে বেশি টেম্পারেচার থাকে বিশেষ করে বগল গলা কুচকি এইগুলোতে বারবার মুছিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে যদি একদম হিমশীতল জল স্প্রেতে নিয়ে স্প্রে করা যায় বডির উপরে, এবং বাড়িতে যদি এসি না থাকে ফ্যান থাকবে, সেই ফ্যানটাকে দেহের দিকে, মানে ফ্যানের গতি অভিমুখ হবে সেই মানুষের দেহের দিকে এবং বারবার স্প্রে করা, এর ফলে দেহের যে এক্সট্রা যে টেম্পারেচার আছে সেইটা জলটা ঠান্ডা জলটা দেহে ছড়িয়ে দেওয়া হবে, তার মাধ্যমে কিছুটা কমবে। এবং যদি পেশেন্টের জ্ঞান থাকে তাহলে ঠান্ডা জল খাওয়ানো, ওআরএস খাওয়ানো, বারংবার জল এবং ওআরএস ঠান্ডা জল এগুলো খাওয়াতে থাকলে আস্তে আস্তে আস্তে অনেক সময় স্থিতিশীল হয়। হিট স্ট্রোকের ক্ষেত্রে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে, কিন্তু হিটের জন্য উষ্ণতার জন্য যে ক্র্যাম্প মাসলের মধ্যে ক্র্যাম্প হচ্ছে অথবা ক্লান্তি আসছে সেগুলো কিন্তু অনেক সময় বাড়িতে থেকেই প্রাথমিক চিকিৎসায় সেরে যায়। কারো বাড়িতে যদি এসি থাকে তাহলে অবশ্যই টেম্পারেচার যতটা সর্বনিম্ন করা যায় সেই সর্বনিম্ন করেও গা বারবার মুছিয়ে দেওয়া হিমশীতল জলে, এবং যে টেম্পারেচার পয়েন্ট গুলো বললাম গলা কুচকি বগল এইগুলোকে বারবার মুছিয়ে দেওয়ার ব্যবস্থা করা, এর ফলে অনেক সময় কিন্তু হাসপাতালে যাওয়াটাকে রোখা যায়। যদি পেশেন্ট বা যে ব্যক্তি অজ্ঞান হয়ে যান বা খিচুনি হন, এই প্রাথমিক চিকিৎসা চলতে চলতেই হাসপাতালে নিয়ে যেতে হবে, এর কোনো ব্যতিরিক্ত করা যাবে না।
1: আচ্ছা, আর এই যে বর্তমানে কিন্তু মানে বহু মানুষের মধ্যে একটা ধারণা রয়েছে যে বাচ্চাদের এই হিট স্ট্রোক বা স্ট্রোক জাতীয় কোনো ঘটনা কিন্তু ঘটতে পারে না, এটা কি আদৌ সত্যি নাকি বাচ্চারাও কিন্তু এই হিট স্ট্রোক থেকে রেহাই নাও পেতে পারে?
0: প্রথমেই বলেছিলাম আবাল বৃদ্ধ বনিতা সকলেই হিট স্ট্রোকের দ্বারা আক্রান্ত হতে পারে। হিট স্ট্রোকের দুরকম মেডিকেল ক্লাসিফিকেশন আছে, ক্লাসিক এবং এক্সার্টশনাল। ইয়াং পেশেন্ট তারা কিন্তু জেনারেলি এক্সার্টশনাল হিট স্ট্রোকের দ্বারা আক্রান্ত হন, প্রচুর ঘাম হচ্ছে, এক্সারসাইজ করছে, সেই সময় কিন্তু তাদের এরকম হিট স্ট্রোক হতে পারে। তাদের ক্ষেত্রে সাধারণত হার্ট এবং লিভারের উপরে আক্রমণটা বেশি আসে, কিডনির উপরেও আসে। কিন্তু যারা ক্লাসিক বয়স্ক মানুষদের ক্ষেত্রে যে আক্রমণটা আসে সেটা হচ্ছে ক্লাসিক হিট স্ট্রোক, সেক্ষেত্রে সাধারণত মস্তিষ্ক আক্রান্ত হয়, মানে খিচুনি বা প্রস্রাব কমে যাওয়া, কিছুটা ক্ষেত্রে অবশ্যই কিডনি,

0: জ্ঞান হারিয়ে ফেলা, এইগুলো দেখা যায়। ফলে দুরকম হিস্ট্রোকই হয় এবং দু রকম হিস্ট্রোকেরই কিন্তু আউটকাম, মানে কোন দিকে যাবেন তার ভবিষ্যৎ কি, সেইগুলো কিন্তু একই রকম প্রায়। ফলে চিকিৎসার কিন্তু তারতম্যতা নেই।
1: আচ্ছা ডাক্তারবাবু, আমাদের এই যে প্রতিদিনের যে জীবনযাত্রায় আমাদের এই যে খাদ্যাভ্যাস, আমরা তো এখন ভীষণ বাইরের খাবার খাই এবং গরমেও অনেক অনেক ধরনের আমরা বাইরের খাবার ফাস্ট ফুড খেয়ে ফেলি, হতে পারে আমাদের খুব ভালো লাগে বাইরের খাবারটা বেশি খেতে এবং সেজন্য খেয়ে ফেলছি বা ছোটদেরকেও দিয়ে ফেলছি, তো এই যে আমাদের প্রতিদিনের যে খাদ্যাভ্যাস সেটা কি কোনো রকম হিটস্ট্রোকের সঙ্গে সম্পর্কযুক্ত?
0: খাদ্যাভ্যাসের থেকেও খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে হাইড্রেশন, মানে দেহে জলের মাত্রা ঠিক থাকছে কিনা। অনেক সময় কি হয়, রিচ খাবার খাওয়ার পরেও জল সঠিক পরিমাণে খাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যে বাইরে গেলেন প্রচন্ড গ্রীষ্মের দাবদাহে, তিনি বাইরে গেলেন খুব লাইট খাবার খাননি, জলও বেশি খাননি, সেক্ষেত্রে কিন্তু হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার বিষয় আছে। বিশেষ যখনই জলের মাত্রা দেহে কম হবে, লবণের মাত্রা কম হবে, তখনই কিন্তু যেটা খিঁচুনি বা অজ্ঞান হয়ে যাওয়া বা কিডনি ফেল করে যাওয়া, এই ধরনের বিষয়গুলো বেশি আসে। ফলে হিটস্ট্রোকের ক্ষেত্রে হাসপাতালেও ট্রিটমেন্ট এই স্যালাইন ঠান্ডা করা, এবং কোনো কোনো ক্ষেত্রে যদি খুব খারাপের দিকে যান তাহলে কিন্তু ভেন্টিলেট করা, সবটাই সাপোর্টিভ ট্রিটমেন্ট। সেক্ষেত্রে প্রিভেনশন বেটার দ্যান কিওর। অবশ্যই যারা গরমে বেরোচ্ছেন তারা, বিশেষ করে যখন প্রচন্ড গরম চলছে সেই সময় খুব রিচ খাবার খাবেন না, প্রচুর জল খাবেন, হাত পাখা এবং টুপি ছাতা এইসব নিয়ে বেরোবেন। এবং এই যে বললাম যে গ্রীষ্ম বর্ষা দুটোই কিন্তু একসাথে আছে, এখন কিন্তু গ্রীষ্মের মধ্যেও কিছু কিছু সময় বর্ষা দেখছি, বর্ষার মধ্যেও প্রচন্ড দাবদাহ হচ্ছে। ফলে কখন কে হিটস্ট্রোকে আক্রান্ত হবে এটা প্রথম থেকে বলা সম্ভব নয়। ফলে প্রচুর পরিমাণে জল খাওয়া, যদি না ডাক্তারের নিষেধাজ্ঞা থাকে, বিশেষ কিডনির রোগী বা হার্টের রোগীর ক্ষেত্রে জল খাওয়ার নিষেধাজ্ঞা থাকে, সেগুলো না থাকলে প্রচুর পরিমাণে জল খাওয়া, ওয়ারেস খাওয়া, এবং প্রচন্ড যে দিনগুলোতে খুব গরম পড়ার আশঙ্কা আছে সেই দিনগুলোতে দুপুর সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত পারতপক্ষে বাইরে না বেরোনো, আর যদি বা বাইরে বেরোতে হয় অবশ্যই ছায়া রেস্ট নেওয়ার ব্যবস্থা, জল খাওয়ার ব্যবস্থা নিজেদেরকে অবশ্যই রাখতে হবে, ঠান্ডা জল খাওয়া সেগুলোর ব্যবস্থা রাখতে হবে, এবং ঘাম হলে মুখ হাত পা গলা বগল কুচকি সেগুলো যদি ধোয়ার ব্যবস্থা হয় নানান সময়ে সেগুলোর ব্যবস্থা করতে হবে। কারণ অনেক সময় আমাদের যে ঘাম হয় সেই ঘামের গ্রন্থিগুলো ঘামে বা নোংরাতে বন্ধ হয়ে যায়, এই ঘর্মগ্রন্থিগুলো যদি এবং লোমকূপগুলো যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু বেশি ঘাম হলে সেটা ভালো। কারণ আমাদের দেহের যে তাপ বাইরে বেরোয় নানান পদ্ধতিতে, বিশেষ করে ইভাপোরেটিভ টেকনিক, মানে ঘাম হচ্ছে এবং ঘাম থেকে দেহ যেটুকু ঘাম দেহের উপরে বসছে সেখান থেকে লিনতাপ সংগ্রহ করছে দেহ এবং ঠান্ডা করছে। ফলে যদি ঘাম বেশি না হয় তাহলে কিন্তু খুব বেশি মাত্রায় দেহের টেম্পারেচার বা উষ্ণতা বা এগুলো যখনই তাপমাত্রা বাড়বে সেটা কিন্তু কন্ট্রোল করতে পারবে না। ফলে জল যেমন প্রচুর খেতে হবে ঘামটাকেও অ্যালাউ করতে হবে। ঘাম কিন্তু আমাদের দেহের কার্যকরী প্রতিরোধ ব্যবস্থা, ফলে খুব বেশি ঘামছি মানে প্রচুর জল খেতে হবে, লবণ খেতে হবে, ওয়ারেস খেতে হবে, এটা যেমন ঠিক, আবার উল্টো দিক থেকে হিটস্ট্রোক আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিছুটা অর্ধেক কমে।
1: আচ্ছা, আর এই যেহেতু আপনি অনেকবার বললেন যে ঘামের কথা তুললেন, তো আমার এই মুহূর্তে একটা প্রশ্ন মাথায় আসছে যে ঘাম হলে অতিরিক্ত ঘামে অতিরিক্ত স্নান করা, এবং সেটা কোন রকম সময় আমরা দেখি না, অনেক সময় অনেকে অফিস থেকে এসে রাতেও স্নান করছে, আমরা অনেক সময় 3-4 বার করে স্নান করে ফেলছি অতিরিক্ত গরম লাগলেই, এটা কি আমাদের শরীরে এই ক্ষতি হতে পারে বা আমাদের মস্তিষ্কে কোনো আঘাত আনতে পারে?
0: দিনে 2 বার স্নান করা কার্যকরী যদি না খুব ওয়েদারের তারতম্য হয়, বা যাদের খুব অ্যাজমা অ্যাটাক হওয়ার ভয় থাকে বা ঠান্ডা লাগার ভয় থাকে তাদের ছাড়া 2 বার স্নান করা যথেষ্ট উপযোগী। এবার দেখা গেল সকালে একরকম আবহাওয়া সন্ধ্যেবেলায় অন্যরকম, তখন নিশ্চয়ই গা হাত পা মুছিয়ে নিতে হবে, কিন্তু স্নান করতে কোনো আপত্তি নেই। কিছু মেডিকেল কন্ডিশন, ডাক্তারের যদি কোনো রকম নিষেধাজ্ঞা থাকে সেটা ছাড়া 2 বার স্নান করা যায়, তবে নিশ্চয়ই রাত 12টার সময় নয়, কাজ থেকে ফিরে এসে সন্ধ্যে 6টা 7টা 8টার মধ্যে স্নান করতে পারেন আরেকবার।
1: অনেক ধন্যবাদ জানাই আপনাকে ডাক্তারবাবু, এত সুন্দর

0: সুন্দর করে আমাদেরকে বলবার জন্য। এবং আমি প্রথমেই যেটা বললাম যে জুলাই মাসে আমরা পা রেখেছি মানেই অনেকে ভাবতে পারে যে বর্ষাকাল তো চলে এসেছে, ফলে আমাদের আর কোন রকম হিট স্ট্রোক, যেটা গরমে স্ট্রোক হবার আর কোনো সম্ভাবনা নেই, সেটা যে আমাদের ভুল ধারণা, সেটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে বললেন এবং আমাদেরকে আরো বেশি ভাবে সচেতন করলেন। আন্তরিক ধন্যবাদ জানাই আপনাকে আমাদেরকে সময় দেবার জন্য।
1: ধন্যবাদ জানাই আপনাকেও।
2: এতক্ষণ সঙ্গে ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর কবিল হক। যে কোনো সময়ে আমরা নানান সমস্যার সম্মুখীন হতেই পারি, তাই সচেতন থাকা খুবই জরুরি। এবং কোনো রকম শারীরিক সমস্যা দেখা দিলেই ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত প্রয়োজন। আজকের সঙ্গে আছি আমি সৌমিলি রায়। একটা গানের পরে ফিরে আসছি আবার কথায়।

প্রত্যেক মাসে আমার কলম এবং এক কলমে দুই নারী নানান ধরনের বিষয় নিয়ে মহিলা মহল হাজির থাকে আপনার কাছে। আপনার চিঠি এবং মেল পেলে আমরা সত্যিই অত্যন্ত আপ্লুত হই।

ঠিক একইভাবে জুলাই মাসের আমার কলমের বিষয়। সূর্য ওঠার আগে পূর্ব আকাশে আর সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে যে একমাত্র নক্ষত্র দেখা যায় সেটা হলো সন্ধ্যা তারা। এরকমই সন্ধ্যা তারা আমাদের জীবনেও কেউ না কেউ আছে। আমাদের জীবনে সফলতার আগে হোক বা ব্যর্থতার পরেই সবসময় যে নক্ষত্রের মতো পথ দেখায় আমাদের। যদি সেই নক্ষত্র মানুষটি অন্য কেউ নাও হয় তাতে কি, নিজেও তো হতে পারেই। তো আপনার জীবনের সেই সন্ধ্যা তারার গল্প আমাদের জানাতে লিখে পাঠান জীবনের সন্ধ্যা তারা এই শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করতে পারেন, আমাদের মেল আইডি mohilamahol.air@gmail.com, mahilamahol.airkolkata@gmail.com। আর এছাড়াও আমাদের তো চিঠির আপনাদের সকলেরই জানা, তাও আর একবার আমাদের চিঠি পাঠাতে পারেন। চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্রদিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেইল পাঠানোর শেষ তারিখ 23 জুলাই। একইভাবে এক কলমে দুই নারীর বিষয়, মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংসা উপন্যাসের মাধবীলতা এবং রত্নাবতী চরিত্র। নারী চরিত্র অনেক বেশি আলোচিত বা সমালোচিত হয় আমাদের এই সমাজ ব্যবস্থা বা সাহিত্যে, তো সেরকমই এই উপন্যাসের মধ্যে দিয়ে আমরা তাদের জীবনযাপন, মানসিকতাকে, তথাকথিত নারীদের অনুভবে বুঝে নিতে চেষ্টা করব। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য এবং তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান 150 শব্দের মধ্যে। আমাদের মেল করবেন, মেল আইডি আমি আরও একবার বলে দিচ্ছি, mohilamahol.airkolkata@gmail.com, এবং চিঠি পাঠানোর ঠিকানা আরও একবার, এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্রদিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 জুলাই। আপনাদের চিঠি এবং মেলের প্রতীক্ষায় থাকবে মহিলা মহল।

আর আজকে কথা বলতে বলতে ঘড়ি কাঁটা তো টিকটিক করে এগিয়ে চলেছে, এবং আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে জানলাম ডাক্তারবাবুর কাছ থেকে, হিট স্ট্রোক। এবং সত্যিই বারবার যেটা বলা যে প্রকৃতি তো তার নানান ধরনের সৌন্দর্য আমাদেরকে দেখাবেই, এবং আমাদের নিজেদেরকে কিন্তু অনেক বেশি সুস্থ থাকতে হবে, সচেতন থাকতে হবে। কোনো রকম সমস্যা হলেই আমরা তাড়াতাড়ি করে চেষ্টা করব, প্রাথমিকভাবে যতটা করা যেতে পারে নিজেরা বাড়িতে করব, কিন্তু দ্রুত আমরা চাইব সেরে উঠতে, এবং তার জন্য কিন্তু আমরা নিজেরা কখনোই নিজেদেরকে একা একা সুস্থ করতে পারবো না। সেই জন্য অবশ্যই ডাক্তারের কাছে আমাদের সবসময় যাওয়া উচিত। আর আজকের দিনটা এত সুন্দর, মানে আমার খুব ভালো লাগছে, হয়তো অনেকের ক্ষেত্রে ভালো লাগবে না, বিরক্তিও লাগতে পারে, কারণ সকাল থেকে যেভাবে বৃষ্টি, সকাল ঠিক বলবো না, প্রায় মাঝরাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর আজকের এই আকাশ ভাঙা একদম বৃষ্টির দিনে মন, অনেকে যারা বৃষ্টি ভালোবাসে তাদের জন্য আজকে সেই মন খুব ভালো আছে, এবং আবার অনেকের ক্ষেত্রে না বাইরে বের হতে হচ্ছে, আমাকেও বাইরে আসতে হয়েছে, কাজে আসতে হয়েছে, তাও কোথাও বৃষ্টি একটু বেশিই ভালোবাসে। সেই জন্য আজকে মহিলা মহল আজকে বিদায় জানাবো, মানে এখনও পর্যন্ত সময় যদি একটু আছে, সেই জন্য একটা বৃষ্টির গান শুনতে শুনতে বরং আমরা আজকে বিদায় নেব। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এই বৃষ্টির দিনও নিজেদেরকে যতটা ভালো রাখা যায় আর কি, ততটা আমরা চেষ্টা করব নিজেদেরকে ভালো রাখতে। চলুন আমরা বরং বাইরের বৃষ্টিটা আজকে গানে গানে

0: শুনছিলেন মহুলা মহুল, এতক্ষণ সঙ্গে ছিলেন সৌমিলি রায়, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: গুড আফটারনুন, হিয়ার ইজ দ্য মিডডে ওয়েদার বুলেটিন ফর ওয়েস্ট বেঙ্গল, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড অ্যান্ড দ্য আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস। সাউথ ওয়েস্ট মনসুন হ্যাজ বিন অ্যাক্টিভ ওভার কান্ট্রি, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সাবডিউড ওভার ঝাড়খণ্ড। Light to moderate rain occurred at most places over West Bengal, with very heavy rain at one or two places over Koch Bihar, Kalimpong, Jalpaiguri, Alipurduar districts of Sub-Himalayan West Bengal, and heavy rain occurred at one or two places over Nodia, North 24 Parganas, West Midnapur districts of Gangetic, West Bengal. Very light to moderate rain occurred at most places over Sikkim, at many places over Bihar, at a few places over Jharkhand, and at one or two places over Odisha. Light rainfall occurred at one or two places over Andaman and Nicobar Islands too. Dry weather prevailed over the rest of the region and gusty winds were recorded at one or two places over Odisha, Andaman and Nicobar Islands and South 24 Parganas

0: and Kolkata districts of Kanchanjunga, West Bengal. Chief amount of rainfall received in centimeters: Damdam 10, Amphu Kharagpur 8, Barakpur 7, Debogram Nodia 7, Kalaikund 6, Diamond Harbour 6, Amta 5, Midnapur 3, Canning 3, Ulubaria 2, Murshidabad 2, and Alipurduar 9, Jhalong 8, Diana T Estate 6, Gopalpur T Estate 5, Dhanbad 1. Weather forecast for the next 48 hours says light to moderate rain or thundershower is very likely to occur at most places over all the districts of Sub-Himalayan West Bengal and all the districts of Gangetic West Bengal and Sikkim. Light to moderate rain or thundershower is very likely at many places over Andaman and Nicobar Islands and Bihar. And light to moderate rain or thundershower is likely at a few places over Jharkhand and Odisha. Weather warning for the next 48 hours says very heavy rainfall of 7 to 20 centimeters is likely over Darjeeling, Alipurduar and Jalpaiguri districts of Sub-Himalayan West Bengal and Bihar. Heavy rainfall of 7 to 11 centimeters is also likely at one or two places over the rest districts of Sub-Himalayan West Bengal and Murshidabad, Birbhum, Nodia, East Burdwan districts of Gangetic West Bengal and Sikkim. And thunderstorm with gusty wind with the speed of 40 to 50 km per hour and lightning is likely at one or two places over Andaman and Nicobar Islands. And thunderstorm with gusty wind with the speed of 30 to 40 km per hour and lightning is likely at one or two places over all the districts of West Bengal, Bihar, Odisha. And thunderstorm and lightning is likely at one or two places over Jharkhand and Sikkim. Forecast for Kolkata and neighborhood says generally cloudy sky with one or two spells of rain or thundershower is to be expected. Maximum temperature will be around 31 degrees Celsius and minimum temperature will be 26 degrees Celsius. Weather warning for the fishermen of West Bengal coast says squally wind with speed reaching 35 to 45 km per hour and occasionally gusting to 55 km per hour is likely to prevail along and off West Bengal and North Odisha coast on the 10th of July. Fishermen advised not to venture into the sea along and off West Bengal and North Odisha coast today, that is 10th of July. And there is no weather warning for the fishermen of Andaman and Nicobar coast.
1: পশ্চিমবঙ্গ সিকিম উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে গত 24 ঘণ্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় ছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর এবং নিষ্ক্রিয় ছিল ঝাড়খণ্ডের ওপর। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায়, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে কুচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায় এবং নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে সিকিমের অধিকাংশ জায়গায়, খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে বিহারের বেশিরভাগ জায়গায় এবং দু একটি জায়গায় ভারী বৃষ্টি হয়েছে, খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ঝাড়খণ্ডের কোথাও কোথাও, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গায় হালকা বৃষ্টি হয়েছে, দমকা বাতাস বয়ে গেছে উড়িষ্যা, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার ওপর দিয়ে। বৃষ্টিপাতের পরিমাণ গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টির পাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে দমদম 10 সেন্টিমিটার, এএমএফইউ খড়গপুর 8 সেন্টিমিটার, ব্যারাকপুর 7 সেন্টিমিটার, দুর্গাচক 6 সেন্টিমিটার, কলাইকুণ্ডা 6 সেন্টিমিটার, ডায়মন্ড হারবার 6 সেন্টিমিটার, আমতা 5 সেন্টিমিটার, মোহনপুর 4 সেন্টিমিটার, কুচবিহার 14 সেন্টিমিটার, উলুবেরিয়া 2 সেন্টিমিটার, ঘুঘুমারি 12 সেন্টিমিটার, আলিপুরদুয়ার 11 সেন্টিমিটার, হাসিমারা 9 সেন্টিমিটার, বানুরহাট হাই স্কুল 7 সেন্টিমিটার, তোরসা চা বাগান 6 সেন্টিমিটার, গোপালপুর চা বাগান 5 সেন্টিমিটার, পাঞ্চেত 2 সেন্টিমিটার, গোপালগঞ্জ 9 সেন্টিমিটার, কল্যাণপুর 6 সেন্টিমিটার, গুরুন্ডিয়া 7 সেন্টিমিটার, জামানকিরা 3 সেন্টিমিটার। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সিকিমের অধিকাংশ জায়গায়।

হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং বিহারের বেশিরভাগ জায়গায় এবং ঝাড়খণ্ড ও উড়িষ্যার কোথাও কোথাও। আগামী 48 ঘন্টার আবহাওয়ার সতর্ক বার্তায় জানানো হয়েছে যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত দার্জিলিংয়ের দু একটি জায়গায়, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির দু একটি জায়গায় ও বিহারের দু একটি জায়গায়। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এবং পূর্ব বর্ধমানের কোথাও কোথাও। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গার উপর দিয়ে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঘণ্টায় দমকা বাতাস বয়ে যেতে পারে বজ্রবিদ্যুৎ সহ পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির ওপর দিয়ে এবং ঝাড়খণ্ড ও সিকিমের দু একটি জায়গার উপর দিয়ে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আজ এবং আগামীকাল প্রধানত মেঘলা আকাশ, সঙ্গে দু এক পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আগামীকাল এবং আজকে 29 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান তাঁদের উদ্দেশ্যে এক সতর্ক বার্তায় জানানো হয়েছে যে ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে বেড়ে 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলের উপর দিয়ে আজ। সেই জন্যে ওই অঞ্চলে নৌকা ভাসাতে নিষেধ করা হচ্ছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলের নদীতে বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের জন্য আজ এবং আগামীকাল কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। জানিয়ে দিয়ে এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে একটু পরেই গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 2:30 শুনবেন সাঁওতালি অনুষ্ঠান। প্রথমেই লোকগীতি সীতারানী হাঁসদা এবং সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনা গৌরব মুখোপাধ্যায়। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন রতন কুড়ি। 5:30 বিদ্যার্থীদের জন্য বিষয় পরিবেশবিদ্যা। দ্বাদশ শ্রেণীর পরিবেশবিদ্যার আলোচনায় অংশ নেবেন কলাগাছিয়া কৈলাস কামিনী হাই স্কুলের শিক্ষক বলাইলাল জানা এবং সঙ্গে থাকবে দুই বিদ্যার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানের লোকগীতি পরিবেশনায় সন্ধ্যা সরেন এবং সহশিল্পী বৃন্দ। 6:38 কৃষি কথার আসর, উন্নত প্রথায় আমন ধানের চাষ এ বিষয়ে একটি সাক্ষাৎকার শুনবেন। এরপর পাট চাষে রোগ পোকা নিয়ন্ত্রণ বিষয়ে একটি আলোচনা। 7:30 সমীক্ষা, বলবেন ডক্টর রেণুপদ ঘোষ। রাত 8টায় নাটক জ্বালা রচনা ও প্রযোজনা ঋত্বিক ঘটক। 9টার সময় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী সুমন্ত সরকার। 9:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন সমাদৃতা রায়চৌধুরীর কণ্ঠে। 9:45 নজরুলগীতি, শিল্পী রূপা ভট্টাচার্য। বাংলা ছায়াছবির গান রাত 10টা থেকে। 10:30 শ্রেয়সী চৌধুরীর পরিবেশনায় আধুনিক গান। 10:45 লোকগীতি, শিল্পী আশিস কুমার গিরি। রাতে 11টায় গিটার, শিল্পী প্রবীর কুমার দে। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার দেবজিৎ চক্রবর্তী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে বিকেল দ্বিতীয় অধিবেশনের বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দেবশ্রী নন্দী। 5:20 উর্বাশী। 6:10 হিন্দি অনুষ্ঠান। 7:30 দর্পণ। রাত 8টায় ছায়াছবির গান। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় দীপাচন্দ। তার আগে 9:16 স্পটলাইট। রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সে সম্পর্কে। শুরু হচ্ছে সাঁওতালি অনুষ্ঠান।

আজম কে তাবন আপে সিতুরানী হাসদা আর সাঁতেন কোয়া পরব সেরিঞ্জ সেরিঞ্জ দকিন তাহেকানা সিতুরানী হাসদা আর সুমিত্রা মান্ডি নিয় তাইনাম দো আজম তাবন পে সান্তাড় সাঁতারে বাচক বাধক বাং বাতাওরেনা বিপদ কো নোয়া সতম বাবদে গাল

আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রজাতরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:25 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:12। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টসে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়।

নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। তো শুরু হতে চলেছে আগামী কিছুক্ষণের জন্য খেলা নিয়ে আমাদের আড্ডা সফর ক্রীড়াঙ্গন।

ক্রীড়াঙ্গনের শুরুতেই কিন্তু চোখ রাখব এক নজরে খেলার গুরুত্বপূর্ণ কিছু স্পোর্টিং হেডলাইন্সের দিকে। আর এক নজরেতে আজকে প্রথমেই চোখ থাকবে বিশ্বকাপ ফুটবলের দিকে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালসের প্রথম ম্যাচে কিন্তু দাপটের সঙ্গে খেলে মরক্কোকে 2-0 গোলে হারালো ফ্রান্স। ম্যাচের 60 এবং 66 মিনিটে ফ্রান্সের হয়ে গোল করেন এমবাপে এবং দেম্পেলে। এদিকে ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে, দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজকে মুখোমুখি বেলজিয়াম এবং স্পেন। এই খেলাকে কিন্তু ক্ষুরধার আক্রমণ এবং জমাট ডিফেন্সের মধ্যে লড়াই হিসেবে ধরা হচ্ছে। তার কারণ বেলজিয়াম এখনও পর্যন্ত 13টি গোল করেছে এই বিশ্বকাপের আসরে, আর স্পেন এখনও পর্যন্ত 1টি গোলও খায়নি। দেখা যাক কীরকম লড়াই অপেক্ষা করে রয়েছে এই জমাট ডিফেন্স এবং ক্ষুরধার আক্রমণের মধ্যে। এদিকে বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচের পরে মিশরের গোল বাতিল এবং আরও কিছু সিদ্ধান্তে রেফারি ফ্রাঁসোয়া লেভেক্সিসকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে কিন্তু তার পাশেই দাঁড়ালেন ফিফা রেফারিদের প্রধান কলিনা। এদিকে শনিবার হতে চলেছে আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড ম্যাচ। সেই ম্যাচের টিকিটের মূল্য কিন্তু ভাঙতে চলেছে সর্বকালীন রেকর্ড। একটি টিকিটের সর্বোচ্চ মূল্য হতে চলেছে প্রায় 1 কোটি টাকা। এদিকে বিশ্বকাপ ফুটবলে কিন্তু নরওয়ের প্লেয়ারদের অবস্থা একটু হলেও শোচনীয় হয়ে গিয়েছে। তার কারণ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে হোটেল নিয়ে রীতিমতন সমস্যায় নরওয়ে দল। অপরিচ্ছন্নতার জন্য হোটেল পাল্টাতে বাধ্য হলেন আর্লিং হালান্ডরা। এবার ফুটবল মাঠ থেকে চলে আসবো ক্রিকেট মাঠের দিকে। সেখানে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে টি-20 সিরিজ চলছে, কিন্তু আয়ারল্যান্ডের পরে কিন্তু ইংল্যান্ডের সঙ্গেও সিরিজ হারল ভারত। গতকাল সিরিজের চতুর্থ ম্যাচে ভারতীয় ক্রিকেট দলকে 37 বল বাকি থাকতে 9 উইকেটে হারাল ইংলিশ ক্রিকেট দল। প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটের বিনিময়ে 158 রান করে ভারত। শ্রেয়াস আয়ার ছাড়া কেউই সেভাবে রান পাননি। শ্রেয়াস আয়ার করেছেন 49 বলে 80 রান। জবাবে ব্যাট করতে নেমে 13 ওভার 5 বল খেলেই প্রয়োজনীয় 159 রান ইংল্যান্ড তুলে দেয় 1 উইকেটের বিনিময়ে। হ্যারি ব্রুক করেন 35 বলে 79 অপরাজিত। অন্যদিকে ফিল সল্ট করেন 42 বলে 59 রান অপরাজিত। 5 ম্যাচের সিরিজে ভারত ইতিমধ্যেই 3-0 ব্যবধানে হেরে গিয়েছে। এদিকে সিরিজ হারার সঙ্গে সঙ্গে আরও একটি দুঃসংবাদ ভারতের জন্য। সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা। হ্যামস্ট্রিংয়ে চোট লাগার জন্য সিরিজের শেষ 2টি ম্যাচ তারা খেলতে পারবেন না, অর্থাৎ গতকালের ম্যাচেও তারা খেলেননি এবং আগামীকালের ম্যাচেও তারা খেলতে পারবেন না।

এবার একটু টেনিস কোর্টের দিকে চোখ রাখা যাক। উইম্বলডন চলছে আর সেমিফাইনালে কিন্তু রুদ্ধশ্বাস ম্যাচে কোকো গফকে ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে হারালেন ক্যারোলিনা মুখোভা। খেলার ফল 6-2, 1-6, 7-6। ফাইনালে মুখোমুখি হবেন নোস্কোভার সঙ্গে। এদিকে এশিয়ান গেমসের জন্য ঘোষিত হল ভারতীয় মহিলা হকি দলের 20 সদস্যের দল। অধিনায়ক হলেন সালিমা টেটে। প্রসঙ্গত উল্লেখ্য, 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত আইচি নাগোয়াতে বসতে চলেছে এশিয়ান গেমসের আসর।

এদিকে আরও একবার ক্রিকেট মাঠের দিকে চোখ রাখব। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে কিন্তু ঐতিহাসিক লর্ড ময়দানে আজ টেস্টে মুখোমুখি হচ্ছেন ভারতীয় মহিলা ক্রিকেট দল এবং ইংলিশ মহিলা ক্রিকেট দল। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের স্কোর 3 উইকেটের বিনিময় 101। ক্রিজে রয়েছেন হরমনপ্রীত কৌর, তিনি সবেমাত্র নেমেছেন, এবং স্মৃতি মান্ধানা 50 রান করে অপরাজিত রয়েছেন। এবার কলকাতা ময়দানের কিছু খবর আপনাদের জন্য। ইস্টবেঙ্গলে যোগ দিলেন রিয়েল মাদ্রিদ যুব দলের প্রাক্তন ফুটবলার দানি রামিরেস। গত মরশুমে আইএসএলে পাঞ্জাব এফসির হয়ে দারুণ খেলেছিলেন দানি। অন্যদিকে দিমিত্রি পেত্রাতসকে ছেড়ে দিল মোহনবাগান।

এবার আসছি খেলার বিস্তারিত খবরে। আর যেদিকে আজকে আমাদের প্রথমেই চোখ থাকবে, যে খবরটি থাকবে আতশ কাঁচের তলায়, সেটি হলো গতকালের ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ। আতশ কাঁচের তলায়। তো গতকাল ছিল বিশ্বকাপ ফুটবলের, অর্থাৎ বিশ্বকাপ ফুটবল 2026-এর প্রথম কোয়ার্টার ফাইনাল। এবং সেই প্রথম কোয়ার্টার ফাইনালে কিন্তু প্রায় এক পেশে ম্যাচে মরক্কোকে হারালো ফ্রান্স। প্রথম থেকেই ম্যাচের রাশ হাতে নিয়ে নেয় ফ্রান্স, চলতে থাকে তাদের মুহুর মুহু আক্রমণ। প্রথমার্ধে জলপানের বিরতির ঠিক আগে পেনাল্টি পায় ফ্রান্স, কিন্তু সেই পেনাল্টিকে গোলে রূপান্তরিত করতে পারেননি এমবাপে। অত্যন্ত দক্ষতার সঙ্গে দুর্দান্ত একটি সেভ করেন মরক্কোর গোলকিপার। প্রথমার্ধ তারপরে গোলশূন্যভাবেই শেষ হয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই কিন্তু আক্রমণের ঝাঁজ আরও বাড়াতে থাকে ফ্রান্স। তার ফলে ম্যাচের 60 মিনিটে প্রথম গোল করেন ফ্রান্সের পক্ষ থেকে এমবাপে, এবং তার ঠিক 6 মিনিটের মাথায়, অর্থাৎ ম্যাচের 66 মিনিটে, সেই গোলের সংখ্যা আরও বাড়িয়ে দেন দেমবেলে। ফল হয়ে যায় 2-0। এরপরেও কিন্তু আরও বেশ কয়েকবার আক্রমণ করে ফ্রান্স, কিন্তু গোলের মুখ আর খোলেনি। মরক্কো কয়েকবার কাউন্টার অ্যাটাকে, অর্থাৎ প্রতি আক্রমণে গোল করার চেষ্টা করলেও সেভাবে গোলের মুখ খুলতে পারেনি। সুতরাং বলা যেতেই পারে যে একদম এক পেশে, প্রায় এক পেশে একটি ম্যাচ অত্যন্ত রাশ হাতে নিয়ে জিতে যায় ফ্রান্স। ফ্রান্স উঠে গেল প্রথম দল হিসেবে এই বিশ্বকাপের সেমিফাইনালে।

এদিকে বিশ্বকাপ ফুটবলে আজ মুখোমুখি হচ্ছে বেলজিয়াম এবং স্পেন। তো আজকের ম্যাচের শিরোনাম কিন্তু হওয়া উচিত রক্ষণ বনাম আক্রমণ, কারণ স্পেন এই বিশ্বকাপে একমাত্র দল যারা এখনও পর্যন্ত একটিও গোল খায়নি। উল্টো দিকে বেলজিয়ামে সবচেয়ে বেশি গোল করা দলগুলোর মধ্যে তালিকায় দ্বিতীয়। প্রথমে অবশ্যই ফ্রান্স, বৃহস্পতিবার মরক্কোর বিরুদ্ধে দুটি গোল করার পরে ফ্রান্সের নামের পাশে রয়েছে 16টি গোল। এখন মনে রাখতে হবে যে কিলিয়ান এমবাপে এবং উসমানে দেম্বেলে, মাইকেল ওলিসেদের নিয়ে তৈরি ফরাসি আক্রমণ বিশ্বকাপের সেরা আক্রমণের শিরোপা পেয়ে বসে আছে। এদিকে ভয়ঙ্কর ত্রয়ী, এই ভয়ঙ্কর ত্রয়ী কিন্তু ক্লাব ফুটবলেও রীতিমতন শাসন করে চলেছেন এখন। সেই তুলনায় বেলজিয়াম খানিকটা হলেও যেন একটু পিছিয়ে পড়া, এরকমই মনে করছেন বিশ্বকাপের ফুটবল বিশেষজ্ঞরা। তবে টিনটিনের দেশে স্ট্রাইকার কারা, জিজ্ঞেস করলে হয়তো অনেকে নামই বলতে পারবেন না, কিন্তু নিঃশব্দে সকলের অলক্ষ্যে কিন্তু তারা এখনও পর্যন্ত 13টি গোল করে বসে আছে। আমেরিকার বিরুদ্ধে ম্যাচে তারা করেছিল 4টি গোল, স্পেনের বিরুদ্ধে এবার নামছে তারা ঠিক আমেরিকার বিরুদ্ধে খেলার পরেই। তার আগে সেনেগালকে তারা দিয়ে দিয়েছে 3টি গোল এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5-5টি গোল। স্পেন কিন্তু এখনও পর্যন্ত নিষ্কলঙ্ক, রক্ষণের বড় পরীক্ষা নেওয়ার ক্ষমতা রাখে কিন্তু বেলজিয়ামের আক্রমণ, এটাই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। সুতরাং দেখা যেতেই পারে যে ঠিক কী অপেক্ষা করে রয়েছে আমাদের মতন ক্রীড়া প্রেমীদের জন্য। আর তো মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই ক্লিয়ার হয়ে যাবে যে কারা শেষ হাসি হাসছে, স্পেনের রক্ষণ নাকি বেলজিয়ামের আক্রমণ।

এদিকে শনিবার বসতে চলেছে হচ্ছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের ম্যাচ। তো বিশ্বকাপের মতো ইভেন্টে একটা কিন্তু নজরে পড়ার ব্যাপার এখন ঘটে চলেছে, সেটা হচ্ছে সরকারি ওয়েবসাইটেও টিকিটের রিসেল চলছে।

শনিবার কানসাস সিটিতে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের ম্যাচের রিসেল টিকিটের যা দাম তা দেখে কিন্তু চোখ কপালে ওঠার মতোই অবস্থা মেসি প্রেমীদের। এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে মোটামুটি টিকিটের গড় মূল্য $20,000-$25,000, অর্থাৎ $19,000-$23,00,000। তবে যদি সামনের সিটে বসতে হয় তাহলে কিন্তু দাম বেড়ে যাচ্ছে আরও, এমনকি সর্বোচ্চ দাম দিতে হতে পারে $115,000, যার ভারতীয় মুদ্রায় মূল্য প্রায় ১ কোটি টাকা। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এই ম্যাচের উন্মাদনা এবং মেসি ভক্তদের উন্মাদনা ঠিক কোন জায়গায় পৌঁছেছে এই ম্যাচকে ঘিরে।

0: দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আর আজকে হলো শুক্রবার, অর্থাৎ মাঠে ময়দানের দিন।
2: মাঠে ময়দানে
1: তো আজ শুক্রবার, যে কথা বলছিলাম আজকে মাঠে ময়দানে। তো এই অনুষ্ঠানে কিন্তু এখন শুনবেন কুস্তি নিয়ে একটি বেতার প্রতিবেদন। কলকাতা পঞ্চানন ব্যায়াম সমিতিতে চলছে 21 দিনের জন্য একটি বিশেষ কুস্তি প্রশিক্ষণ শিবির, এবং তাতে কিন্তু অংশ নিতে এসেছেন আমেরিকার নিউ ইয়র্কের কুস্তিগিররা। এর এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতীয় অলিম্পিক সংস্থার যুগ্ম সচিব শ্রী কল্যাণ চৌবে। শুনে নেব তার কথা। তার ভাষণে তিনি তুলে ধরেন সৌহার্দের কথা। এছাড়াও তিনি এশিয়ান কুস্তি এবং বাংলার কুস্তি নিয়ে শোনান আশার কথা। এই উপলক্ষে একটি প্রদর্শনী কুস্তিরও আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের প্রতিনিধি রতন কুড়ি। তিনি কথা বলেছেন আগত প্রতিনিধি দলের দলনেত্রী এবং অন্যান্যদের সঙ্গে। চলুন যাই পঞ্চানন ব্যায়াম সমিতিতে উত্তর কলকাতায়। প্রথমে শুনুন অনুষ্ঠানের প্রধান অতিথি ভারতীয় অলিম্পিক সংস্থা যুগ্ম সচিব শ্রী কল্যাণ চৌবে কি বললেন সেই কথা।
3: Exchange program, we know when we travel, we see many new things, many people discover new places, language, apparels, so it's a new thing for us. Friends from India, when they travel to New York, they find many things new for the first time in their life, and that's how people learn, students learn. And when you have traveled to Kolkata, I'm sure you have seen many things for the first time in your life and which will be experience for you. It's called exposure. I'm really happy to see that, you know, the respective organizations from both this country, United States and India, has created this exchange program where students can visit each other and learn lifestyle, culture. We are standing on a place which is 150 years young, because it has many yet to. So, this historic, beautiful place called Vyamaga, Cultural Vyam Samiti. So, Vyam means exercise,

0: So which keeps you healthy, fit? And that's how wrestling is a sport where you need to be very fit and you have to win the bouts. So this place, in 1861, some people who have a far-sighted vision, they wanted the sport wrestling to grow, and today India wins Olympic medals, Asian medals. Opportunity when I met some of the young athletes, boys and girls, who represent several districts of the state. And I came to know from the president of this organization, Sri Gautam Ghosh, and general secretary of this organization, Sri Shogun Chakravarti, they shared their experience. They said to them, the children, the athletes are so enthusiastic, they are going to win some medal, and they are a 7-year boy. They think he's having high potential to do well in his career. So therefore, they asked me to keep a special eye on him. And they promised me the 7-year man will definitely be met in World Cup, India Cup. So here, best wishes to this organization, best wishes to people who are associated with this organization, coaches, officials, athletes, and best wishes to our guests who are here to witness this evening, and let's have a great life of it. Thank you.
1: Thank you, sir. Sir, today we have received a grant from the government. We have received
2: a grant from the government. We have received a grant from the government. We have received a grant from the government. তো নিয়মিতভাবে কুস্তি খেলোয়াড়দের সাথে এবং কোচেদের প্রশাসকদের সাথে আমি যুক্ত ছিলাম। এশিয়ান গেমসের প্রস্তুতিতে অনেকটা সময় দিয়েছি। আজকে ভালো লাগছে যে পশ্চিমবাংলার কুস্তি ফেডারেশন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অশিত সাহা, যিনি দীর্ঘদিন ধরে কুস্তির সাথে জড়িত, তার বাবা কুস্তিতে বেশ প্রতিনিধিত্ব করেছেন, তিনি করেছেন কোচ হিসাবে। তিনি তাদের নাম অত্যন্ত সুনামের সাথে কুস্তি আখড়ায় আলোচনা করা হয় এবং এখানকার সভাপতি এবং সাধারণ সম্পাদক সকলে মিলে বাংলায় কুস্তি খেলোয়াড়দের জন্য যদি আমরা আরও কিছু সুবিধার ব্যবস্থা করতে পারি। শুনেছি পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ এমনকি কলকাতা থেকে অনেকটা ছেলেমেয়েরা আছে যারা কুস্তিতে ভালো খেলছে, যাদের যদি আমরা ভালো নিউট্রিশন দিতে পারি, ভালো কোচিং দিতে পারি, তারা বাংলার নাম করবে, তারা দেশের হয়ে খেলবে। এবং কুস্তি এমন একটা খেলা আমরা দেখেছি যে অলিম্পিকে মেডেল জিততে পেরেছি, এশিয়ান গেমসে মেডেল জিতে থাকি আমরা, কমনওয়েলথ এই মাসের শেষে শুরু হবে। তো আমার মনে হয় কুস্তি এমন একটা স্পোর্ট যেখানে যদি আমরা মন দিয়ে একটু ইনভেস্ট করি তাহলে কুস্তিতে মেডেল আসবে এবং বাংলা থেকে অনেক খেলোয়াড় তৈরি হবে। আমার মনে হয় যে সকলে মিলে চেষ্টা করতে হবে, খেলোয়াড়দের সঠিক সুবিধা দিতে হবে, তারা সুবিধা পায়, প্রশিক্ষণ পায়, সব থেকে বড় কথা যদি পুষ্টিকর খাবার, কারণ কুস্তি এমন একটা খেলোয়াড় যেখানে শারীরিক পরিশ্রম এবং অল্প সময়ের মধ্যে 6 মিনিটের মধ্যে আপনাকে বাউট লড়তে হয়, এরকম একটা খেলায় আমার মনে হয় নিউট্রিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং সকলে মিলে চেষ্টা করতে হবে যে কুস্তির খেলোয়াড়রা যেন সেই সুযোগ সুবিধাগুলো পেয়ে যায়। এবং
3: আমার নাম শ্বেতা দুবে, আমি পশ্চিমবঙ্গের উমেন্স কোচ অ্যান্ড রেফারি। আমি এশিয়ান চ্যাম্পিয়নশিপে গেছি পাতায়া, থাইল্যান্ড। ওইখানে খুব ভালো পারফরমেন্স আমার ইন্ডিয়া টিম দিল, ভালো ছোট ছোট বাচ্চা আন্ডার 15 খুব সুন্দর পারফরমেন্স দিয়েছে। যেহেতু আমাদের গ্রিকো রোমানে 3rd পজিশন চ্যাম্পিয়নশিপ পেলাম, উমেন্সে 2nd চ্যাম্পিয়নশিপ আমরা পেলাম, আর ফ্রি স্টাইলে আমরা 1st চ্যাম্পিয়নশিপ পেয়েছি। সেহেতু খুব ভালো লাগলো, আর আমাদের বাচ্চাদের একটু আর প্র্যাকটিস করা উচিত আর মোটিভেট করা উচিত কি ওরাও 1st পজিশনটা ওরা নিয়ে চলে আসুক, সেটা অবশ্যই হবে। এখানে এই ওয়েস্ট বেঙ্গল থেকে এখনো অবধি যাইনি, বাট আই হোপ ইন ফিউচার আমাদের এখান থেকেও বাচ্চারা অবশ্যই পার্টিসিপেট করবে চ্যাম্পিয়নশিপে। সেটাই আমার মোটিভেট হচ্ছে, বাচ্চাদেরকে প্র্যাকটিস করানো আর ওদেরকে মোটিভেট করা, তোমরাও করতে পারবে, এগিয়ে চলো, রেসলিংকে নিয়ে চলো, আমরা ভালোভাবে রেসলিংকে এগিয়ে নিয়ে যাচ্ছি।
4: Hello, I am Dr. Shamira Soren Manekar and I am leading the students here from BMCC to EILM Kolkata for the study abroad program. One of the students in May itself told me that he wanted to wrestle and watch a game. So we said,

0: এবার চলে আসছি ক্রিকেট মাঠের দিকে। তো আয়ারল্যান্ডের পরে কিন্তু এবার ইংল্যান্ডের বিরুদ্ধেও সিরিজ হারল ভারত। এক ম্যাচ বাকি থাকতে সিরিজ 3-0 তে জিতে নিল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে তোলে 158 রান। জবাবে 13 ওভার 5 বল খেলে 9 উইকেট হাতে রেখেই কিন্তু রান তুলে দিলেন হ্যারি ব্রুকরা। চতুর্থ ম্যাচেও ব্যর্থ ওপেনার বৈভব সূর্যবংশী, আবারও জফরা আর্চারের বলে আউট হল 15 বছরের এই বিস্ময় কিশোর। সকলেই আশা করে আছেন যে তার ব্যাটে কবে বড় রান আসবে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু সেরকম রান পায়নি বৈভব। শ্রেয়স আয়ার ছাড়া এদিন কিন্তু বড় রান কারও ব্যাটে আসেনি। 49 বলে 80 রান করে অপরাজিত থেকে ভারতকে 150 গুণ্ডি পার করে দেন শ্রেয়স। কিন্তু পিচে যে সেরকম কোনো সাহায্য বোলারদের জন্য ছিল না, তা কিন্তু পরে ব্যাট করতে নেমে প্রমাণ করে দিল ইংল্যান্ড। জস বাটলার মাত্র 8 রানে আউট হওয়ার পরে আর কোনো উইকেটই ফেলতে পারেনি ভারত। 42 বলে 59 রান করে অপরাজিত থাকেন ফিল সল্ট, আর অধিনায়ক হ্যারি ব্রুক করেন 35 বলে 79 রান। আর সেই বিধ্বংসী ইনিংসের সাহায্যেই কিন্তু ভারতকে 1 উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই 3-0 ব্যবধানে সিরিজ জিতে নিল ইংল্যান্ড। আর এবার বিশ্বকাপের রঙ্গমঞ্চে। তো বিশ্বকাপ রঙ্গমঞ্চে আমরা বিশ্বকাপ ফুটবল নিয়ে কিছু ইন্টারেস্টিং কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো প্রতিবার বিশ্বকাপ ফুটবলে ম্যাচ বল হিসেবে কিন্তু নতুন নতুন ফুটবল ব্যবহার করা হয়। যেমন এবারের ব্যবহৃত ফুটবলের নাম ট্রিওন্ডা। এর আক্ষরিক অর্থ 3টি ঢেউ বা 3 ওয়েভস। মূলত 3টি দেশ ইউএসএ, মেক্সিকো এবং কানাডা মিলে বিশ্বকাপের এই আয়োজন করছে বলে বলের এরকম নামকরণ হয়েছে। এই বল উচ্চ প্রযুক্তিতে তৈরি করা এবং এতে বিল্ট ইন কানেক্টেড বল টেকনোলজি প্রথমবার ব্যবহৃত হয়েছে, ফলে বলটির ভেতরে একটি মাইক্রোচিপ ব্যবহার করা হয়েছে। তবে বিশ্বকাপের ইতিহাসে দেখতে গেলে কিন্তু বিশ্বকাপের সবথেকে বিতর্কিত বল ছিল জাবুলানি। 2010 সালে সাউথ আফ্রিকাতে অনুষ্ঠিত বিশ্বকাপের অফিসিয়াল বল ছিল এই জাবুলানি। সাউথ আফ্রিকার 11টি ভাষাকে সম্মান জানাতে বলের ওপর 11টি রং ব্যবহার করা হয়েছিল। কিন্তু সমস্যা হলো, খেলা শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন স্ট্রাইকার এবং গোলকিপার এর সমালোচনা শুরু করেন। তার কারণ, বলের পৃষ্ঠদেশ অতিরিক্ত মসৃণ হওয়ার জন্য সে অদ্ভুতভাবে গতিপথ পরিবর্তন করছিল। পরবর্তীকালে নাসা যখন এই বলটির ওপর গবেষণা করে, তখন দেখা যায় যে বলের যে সেলাইয়ের জায়গা বা সিম, সেই জায়গাটিও অত্যন্ত মসৃণ হওয়ায় 40-45 মাইল প্রতি আওয়ার প্রতি ঘন্টায় গতি বেগের পরেই কিন্তু বল এদিক ওদিক মুভমেন্ট করা শুরু করে দেয়। কিন্তু সময় একদম শেষ, আমাকে এখানেই থামতে হবে। তো যাওয়ার আগে একটা প্রশ্নই, কেমন লাগছে ক্রীড়াঙ্গন, কেমন লাগছে খেলা নিয়ে আমাদের আড্ডা সফর, অবশ্যই জানান aarkolkatasports@gmail.com অ্যাড্রেসে। তাহলে আজকে এখানেই থামলাম। বন্ধুরা খুব ভালো থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন আকাশবাণী গীতাঞ্জলি। নমস্কার।
1: শুনলেন ক্রীড়াঙ্গন, এতক্ষণ সঙ্গে ছিলেন গৌরব মুখোপাধ্যায়, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা, শ্রী গৌতম বসু 47-1A শ্যামবাজার স্ট্রিট, শ্যামপুকুর থানা, কলকাতা 700004 থেকে জানাচ্ছেন যে শ্রী পার্থ বসু মানসিক ভারসাম্যহীন, স্বাভাবিক গড়ন, বয়স 52 বছর, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা। গত 12 এপ্রিল 2026 তারিখ বাগবাজার গিরিশ মঞ্চ এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। এর সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সেন্স ব্যুরো, CID, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027, অথবা মিসিং পার্সেন্স কোয়ার্ট, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 700001। ঘোষণাটি শেষ হলো।

0: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
1: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে বিদ্যার্থীদের জন্য। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন দ্বাদশ শ্রেণীর পরিবেশ বিদ্যা বিষয়ে আলোচনা। সঙ্গে আছেন কলাগাছিয়া কৈলাসকামিনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বলাইলাল জানা ও দুই শিক্ষার্থী
2: তৃষা পার, পাপিয়া মণ্ডল।
3: দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, যারা আমার সামনে স্টুডিওতে বসে আছো এবং যারা রেডিওর এই প্রোগ্রাম শুনছো, সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজ আলোচনা শুরু করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে পাঠ্য পরিবেশবিদ্যা বিষয়ের প্রথম অধ্যায়, বাস্তুবিদ্যার নীতিসমূহ থেকে বাস্তুতন্ত্র, যাকে আমরা ইংরেজিতে বলছি ইকোসিস্টেম। এই ইকোসিস্টেম সম্পর্কে বিস্তারিতভাবে আজ আমরা জানব। বাস্তুবিদ্যা বা ইকোলজির প্রধান উপজীব্য হল বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। অর্থাৎ বলা যায় ইকোসিস্টেম হল ইকোলজির কার্যকারী একক। বাস্তুতন্ত্র প্রকৃতির এক স্বনিয়ন্ত্রিত ক্রিয়াশীল তন্ত্র, যার মধ্যে জৈব ও অজৈব উপাদান সর্বদা আন্তঃক্রিয়াশীল। আচ্ছা তৃষা, বলো তো তন্ত্র বলতে এখনো পর্যন্ত তুমি কি জানো?
2: স্যার, যখন অনেকগুলো অঙ্গ সংঘবদ্ধ হয়ে একটি নির্দিষ্ট কাজ সুসম্পূর্ণ করে, তখন ওই অঙ্গ সমষ্টিকে তন্ত্র বা সিস্টেম বলে।
3: হ্যাঁ তৃষা, তুমি ঠিকই বলেছ। আচ্ছা পাপিয়া, একটি তন্ত্রের নাম বলতে পারবে?
4: হ্যাঁ স্যার, যেমন আমাদের শরীরের পৌষ্টিক তন্ত্র বা রক্ত সংবহন তন্ত্র।
3: হ্যাঁ ঠিকই বলেছ, তবে এখানে অর্থাৎ বাস্তুবিদ্যায় তন্ত্র বলতে কোনো দৈহিক গঠনতন্ত্রকে বোঝায় না, বরং একটি পদ্ধতিকে বোঝায়। বাস্তুতন্ত্র এমনই একটি পদ্ধতিকেই বোঝায়। কীরকম পদ্ধতি? ধরা যাক, কোনো একটি নির্দিষ্ট বসতি অঞ্চলের জীবেরা একে অপরের সঙ্গে এবং ওই বসতি অঞ্চলের অজৈব উপাদানের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে একটি সুস্থিত তন্ত্র বা পদ্ধতি গঠন করেছে। সেই সুস্থিত তন্ত্র গঠনের ক্রিয়া পদ্ধতিকেই বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম বলা হয়। আচ্ছা তৃষা, একজন বাস্তুবিজ্ঞানী বা ইকোলজিস্টের নাম বলতে পারবে?
2: হ্যাঁ স্যার, এজি ট্যান্সলে ও ওডাম।
3: হ্যাঁ ঠিকই বলেছো তৃষা, এদের মধ্যে বাস্তুবিজ্ঞানী এজে ট্যান্সলে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের ডেফিনেশন বা সংজ্ঞা সম্পর্কে বলেছেন, বাস্তুতন্ত্র হলো একটি ক্রিয়ামূলক একক, যে ক্ষেত্রে পারিপার্শ্বিক পরিবেশের অন্তর্গত জীবজ এবং অজীবজ উপাদানগুলি এক

0: পত্রে পরস্পরের উপর ক্রিয়া প্রতিক্রিয়া করে। আচ্ছা পাপিয়া, এজি টেন্সলের এই যে সংজ্ঞা বা ডেফিনেশন শুনলে সেখান থেকে ইকোসিস্টেমের উপাদানগুলি সম্পর্কে আলোকপাত করতে পারবে?
1: টেন্সলে প্রভৃতি বাস্তুবিদদের মতে বাস্তুতন্ত্র প্রধানত দুই প্রকার উপাদান নিয়ে গঠিত, অজীবজ বা অ্যাবায়োটিক উপাদান, জীবজ বা বায়োটিক উপাদান।
0: তুমি ঠিকই বলেছো পাপিয়া, তবে এই অজীবজ

0: আঞ্চলিক উপাদান সম্পর্কিত উপাদান, জলবায়ু সম্পর্কিত বা ক্লাইমেট সম্পর্কিত যে উপাদানগুলো সেগুলো এক এক করে বলি। আলো, তাপমাত্রা, আর্দ্রতা বা হিউমিডিটি, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, ঠিক তেমনি মৃত্তিকা সম্বন্ধীয় বা ইডাফিক যে কম্পোনেন্ট সেগুলোর মধ্যে আসছে মাটির গ্রথন অর্থাৎ টেক্সচার, মাটির পিএইচ, পুষ্টিদ্রব্য, জলধারণ ক্ষমতা, মাটির গভীরতা। একইভাবে আঞ্চলিক উপাদান যেগুলো রয়েছে টোপোগ্রাফিক রিলেটেড সেগুলো হলো ভূমির ঢাল, স্লোপ, নিকাশি, উচ্চতা, এলিভেশন, রুক্ষতা, প্রকৃতি ইত্যাদি। আচ্ছা তৃষা, জীবজ বা বায়োটিক উপাদানগুলো কয় প্রকারের সে সম্পর্কে তোমার কোনো ধারণা আছে?
1: হ্যাঁ স্যার, আমরা তো পরিবেশে জীবজ উপাদান সম্পর্কে পড়েছি। বাস্তুতন্ত্র ও জীবজ উপাদানগুলি তিন প্রকার, যেমন সজীব বা উৎপাদক, পরভোজী বা খাদক, মিথজীবী বা বিয়োজক।
0: হ্যাঁ, সভোজী বা উৎপাদক, উৎপাদককে সভোজী বলা হয়, সভোজী বা উৎপাদক। এবার পাপিয়া বলতো, সভোজী কারা?
2: স্যার, যে সমস্ত জীব নিজেদের খাদ্য নিজে উৎপন্ন করতে পারে তারাই সভোজী, যেমন সমস্ত সবুজ জীব যাদের দেহে ক্লোরোফিল আছে।
0: বাহ, খুব সুন্দর বললে পাপিয়া। তোমরা এটাও নিশ্চয়ই জানো যে সভোজী বা উৎপাদকরাই এই পৃথিবীর পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জীব, কেননা উৎপাদকদের তৈরি খাবারই সরাসরি বা পরোক্ষভাবে অন্যান্য জীবেরা খেয়ে বেঁচে থাকে। খাবারের বিষয়ে যারা অপরের উপর নির্ভর অর্থাৎ প্রধানত উৎপাদকের উপর নির্ভরশীল তাদের পরভোজী বা খাদক বলা হয়। যেমন প্রায় সমস্ত ধরনের প্রাণীরাই পরভোজী বা খাদক। এই পরভোজী বা খাদকদের আবার পুষ্টিস্তরের ধাপ অনুযায়ী কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন প্রাথমিক বা প্রথম শ্রেণীর খাদক, গৌণ বা দ্বিতীয় শ্রেণীর খাদক, প্রগৌণ বা তৃতীয় শ্রেণীর খাদক, চতুর্থ শ্রেণীর বা সর্বোচ্চ শ্রেণীর খাদক। তৃষা, বলতে পারবে প্রথম শ্রেণীর খাদক কাকে বলে?
1: হ্যাঁ স্যার, যে সমস্ত খাদক সরাসরি সভোজী বা উৎপাদকদের খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের প্রথম শ্রেণীর খাদক বলে। যেমন স্থলজ এবং জলজ কীট পতঙ্গ, তৃণভোজী প্রাণী।
0: সঠিক বলেছো তৃষা। একইভাবে দেখো, আমরা বলতে পারি প্রথম শ্রেণীর খাদককে যারা খাদ্য হিসাবে গ্রহণ করে তারা দ্বিতীয় শ্রেণীর খাদক। যেমন ছোট মাংসাশী প্রাণী, ব্যাঙ, টিকটিকি, ছোট পাখি দ্বিতীয় শ্রেণীর খাদককে যারা খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের তৃতীয় শ্রেণীর খাদক বলা হয়। যেমন সাপ, শোল মাছ, বোয়াল মাছ, হাঙ্গর প্রভৃতি। আবার তৃতীয় শ্রেণীর খাদককে যারা খায় তাদের সর্বোচ্চ শ্রেণীর খাদক বলবো আমরা, যেমন মানুষ, মেরুভল্লুক, ঘাতক তিমি, কুমির ইত্যাদি। এবার আমরা আসি বিয়োজক সম্পর্কে। আচ্ছা পাপিয়া, বিয়োজক বলতে কি বোঝো?
2: স্যার, বিয়োজক হলো বাস্তুতন্ত্রের সেই ধরনের জীবজ উপাদান যারা মৃত জীবদেহের বিয়োজন ঘটিয়ে জটিল যৌগ ভেঙে সামান্য অংশ নিজেদের খাদ্য হিসাবে গ্রহণ করে এবং বাকিটা আবার পরিবেশে বিভিন্ন উপাদান হিসাবে ফিরিয়ে দেয়, যেমন বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাক, কেঁচো।
0: খুব সুন্দরভাবে বললে পাপিয়া। হ্যাঁ, এরা বেশিরভাগই আণুবীক্ষণিক মৃতজীবী জীবকুল, মৃতদেহ বা মৃত গলিত জৈব পদার্থ থেকে খাদ্য সংগ্রহ করে। আমরা এতক্ষণ যে অজীবজ এবং জীবজ উপাদানের কথা জানলাম, বাস্তুতন্ত্রে তাদের প্রত্যেকের নির্দিষ্ট ভূমিকা আছে। প্রসঙ্গক্রমে বলি, আমরা মানুষরা ভাবি পৃথিবী যেন শুধু আমাদেরই জন্য, তাই সম্ভবত পৃথিবীর উপর যথেচ্ছাচার করে বেড়াচ্ছি। কিন্তু ভুললে চলবে না, আমরা মানুষ এই পৃথিবীর লক্ষ লক্ষ প্রজাতির মধ্যে একটি প্রজাতি মাত্র, তার বেশি কিছু না। পৃথিবীর স্বাভাবিক নিয়মে অন্যান্য সমস্ত প্রজাতিকে বাঁচিয়ে রাখলে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় থাকবে এবং আমরাও বাঁচব। যে সমস্ত জীবজ ও অজীবজ উপাদানগুলি সম্পর্কে জানলাম, তারা পরস্পর ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে একটি বাস্তুতন্ত্র সৃষ্টি করে তথা তার গতিশীলতা ও স্বাভাবিকত্ব বজায় রাখে। আমরা এই পৃথিবীতে যত জীব দেখতে পাই সকল জীবই কোনো না কোনো বাস্তুতন্ত্রের মধ্যে বসবাস করে। পৃথিবীর জীবমণ্ডল, যাকে আমরা বায়োস্ফিয়ার বলি, সেই বায়োস্ফিয়ার জুড়ে বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র রয়েছে। এখন আমরা নির্দিষ্টভাবে পৃথিবীর সবচেয়ে বড় বাস্তুতন্ত্র, সামুদ্রিক বাস্তুতন্ত্র, সেই সম্পর্কে আলোচনা করব। এবার বলতো তৃষা, পৃথিবীর আয়তনের কত ভাগ অংশে জল রয়েছে?
1: স্যার, পৃথিবীর আয়তনে তিন ভাগ অংশে জল রয়েছে, অর্থাৎ প্রায় 75% এলাকায় জল রয়েছে।
0: হ্যাঁ, তবে এর মধ্যে সামুদ্রিক জলভাগ প্রায় 71%, আবার পৃথিবীর মোট জলভাগের প্রায় 97% হলো সমুদ্রের নোনা জল। এই নোনা জলে স্থান, উপাদান ও জলবায়ু অনুযায়ী অসংখ্য বাস্তুতন্ত্র গড়ে উঠেছে, যা জীববৈচিত্র্যের এক বিস্ময়কর দিক। সমুদ্রের জলের তলায় অসংখ্য বিচিত্র জীবের উপস্থিতির তোমরা নিশ্চয়ই কোনো না কোনো সময় ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে দেখে থাকবে। এখন আমরা সামুদ্রিক বাস্তুতন্ত্রের সংজ্ঞা

0: এইভাবে দিতে পারি, সাগর ও মহাসাগরের লবণাক্ত জলে বিভিন্ন অজীবজ ও জীবজ উপাদানের আন্তঃক্রিয়ায় গড়ে ওঠা বাস্তুতন্ত্রগুলিকে সামুদ্রিক বাস্তুতন্ত্র বলে। বাস্তুতন্ত্রগুলি বলছি এই কারণে যে সমুদ্রের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন ধরনের বাস্তুতন্ত্র দেখা যায়, যেমন কোরাল রিফ বা প্রবাল প্রাচীরের বাস্তুতন্ত্র, উপকূলীয় মার্স ইত্যাদি। আর এই ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের সামগ্রিক রূপ হল সামুদ্রিক বাস্তুতন্ত্র। সব ধরনের বাস্তুতন্ত্রে যেমন অজীবজ ও জীবজ উপাদান থাকে, সেইভাবে সামুদ্রিক বাস্তুতন্ত্রেরও রয়েছে অজীবজ এবং জীবজ উপাদান। পাপিয়া, সামুদ্রিক বাস্তুতন্ত্রের অজীবজ উপাদানগুলিকে চিহ্নিত করার চেষ্টা করো তো।
1: এই বাস্তুতন্ত্রের অজীবজ উপাদানগুলি হলো লবণাত্মক জল, মাটি, জৈব ও অজৈব থিতানো পদার্থগুলো,
0: পদক্ষেপ,
1: আলো, বাতাস, আর্দ্রতা প্রভৃতি।
0: হ্যাঁ, ঠিকই বলেছ। এই লবণাক্ত জলে লবণের মাত্রা এই বাস্তুতন্ত্রকে অন্যান্য বাস্তুতন্ত্রের থেকে স্বতন্ত্র বা আলাদা করেছে। এখানে দ্রবীভূত খনিজ আয়নের প্রায় 87% হল সোডিয়াম ও ক্লোরিন। এছাড়াও রয়েছে ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, পটাসিয়াম ক্লোরাইড প্রভৃতি লবণ। এই লবণের মাত্রা পরিমাপ করা হয় পিপিটি এককে। আচ্ছা তৃষা, এই পিপিটি একক সম্পর্কে তোমার কোনো ধারণা আছে?
2: না স্যার।
0: আচ্ছা ঠিক আছে, আমি বুঝিয়ে বলছি। পিপিটি এই সংক্ষিপ্ত রূপটির ফুল ফর্ম বা পুরো কথাটি হচ্ছে পার্টস পার থাউজেন্ড। অর্থাৎ এক্ষেত্রে প্রতি 1000 গ্রাম জলে লবণের পরিমাণ কত গ্রাম আছে সেই পরিমাণকে বোঝায়। যেমন সমুদ্রের জলের পিপিটি মোটামুটি 35 বা তার বেশি, অর্থাৎ সমুদ্রের 1000 গ্রাম জলে 35 গ্রাম বা তার বেশি লবণ থাকে। 1000 গ্রাম জলের আয়তন প্রায় 1000 মিলিলিটার বা 1 লিটারের কাছাকাছি। তাই আমরা বলতে পারি 1000 মিলিলিটার বা 1 লিটার সমুদ্রের জলে প্রায় 75 গ্রাম বা তার বেশি লবণ থাকে। তোমরা বুঝতে পেরেছো?
2: হ্যাঁ স্যার।
0: এবার আমরা আসি সামুদ্রিক বাস্তুতন্ত্রের জীবজ উপাদানের আলোচনায়। এ এক বিস্ময়কর জগৎ, এখানে কত না অজানা জীব রয়েছে, কত বিচিত্র তাদের রূপ। আমরা বিজ্ঞানীদের সাহায্যে অল্প কিছু জীবের সম্পর্কে জানতে পেরেছি মাত্র। এই বাস্তুতন্ত্রে 4081 প্রজাতির সামুদ্রিক ঘাস, 370 প্রজাতির ম্যানগ্রোভ উদ্ভিদ, অসংখ্য ফাইটোপ্ল্যাঙ্কটন, 845 প্রজাতির কোরাল অর্থাৎ যেটাকে প্রবাল বলি আমরা, 14800 প্রজাতির মাছ আজ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। এছাড়াও বহু ধরনের অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণীর বাস এই বাস্তুতন্ত্রে। এই বাস্তুতন্ত্রের উৎপাদকরা হলো অনেক ধরনের সামুদ্রিক শৈবাল, যেমন ল্যামিনারিয়া, সার্গাসাম, ফাইটোপ্ল্যাঙ্কটন, সামুদ্রিক ঘাস, অ্যাজোলা, পলিসাইফোনিয়া প্রভৃতি। এখানে প্রাথমিক খাদক বা প্রথম শ্রেণীর খাদক কারা হতে পারে তোমরা একটু ভাবো তো।
1: আমি বলবো স্যার।
0: হ্যাঁ বলো পাপিয়া।
1: স্যার, এখানে প্রথম শ্রেণীর খাদক হলো সামুদ্রিক জুপ্ল্যাঙ্কটন, শামুক, ঝিনুক।
0: হ্যাঁ সঠিক ভেবেছো। আরো আছে, আমি বলছি, বিভিন্ন ধরনের মাছ, যেমন প্যারট ফিশ, সার্জন ফিশ, বাটারফ্লাই ফিশ, অ্যাঞ্জেল ফিশ, সামুদ্রিক কচ্ছপ, সি আর্চিন, জেলি ফিশ, আরো অনেক ছোট ছোট প্রাণী। এদের কোনোটাকে হয়তো তোমরা অ্যাকুরিয়ামে দেখে থাকবে। এবার এই বাস্তুতন্ত্রের গৌণ খাদক বা দ্বিতীয় শ্রেণীর খাদকরা হলো সার্ডিন, ম্যাকারেল, হ্যারিং, টুনা, কড প্রভৃতি মাছ। আর প্রগৌণ খাদকরা হলো হাঙর, তিমি, মার্লিন, কিলার তিমি, শিল, দৈত্যাকার অক্টোপাস, অ্যালবাট্রস যাকে আমরা শিগাল পাখি বলি, নোনা জলের কুমির প্রভৃতি। এই বাস্তুতন্ত্রের বিয়োজকরা হলো ঠিক অন্যান্য বাস্তুতন্ত্রের মতোই ব্যাকটেরিয়া, ছত্রাক, তাছাড়া কর্কটভোজী প্রাণী।
2: স্যার, কর্কটভোজী প্রাণী কারা?
0: হ্যাঁ তৃষা, বুঝিয়ে বলছি, মন দিয়ে শোনো। পচনশীল জৈব বস্তু বিশ্লিষ্ট হয়ে কর্কর তৈরি হয়, আর এই কর্করকে খাদ্য হিসাবে গ্রহণ করে যে সমস্ত প্রাণী তাদেরকেই কর্কটভোজী প্রাণী বলে, যেমন গুবরে পোকা, কেঁচো, পতঙ্গের লার্ভা, পিঁপড়ে, উই পোকা ইত্যাদি। আমরা এতক্ষণ জানলাম সামুদ্রিক বাস্তুতন্ত্রের উপাদানগুলি সম্পর্কে, এবার জানবো সামুদ্রিক বাস্তুতন্ত্রের গঠন সম্পর্কে। সমুদ্রের গভীরতা অনুযায়ী এবং থলের দিক থেকে সমুদ্রের দিকে অনুভূমিকভাবে এর কয়েকটি স্তর রয়েছে, যথাক্রমে গভীরতা অনুযায়ী হচ্ছে উল্লম্ব স্তর এবং অনুভূমিক স্তর। উল্লম্বভাবে 3টি স্তর আছে, যেমন সারফেস লেয়ার বা মুক্ত উপরিতল, যাকে ইংরেজিতে আমরা বলছি ইউফোটিক বা এপিপেলাজিক লেয়ার। এর বিস্তৃতি সমুদ্র পৃষ্ঠতল থেকে সমুদ্রের নিচের দিকে প্রায় 200 মিটার পর্যন্ত, অর্থাৎ 0 to 200 মিটার। আর এর ঠিক পরের স্তরটি হলো বেথিয়াল বা টুইলাইট স্তর। এর বিস্তৃতি 200 মিটার থেকে 1000 মিটার, অর্থাৎ সমুদ্রের গভীরে 1 কিলোমিটার পর্যন্ত। তার মানে 200 মিটার থেকে সমুদ্রের গভীরে 1 কিলোমিটার পর্যন্ত, এটাই হচ্ছে বেথিয়াল বা টুইলাইট স্তর। এছাড়াও আরো স্তর আছে যার নামকরণ করা হয়েছে অ্যাবিসাল বা গভীর সমুদ্র স্তর। এর বিস্তৃতি ওই 1 কিলোমিটার থেকে পরবর্তী সমুদ্রের গভীর তলদেশ পর্যন্ত, এটা হচ্ছে অ্যাবিসাল স্তর। তোমরা এতদিনে নিশ্চয়ই সমুদ্রের কাছাকাছি গেছো বা সমুদ্রের জোয়ার ভাটার ছবি দেখেছো।
2: হ্যাঁ স্যার।
1: হ্যাঁ স্যার।
0: সমুদ্রকে অনুভূমিক ভাবে অর্থাৎ সমুদ্রের পাড় থেকে দূরে সমুদ্রের দিকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। সামগ্রিকভাবে একে অনুভূমিক স্তর বলা হয়। একে আবার 3টি অঞ্চল বা জোনে ভাগ করা হয়। প্রথম অঞ্চল বা জোনটি হলো লিটোরাল বা ইন্টারটাইডাল জোন, একে উপকূলীয় অঞ্চলও বলে। জোয়ারের সময় জল উপকূলের দিকে যতটা যায় এবং ভাটার সময় জল যতটা সমুদ্রের দিকে নামে, সেই মাঝখানের অঞ্চলকেই বলা হয় লিটোরাল জোন। এই অঞ্চলের অধিকাংশ প্রাণী কোনো সাবস্ট্রেট বা স্থির বস্তুর গায়ে আটকে থেকে তরঙ্গের অভিঘাত থেকে বাঁচার চেষ্টা করে। আর দ্বিতীয় অঞ্চলটি হলো নেরিটিক জোন। ভাটার সময় সমুদ্রের জল যে পর্যন্ত নেমে যায় সেখান থেকে মহীসোপানের, যাকে ইংরেজিতে কন্টিনেন্টাল শেল্ফ বলা হয়, তার শেষ প্রান্ত পর্যন্ত পুরো জলভাগকে নেরিটিক জোন বলা হয়। তোমরা অনেকে হয়তো মহীসোপান শব্দটি প্রথম শুনছো, তাদের জন্য বলি মহাদেশীয় বা স্থলভাগের কিনারা যেটি ধীরে ধীরে সমুদ্রের জলের মধ্যে ঢালু হয়ে নেমে যাচ্ছে তাকেই বলা হচ্ছে মহীসোপান। নেরিটিক জোনের প্রসঙ্গ বলছিলাম, এই জোনে পর্যাপ্ত সূর্যের আলো পৌঁছয়, উদ্ভিদ ও শৈবালের ভালো বৃদ্ধি হয়, তাই এই অঞ্চলে জীববৈচিত্র সবচেয়ে বেশি। এখানে প্রচুর মাছ, চিংড়ি, কাঁকড়া, প্রবাল ও সামুদ্রিক শৈবাল পাওয়া যায়। এই অঞ্চলটি সমুদ্রের বাস্তুতন্ত্রের 10% অঞ্চল অধিকার করে এবং বাণিজ্যিক মৎস্য সংগ্রহের অন্যতম ক্ষেত্র। অর্থাৎ আমাদের জেলেরা যারা সমুদ্র থেকে মাছ আহরণ করে তারা কিন্তু মূলত এই জায়গা থেকে মাছটা আহরণ করে। তৃতীয় অঞ্চলটি হলো ওশিয়ানিক জোন বা মহাসামুদ্রিক অঞ্চল। নেরিটিক জোনের পর যে গভীর সমুদ্রের তলদেশে আলো পৌঁছয় না তার উপরের বিস্তীর্ণ জলভাগই ওশিয়ানিক জোন। এটি সমুদ্রের সবচেয়ে বড় অংশ। উপরের অংশে কিছু সূর্যের আলো পৌঁছলেও গভীরে আলো পৌঁছয় না, তাই সেখানে অন্ধকার ও ঠান্ডা। ওখানে শালক সংশ্লেষ ঘটে না, দ্রবীভূত অক্সিজেনের মাত্রা অত্যন্ত কম। এখানে তিমি, ডলফিন, হাঙ্গর, টুনা মাছ, ইল, অ্যাংলার মাছ প্রভৃতি বাস করে।
1: স্যার, সামুদ্রিক বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য সম্পর্কে একটু বলবেন।
0: হ্যাঁ পাপিয়া, সামুদ্রিক বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আমাদের জানা প্রয়োজন। আগেই বলেছি, তোমাদের মনে আছে নিশ্চয়ই যে সামুদ্রিক বাস্তুতন্ত্র বাস্তুতন্ত্রের মধ্যে বৃহত্তম। এই বাস্তুতন্ত্র প্রচুর জীববৈচিত্র সমৃদ্ধ এবং জটিল খাদ্যজাল যুক্ত। তোমরা জানো এই বাস্তুতন্ত্রে প্রবাল প্রাচীর রয়েছে যাকে ঘিরে প্রায় সমুদ্রের 25% জীববৈচিত্র অবস্থান করে। এখানে জীবদের অভিযোজন ক্ষমতা অনেক বেশি। তারা বর্ণায়ন, ছদ্মবেশ ধারণ এবং মিমিক্রির মাধ্যমে আত্মরক্ষা করে, অভিযোজিত হয়। আবার এখানে জলের গুণাগুণ নিয়ন্ত্রণ করে অধঃক্ষেপণ ও জলের গড় পিএইচ, যা প্রায় 8.1। আচ্ছা, এই পিএইচ এর ব্যাপারটা তোমরা জানো?
2: না স্যার।
0: পিএইচ এর পূর্ণ রূপ হলো পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। অনেক বইতে পাওয়ার অফ হাইড্রোজেন বলা লেখা আছে। এর অর্থ হলো কোন দ্রবণে হাইড্রোজেন আয়ন H+ কতটা আছে তার পরিমাপ। সমুদ্রের জলে পিএইচ 8.1, অর্থাৎ সমুদ্রের জল ক্ষারীয়। ঋতু অনুযায়ী আবার জলবায়ু পরিবর্তিত হয়, তাই উৎপাদনশীলতাও এখানে পরিবর্তিত হয়। এই ধরনের বাস্তুতন্ত্র সারা বিশ্ব জুড়ে পরস্পর সংযুক্ত। সেই সঙ্গে সামুদ্রিক বাস্তুতন্ত্রের কার্যকারিতা ও গুরুত্ব আমাদের জানা প্রয়োজন, যাতে আমরা এই বাস্তুতন্ত্রের ক্ষতি না করি। এই বাস্তুতন্ত্রের কার্যকারিতা ও গুরুত্বকে 3 ভাগে ভাগ করতে পারি। 1, বাস্তুতান্ত্রিক গুরুত্ব। 2, পরিবেশগত গুরুত্ব। ও 3, মানব সভ্যতায় অবদান, অর্থনৈতিক গুরুত্ব। বাস্তুতান্ত্রিক গুরুত্ব সম্পর্কে বলি, পৃথিবীর 50-85% অক্সিজেন সামুদ্রিক বাস্তুতন্ত্র থেকে উৎপন্ন হয়। এই বাস্তুতন্ত্র উপকূলীয় ভূমির ক্ষয় নিবারণ করে, সাধারণত ম্যানগ্রোভ অরণ্যের সাহায্যে। এই বাস্তুতন্ত্রের পরিবেশগত গুরুত্বও রয়েছে। এই বাস্তুতন্ত্রে প্রচুর পরিমাণে কার্বন জীবদেহে, বিশেষ করে মোলাস্কাদের খোলকে আবদ্ধ থেকে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া জলচক্রে এবং জল পরিশুদ্ধকরণে এই বাস্তুতন্ত্রের ভূমিকাও অপরিহার্য। মানব সভ্যতায় এর অবদান রয়েছে, অর্থনৈতিক গুরুত্বও রয়েছে। এই বাস্তুতন্ত্রের মৎস্য সম্পদ বিশ্বের মানুষের প্রোটিনের অন্তত 15% যোগান দেয়। ট্যুরিজম থেকে প্রচুর অর্থ উপার্জিত হয়। আন্তর্জাতিক পরিবহন ও যোগাযোগে সাহায্য করে। বিভিন্ন ওষুধ আবিষ্কার হয়ে চলেছে সামুদ্রিক জীব থেকে। এছাড়াও সমুদ্রবিদ্যা সম্পর্কিত গবেষণায়, যাকে বলা ওশিয়নোলজি, সেখানে সাহিত্যে শিল্পে এই বাস্তুতন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আজকে এই আলোচনা থেকে আমরা কি কি জানতে পারলাম?
2: বাস্তুতন্ত্র কাকে বলে, বাস্তু বিজ্ঞানীদের নাম।
0: আচ্ছা, বাস্তু বিজ্ঞানীদের নাম পাপিয়া বলতো দুজন?
1: ওডাম আর এজি
2: ট্যান্সলে।
0: হ্যাঁ, ঠিকই বলেছো। এছাড়া কি জানলাম আমরা?
1: বাস্তুতন্ত্রে জীবজ ও অজীবজ উপাদান সম্পর্কে বিস্তৃতভাবে জেনেছি।

0: যেমন বাস্তুতন্ত্রের জীবজ উপাদানগুলো কি কি, প্রথম শ্রেণীর খাদক উৎপাদক, তাই তো, তারপরে প্রথম শ্রেণীর খাদক, তারপরে দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক এবং সর্বোচ্চ শ্রেণীর খাদক, তাই তো? ঠিক আচ্ছা পাপিয়া, তুমি হিউমিডিটি সম্পর্কে কিছু বলতে পারবে? হিউমিডিটি কাকে বলে?
1: হ্যাঁ স্যার, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ।
0: হ্যাঁ, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটাকেই বলা হচ্ছে হিউমিডিটি। পিপিটি, পিপিটি আমরা কি জানলাম, পিপিটি ফুল ফর্ম কি?
1: পার্টস পার থাউজেন্ড।
0: পার্টস পার থাউজেন্ড, ঠিকই বলেছ, পার্টস পার থাউজেন্ড, অর্থাৎ প্রতি এক লিটার
1: বা
0: 1000 মিলিলিটার জলে কতটা পরিমাণ
1: লবণ আছে,
0: লবণ থাকে, সেটা এই একক মাপা হয়। এই এককে লবণের মাত্রা মাপা হয় সমুদ্রের জলে, নোনা জলে। এছাড়া আমরা জানলাম যেটা, সেটা হচ্ছে সামুদ্রিক বাস্তুতন্ত্রের উল্লম্ব স্তর। উল্লম্ব স্তরগুলো কি কি আমরা জানলাম, উল্লম্ব স্তরগুলো বলতে পারবে? উল্লম্ব স্তরে জানলাম আমরা
1: যে,
0: হ্যাঁ, সারফেস লেয়ার বা মুক্ত উপরিতল, ভেরি গুড। তারপরে বেথিয়াল স্তর, ঠিক,
1: টুইলাইট স্তর,
0: হ্যাঁ টুইলাইট স্তর, আর সবশেষে হচ্ছে অ্যাবিসাল, অ্যাবিসাল বা গভীর সমুদ্র স্তর। এটা হচ্ছে উল্লম্ব স্তরগুলোকে ভাগ করা হয়েছে। আর অনুভূমিক স্তরগুলোকে তিনটে জোনে ভাগ করা হয়েছে, সেগুলো কি কি? সেগুলো হচ্ছে লিটোরাল জোন, লিটোরাল জোন বা ইন্টারটাইডাল জোন জানলাম, তারপরে জানলাম নেরিটিক জোন, তাই তো, আর সবশেষে জানলাম আমরা ওশিয়ানিক জোন বা মহাসামুদ্রিক অঞ্চল। ঠিক আছে, আচ্ছা তোমাকে প্রসঙ্গক্রমে জিজ্ঞেস করি তৃষা, যে মিষ্টি জলের পিপিটি কত?
1: মিষ্টি জলের পিপিটি 0.5 গ্রাম প্রতি 1 লিটার জল,
0: 1 লিটার জলে, ভেরি গুড, ঠিকই বলেছ। এইভাবে আমরা যে যে সামুদ্রিক বাস্তুতন্ত্রের স্তরগুলো আগে জেনেছি, তাদের উদ্ভিদ এবং প্রাণী সম্পর্কে অনেকটা জেনেছি আজকে, সামুদ্রিক বাস্তুতন্ত্রের বিভিন্ন গুরুত্ব সম্পর্কে জানলাম আমরা, সে বিভিন্ন গুরুত্বগুলো কি কি বলতো?
1: পরিবেশের গুরুত্ব,
0: পরিবেশগত গুরুত্ব, এটা হচ্ছে পরিবেশগত গুরুত্ব। আর জানলাম আমরা বাস্তুতান্ত্রিক গুরুত্ব এবং অর্থনৈতিক গুরুত্ব, তাই না? আচ্ছা অর্থনৈতিক গুরুত্ব কি কি জানলাম আমরা?
1: ট্যুরিজম থেকে আমরা প্রচুর অর্থ উপার্জিত করতে পারি,
0: ঠিক, ঠিক বলেছ। আর
1: তবে এই বাস্তুতন্ত্রের মৎস্য সম্পদ বিশ্বের মানুষের প্রোটিনের অন্তত,
0: হ্যাঁ প্রোটিনের প্রায় 15% যোগান দেয় সমুদ্রে, অর্থাৎ সমুদ্র থেকে যে আমরা মাছ আহরণ করি, সেই মাছ কিন্তু আমাদের মানুষের যে প্রোটিনের চাহিদা তার প্রায় 15% সরবরাহ করে, আমরা এখান থেকেই পাই।
1: বিভিন্ন ওষুধ আবিষ্কার হয়ে চলছে সামুদ্রিক জীব থেকে,
0: হ্যাঁ বিভিন্ন ওষুধ আবিষ্কার হচ্ছে সামুদ্রিক বিভিন্ন জীব থেকে, বিভিন্ন ধরনের ওষুধ আবিষ্কার হচ্ছে। এছাড়া সমুদ্র বিজ্ঞানের বিভিন্ন গবেষণা আমরা এই বাস্তুতন্ত্রে করতে পারছি, তাই না? এগুলো হচ্ছে সামুদ্রিক বাস্তুতন্ত্রের বিভিন্ন গুরুত্ব। এছাড়া আমরা জানি সমুদ্র নিয়ে আমরা অনেক কবি সাহিত্যিকরা লেখালেখি করেন, সাহিত্য এর একটা গুরুত্ব রয়েছে, শিল্পে সমুদ্রের পাড়ে বসে অনেক ধরনের ছবি আঁকা হয়, তাই তো, সেগুলো শিল্পেও তার একটা গুরুত্ব রয়েছে। ঠিক তেমনিভাবে বাস্তুতন্ত্রেও গুরুত্ব রয়েছে, কীরকম? এখান থেকে কিন্তু আমরা সবচেয়ে বেশি অক্সিজেন পাচ্ছি, কেননা এই সমুদ্রের জলে প্রচুর ফাইটোপ্ল্যাঙ্কটন আছে, সেই ফাইটোপ্ল্যাঙ্কটন থেকে প্রচুর পরিমাণে অক্সিজেন উৎপন্ন হয়, যেটা প্রায় আমাদের বায়ুমণ্ডলের 50-85% অক্সিজেন সরবরাহ করে এই সমুদ্র, সামুদ্রিক বাস্তুতন্ত্র। তাহলে আমরা মোটামুটি আজকের আলোচনা আমরা অনেক কিছু জানতে পারলাম, তাই তো?
1: হ্যাঁ স্যার,
2: হ্যাঁ স্যার।
0: আচ্ছা তাহলে আমরা আজকে আলোচনা এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবাই ভালো থেকো, পরে আবার কথা হবে।
3: এতক্ষণ শুনছিলেন দ্বাদশ শ্রেণীর পরিবেশ বিদ্যা বিষয়ে আলোচনা, সঙ্গে ছিলেন কলাগাছিয়া কৈলাস কামিনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বলাইলাল জানা ও 2 শিক্ষার্থী।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
3: রামধনু কলম, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে, যে শুধু ক্রিকেটটাই বোঝে? তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক বিনোদন হলেও তার নেপথ্যে লুকিয়ে থাকে।

অনেক কাহিনী, ঘাম, রক্ত, পরিশ্রম, লড়াই, সাফল্য কিংবা ব্যর্থতা। অস্ফুট থাকে রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়। কাজেই খেলা নিছক খেলা কখনোই নয়, শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.educationakashbanikolkata akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুলাই 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুলাই 2026। আরও একবার মনে করিয়ে দিই, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়।

0: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
0: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইন ডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক অঝোরে, ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন, লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযুগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে

0: তা আটকাতে বাড়ির জানলায় পর্দা ব্যবহার করুন। বড় গাছের ছায়ায় থাকলে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, তাই বড় গাছ কাটবেন না। সম্ভব হলে গাছ লাগান নিজের সুস্থতার জন্য।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আবহাওয়ার শান্ত বিজ্ঞপ্তি, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আজ আকাশ প্রধানত মেঘলা ছিল, বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ছিল। শুনলেন আবহাওয়ার শান্ত বিজ্ঞপ্তি। জানিয়ে দিই এরপর যে অনুষ্ঠান রয়েছে গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সে সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এরপর 6:05 মিনিটে শুনবেন সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি পরিবেশনায় সন্ধ্যা সরেন এবং সহশিল্পী বৃন্দ। 6:38 মিনিটে কৃষি কথার আসর, উন্নত প্রথায় আমন ধানের চাষ, এ বিষয়ে মাধব চন্দ্র ধারার সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। এরপর পাট চাষে রোগ পোকা নিয়ন্ত্রণ বিষয়ে ডক্টর কিঙ্কর সাহা, ডক্টর উত্তম কুমার রায়চৌধুরী, জীবনানন্দ শীল ও সুব্রত চক্রবর্তীর একটি আলোচনা। 7:30 মিনিটের সমীক্ষা, বলবেন ডক্টর রেণুপদ ঘোষ। 8:00 নাটক জ্বালা, রচনা ও প্রযোজনা ঋত্বিক ঘটক। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী সুমন্ত সরকার।

নটা বেজে তিরিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত শুনবেন সমাদৃতা রায়চৌধুরীর কণ্ঠে। নজরুল গীতি নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে, শিল্পী রূপা ভট্টাচার্য। রাত দশটায় বাংলা ছায়াছবির গান, দশটা বেজে তিরিশ মিনিটে আধুনিক গান, শিল্পী শ্রেয়সী চৌধুরী। দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে লোকগীতি শুনবেন আশিস কুমার গিরির কণ্ঠে। রাত এগারোটায় গিটার, শিল্পী প্রবীর কুমার দে। এগারোটা বেজে দশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার, শিল্পী দেবজিৎ চক্রবর্তী।

সঞ্চয়িত প্রচার তরঙ্গে ছটা বেজে দশ মিনিটে হিন্দি অনুষ্ঠান, ছটা বেজে তিরিশ মিনিটে গুলকুল সেন, সাতটা বেজে দশ মিনিটে নজরুল গীতি, শিল্পী রূপা ভট্টাচার্য, সাতটা বেজে তিরিশ মিনিটে দর্পণ, রাত আটটায় হিন্দি ছায়াছবির গান, নানা রঙের গান আটটা বেজে পনেরো মিনিটে, নটা বেজে ষোলো মিনিটে স্পটলাইট, রাত দশটা বেজে তিরিশ মিনিট থেকে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় দীপা চন্দ, রাত এগারোটা বেজে দশ মিনিটে হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম

সিঙ্গার বেলারিয়া সন্তারি আখড়া দো এতহব হয়ে কানা সন্ধ্যা সরেন আর সাঁওতেন কোয়া লুহুড়ি সেরিং আতেত সেরিং রেদ মেনা কিনা সন্ধ্যা সরেন আর সুখী মান্ডি।

0: 이신이 된 다까 이신다. 오늘도 방고 거였까. 긴또 세대도 나게 달라. 니또도 악바리 레디메이드 푸드 자하도 아 베킹 모스 잘어 아 쪽쪽해 지니스 노아치탄 아디게 본 로하오카나 아보수도 মানে এটা কথা সেটা আবো সান্তাল সে আদিবাসী কো যতগে
1: নিয়ে খাতির আবো সান্তাল কো যাহা ইকোনমি মিটেন তাহে কান্দো কৌডি আরি ইয়ান যাহা লস হুকনা
0: লস তো একবারে কিতা বাংলস ওয়ানা যাহা ইলি গুন্দলি আমেম চাসে তনা তো এটা হলো চাস করতে পেকিং করতে আমেম হাতায়দা জোনরা আমেম চাসে তনা জোনরা আতা ওড়ারে মাতাই থানে তো আম প্যাকেট করতে হাতায়দা 10 টাকা রে তিন বার চুপুট গান তো নোয়া তো তালে বাং লস
1: মড়াং তো আমেম আর যাবে তহেনা আমরেন হড় গে আর যাহাই মিন হড়ে কিনিয়ে তহেনা আর আমরেন সমাজ রেন গে যাহাই মিন হড়ে পয়সা তহেনা
0: একবারে
1: নিয়ে গে তো এনখান ইনে কাউডি দো ইনে সমাজ রে গে আচুরোগ কান থেন ইনতে মিটেন সমাজ হো দড়হোগ কান থেনে পারলেন সে চেলকা ডক্টর হাসদা
2: একদম সারি কথা চেদা সে উন সময় তো আবো জনরা রাপা জনরা খজিরি নোয়া কোবন জমে থাই যখন গে বিশ্বায়ন এহব এনা মাল্টি ন্যাশনাল কোম্পানি প্যাকেট কাতে কুলাটবো না আদো পপকর্ন নিতুম তো নাবন কিরিঙি দা গিদ্র পপকর্ন কোষণা কেদা কিন্তু জনরা আদো বাইশন আলদা আদো ওনে ভাষা হো আজ না জনরা আতা জনরা খজিরি পপকর্ন হেচ না ওনে ওনানা খাদ্য গুণ হো কিন্তু কমে না আবুয়া জনরা আতা দা আনপ্রসেসড আবুয়া দো ওনা হাতে তে উনে ন্যাচারেল ওনা ফুড ভ্যালু ওনে বন নিয়ামে তে যাহা ইরি গুন্ডি রে বন নিয়ামে তাই নোয়ার হো বন নিয়ামে তাই ওনে হাইলি প্রসেসড ফুড জাঙ্ক ফুড যাহা কমে নে দা ওনা দো ফুড ভ্যালু দো কমক কানা কিন্তু বাহারি না চাকচিক্য দো বাড়াক কানা মানে আরি চেহারা না প্যাকেট না দাঙ্গো হয়তো 10 টাকার না একটা পটেটো চিপসম কিনিং কিদা হয়তো আলু তো মেনা হয়তো 12 টাকা গান রে আর প্লাস্টিক না দাম হয়তো 12 টাকা আদা আক্রিয়াত মেয়া 10 টাকাতে আদা নো জি নো মিটাং মুনাফা ভিত্তিক মিটাং অর্থনীতি এ হবে না নোয়া তো কিন্তু চাষি হক গজে না মাল্টি ন্যাশনাল কো বাঞ্চাবে না সাধারণ ভোক্তা উনকো কো সাফার আর কেন আদো ওনা দো গ্লোবালাইজেশন একটা ইল এফেক্টস হকানা আবু নিতুক নিয়েল তাবুন সে আতু ওড়ারে আড়ার নাহেল উড়ি কাডা নুকু কম যাবায়েন তাবুন কো ওনে ট্রাক্টর জায়গা হাতাও কিনা খান চেক চিকেই না আবু ওনে চাষবাস বইবিতে মানে এগ্রিকালচারাল যাহা রেভুলেশন লিয়ে কাতে যাহা কো করা দেয় ট্রাক্টর কো আর্গু কিদা কো উচ্চ ফলনশীল কো এহব কিদা ফার্টিলাইজার কো ব্যবহার কিদা হাই ইয়েল্ডিং ভ্যারাইটি চালু ইনা খান কি চিকেনা খাদ্য গুণ কম কান তাবুনা আদো আর্থিক লাভ কিছু অংশ হুয়ুক কান রেহ বিষক্রিয়া কিন্তু মানমি হড়মরে হিজুক কানা
1: ডক্টর হাসদা জমিন অক্ত তো লেগো কান থানা যে সান্তাল আতো দো এখেন বুলুং কিরিং লাগিদ বাজার কো চালাক কান থেনা আর এটা যাহা লাগিদ দো আকো গে
0: এফএম চপ্পল কো
1: আকো নিজে কো মুদ্রি কে ওনা কো আরজাও দাঁড়ে কান থেনা ওনা কো এফএম চপ্পল দাঁড়ে কান থেনা মেনখা নিতো বাই বাইতে আবো হড়পনা আতো হো বাজার মুখী কেনা বাজার চিতান মিতা আমা আরো এটা যাহাম লেকে জো মুনাফা খোর যাহাই কোম্পানি কো উনকু সে গে আবো টেহাট তহেন লাগাবে বোনা নোয়া তো আবোয়া যা কাউডি আরি দাড়ে এনে সে তেহ তো আদিমারা মুহিম কানা
2: মুহিম কানা চিদা মুহিম কানা নিত সারি কথা লেইতে কুইন লা কাতে টেনা ডাংতে দা লোক আতে কো চাষে তাহে নিত মেশিন হে না যত কিছু না ইলেকট্রিসিটি তে মেশিন চালা কানা এনতে রহ চাষ কাতে আবো সন্তার দো বাকো কিসে দাঁড়িয়ে কেন সে অনকান কমার্শিয়াল ফার্মিং বাং হয়ে কেন আদো চেয়ে চিকেই না বিশ্বায়ন রেনা বেনিফিটের মন হাতাওদা কিন্তু এট দা কস্ট অফ আওয়ার উন বেনিফিট মানে আবুয়া নোয়া চাষ না দাড়ি বোন আটকে থাকবো না পাহিল সন্তার কো বাড়াই থাকে ওকালকান ক্ষেত্রে চেয়ে চাষ গানোয়া ওকাটা রে পে ধাও চাষ গানো ওকার বাদ ধাও চাষ গানোয়া ওনা মিটাং তাহে কানা কিন্তু তো ওনা সাইক্লিক ওটাতে বাং চালা কানা আর ওনার সাথে জুটি না এই সস্তাতে চালু এমাকো কানা আদো আবো সান্তাল আত্মু করে তো বিশেষ কায়তে নিয়েলো কানা চাষবাস কো বাগি কিদা বাকো চাষদা যে ইনকে থেকে যখন নিয়ামেদা আর আবো তো নোয়া তো আদিবাসী সাইকোলজি তো নৌকা কান তাবো না আবো তো যদি গাপাথরি জমা মেনা আদো তেহিন বইন কামিয়া ট্রাইবেল এটিচিউড কান তাবো না সে এটিকেট আবো তো বাইন ভাবনা খান বইন কামিয়া হো অনোয়া খাতির থেকে আবো মধ্যে তো সঞ্চয় না মানসিকতা বাং তেয়ার কানা হ্যাঁ আদো ওনা খাতির তে চেয়ে কিনা পাহিল তো যেমন হুড়ো মারি তা কো তাহে বান্দি কাতে কত হোক আউড়ি কাতে কত তো ওনার মারি হুড়ো আন হর বাবন নাম কোয়া হোনা হোক গ্লোবালাইজেশন রেনা গে মিটাং অরসল কাইন দিন মনে এদা
1: মহিম করেনা আনাট করেনা কথা বন গালমারা কানা নিতু তো বই বইতে নিয়ে মহিম কখনা দুগো রেনা ডাহার পাঞ্জাই রেনা মো রিকেয়া সরিন গমকে লিতাবন মে যে নয় গ্লোবালাইজেশন দো নঙ্কানা মিটেন বীরবাঁও কানা নঙ্কানা মিটেন ভার্ডো কানা যাহা দো জানি আবো এটেট কাতে সীমা কাতে তো জানি বাবন আটক দাঁড়িয়ে দুনিয়া জাকাতরে নয় তো নিঙ্কাগে ছাড়াও ইদি আপালেন নিতুগা অক্ত

আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি সুরিতা সাহা। রাজ্য সরকার চলতি মরশুমে সরকারি সহায়ক মূল্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের কাছ থেকে এখনও পর্যন্ত 48 লক্ষ মেট্রিক টনের বেশি ধান সংগ্রহ করেছে। খাদ্য ও সরবরাহ দপ্তর থেকে আজ জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, 3,122টি ধান সংগ্রহ কেন্দ্রের মাধ্যমে 27,06,514 জন কৃষকের কাছ থেকে 48,34,237 মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। সহায়ক মূল্যে ধান বিক্রি করার জন্য রাজ্যের 33,95,148 জন কৃষক নাম নথিভুক্ত করেছেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দেশের সঙ্গে এরাজ্যেও পালিত হচ্ছে জাতীয় মৎস্য কৃষক দিবস। মাছ চাষের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, এই চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রচারের পাশাপাশি সরকারের তরফে মৎস্যজীবীদের উৎসাহ প্রদান করা হয়। 2001 সালে ভারত সরকার জাতীয় মৎস্য কৃষক দিবসের স্বীকৃতি দেয়। রাজ্য সরকার বাজেটে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের সাম্মানিক 5,000 টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের নারী শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী আগামী 1 অগাস্ট থেকে এই বর্ধিত সাম্মানিক কার্যকর হবে। এর ফলে অঙ্গনওয়াড়ি কর্মীদের রাজ্য সরকারের অতিরিক্ত সাম্মানিক 4,500 টাকা থেকে বেড়ে 9,500 টাকা হবে। কেন্দ্রীয় প্রকল্পের 4,500 টাকা যোগ করে তাদের মোট মাসিক সাম্মানিক দাঁড়াবে 14,000 টাকা। অঙ্গনওয়াড়ি সহায়িকাদের ক্ষেত্রেও রাজ্যের অতিরিক্ত সাম্মানিক 4,550 টাকা থেকে বেড়ে হচ্ছে 9,550 টাকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য দল থেকে বিজেপিতে যোগদানে ইচ্ছুকদের বাছাই করা ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন দপ্তর ও পুরসভার দুর্নীতি খতিয়ে দেখতে দলীয় স্তরে একটি কোর কমিটি গঠন করেছেন। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর মুর্শিদাবাদে তাঁর প্রথম সফরে শ্রী অধিকারী আজ একগুচ্ছ কর্মসূচিতে যোগ দেন। বারাসাত মেডিকেল কলেজের 12 জন কর্মী ও আধিকারিককে শোকজ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল ওই হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে গিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায়। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলেছেন, রাজ্যের মানুষের হাতে নির্ধারিত পরিমাণে এবং উন্নত মানের রেশন সামগ্রী পৌঁছে দেওয়াই সরকারের প্রধান লক্ষ্য। তিনি আজ পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের ওর গ্রামের FCI এর একটি গুদাম পরিদর্শন করেন। গুদামটি সংরক্ষণ ব্যবস্থা, রেশন বন্টন প্রক্রিয়া এবং পরিকাঠামো খতিয়ে দেখে সাংবাদিকদের তিনি একথা বলেন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের আরও একটি গ্রাম পঞ্চায়েত গেল বিজেপির দখলে। নন্দীগ্রাম 1 ব্লকের শামশাবাদ গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান হলেন বিজেপির প্রদীপ পট্টনায়ক। সক্রিয় মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপর সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গতরাত থেকে টানা বৃষ্টি চলেছে। আগামী মঙ্গলবার পর্যন্ত সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্ব বর্ধমান জেলার রায়না 2 ব্লকের কেশব পুরে ভারতীয় কিষাণ সংঘের উদ্যোগে আজ কৃষকদের নিয়ে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। রায়না 2 ব্লকের 8টি অঞ্চলের কৃষকরা এতে অংশ নেন। কৃষকদের আধুনিক, প্রযুক্তি নির্ভর ও পরিবেশবান্ধব কৃষিকাজে উৎসাহিত করার পাশাপাশি সরকারি কৃষি পরিষেবা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। গ্রামীণ সংবাদ শেষ হলো, এরপরের খবর 7টা বেজে 35 মিনিটে।

অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলেকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলেকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলেকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলেকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলেকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। কৃষিকাজের জন্য জল হাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 48 ঘণ্টার জল হাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে, 7 থেকে 20

0: সেন্টিমিটার পর্যন্ত। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার দু একটি জায়গায় 7-11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলি এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া ও পূর্ব বর্ধমান জেলার দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির দু একটি জায়গার ওপর দিয়ে। আগামী 48 ঘণ্টার জল হাওয়ার জানানো হয়েছে যে আগামী 48 ঘণ্টার সতর্কবার্তায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির বেশিরভাগ জায়গায়। পরবর্তী দুদিনের জল হাওয়ায় সামান্যই পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার পূর্বাভাস। এখন শুরু হচ্ছে কৃষি কথার আসর।
1: গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আপনাদের রাম ভাই বলছি। শুরু করছি আজকের অনুষ্ঠান। বিষয়, উন্নত প্রথায় আমন ধানের চাষ। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা তৈরি হচ্ছেন আমন ধান চাষ করার জন্য। কেউ কেউ হয়তো বীজ সংগ্রহের কাজ শুরুও করে দিয়েছেন বা করবেন বলে মনে মনে ভাবছেন, তাই তো? এই অবস্থায় আপনাদের যদি একটু উন্নত প্রথা সম্পর্কে জানানো যায় তাহলে কেমন হয়? নিশ্চয়ই ভালো হয়। তাই এই বিষয়টা মাথায় রেখেই কিন্তু আমাদের আজকের এই পরিবেশনা বা উপস্থাপনা যাই বলুন না কেন। বিষয় আবারও বলছি, উন্নত প্রথায় আমন ধানের চাষ। এই বিষয়ে বলার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন রাজ্য কৃষি দপ্তরের অবসরপ্রাপ্ত যুগ্ম কৃষি অধিকর্তা মাধব চন্দ্র ধাড়া।
2: নমস্কার।
1: যিনি, একটু বলে দিই মাধববাবু আপনার পরিচয়টা, যে যিনি বর্তমানে, আপনি তো এখন কমিউনিটি এরিয়া ডেভেলপমেন্ট প্রজেক্টে যে রয়েছে, কমিউনিটি এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন আলাদা, যাকে আমরা সাধারণভাবে সিএডিসি বলে থাকি, সেই সংস্থার কোথায় রয়েছেন? বৈচি প্রজেক্টে। আপনার তো দীর্ঘ কর্মজীবন, এর একটা বড় সময় কেটেছে আমাদের রাজ্যের সরকারি খামার চুচুড়া ধান্য গবেষণা কেন্দ্রে। তো ধান সম্পর্কে আপনার যে বিশেষ অভিজ্ঞতা, আমরা নিশ্চয়ই চাইব আজ আপনি সেটা ভাগ করে নেবেন আমাদের কৃষক বন্ধুদের মধ্যে, তাই তো? তাহলে প্রথমে বরং আমরা একটু জেনে নিই শ্রোতা বন্ধুরা মাধববাবুর পরিচয়। উনি রাজ্য সরকারে যুগ্ম কৃষি অধিকর্তা হিসেবে ছিলেন, বর্তমানে সিএডিসির বৈচি প্রজেক্টে কর্মরত আছেন। তো মাধববাবু, একটু আপনার কর্মজীবনের ধান চাষের অভিজ্ঞতা যদি আমাদের বন্ধুদের বলেন।
2: আমি চুচুড়া ধান্য গবেষণা কেন্দ্রে 1989 থেকে কাজ করেছি। সেই সময় থেকে আমরা বিভিন্ন ধানের উপর, বিভিন্ন জাতের ধান কি পরিস্থিতিতে কিভাবে চাষ করা যাবে, নতুন নতুন প্রযুক্তি আমরা কি, যেমন আমরা এসআরআই, এসএআরপি সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন, ঠিক একেবারে সিস্টেম অফ অ্যাসুর রাইস প্রোডাকশন, জিরো টিলেজ প্রসেস, ড্রাম সিজার প্রসেস, এইগুলো চাষিদের মধ্যে যেমন দিয়েছি, ঠিক একইভাবে যে নতুন নতুন ধানগুলো আমাদের গবেষণা কেন্দ্র থেকে তৈরি হয়েছে, কি পরিস্থিতিতে সেগুলো চাষ করা যাবে, কিভাবে করা যাবে, সেই পদ্ধতিটাও আমরা দিয়েছি। একইভাবে আমরা প্রতিকূল পরিবেশে, অর্থাৎ খরা পবনশীল এরিয়া, যেমন আমি ধরো বাঁকুড়া পুরুলিয়া এরিয়া, সেখানেও আমাদের গবেষণা কেন্দ্র আছে, বাঁকুড়াতে আছে, পুরুলিয়ার হাতোয়াড়ায় আছে, সেখানে আমরা খরা সহনশীল যে জাতগুলো নতুন নতুন হয়েছে সেগুলাকে কি বিশেষ পদ্ধতিতে চাষ করা গিয়ে চাষিরা তাদের লাভ বেশি করতে পারে, ঠিক একবার নোনা সহনশীল নোনা এরিয়ায়, আমাদের বিশাল এরিয়া দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পূর্ব মেদিনীপুর হাওড়া বিশাল এরিয়া আছে, আমাদের গবেষণা কেন্দ্র গোসাবাতে আছে, সেখানে আমরা নতুন নতুন যে জাতগুলো বের করিয়েছি সেগুলো কিভাবে চাষ করা যায়, এবং আমাদের প্রতি বছরই কিছু কিছু এরিয়া আছে যেগুলোতে বন্যা পবন, মানে জলে নিমগ্ন হয়ে যায়, সেই নিমজ্জনাত্মক অবস্থায় জলে, মানে জলে ডুবে থেকে কিভাবে ধান চাষ করা যায়, এবং তার জন্য বিশেষ বিশেষ জাত সেগুলো, এবার বিশেষ কি পদ্ধতি অবলম্বন করা হয় সেগুলো আমরা চাষের মধ্যে দিয়েছি। এই জ্ঞানগুলো নিয়ে আমি আমার দীর্ঘ জীবন চুচুড়া ধান্ডা গবেষণা কেন্দ্রে যেমন বিভিন্ন পদে এবং সর্বশেষে 8-10 বছর আমি বা ইনচার্জ হিসাবে চুচুড়া ধান্ডা গবেষণা কেন্দ্রে কাটিয়েছি।
1: তা বন্ধুরা বুঝতেই পারছেন, চুচুড়ার মতো রাজ্যের

0: একটা নামী ধান্য গবেষণা কেন্দ্রের দায়িত্বে যিনি ছিলেন তিনি কিন্তু আর কেউ নন, আমার পাশেই বসে রয়েছেন আমাদের হয়ে আপনাদের কিছু বলার জন্য, যে বিষয়টা এখন কিন্তু আপনাদের বিশেষভাবে নজর দেওয়া উচিত। যে সমস্ত কৃষক বন্ধুরা আমাদের রাজ্যে ধান চাষ করছেন, ধান আমাদের মুখ্য ফসল বা প্রথম ফসল, তো আমরা সকলেই ভাত খেয়ে থাকি, সেই হিসেবে আমাদের রাজ্যে উৎপাদিত ধানের কিন্তু একটা বিশেষ গুণগত মান রয়েছে বলে এটা আমাদের দেশে সর্বজন বিদিত। যে কথাটা প্রথমেই বলতে হয় ধান চাষের ক্ষেত্রে, যে জাত নির্বাচন করতে হবে, সঙ্গে দেখে নিতে হবে ভালো বীজ কিভাবে সংগ্রহ করা যায়, সেসব বোঝা দরকার। মাধববাবু কি বলেন?
1: প্রথমে বলি, ভালো বীজ সংগ্রহ করতে হবে, সার্টিফাইড বীজ সংগ্রহ করতে হবে, এবং সরকারি যেসব প্রতিষ্ঠান আছে, আমি প্রথমেই বলি চাষি ভাইদের, আপনারা বিভিন্ন গবেষণা কেন্দ্র, যেমন আমাদের আগে চুচুড়া ধান্য গবেষণা কেন্দ্র এখনো আছেন, থাকবেও, ঠিক বাঁকুড়াতে আছে, পুরুলিয়া আছে, এইসব গবেষণা কেন্দ্র থেকে আপনারা বীজ সংগ্রহ করুন, বা আমাদের বিভিন্ন ব্লক লেভেল থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত বিভিন্ন ফার্ম আছে, সেখানে ভালো ফাউন্ডেশন বীজ থেকে সার্টিফাইড সিড প্রোডাকশন হয়, এবং সেখানে রেটটা সর্বনিম্ন, চাষি ভাইদের জন্য চিন্তা করি আমাদের পশ্চিমবঙ্গ সরকার এটা খুবই কম, সেখান থেকে বীজ সংগ্রহ করুন। অথবা আপনারা আমাদের যে সিড কর্পোরেশন আছে, ওয়েস্টবেঙ্গল সিড কর্পোরেশন, সেটা বিভিন্ন ডিস্ট্রিক্টে আছে, তারাও বিভিন্ন কম রেটে বিক্রি করছেন, সেই সব জায়গা থেকে সংগ্রহ করুন এবং সার্টিফাইড ভালো বীজ সংগ্রহ করুন। এছাড়া আমাদের সিএডিসি, আমি যেখানে বর্তমান কর্মরত, প্রায় প্রতি জেলাতেই আছে, সেখানেও আপনারা কম রেটে বীজ পাবেন এবং সার্টিফাইড ভালো বীজ পাবেন। এই সম্বন্ধে সংগ্রহ জায়গা থেকে আমরা যদি বীজ সংগ্রহ করেন, আপনাদের বীজের যে দামটা সেটা অনেক কম পড়বে, তার মানে আপনার লাভ প্রফিটেবল হবে এবং ভালো বীজ পাবেন, কারণ এই সব জায়গা থেকে যে বীজের দাম তা হাফ থেকে ওয়ান ফোর্থ কম রেটে পাবেন, যেগুলো প্রাইভেট কোম্পানিগুলো যে রেটে বিক্রি করে, এবং ভালো বীজ পাবেন সেটা কিন্তু মনে রাখবেন।
0: তাহলে মাধববাবু, এই জিনিসটা কিন্তু কৃষক বন্ধুদের মাথায় রাখতেই হবে যে বীজ আমরা সে সমস্ত জায়গা থেকে সংগ্রহ করব যে প্রতিষ্ঠান নাকি
1: সরকারি
0: প্রতিষ্ঠান এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান। এই যে বিশ্বস্ত কথাটা, এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে কোথাও যেন দায়বদ্ধতা, যে আমি আপনাকে আপনার যে উৎপাদনের দায় সেটা বহন করছি, অর্থাৎ সরকার কিন্তু এখানে বীজের গ্যারান্টি দিচ্ছেন, মাধববাবু সে কথাই বলছেন। তো এত গেল বীজ সংগ্রহের বিষয়। জাত নির্বাচনের ক্ষেত্রে কিভাবে আমরা বুঝে নেব কখন কোন জাত, কি মাটির জন্য কি জাত, কোন জলের জন্য কি ধরনের জল, কোন সিচুয়েশনে কি ধরনের জাত ব্যবহার করব,
1: সেই সবগুলো নিয়ে আমি বলছি। প্রথমে আসি আমরা খরা সহনশীল, খরা পবন এরিয়া, আমাদের পশ্চিমাংশ, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের কিছু পাট, দুর্গাপুর, আসানসোল এরিয়া, বীরভূমের কিছু পাট, ঝাড়গ্রাম, এগুলো হচ্ছে খরা পবন এরিয়া। সেই সব অঞ্চলের জন্য যে জাতগুলো আমরা সুপারিশ করেছি, তার মধ্যে আছে আদিত্য, অন্নদা, যামিনী, খণ্ডগিরি, হীরা, প্রভাত, অঞ্জলি, ডিয়ারার ধান 42-42, এইটার সম্বন্ধে একটু বলে, এটা IR-64 DRT বলে, অর্থাৎ
0: IR-64 DRT
1: নট রেজিস্ট্যান্ট জিন, যেটা সেটাকে ওর মধ্যে ঢুকানো হয়েছে।
0: আচ্ছা,
1: তার মানে এটা ডট রেজিস্ট্যান্ট, মানে খরা সহনশীল জন্য যে গুণটা, এই জিনটার মধ্যে ঢুকানো হয়েছে, তার মানে এ বেশি খরা হলেও সেখান থেকে কিছু প্রোডাকশন দেবে,
0: ও সহ্য করতে পারবে।
1: এইরকম একটা চাচ্ছে IR-64 DRT হওয়ার, যেমন সুখাধান 5, সুখাধান 6-5-6, এই দুটো এই ঠিক একই ধরনের গুণ আছে, ঠিক আছে। পনধান 16, জলদি ধান 13-14, ভূপেন সহভাগী ধান, এই সহভাগী ধান কিন্তু পশ্চিমবঙ্গে খুব নাম করেছে, সহভাগী ধান, এই যে ভালো, মানে খরা অবস্থায় ভালো একটা প্রোডাকশন দিচ্ছে, সেই জন্য এই খরা পবন এরিয়ায় এই সব জাতগুলো যদি আপনারা চাষ করেন তাহলে আরো বেশি পাবেন। ঠিক একইভাবে খরা পবন শীত এরিয়া যেগুলো চাষ এগুলো উঁচু জমি, খরা পবন এরিয়া মানে উঁচু জমিতে চাষ, এগুলো আমাদের অন্যান্য জায়গায় যে উঁচু জায়গা আছে সেই জায়গার জন্য আমরা এই জাতগুলো সুপারিশ করতে পারি। এবার মাঝারি উঁচু জমি যেগুলো, যেগুলো মাঝারি মানে 10-20 সেন্টিমিটার পর্যন্ত জল দাঁড়ায়, সেই সব জায়গার জন্য আমরা পন ধান 12 M2 10-10 ঠিক আছে, IT 4-7-S6 IT 4-0-9 IT 4-7-S1 মিনি কিট যেটা আমাদের চুচুড়া কেন্দ্র থেকে উদ্ভাবন হয়েছে, IT 4-7-S6 যেটা অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের বোরো সিজনে ম্যাক্সিমাম এরিয়া কভার করে, ঠিক আছে বোরোরা এমন সিজনেও করে যেটা শতাব্দী নামে পরিচিতি। হ্যাঁ, এই জাতটা ঠিক IT 4-0-9-4 যেটাকে আমরা 4-0-9-4 এই চারটা যেটা, এটাও চুচুড়া থেকে উদ্ভাবন হয়েছে। হ্যাঁ, এটাও ভালো এরিয়া চাষ হয় M2 10-10 এইগুলো। ঠিক আছে, মাঝারি জমির যেখানে, মাঝারি জমি যেখানে জলটা 20-30 সেন্টিমিটার ধরে, সেখানে আমরা সরষে, দয়া, ত্রিগুণা, পুষা, 1221, গীতাঞ্জলি, প্রতীক্ষা, প্রতীক্ষা বলে একটা খুব ভালো জাত, এটা হচ্ছে IT 15191 বলা হয়। এই প্রতীক্ষা জাতটাও খুব অনেকেই বেশি চাষ করে, বেশ ভালোভাবে চাষ করে। আর যেখানে আরেকটু জলের অগভীর নিচু জমি, অর্থাৎ থেকে 30-50 সেন্টিমিটার জল দাঁড়ায়, সেই সব জায়গার জন্য আমাদের যেমন আছে IT 15847, IT 15848। এই এরিয়া হচ্ছে ম্যাক্সিমাম যে জায়গাটা চাষ হয় সেটা হচ্ছে MTU 7029 যেটা স্বর্ণ নামে, স্বর্ণ নামে
0: স্বর্ণ ধান মানে ভীষণ ভাবে বিখ্যাত সকলের মুখে মুখে নামটা।
1: এইখানে একটা ব্যাপার আছে, অনেকে স্বর্ণ ধান বলে, অনেকে স্বর্ণ মাসুরি বলে, ব্যাপারটাকে তিনটে কিন্তু আলাদা জিনিস।
0: তাহলে স্বর্ণ আর স্বর্ণ মাসুরি তো আলাদা
1: আলাদা, স্বর্ণ মাসুরি একটা দেশি ধান, স্বর্ণ হচ্ছে M2 7029,
0: সেটা উন্নত উন্নত
1: উন্নত ধান, আর IT 5656 সেটা হচ্ছে স্বর্ণ ধান, তিনটে আলাদা জিনিস। কিন্তু চাষিরা অনেকেই
0: কনফিউজ
1: হয়ে যায়। M2 7029 এই প্রসঙ্গে একটা কথা বলি, এই M2 7029 এর মধ্যে আমাদের বৈজ্ঞানিকরা সাবমার্জেন্স টলারেন্স জিনকে ঢুকিয়েছেন, তার মানে জলে ডুবে থাকলেও 8-10-12 দিনও জলে ডুবে থাকলে সেখানে কি হয়, ওই ধান থেকে
0: পরবর্তীতেও আমরা কিছু ফলন তুলে নিতে পারবো,
1: সেটাকে বলা হয় স্বর্ণ সাবান। ঠিক একইভাবে সাবিত্রী সাবান, সাবিত্রী বলে একটা জাত আছে যেটা নিচু জমিতে হয়, ঠিক একইভাবে সাম্মা মাসুরি সাবান, যে সাম্মা মাসুরি বলে একটা জাত আছে, সেই সাম্মা মাসুরি সাবানের সঙ্গে এইরকম সাবমার্জেন্স টলারেন্স, এইরকম সাবমার্জেন্স টলারেন্স এর উপর গবেষণা করে এইসব কাজগুলো আছে। তার ম্যানেজমেন্ট কি করে করে করা যায় সেগুলো আমরা দিয়েছি, সেগুলো এখন পরে যদি সম্ভব হয় আপনাদের কাছে আনতে পারবো। ঠিক একইভাবে এখানে কৌশল্যা সুজলা আছে, আর একইভাবে আমাদের আরেকটা চুচুড়া গবেষণা কেন্দ্র থেকে বেরিয়েছে, আমি একটু বলে নিই, অজিত বলে একটা ধান যেটা 115-120 দিনের মধ্যে হয়, এটাও মাঝারি উঁচু জমিতে করা যায়। এই ধানটাও খুব পপুলার হয়েছে বোরু ও আমন সিজনে। আর একটা মুক্তশ্রী, মুক্তশ্রী মানে আপনাদের ধরেন আর্সেনিক পবন এরিয়া, যেটা আমাদের গঙ্গার প্রায় সব জেলা যে আর্সেনিক পবন এরিয়া আছে, সেই আর্সেনিক পবন এরিয়া যদি আমরা গবেষণা করে দেখেছি, এবং একটা আমাদের চুচুড়া গবেষণা কেন্দ্র থেকে মুক্তশ্রী বলে একটা জাত বেরিয়েছে, সেই জাতে কি দেখা যাচ্ছে সেটা যদি ওই এরিয়ায় চাষ করা যায়, খুব মিনিমাম পার্সেন্টেজ একবার থাকবে না তা নয়, যেটা অন্যান্য ধানের ক্ষেত্রে যে পরিমাণ আর্সেনিক থাকে ডানের মধ্যে, খোসার মধ্যে, খড়ের মধ্যে, এটাতে খুব মিনিমাম লেভেল থাকে,
0: তার মানে বলতে পারা যায় না থাকারই মতো,
1: না থাকারই মতো মানে এটা সহনশীল, এই মানে মাটির মধ্যে আছে কিন্তু সে ধানটা সেটা গ্রহণ করছে না, মাটিতে আর্সেনিক আছে কিন্তু অন্যান্য ধান সেটা পাচ্ছে না, সেই সব জাত আছে। ঠিক একইভাবে আমাদের নিচু জমিনের যেগুলো আছে খুব গভীর জমি, সেখানে আর যেমন আছে অগভীর যেখানে 30-50 সেন্টিমিটার জল ধরে, সেই জায়গায় যেমন আছে শালিবাহন, মানস সরোবর, সি আর হাজার সতেরো, হাজার আঠারো, ঠিক একইভাবে আছে CR 1030, এই সব ধারগুলো আছে। এবার প্রায় গভীর জমি মানে যেখানে জলটা আপনার 50-70 সেন্টিমিটার দাঁড়ায়, সেখানে সুধীর, মানন্দা, ভূদেব, এই সব জাতগুলো আছে। আরো গভীর জনের জন্য জিতেন্দ্র, নীরজা, এখন যেটা আরো ধান চাষ করা হচ্ছে যেগুলো বর্ষা ধান।
0: আচ্ছা,
1: বর্ষা ধান
0: বর্ষাকালে চাষ করা
1: যায় না, ধানটার নাম বর্ষা ধান।
0: কেন
1: কেন বলো? এটা হচ্ছে খুব গভীর জমিতে, ঠিক আছে, আমাদের সবিতা এনসি 492 বলে একটা জাত আছে, সেটা ওই সব মানে যেটা হচ্ছে নিচু জমির জন্য, ঠিক আছে, বর্ষা ধান। এই বর্ষা ধান হচ্ছে গভীর জমিতেও চাষ করা যায়। এইরকম মানে বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন জাতগুলো আছে, এই জাতগুলো যদি চাষ করা যায় তাহলে খুবই লাভবান হবেন আপনারা। আমি অনেকগুলো নাম বললাম, আপনারা কতটা মনে রাখতে পারবে জানি না, তবুও আপনারা চেষ্টা করবে বিভিন্ন সরকারি যে অফিসগুলো আছে বা আমাদের যে ব্লক লেভেল থেকে আরম্ভ করে সব জায়গায় কিন্তু এই নামগুলো আপনারা গিয়ে জিজ্ঞেস করলে আমাদের যে ব্লকের লেভেলে আমাদের আমাদের বন্ধুরা আছেন তারা আপনাদের সুপারিশ দেবেন।
0: তো মাধববাবু, যে সমস্ত কৃষক বন্ধুরা ধান চাষ করছেন তো তারা মূলত ব্লক লেভেলেই রয়েছেন, পঞ্চায়েত এলাকায় রয়েছেন, তো ব্লক লেভেলে বন্ধুরা আপনারা জানেন যে একজন কিন্তু ব্লক লেভেলে কৃষি কর্মকর্তা রয়েছেন যাকে আমরা এডিএ অ্যাসিস্ট্যান্ট
1: ডিরেক্টর
0: অফ এগ্রিকালচার বলে জানি। তো ওনার দপ্তরে গিয়ে আপনারা যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু এই জাতগুলো সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আমরা চলে আসবো
1: না, এইখানে আরেকটু বলে নি, এইখানে নিচু জমির জন্য আমাদের কিন্তু বর্তমানে বছরে বছরে বলবো না কয়েক বছর ধরে আমরা যে রাজদীপ আর কনক এই দুটো আমাদের চুচুড়া ধান গবেষণা কেন্দ্রে বেরিয়েছে, সেগুলোরও বীজ ফাউন্ডেশন বিদ্যার থেকে ফাউন্ডেশন সার্টিফাই এইভাবে করা হচ্ছে। আর এই প্রসঙ্গে একটু কথা বল যে আমাদের নোনা সহনশীল জাত যেটা আমি এড়িয়ে যাচ্ছি বলতে সময় পাইনি, সেইখানে কিন্তু নোনা এরিয়ার জন্য সেখানে জারাভা, নুনিশ্রী, নোনা সম্পদ, গোসাবা ৫ যেটা আমাদের চুচুড়া গাছান্ন গবেষণার যে সাব শাখা আছে গোসাবাতে সেখান থেকে রিলিজ হয়েছে, নোনা স্বর্ণ যে সানটা খুব পপুলারিটি পেয়েছে, আইআর 42078, CSR 10, এবং আগে যে জাতগুলো ছিল আপনারা জানেন মালাবতী, চামরমণি, আমলমোনা, মোহন, হ্যামিল্টন, ভূতনাথ, পোখালি, নোনা বোগরা, মরিশাল, এগুলো তো আগের জাত। নতুন যেগুলো আগে বললাম জারাবা, নুনিশ্রী, নোনা সম্পদ, গোসাফা ৫, নোনা নোনা স্বর্ণ, এগুলো হচ্ছে খুব উন্নত জাত বর্তমানে রিলিজ হয়েছে।
0: তাহলে কৃষক বন্ধুরা নিশ্চয়ই বর্তমানে যে উন্নত জাতগুলো উদ্ভাবন হয়েছে যেগুলোর কথা বললেন সে পুরনো জামানায় না গিয়ে সেই জাতগুলো না ব্যবহার করে যদি বর্তমানে যে সমৃদ্ধি পাচ্ছে সেগুলো ব্যবহার করে তাতেই তো ভালো হয়,
1: তাতে ফলনটা অনেক বেশি।
0: হ্যাঁ, ফলনটা বেশি হয়। এবার পাবেন কোথায় সেই জাতগুলো সেটা হচ্ছে প্রশ্ন। তাহলে ওনারা কি এই যে সরকারি খামারগুলোতে গেলে
1: অবশ্যই পেয়ে যাবে?
0: তাহলে
1: এই যে নোনা এরিয়া সম্বন্ধে আমাদের যে গোসাবা আমাদের সাবস্টেশন আছে, হ্যাঁ, সল রেজিস্ট্যান্ট ভ্যারাইটির প্যাডি রিসার্চ স্টেশন, সেখানে গিয়ে এইগুলো
0: পাওয়া যেতে পারে। তো এবারে তাহলে চাষী বন্ধুরা, আমরা ধরে নিলাম যে জাত নির্বাচন হয়ে গেল, বীজ আমরা সংগ্রহ করে নিলাম, তো পরবর্তী পদক্ষেপ কি হবে? বীজতলা কিভাবে প্রস্তুত করব?
1: বীজতলা শুকনো করা যায়, আবার কাদা জমিতেও করা যায়, দুটো প্রসেস করা যায়। অনেকে বাধ্য হয়ে আর বিশেষ করে যেগুলা নাবি জাত সেগুলো লং ডিউরেশন যে জাতগুলো সেগুলো বাধ্য হচ্ছে, হ্যাঁ, সেখানে বাধ্য হচ্ছে তারা যে শুকনো জমিতে ধান পেলা। আবার যদি কারো জলের সংস্থান থাকে অর্থাৎ সামনে ডিপটের পুকুর আছে তখন কাদা করে জমিতে চাষ করা, এই কাদা করে জমিতে চাষ করার জন্য তারা আগে কি করবে, জমিটাকে যেখানে সূর্যালোক ভালো পায়, জলের সংস্থান আছে, সেখানে জমিটাকে দু তিনবার ভালো করে চাষ দেবে। এবং আমরা যে কথা বলি অর্থাৎ যে জমি রোয়া করবে, ধরে এক একর জমি রোয়া করবে, এক একর জমি মানে 4000 স্কোয়ার মিটার, তার 1/10 যা জমি রোয়া করবে তার 1/10 অর্থাৎ 400 স্কোয়ার মিটার জমিতে বীজ তোলা তৈরি করবে, 400 স্কোয়ার মিটার বীজ তোলা তৈরি করবে। এই 400 স্কোয়ার মিটার এরিয়া যখন বীজ তোলা তৈরি করবে মানে এক একর জমি রোয়া করার জন্য, সেখানে তারা দু তিনবার ভালো করে চাষ দিবে, প্রথমে জৈব সার দিবে, সেই জৈব সার 1-1.5 টন ওই জায়গায় 400 স্কোয়ার মিটার মধ্যে দেবে, সেইখানে দিয়ে তারপর কি করবে, জমিটা ভালোভাবে তৈরি করলো এবং মূল সার হিসাবে, মূল সার হিসাবে তারা কি দেবে, যেটা দেবে 2 কেজি নাইট্রোজেন, 2 কেজি ফসফেট, 2 কেজি পটাশ, NPK, হ্যাঁ ওই জায়গার জন্য
0: ঠিক
1: এইটা দেবে। এটা বেসাল্ড হিসাবে জমি তৈরি করে তারপরে অঙ্কুরিত বীজ ফেলে। অঙ্কুরিত বীজ কত লাগবে? বীজ এক একর

0: জমি রোয়া করার জন্য যদি সরু ধান হয় তাহলে হচ্ছে 15-18 কেজি একরের জন্য, মাঝারি মোটা হয় তাহলে 18-21 কেজি পার একর, আর যদি মোটা ধান হয় তাহলে 21-24 কেজি এই পরিমাণ মোটা বীজ সংগ্রহ করবে আমন ধানের জন্য।
1: তাহলে কৃষক বন্ধুরা আপনারা কিন্তু জেনে নিলেন যে কি পরিমাণ কি করতে হবে, সেই মাধববাবু কিন্তু আপনাদের পরিষ্কার করে বললেন। এরপর
0: বীজ তৈরি করে এই বীজ অঙ্কুরিত করবেন, তার আগে বীজ শোধন করতে হবে।
1: হ্যাঁ, এই বীজ শোধনের বিষয়টাতে আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকাল কিন্তু কৃষক বন্ধু আপনারা জানেন যে আমরা শুধুমাত্র বীজ শোধনের কথা বলি না, চারা শোধন এবং জমি মাটি শোধন প্রতিটা শোধনই কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনার ভবিষ্যতে ভালো উৎপাদন বা খরচ কমানোর জন্য, এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মাধববাবু যদি একটু বিস্তারিত বলেন।
0: এই বীজ শোধন করার জন্য আমরা কি করব, বীজটা যখন অঙ্কুরিত করার আগে যখন বীজের জলে ভিজাব শেষ 8 ঘন্টা সময় আমরা কি দেব, থাইরাম বা ক্যাপটান 3 গ্রাম প্রতি 1.5 লিটার জলে, কারণ 1 কেজি 1.5 লিটার জলে কেন বলছি, 1 কেজি বীজের জন্য 1.5 লিটার জল লাগবে। হ্যাঁ, অথবা ভ্যাভিসিন 2.5 গ্রাম। এখন আমরা ম্যানকোজেব এবং কার্বেন্ডাজিম এর যে মিক্স পাওয়া যায় সেটাও আমরা 2.5 গ্রাম এই হিসাবে, বা রিডোমিল 2.5 গ্রাম, এই ধরনের যেগুলো পাওয়া যায় সেগুলো যদি বীজ শোধন করি জলে, মানে শেষ 8 ঘন্টার সময় আমরা যখন জলে ভিজে রাখবো সেই সময় ওই ওষুধটা দিয়ে মিশ্রিত করে নিতে হবে, তারপরে আমরা অঙ্কুরিত করে ফেলব। এছাড়া যদি আমরা অজৈব থেকে জৈবতে করি তাহলে আমাদের টাইকোডার্মা ভেরিন্ডি, টাইকোডার্মা হারজিনিয়াম এইগুলো, এগুলো আমাদের কত 4-5 গ্রাম, এই যে দুটো বললাম পিসিস হচ্ছে আমার জীবাণু, জীবাণু দিয়ে আমরা বিশোধন করতে
1: পারি। পরিমাণও তো খুব কম লাগে,
0: পরিমাণও কম লাগে প্রতি কেজি বীজের জন্য। এবং মূল জমিতে যদি আমরা যে জমিতে বীজ তোলা করব বা মূল জমি রোয়া করব তার মাটি শোধন করার জন্য ঠিক ওই দুটোই, টাইকোডার্মা ভেরিন্ডি বা টাইকোডার্মা হারজেনিয়াম এগুলো আমরা 3 কেজি প্রতি হেক্টরে একরে লাগবে 1 কেজি 250 গ্রাম, 200-250 গ্রাম। যদি আমরা 10 গুণ মাটির সঙ্গে মিশে মাঠে ছড়িয়ে দিই তাহলে দেখা যাবে সেই যে জায়গাটা মানে মাটিটা শোধন হয়ে যাচ্ছে। এবার বীজ শোধন মাটি শোধন দুটোই করতে পারি, বীজ তোলাও শোধন করতে পারি, মূল জমিও শোধন করতে পারি, এইভাবে করতে পারি।
1: আচ্ছা, এটা কি জরুরি, কেউ যদি বীজ শোধন করেন তারপর কি আবার চারা শোধন মাটি শোধন সব শোধনগুলো কি একসঙ্গে করতে হবে, মানে একবার লাগানোর জন্য?
0: একবার লাগানোর জন্য বীজ শোধন করলাম, বীজটা এবার মাটির মধ্যে কোন জীবাণু যদি থেকে থাকে সেটাকে যদি শোধন করে নিয়ে তাহলে সেটা সহজে মানে অ্যাটাক করতে পারবে।
1: আচ্ছা,
0: হ্যাঁ, এইভাবে মানে স্টেপে স্টেপে সব করলে কিন্তু খরচটা একটু কম, কিন্তু পরবর্তী স্টেজে যে রোগ পোকা রোগ বা পোকা রোগটা বিশেষ করে পোকাও আছে সেগুলো যে আক্রমণটা যদি কম হয়, কারণ ওর ওই পরিস্থিতিতে ওইগুলা দমন করতে গিয়ে চাষের একটা ব্যাপক পরিমাণ খরচ হয়, সেগুলা কিন্তু এই আগে থেকে এই ব্যবস্থা নিয়ে সেই খরচটা কমে যাবে।
1: তাহলে মাধববাবু আমরা তো আজকে যে কথা বলছিলাম যে আমরা কৃষক বন্ধুদের একটু আগাম জানানোর চেষ্টা করছি যে উন্নত প্রথায় আমন ধানের চাষ নিয়ে, তো আমরা আলোচনাটা চালিয়ে যাচ্ছি, আমাদের হাতে সময় কিন্তু আর বেশি নেই, হয়তো মিনিট পাঁচেক আমরা বলতে পারব। একটু আপনার কাছে জেনে নেব এই বীজতলা প্রস্তুতি ও সার প্রয়োগের ব্যাপারটাও আমরা মোটামুটি হয়ে গেল, আলোচনার মধ্যে এসে গেল, রোগ পোকা নিয়ন্ত্রণের ব্যাপারটা সামান্য আপনি একটু তুলে ধরলেন, এবার মূল জমির ব্যবস্থাপনা সম্পর্কে দু চার কথা যদি বলেন।
0: মূল জমি যেটা যেহেতু মূল জমি তৈরি করার সময় আমরা বিশেষ করে জোর দেব জৈব সারের উপর, জৈব সার সে অ্যাজোলাও হতে পারে, সে গোবর সার হতে পারে,
1: ভার্মিকম্পোস্ট
0: হতে পারে, এইগুলো যে কোনো জৈব সার অবশ্যই আমরা দেব, অবশ্যই। ইভেন আমরা অ্যাজোলা চাষ করতে পারি জমিতে, দ্বৈত চাষ ধান আর ধানের সঙ্গে একসঙ্গে, অথবা আমরা কি করতে পারি, আমরা ধনচা চাষ করতে পারি 6 সপ্তাহ বয়সে তাকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারি। ইভেন আমরা একই জমিতে যদি আমরা কলাই চাষ করি সেই কলাই ফার্স্ট সেকেন্ড পিকিং করে নিয়ে সেটা পুরোটা যদি আমরা মাটির সঙ্গে মিশে দিই, এইভাবে মানে আমরা অনেক ধরনের জৈবর কথা সবসময় চিন্তা করব। এই যেটা বললাম কলাই চাষ
1: জৈবর কথা কেন চিন্তা করব?
0: হ্যাঁ, কেন চিন্তা করব জৈবর কথা? এই কারণে চিন্তা করবো আমরা অজৈব প্রসেস রাসায়নিক যে সারগুলো

0: দিয়ে থাকি, সেখানে আমরা কি দেখি, দুটো কি তিনটে কোনো বা একটা মূল খাদ্য উপাদান পায়।
1: ঠিক।
0: আর গাছের কি দরকার, গাছের হচ্ছে ধান গাছের জন্য শত ধরনের ধানের ক্ষেত্রে এই শত ধরনের খাদ্য প্রাণ দরকার।
1: হ্যাঁ,
0: সে তিনটে তৈরি করতে পারে আর বাকিগুলো নিজে তৈরি করতে পারে না গাছ, আমরা সবাই জানেন। এই সেইগুলো সবগুলো একসঙ্গে পেতে হলে কোথা থেকে পাবে, জৈবর কাছ থেকে,
1: মানে সেক্ষেত্রে জৈব সারই উপযুক্ত। এই প্রসঙ্গে একটু মাধবাবু বলেও রাখি, কৃষক ভাইরা কিন্তু আজকাল দেখছেন এবং নিজেরা বুঝতে পারছেন যে অতিরিক্ত সার, মানে রাসায়নিক সার বলছি, ব্যবহার করেও কিন্তু জমির উর্বরা শক্তি আর বাড়ছে
0: না। এই কারণটা এখানেই, মানে উর্বরটা বাড়ছে না কেন, মানে এই যে তার প্রশ্ন হচ্ছে মাটির মধ্যে অন্যান্য যে খাদ্য উপাদানগুলো দরকার, সেকেন্ডারি নিউট্রিয়েন্ট, মাইক্রো নিউট্রিয়েন্ট যেগুলো আছে, সেইগুলো তো আমরা দিচ্ছি না ঠিক মতো।
1: ঠিক।
0: একটা না করে একটাই যদি কোন উপাদানের অভাব হয়, তার জন্য তার একটা আর পুষ্টি সাধনের জন্য গাছের যে শারীরবৃত্তীয় কার্যকলাপ পুষ্টি সাধন সেগুলো কিন্তু ব্যাঘাত ঘটছে, সেই কারণেই আসলে রোগ পোকার আক্রমণ এবং ফলনের পরিমাণ কমছে। এই জন্য আমাদের যে আপনারা কৃষক বন্ধুদের কাছে যে আমরা বলেছি যে আজ 20 বছর আগে যে ফলন পেলাম এখন পেরছি না কেন, কারণটা ওইখানে আপনি জৈবটা ঠিক মতো দিন, তারপর রাসায়নিক আমরা মাটির পরীক্ষার ভিত্তিতে দিন, দেখবেন আপনার ফলন ঠিক আগের মতোই পাবেন।
1: আমরা আলোচনা এখানে শেষ করব। আমরা কথা বলছিলাম উন্নত প্রথায় আমন ধানের চাষ নিয়ে, আর এই প্রসঙ্গে এতক্ষণ বিশেষজ্ঞের মত রাখলেন যুগ্ম কৃষি অধিকর্তা, অবসরপ্রাপ্ত রাজ্য কৃষি দপ্তরের যিনি ছিলেন চুঁচুড়া ধান্য গবেষণা কেন্দ্রে, মাধব চন্দ্র ধারা, বর্তমানে রয়েছেন সিডিসির বৈঁচি প্রজেক্টের দায়িত্বে। মাধববাবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার, আপনাকেও ধন্যবাদ।

0: কৃষি নির্ভর ভারতবর্ষে যে সমস্ত চাষবাস কৃষক বন্ধুরা করে থাকেন তাদের মধ্যে একটি অন্যতম অর্থকরী তন্তুজ ফসল হল পাট। আর সবুজ সার, সবুজ গাছ বা উদ্ভিদ, যে সমস্ত আমাদের গ্রহণযোগ্য যে সমস্ত শাকসবজি, সেগুলো থেকে আমাদের প্রচুর উপকার তো পাই, এটা তো আপনারা সবাই জানেন। তার মধ্যে অন্যতম একটি শাক পাট শাক। এই পাট যারা চাষ করেন যে সমস্ত কৃষক বন্ধুরা ভারতবর্ষের বিস্তীর্ণ এলাকা জুড়ে, সেখানে তারা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হন যে সময় তারা চাষ করেন। তাদের বিভিন্ন রূপ প্রকার রয়েছে, সেগুলো তারা কিভাবে দমন করবেন, কিভাবে নিয়ন্ত্রণ করবেন, সে বিষয়ে আজকের আমরা আলোচনা করব। আর এই বিষয়ে আলোচনা করতে আজ আমরা স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য কীটতত্ত্ববিদ ডক্টর কিঙ্কর সাহা। ডক্টর সাহা, আপনাকে স্বাগত জানাই।
1: নমস্কার সমস্ত কৃষক বন্ধুদের, এই অনুষ্ঠান শোনার জন্য সবাইকে আমার স্বাগত জানাচ্ছি।
0: বেশ, এই সঙ্গে আমরা পেয়েছি প্রাক্তন রাজ্য উদ্ভিদ রোগ তত্ত্ববিদ পশ্চিমবঙ্গ সরকারের উত্তম রায় চৌধুরী। উত্তমবাবু, আপনাকেও স্বাগত জানাই, নমস্কার।
2: নমস্কার, সবাইকে আমার শুভেচ্ছা জানাই।
0: এই আলোচনায় আরো একজন প্রগতিশীল কৃষক বন্ধু পেয়েছি আমাদের আজকের আসরে, তিনি হলেন জীবানন্দ শীল। জীবানন্দবাবু, আপনাকেও স্বাগত জানাই, নমস্কার।
3: নমস্কার।
0: আমরা শুরু করব আজকের আমাদের আলোচনা পাটের রোগ পোকা নিয়ন্ত্রণ। আমি শুরুতেই ডক্টর সাহার কাছে আসব। ডক্টর সাহা, পশ্চিমবঙ্গ মূলত পাটের যে সমস্ত কথা আমরা আলোচনা করতে যাচ্ছি, তার আগে যদি একটু পাটের গুরুত্ব সম্পর্কে আমরা একটু জানি, বা কোন কোন ধরনের পাট আমাদের এই পশ্চিমবঙ্গের জল আবহাওয়াতে হয়, এ ব্যাপারে যদি বলেন।
1: পশ্চিমবঙ্গে পাটের গুরুত্ব অপরিসীম। সেখানে আমাদের যে সমস্ত তন্তুজ ফসল আছে, যেমন তুলুর পরেই হচ্ছে এই পাট, হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এবং এই পাটকে আমরা সোনালী তন্তুজও বলি। পাট পশ্চিমবঙ্গের একটা অন্যতম অর্থকরী ফসলও বটে, এবং দেশ ভাগের পর পশ্চিমবঙ্গের শিল্পের চাহিদা মেটানোর জন্য পাটের উৎপাদন ব্যাপক বৃদ্ধিপ্রাপ্ত হয়েছিল একটা সময়ে। পরবর্তীকালে একটা সময় এসছে বিশ্ব বাণিজ্যে, তখন অনর্থ সৃষ্টিকারী যে সমস্ত আমাদের সিনথেটিক ফাইবার, এদের অনুপ্রবেশ হলো, তখন আস্তে আস্তে পাটের চাহিদাটা আস্তে আস্তে কমতে থাকলো। কিন্তু পরবর্তী সময়ে আমাদের যে সমস্ত পরিবেশবিদ বা আমরা যারা বিজ্ঞানীরা আছি বা আমাদের যারা মানে পরিবেশ নিয়ে চিন্তা ভাবনা করেন, তাদের সাথে আমরা একমত হয়েছি যে এই সমস্ত সিনথেটিক ফাইবার পরিবেশকে বিপুলভাবে

0: আমাদের পরিবেশটাকে নষ্ট করছে, যার ফলে পরবর্তী সময় সমস্ত আমাদের পশ্চিমবঙ্গবাসী বলেন সমস্ত মানে বিশ্বের সমস্ত লোকজন তাবত্তব লোকজন বুঝতে পারলেন যে শুধু সিনথেটিক ফাইবার দিয়ে কিন্তু এই সমস্ত কাজ করা যাবে না। তাহলে আস্তে আস্তে তখন পুনরুজ্জীবিত হলো এই পাট চাষের, আস্তে আস্তে মানে এলাকা ভিত্তি আস্তে আস্তে বাড়লো এবং পাটের যে সমস্ত প্রোডাক্ট যে সমস্ত আগে যেমন বস্তা বা এই সমস্ত ছিল, কিন্তু পরবর্তী সময়ে পাটের আরো আমরা এখন বর্তমানে দেখছি যে নতুন নতুন বেশ মহিলাদের শাড়ি জামা কাপড় ঘর সাজানোর আসবাব এই সমস্ত অনেক জিনিস তৈরি হচ্ছে এইগুলো দিয়ে। এবং পশ্চিমবঙ্গ হচ্ছে একমাত্র জায়গা যেখানে প্রায় 80-85% ভারতবর্ষের যা পাট উৎপাদন হয় তার 80-85% পাট উৎপাদন হয় পশ্চিমবঙ্গে। এবং আমাদের যে পাশের যে দেশ আছে বাংলাদেশ সেখানেও পাটের উৎপাদন খুব বেশি হয় এবং দেখা গেছে যে প্রায় 30-35 কুইন্টাল পাট উৎপাদন হয় এই উন্নত প্রথায় চাষ করে যতটা হয়, এবং তার গুণগত মানও অনেকটা নির্ভর করছে যদি উন্নত পথায় আমরা যদি এই পাট চাষ করি। এবং আমাদের এই পাটটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুটো জায়গাতে হয়। উত্তরবঙ্গে বিশেষ করে তেতো পাট যেটা আছে দু ধরনের পাট, তেতো পাট আর আমাদের দক্ষিণবঙ্গে হয় মিঠা পাট, মিঠা পাট। এবং দেখা যাচ্ছে 90% পাট চাষ হচ্ছে মিঠা পাট এবং পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি পাট চাষ আমাদের মুর্শিদাবাদ জেলাতে, তারপর নদিয়া উত্তর চব্বিশ পরগনা হুগলি সমস্ত আমি তো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কুচবিহার জলপাইগুড়ি এগুলি তো আছেই, তাছাড়া সমস্ত ডিস্ট্রিক্টে অল্প বিস্তর পরিমাণে পাট চাষ হয়।
1: বেশ, এবার একটু মিস্টার রায়চৌধুরীর কাছে যাই, বর্তমানে আমাদের এই যে পাট চাষের ক্ষেত্রে কৃষক বন্ধুরা কি কি ধরনের রোগ পোকার সম্মুখীন হচ্ছে বলে আপনার মনে হয়, বা আপনারা তো সরেজমিন খতিয়ে দেখেন যখন কি কি ধরনের রোগ পোকা হয় সচরাচর?
2: হ্যাঁ, অন্যান্য ফসলে যেমন বিভিন্ন রকম রোগের আক্রমণ হয় সেক্ষেত্রে আমাদের পাট গাছেও কিন্তু অনেক রকমের রোগের আক্রমণ হয় এবং এর ফলে যে শুধু ফলন মার খায় তাই নয়, এর সঙ্গে কিন্তু ওই তন্তু যেটা আমাদের ফাইবার আমরা পাই পাটের আসল জিনিস সেটারও কিন্তু অনেক নিম্নমানের হয়। তো এই জন্য পাটের গুরুত্ব অনেক বেশি, সেক্ষেত্রে আমাদের কিন্তু খুব ক্লোজলি নজর দেওয়া উচিত। সেক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক ধরনের রোগ হয় পাট গাছে, সে পাটের মতো অনেক বিভিন্ন রকম ফসলেও তাই, কিন্তু গুরুত্বপূর্ণ যে রোগগুলো সেগুলো নিয়ে আমরা ভাবতে পারি বা পশ্চিমবঙ্গের নিরিখে যে রোগগুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে যেমন ডাটা পচা বা কাণ্ড পচা একটা রোগ, এছাড়া ঢোলে পড়ে একটা রোগ, আর কালো ক্ষত রোগ যেটাকে অ্যানথ্রাকনোজ বলা হয় সেই ধরনেরও রোগ একটা আছে, এছাড়া ভাইরাস একটা রোগ সৃষ্টি করে সেটাকে মোজাইক রোগ বলি, আর একটা দেখা গেছে সেটা একটু আলাদা কিন্তু কৃমি জাতীয় একটা রোগ যেটা আমরা পাটের শেকড়ে তাদের যে মানে ক্ষতি সেটা আমরা শেকড়ে দেখতে পাই।
1: বেশ, আমরা তো রোগের কথা জানলাম, আর একটু ডক্টর সাহার কাছে জানি যে আমাদের তন্তুজ ফসল পাটে মূলত গুরুত্বপূর্ণ পোকা বা কীট শত্রু কি কি হয় বা কাদের কথা বলছেন আপনারা?
0: আমরা মোটামুটি দেখেছি পশ্চিমবঙ্গে খুবই গুরুত্বপূর্ণ এবং অল্প গুরুত্বপূর্ণ প্রায় 24 খানা পোকার মতো আমরা দেখতে পেয়েছি, কীট শত্রু যাদের বলি সেরকম 24টার মতো আমরা দু ডজন 24টার মতো পোকা কোন না কোনো ভাবে পাট গাছের ক্ষতি করছে এবং সারা বিশ্বের নিরিখে সেটা আরো অনেক বেশি। আমরা শুধু পশ্চিমবঙ্গটা নিয়ে আলোচনা করছি, সেখানে দেখেছি যে আমরা গাছ যখন বপন করা হয় বীজ যখন বপন করা হয় তার গাছের উচ্চতা যখন 5-7 সেন্টিমিটার তখন একটা পোকা দেখি, সেটা হচ্ছে কেরি পোকা বলি, যেটা হচ্ছে জুট স্টেম উইভেল। তাছাড়া দেখা যায় যে যখন 45-50 দিন যখন গাছ হয়ে যায় সেই সময় আমরা দেখি যে শুয়ো পোকা যেটাকে বলি আমরা বিহার হিয়ারি ক্যাটারপিলার, যে গায়ের মধ্যে শুয়ো শুয়ো থাকে এই জন্য এটাকে আমরা বলি শুয়ো পোকা, এইটা একটা খুব মারাত্মক ভাবে ক্ষতি করে। এবছর আমরা দেখেছি যে সমস্ত উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে সুদূর উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে কাতরি পোকা স্পোডোপটেরা এটার ভীষণ ক্ষতি করেছে। মানে কেন করেছে, যেহেতু এবছর দেখা গেছে বৃষ্টির পরিমাণটা প্রথম দিকে কম হয়েছে, ড্রাই সিজন গেছে, সেই জন্য পাতাগুলো ফুটো ফুটো করে খেয়ে নিচ্ছে। ঠিক ঠিক একদম, তো সেইটা একটা হয়েছে, এটাও আমরা মোটামুটি বৃষ্টি হওয়ার পরে আস্তে আস্তে ঠিক হচ্ছে, এখন নর্মাল হচ্ছে। তাছাড়া আমরা দেখেছি ঘোড়া বা ছটকা পোকা যেটা স্টেম সেমিলোপার বলি, জুট সেমিলোপার, এবং আগেকার সময়ে উত্তরবঙ্গে আমরা দেখেছিলাম তামাকের টোবাকো ক্যাটারপিলার, হ্যাঁ তামাকের লেদার, সেটা ওই যে ওখানেই হতো।

0: তো উত্তরবঙ্গের একটা দিনহাটা বলে একটা জায়গা আছে, সেই জায়গাতে সবচেয়ে বেশি তামাক চাষ হতো, সেখানে এই পোকাটার আক্রমণ খুব হতো। এখন বর্তমানে দেখি যে এটা একটা পলিফেক অ্যাসপেক্ট, সমস্ত ক্রপের মধ্যে হয় এই পোকার আক্রমণ, সেটা একটা হচ্ছে আমাদের পাটের মধ্যে।
1: সেটা কি আপনার তামাক পোকা থেকে আবার এখানে চলে এসেছে?
0: এখানে এসেছে এখন সমস্ত, এটা অ্যাকচুয়ালি সমস্ত ইয়েতে
2: অনেক ধরনের গাছকে আক্রমণ,
0: অনেক ধরনের যেটা গাছকে আক্রমণ করে সেটা এই তামাক, যেমন জাপ পোকা যেরকম ভাবে সমস্ত সব ইয়েতে হয়, বা দয়ে পোকা যেরকম আছে সেগুলো সব কবে হয় সেটাকে আমরা পলিফেক অ্যাসপেক্ট বলি। তাছাড়া আমরা দেখেছি এই সময়টাতে মানে হলুদ মাকড় এবং লাল মাকড়, পাটের দুই ধরনের মাকড়ে এই দুটো মাকড় আক্রমণটা আমরা পরে বিস্তারিত আলোচনা করব। তাছাড়া দেখেছি ওই যে কৃমি যেটা বললেন উত্তম বাবু, সেইটা একটা হচ্ছে শেকড়ের মধ্যে শেকড় ফুলে যাচ্ছে, গুটি গুটি হয়ে যাচ্ছে এটা। তাছাড়া এই আমাদের যে দয়ে পোকা বা মিলিবাগ, যেটা জবা ফুল গাছে আমরা সচরাচর সবাই দেখেছি সাদা রঙের, এই মোটামুটি পোকাগুলো মানে সবচেয়ে বেশি ক্ষতিকারক হিসাবে আমরা এখনো পর্যন্ত পাচ্ছি
1: পাটের ক্ষেত্রে।
0: পাটের ক্ষেত্রে
1: বেশ উত্তমবাবু, আপনি ওই কাণ্ড বা ডাঁটা পচা রোগের কথা একটা বললেন, তাই এ ব্যাপারে আমাদের যখন ধরুন আপনার গাছে কাণ্ড বা ডাঁটা পচার লক্ষণ দেখা দেবে বা কোন সময় হতে পারে, তার তো কিছু একটা লক্ষণ দেখে আমাদের কৃষক বন্ধুরা বুঝবেন এবং এর থেকে প্রতিকার কিভাবে পাবেন?
2: হ্যাঁ, এটা ভালো প্রশ্ন, কারণ এই রোগটাই কিন্তু পাটের সব থেকে মারাত্মক ক্ষতি করে এবং এক নম্বরে যদি রাখা হয় তাহলে এই রোগটাই। এবং কোন সময় কি, এইটা একটা মজার ব্যাপার, এই রোগটাই কি হয়, বীজ থেকে বীজ, মানে বীজ শুরুতে লাগালেন এবং পাকা অবধি যে বীজ পাবো প্রত্যেক স্টেজেই কিন্তু আক্রমণ হয়। এই ছত্রাক কিন্তু খুব মানে ক্ষতিকর, ডেঞ্জারাস যেটাকে বলি, সেই ক্ষতিকর ছত্রাক কি করে, যদি বীজে থাকে, বীজের মধ্যেও কিন্তু প্রচুর ছত্রাক থাকে যেগুলো আমরা ঠিকমতো যদি না রাখি, বা আগের বছরের ফসলের মধ্যে যদি এই রোগটা থেকে থাকে,
0: আমরা বারবার বলি যে আমরা
3: বীজ শোধন করলে কি সেটা পুরোপুরি আমরা প্রতিকার পাবো?
2: পুরোপুরি না হলে, হ্যাঁ সেটাও বলছি আমি, একটু এই জায়গাটা ঢুকে নিই, পাবো তো বটেই, যার জন্য বীজ শোধন করতেই হবে। তো সেক্ষেত্রে আমরা বীজে যদি থাকে জীবাণু, তাহলে কি হয়, আমরা মাটিতে যে বীজ বপন করলাম ওই বীজ অঙ্কুরোদ্গম হলো, করে আস্তে আস্তে সে তো গাছে পরিণত হবে। তো গাছে কি হয়, একটু বেরিয়ে যেই যে পত্র ফলক, মানে পাতা না, যেটা মানে বীজের মধ্যে ছিল, সেই পত্র ফলক দুটোর মধ্যে বীজ পাতা, সেই বীজ পাতাকে প্রথম আক্রমণ করবে। তাতে কি হয়, দেখা যায় যে বীজ পাতার মধ্যে একটা হালকা বাদামি, পরের দিকে বেশি বাদামি হয়ে যায়, মানে গাঢ় বাদামি, এবং আস্তে আস্তে ওপর থেকে ওটা ওই কাণ্ড ধরে, যেটুকু কাণ্ডই হোক ছোট একদম, সেটা ধরে শেকড় অবধি চলে যায়। তার ফলে কি হয়, ওই অঙ্কুরোদ্গম হওয়ার পর পরেই কিন্তু এই গাছটা মারা যায়।
3: এটা আমরা দেখি,
0: হ্যাঁ,
3: এটা মাঠে সচরাচর দেখাই যায়,
2: মানে আপনারা আরো ভালো বলতে পারবেন,
3: চারা কমে যায় তখন একটা চাষীদের বেশ সমস্যা তৈরি হয়, হালকা হয়ে গেল,
2: হ্যাঁ, এবং এই এই রোগ জীবাণুটা কিন্তু তখন আবার ওই মাটির মধ্যেই থেকে গেল,
3: আচ্ছা,
2: ওই গাছের সঙ্গে ওই বীজের সঙ্গে। এটা একটা দিক। নেক্সট যেটা হয়, কলার রট, মানে মাটি সংলগ্ন যে কাণ্ডটা, সেই জায়গায় এই জীবাণুটা আবার আক্রমণ করে। ধরুন গাছ বেরিয়ে গেছে, এক ফুট দেড় ফুট হয়ে গেছে, ওই স্টেজে ওই কাণ্ডের ওখানটায় আক্রমণ করে। কিভাবে, প্রথমে একটা হালকা বাদামি রঙের দাগ হয়, আস্তে আস্তে ওটা ছোট দাগ থাকে, ওটা আস্তে আস্তে বড় হয় এবং ওটা উপর দিকে উঠতে থাকে বা নিচের দিকেও যায়। এই দাগটা
3: আমরা তো 6 ইঞ্চি পর্যন্ত ওই দাগটা দেখেছি,
2: হ্যাঁ, আরো আরো বেশি হয়,
0: আরো বেশি হয়,
2: ইভেন সেরকম, মানে যদি মারাত্মক হয়, গাছের প্রতিরোধ ক্ষমতা না থাকে, তাহলে পুরোটাই মেরে দেবে।
1: সেক্ষেত্রে তাহলে করণীয়,
2: তাহলে করণীয় তো আমরা প্রতিকারে যাব। তার আগে আমরা আরেকটু এই জায়গাটাকে বিস্তারিত করে নিই, এই জায়গাটাকে, তাহলে ওই কাণ্ডর জায়গাটা পুরোটা মরে যায় এবং গাছটা আস্তে আস্তে, কিন্তু আপনি ওই গাছ থেকে কোনো পাট পাবেন না, তন্তু পাবেন না। নেক্সট যেটা হয়, পাতায় হয়, পাতায়ও দেখা যায় যে ভেন ক্লিয়ারিং বলি, মানে যেই যে শিরাগুলো ওগুলোর মধ্যে একটা দাগ, বাদামি দাগ পাওয়া যায়, ওগুলো আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। মেন যেটা প্রবলেম আমরা দেখি সেটা হলো বড় গাছেরই কাণ্ডের মাঝখানে বা নিচের দিকে বা ওপরের দিকে যে কোনো জায়গায় ছোট একটা স্পট হয় বাদামি রঙের, ওইটা কি হয়, ওটা ওপর নিচ বাড়তে থাকে এবং আপনি যেটা জীবানন্দবাবু বললেন যে 6 ইঞ্চি না, ওটা বাড়তেও পারে আরো বেশি,

0: হ্যাঁ, গাছের ক্ষমতা অনুযায়ী। এবারে এইটা একটা দিকে বেড়ে গিয়ে ওই পাটের তন্তুগুলো নষ্ট করে দিল, আর একটা যেটা করে ও সাইডেও বাড়তে থাকে, করে ওটা ওই বেল্টের মতো চারিদিকে ঘিরে ফেলে ওই কাণ্ডটাকে। তার ফলে ওই জায়গা থেকে আপনি তন্তুটা আলাদা হয়ে যায়, পুরোটা আপনি পাবেন না। তো এইটা গেল মোটামুটি একটা চিত্র যে এইভাবে কিন্তু আক্রমণ করে এবং এর ফলে আমাদের প্রভূত ক্ষতি হয়।
1: আচ্ছা, এটা তো গেল, কিন্তু তাহলে প্রতিকারের উপায় আমাদের কৃষক বন্ধুরা কি করবেন?
0: প্রতিকারে আমরা কিছুটা সুসংগত উপায় আমরা যেটা আলোচনা করেছি বা করব, সেটা হলো প্রথমেই আমাদের বিশোধন করতে হবে, যেটা বলছিলেন। বিশোধনটা না করলে আমরা এই যে, কারণ এই রোগটা বীজ বাহিতই মেইনলি, এছাড়াও মাটি বাহিত আছে। তো বীজ বাহিত বা মাটি বাহিত হলে আমাদের বিশোধনে কতগুলো উপকারিতা আছে। একটা হলো বীজের গায়ে একটা আমরা যে ওষুধটাই দেব সেটা লেগে থাকবে। এবার মাঠে ফেললাম, মাঠে ফেলার পরে তো অঙ্কুরোদ্গম হবে, এই বীজের মধ্যে যে জীবাণুগুলো ছিল ওগুলোকে মেরে দেবে এই ওষুধগুলো।
1: আচ্ছা,
0: আর একটা হয় মাঠের মধ্যে যদি কোনো জীবাণু, এই জীবাণু ক্ষতিকর জীবাণু যদি আক্রমণ করতে আসে, তখনও ওই ওষুধগুলো মাঝখানেকে সাপোর্ট দেবে।
1: বেশ,
0: আর একটা বলে নি, সেটা হলো আমরা শস্য পর্যায়টাকে অবশ্যই মাথায় রাখবো, যেহেতু এটা মাটি বাহিত। এটাকে আমরা কি করব, পাট লাগাবো, ধান লাগাবো, ধান লাগাবো বছরে। হ্যাঁ, এছাড়া পাট, ধান, গম এইভাবে যদি আমরা লাগাই তাহলে কিন্তু এই রোগের প্রকোপটা অনেকটা কমে যায়।
1: আচ্ছা, এবারে মোটামুটি আমরা তো কাণ্ড পচা বা ডাঁটা পচা রোগের কিছু লক্ষণ এবং তার প্রতিকারের উপায় উত্তমবাবু বললেন, আর আমাদের জীবনানন্দবাবু তো একদম পাট চাষের সঙ্গে জড়িত, উনিও সমস্যাগুলো শুনলেন বা উনি নিজেও চাক্ষুষ করেছেন এবং সমাধানে কিছু উপায়ও পেলেন। আমি একটু ডক্টর সাহার কাছে আসি একটা ব্যাপারে, যে কেড়ি পোকার আক্রমণের কথা আপনি বললেন।
2: হ্যাঁ, কেড়ি পোকা একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে।
1: হ্যাঁ, সেটার লক্ষণগুলো কি হয়, কি দেখে বুঝবেন আমাদের কৃষক বন্ধু?
2: কেড়ি পোকা সাধারণত যখন আমরা বীজ বপন করি, তারপরে যখন চারা যখন 5-7 সেন্টিমিটার হয়ে যায় চারাগুলোর উচ্চতা, সেই সময় থেকে ওদের আক্রমণ শুরু হয় এবং একদম পাট কাটা পর্যন্ত ওদের একের উপকার আক্রমণ। ওদের আক্রমণটা হলে কি হয়, সেই সময় যদি ওদের আক্রমণ হয় তাহলে ডগাগুলি একদম শুকিয়ে যায়, একদম এপিকাল পোর্শনে যে ডগাগুলো আছে পাট গাছে সেটা শুকিয়ে যায় এবং ওদের যে উইভিলটা, যেটা কেরি পোকাটা, ওদের যে মহিলা কেরি পোকা সেটা ওই ডগার মধ্যে ডিম পারে, ভেতরে ডিম পারে এবং সেই জায়গাতে যে কাণ্ডটা ফুলে যায়। ফুলে যাওয়ার পরে তখন সেই জায়গাতে আস্তে আস্তে কাণ্ডটা শুকিয়ে যায় উপরের দিকে মাথাটা, এবং সেটা যখন মানে আর যখন উপর দিকে উঠতে পারছে না, তখন সাইড থেকে পাট গাছের শাখা প্রশাখা বেরিয়ে যায়, যার ফলে পাটের মানে আঁশগুলির গুণগত মান অনেকটা কমে যায়, পাটের লেন্থ বেশি হচ্ছে না, এইটা একটা সমস্যা। এইটা যদি আঁশের মান খারাপ হবে এবং দাম স্বাভাবিকভাবে যদি দামের কম হয়ে যাবে, কারণ কালো কালো স্পট থাকলে গ্রেডিং এ অনেকটা কম হয়ে যায়, এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে সাধারণত দেখা যায় যে সমস্ত ক্যাপসুলার স্থিত পাট যেটা আছে সেই পাটে কিন্তু এদের আক্রমণ সবচেয়ে বেশি আছে, উত্তরবঙ্গে বেশি আমাদের এই দক্ষিণবঙ্গের চেয়ে। তাছাড়া দেখেছি যে সমস্ত কৃষক বন্ধুরা আমাদের যথেচ্ছভাবে নাইট্রোজেন ঘটিত সার ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু এই পোকার আক্রমণ বেশি হবে, এইটা একটা। আর হচ্ছে যে ড্যামেজটা খুব মানে শুরু একদম শুরু থেকে শুরু হয়ে যায় এবং তা থেকে রক্ষা করতে গেলে আমরা বিভিন্ন ধরনের করতে পারি। এক হচ্ছে আমরা মানে ফসল পাট গাছের যেটা একটু আগে আলোচনা হয়েছিল যে রোয়া করার পরে 55টার মতো গাছ প্রতি বর্গ মিটার আমরা রাখবো, এবং যতটা সম্ভব আমাদের কাছে একটা কৃষক বন্ধুদের কাছে একটা আবেদন থাকবে যে পাট চাষ যখন করবেন পাট দুরকম ভাবে করে আমরা ছড়িয়ে করি আছে লাইনে, যতটা সম্ভব লাইনে চাষ করার চেষ্টা করবেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে ঘাস বা অন্যান্য যে সমস্ত আছে সেগুলো আমরা মোটামুটি পরিষ্কার করার সুযোগটা পাই, তাড়াতাড়ি স্পেসিংটা সমান থাকে, সেই ক্ষেত্রে অতিরিক্ত গাছগুলি বের করে নিতে হবে, এইটা একটা। এবং ফাঙ্গাল প্যাথোজেন সেটা ব্যবহার করতে হবে, রাসায়নিক যদি ব্যবহার করতে চায় সেগুলির ক্ষেত্রে থায়া ক্লোপ্রিড 21.75 যেটা আছে এসসি সেটা হচ্ছে 0.75 ml, পার লিটার অফ ওয়াটার ফিপ্রোনিল, তাছাড়া আর অনেক কিছু ইন্ডক্সিকার এগুলো ব্যবহার করলে এটার মোটামুটি আমরা রক্ষা করতে পারবো।
3: আচ্ছা, রোগ সম্পর্কে আরো একটু আমাদের এলাকা ভিত্তিক একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা প্রায় দীর্ঘ 2-1 দশক থেকেই হচ্ছে, এটা সেটা ঠিক 70-75 দিনের মাথায় গিয়ে

0: গাছগুলো ঝেমে যাচ্ছে এবং আস্তে আস্তে আস্তে আস্তে মরে যাচ্ছে।
1: সেগুলো আমরা আলোচনায় থাকবো,
0: পূর্ণাঙ্গ
2: বেশ আসছে, আমরা ওই প্রসঙ্গে আপনার প্রশ্নে আসবো। আমি তার আগে একটু উত্তমবাবুর কাছে আসি। একটা গুরুত্বপূর্ণ রোগ যেটা হচ্ছে, আপনি নিশ্চয়ই জীবানন্দবাবু আপনিও খেয়াল করেছেন আপনার মাঠে, যে ঢলে পড়া রোগ একটা রয়েছে, বা যেটাকে হুগলি উইল্ট বলা হয়েছে, তাই তো কিঙ্করবাবু?
1: হ্যাঁ হ্যাঁ,
2: এই রোগের লক্ষণ গুলো ঢলে পড়ার আগে পূর্ব লক্ষণ কি হয়?
3: আমি বলছি এটাই জীবানন্দ বাবু বললেন, এটা নিয়ে বলছিলেন যে গাছ ঝিমিয়ে পড়ে ঢলে পড়ে, উইল্ট ব্যাপারটাই তাই, ঢলে পড়া রোগই বলে এর নাম। তো এক্ষেত্রে একটা মজার ব্যাপার, এখানে কিন্তু একটা জীবাণু আক্রমণ করে না, এখানে কিন্তু আরো দুটো তিনটে জীবাণু যারা সাহায্য করে এই আক্রমণের জন্য। এই জীবাণুটা একটা ব্যাকটেরিয়া,
1: আচ্ছা,
3: তাকে সাহায্য করে বলে এই রোগটা হয়, নালে হতো না। আর এর নাম হুগলি উইল্ট এই কারণেই, হুগলিতে তারকেশ্বরে 50 সালে প্রথম দেখা যায়,
1: আচ্ছা,
3: এবং এক সময় 70-এর দশকে কিন্তু মহামারী আকার নিয়েছিল এই রোগে, মাঠে প্রায় পাইনি এরকম। তো সেক্ষেত্রে এতে কি হয়, প্রথমে যখন আমরা খেয়াল করি না, ওপর দিক থেকে আমরা দেখি পাট গাছ, দেখা যায় নিচের দিকের পাতাগুলো ঝিমিয়ে যায়, আস্তে আস্তে সেটা ওপর দিকে উঠতে থাকে, ওপরের পাতাগুলো ক্রমশ ঝিমিয়ে যায়, এবং ঝিমিয়ে গিয়ে যেটা আপনি বলছিলেন যে এক সময় দেখা যায় যে পুরো পাতাটাও মানে পড়ে যায়, তাছাড়া গাছটা তখন ওই কাণ্ড নিয়ে দাঁড়িয়ে থাকে এবং ঝিমানো অবস্থায় ঢলে পড়ে। তো এক্ষেত্রে যদি দুটো ব্যাপার করা যায়, একটা হলো আমরা যদি গোড়ার দিকটা একটু ওই কাঠিটা কেটে সেটা যদি আমরা পরিষ্কার জলের মধ্যে দিয়ে রাখি একটা গ্লাসের মধ্যে, তাহলে দেখা যাবে এইটা যে ব্যাকটেরিয়া, তার ওই ব্যাকটেরিয়াগুলো ওই জলের মধ্যে বেরিয়ে আসে, তাতেই বোঝা যায় যে এটা হুগলি উইল্টেই আছে।
2: আজকে আমরা আলোচনা করছিলাম যে পাটের রোগ পোকা নিয়ন্ত্রণ, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য কীটতত্ত্ববিদ ডক্টর কিঙ্কর সাহা, পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন রাজ্য উদ্ভিদ রোগ তত্ত্ববিদ উত্তম রায়চৌধুরী এবং প্রগতিশীল কৃষক বন্ধু জীবানন্দ শীল। আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই সবাইকে, আজকের মতো নমস্কার।
1: নমস্কার,
2: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু আমি সুব্রত চক্রবর্তী।
4: কৃষি কথার আসর এখানেই শেষ হল, প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
5: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

নিকাশী ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে

0: হ্যালো হ্যালো হ্যালো,
1: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে। শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, সমীক্ষা। শিরোনাম: বিশ্ব জনসংখ্যা দিবসের গুরুত্ব। বলছেন ডক্টর রেণুপদ ঘোষ।
3: জনসংখ্যা দিবসের মূল ভাবনাটি হল মানব সম্পদের সঠিক ব্যবহার এবং মূল্যায়ন। বর্তমানে মানুষের স্বাস্থ্য সচেতনতা এবং বিজ্ঞান প্রযুক্তির প্রভূত উন্নতির কারণে মানুষের গড় আয়ু আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সমগ্র বিশ্বেই প্রবীণ মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে জন্মহার কমছে। মানুষ কেবল সংখ্যা মাত্র নয়, দেশের সম্পদ, কিন্তু বয়স্কদের কর্মক্ষমতা প্রায় থাকে না, সেই কারণেই কর্মক্ষম নবীনদের প্রয়োজন। তাই জন্মমৃত্যুর আনুপাতিক হারে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা নিয়ে সচেতনতা বাড়ানো জনসংখ্যা দিবস উদযাপনের অন্যতম উদ্দেশ্য। প্রতি বছরেই 11 জুলাই জনসংখ্যা দিবস পালিত হয়। 1987-এর 11 জুলাই পৃথিবীর জনসংখ্যা যখন 500 কোটিতে পৌঁছেছিল, তখনই রাষ্ট্রসংঘের নজরে আসে এ বিষয়টি। জনসংখ্যা যেভাবে হুহু করে বৃদ্ধি পাচ্ছে, এর প্রভাব এবং সমস্যা সম্বন্ধে সকলেরই সচেতন হওয়া প্রয়োজন। তাই ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সংক্ষেপে UNDP, আনুষ্ঠানিকভাবে 11 জুলাই দিনটিকে জনসংখ্যা দিবস হিসেবে ঘোষণা করে। প্রতি বছরই জনসংখ্যা দিবসের একটি করে নতুন থিম থাকে। এবছরের থিম হল রিয়ালাইজিং দ্য হোপস অ্যান্ড অ্যাসপিরেশনস অব ইয়াং পিপল টুডে অ্যান্ড ফর দ্য ফিউচার। অর্থাৎ সম্পর্ক, পরিবার, সন্তান ধারণ প্রভৃতি নিয়ে তরুণ প্রজন্ম কি ভাবছে, তাদের প্রত্যাশা কি, এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। 73টি দেশের 18 থেকে 39 বছর বয়সে 1 লক্ষের বেশি যুবাদের মতামতের উপর ভিত্তি করে একটি রিপোর্ট তৈরি হয়েছিল। তারই প্রেক্ষিতে এবছরের এই থিম। জনসংখ্যা দিবস জনগণকে মনে করিয়ে দেয় এ পৃথিবী সকলের শিক্ষা, খাদ্য, মেয়েদের ক্ষমতায়ন, স্বাস্থ্য পরিষেবা বিষয়েও দিনটি আমাদের বিশেষভাবে সচেতন করে। যে কোনো দেশেরই প্রাকৃতিক বা আর্থিক সম্পদ সীমিত, ফলে অনিয়ন্ত্রিত জনসংখ্যা বৃদ্ধির চাপে জমি, কাজের ক্ষেত্র, জল, খাদ্য সব কিছুর ভাগই কমে যায়। হাসপাতালে যদি শতাধিক রোগী একজন ডাক্তারের অধীনে থাকে, তাহলে এত রোগীর চাপ একা সেই ডাক্তারবাবুর পক্ষে কি করে সামলানো সম্ভব? শিক্ষার ক্ষেত্রেও তাই। শিক্ষার্থী ও শিক্ষকের অনুপাত যথাযথ না হলে শিক্ষার মান কি বাড়ে? কখনোই না। ভারত বর্তমানে প্রায় 148 কোটি মানুষের দেশ। জনসংখ্যার নিরিখে সমগ্র বিশ্বে এখন 1 নম্বরে। হে মহাজীবনের কবি, ক্ষুধা যে কত ভয়ঙ্কর তা উপলব্ধি করে যে তীব্র ভাষা ব্যবহার করে গিয়েছেন, তা বহুশ্রুত হলেও আমাদের মর্মস্থল আজও ভেদ করে যায়। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, অথবা প্রিয়তমাশুর সেই বাতিওয়ালার কথা স্মরণ করুন। আমরা চাই না বাতিওয়ালার ঘরের মতো আমাদের ঘরও দারিদ্র, অশিক্ষা বা অচিকিৎসার দুঃসহ অন্ধকারে ঢাকা পড়ে থাকুক। তাই জনসংখ্যা দিবস আমাদের হুঁশিয়ার হতে শেখায়। এই দিবস কেবল জনসংখ্যার কথাই বলে না, পরিবার পরিকল্পনাকেও স্মরণ করায়। পৃথিবী সবার, কিন্তু সম্পদ সীমিত, সুতরাং ভেবেচিন্তে পা ফেলতে হবে আমাদের। আর এইখানেই জনসংখ্যা দিবসের গুরুত্ব। অনিয়ন্ত্রিত জনসংখ্যা বৃদ্ধি রোধ করা ও সঠিক পরিবার পরিকল্পনার মধ্য দিয়ে প্রয়োজনীয় জন্মহার বজায় রাখা, এই দুয়ের মেলবন্ধনেই গড়ে তোলা সম্ভব সুস্থ, স্বয়ম্ভর উন্নত দেশ। বিশ্ব জনসংখ্যা দিবসের প্রাক্কালে সেই কথাটি মনে রাখার।
2: শুনলেন সমীক্ষা, শিরোনাম

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর তিন দেশ সফরের শেষ পর্যায়ে অকল্যান্ডে পৌঁছেছেন। সেখানে দুদিনের ঐতিহাসিক সফর শুরুর আগে শ্রী মোদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মাস্কটে ওমানে বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্তাদ শেষ করে ভারতীয় দল আজ সেদেশ থেকে নতুন দিল্লি ফিরেছে। উত্তর রেল যাত্রী পরিবহনের সুরক্ষা বাড়াতে এবং ট্রেন চলাচলে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কবচ সুরক্ষার জন্য 206 কোটি টাকা মঞ্জুর করেছে। অতিরিক্ত অ্যালকোহলযুক্ত ওষুধের মিশ্রণের ওপর নিয়ন্ত্রণের ব্যবস্থা মজবুত করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার 1945 সালের ওষুধ সংক্রান্ত নিয়মাবলীতে সংশোধন এনেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এদিকে ফ্রান্স সেমিফাইনালে উঠেছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর তিন দেশ সফরের শেষ পর্যায়ে অকল্যান্ডে পৌঁছেছেন। প্রায় 4 দশকের মধ্যে এই প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী সেদেশ সফরে গেলেন। সেখানে দুদিনের ঐতিহাসিক সফর শুরুর আগে শ্রী মোদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেন। অকল্যান্ড বিমানবন্দরে লাল কার্পেটের ওপর শ্রী মোদী এবং প্রধানমন্ত্রী লুকসেন ব্যক্তিগতভাবে সৌহার্দ্য বিনিময় করেন। ভারত ও নিউজিল্যান্ডের সশস্ত্র সেনার প্রতিনিধিরা প্রধানমন্ত্রী মোদীকে অভ্যর্থনা জানান। সফরকালে দুদেশের প্রধানমন্ত্রী সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি এবং মানুষে মানুষে জনসংযোগের বিভিন্ন দিক নিয়ে আলাপ আলোচনা করবেন। এদিকে আজ সন্ধ্যায় অকল্যান্ডে ঐতিহ্যপূর্ণ ভারতীয় সংস্কৃতির মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানো হয়। সমাজ মাধ্যমে পরপর একাধিক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, পাঞ্জাব তামিলনাড়ুর নিজস্ব সংস্কৃতি ছাড়াও হিন্দুস্তানি রাগ সঙ্গীতের মূর্ছনায় পরিবেশিত হয় বন্দে মাতরম জাতীয় স্তোত্র। আন্তর্জাতিক গণ্ডি পেরিয়ে ভারতীয় সংস্কৃতির ধারা বিদেশের মাটিতে পৌঁছে দেওয়ার জন্য শ্রী মোদী উচ্ছ্বাস ব্যক্ত করেন। নাদ ভোকাল অ্যাসেম্বলির অনুষ্ঠান দেখে প্রধানমন্ত্রী বলেন, সঙ্গীতের মধ্যে দিয়ে মানুষকে একে অপরের কাছে নিয়ে আসার ক্ষমতা রয়েছে। ভারত নিউজিল্যান্ডের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন ঘটেছে এই পরিবেশনে। এর আগে প্রধানমন্ত্রী মোদী অস্ট্রেলিয়া সফর শেষ করেন। সেখানে তিনি ভারত অস্ট্রেলিয়া সুসংহত কৌশলগত অংশীদারিত্বের ভবিষ্যৎমুখী ভিত রচনা করেছেন। তাঁর সমগ্র সফরকালে দুই গণতান্ত্রিক দেশের মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী মোদী অস্ট্রেলিয়ার সরকার, সেদেশের জনগণ এবং প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে তাদের উষ্ণ আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মাস্কটে ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, সামুদ্রিক নিরাপত্তা, প্রযুক্তি, প্রতিরক্ষা, সাইবার ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়গুলি উঠে আসে। দুই নেতা উপসাগরীয় এলাকায় শান্তি ও সুস্থিতি বজায় রাখতে গঠনমূলক আলোচনা করেছেন। ভারত ও ওমানের মধ্যে বিশ্বাস ও কৌশলগত অংশীদারিত্বের দিকটি প্রতিফলিত হয়েছে এই বৈঠকে। এদিকে ওমানের বিদেশমন্ত্রী জানিয়েছেন, দুদেশের মধ্যে দীর্ঘদিনের সামুদ্রিক সম্পর্ক দ্বিপাক্ষিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে। সমাজ মাধ্যমের বার্তায় বদর আল বুসাইদি বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে স্বাধীনভাবে জাহাজ চলাচল সুনিশ্চিত করতে তাঁদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। এ ব্যাপারে সমর্থনের জন্য ভারতকে ধন্যবাদও জানান তিনি। ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্তাদ শেষ করে ভারতীয় দল আজ সেদেশ থেকে নতুন দিল্লি ফিরেছে। সাম্প্রতিক জোড়া ভূমিকম্পের পর সেদেশে মানবিক সহায়তা ও বিপর্যয় মোকাবিলায় ভারত অংশ নেয়। সেদেশের কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ সময় মতো সাহায্য সমর্থনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, গত 26 জুন ভারতীয় বায়ুসেনার 2টি বিমানে সেনাবাহিনীর 60 প্যারাফিল্ড হাসপাতালের 41 সদস্যের একটি প্রতিনিধি দল ভেনেজুয়েলা পৌঁছয়। এই দলে ছিলেন শল্য চিকিৎসক, অ্যানাস্থেসিওলজিস্ট, অস্থি বিশারদ, দাঁত সহ অন্য রোগের ডাক্তার, প্যারামেডিকেল কর্মী এবং সহায়তা কর্মী। এছাড়াও ছোটখাটো হাসপাতাল গড়ে তোলার ব্যবস্থা, 6 টন জরুরি ওষুধ, তাঁবু, ল্যাম্প, পোর্টেবল ওয়াটার পিউরিফায়ার, জেনারেটর সেট পাঠানো হয়েছিল। সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ডক্টর এল মুরুগান আজ সংসদ ভবন চত্বরে আসন্ন বাদল অধিবেশনের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। আগামী 20 তারিখ থেকে শুরু হয়ে এই অধিবেশন চলবে।

আগস্ট মাসের ১৩ তারিখ পর্যন্ত। সমাজ মাধ্যমের বার্তায় শ্রী মেঘওয়াল বলেছেন, আসন্ন অধিবেশনের কাজকর্ম নিয়ে আজ বিস্তারিত কথাবার্তা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন এবিডিএম এর অগ্রগতি খতিয়ে দেখতে কার্যনির্বাহী গোষ্ঠীর তৃতীয় বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনকে বিশ্বের বৃহত্তম ডিজিটাল স্বাস্থ্য পরিমণ্ডল বলে উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যেই ৯৪ কোটি আয়ুষ্মান ভারত অ্যাকাউন্ট নাম্বার চালু হয়েছে। অনুষ্ঠানে শ্রী নাড্ডা বলেন, এবিডিএম এর অধীনে এক বিরাট স্বাস্থ্য সুরক্ষা পরিকাঠামো গড়ে তোলা সম্ভব হয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তর রেল যাত্রী পরিবহনের সুরক্ষা বাড়াতে এবং ট্রেন চলাচলে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কবচ সুরক্ষার জন্য ২০৬ কোটি টাকা মঞ্জুর করেছে। এই পর্যায়ে মোট ৬৮০ কিলোমিটার রেলপথ কবচ সুরক্ষার আওতায় নিয়ে আসা হবে। রেলমন্ত্রক জানিয়েছে, কবচ ৪ এর আওতায় দিল্লি ডিভিশনের রেওয়াড়ি দিল্লি এবং শাকুরবস্তি ভাটিন্ডা সেকশনে এই ব্যবস্থা রূপায়ণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই ব্যবস্থা সর্বক্ষণ ট্রেনের গতিবিধির ওপর নজর রাখবে, স্বয়ংক্রিয় ব্রেক প্রয়োজন মতো ট্রেন থামাতে সাহায্য করবে, সম্ভাব্য সর্বোচ্চ গতিতে নিরাপদে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা যাবে এই ব্যবস্থার মাধ্যমে। ঘন কুয়াশার মতো প্রতিকূল আবহাওয়াতেও রেল পরিষেবা স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে জানানো হয়েছে। কলকাতা মেট্রোর পার্পেল লাইনে ভিক্টোরিয়া স্টেশন পর্যন্ত বোরিং এর কাজ সম্পন্ন হয়েছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কানন জানিয়েছেন, আজ সকাল ৫:৩০ নাগাদ মেট্রো রেলের জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্তা এবং মেট্রো কলকাতা ও হাওড়া পুর নিগমের পদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে এই কাজ সম্পূর্ণ হয়। আগামী ৩ বছরের মধ্যে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত কাজ সম্পূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, এই শাখায় খিদিরপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মাটির তলা দিয়ে লাইন যাবে। এদিকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ পার্পেল মেট্রো টানেল বোরিং মেশিনের সাফল্যে পুরো দলকেই অভিনন্দন জানিয়েছেন। অতিরিক্ত অ্যালকোহলযুক্ত ওষুধের মিশ্রণের ওপর নিয়ন্ত্রণের ব্যবস্থা জোরদার করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার ১৯৪৫ সালের ওষুধ সংক্রান্ত নিয়মাবলীতে সংশোধন এনেছে। ইথাইল অ্যালকোহল মেশানোর ক্ষেত্রে এতদিন লাইসেন্স না নিলেও চলত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক নতুন নিয়মে যেসব ওষুধে ১২% বেশি ইথাইল অ্যালকোহল রয়েছে এবং যার পরিমাণ ৩০ মিলিলিটারের বেশি, সেগুলিকে আর ছাড় না দেবার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে এইসব ওষুধ তৈরির ক্ষেত্রে লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। আগে এলাচ ও আদার টিনচার এবং অন্য কিছু ঔষধের সামগ্রীর জন্যও আর লাইসেন্স না নিলে চলত, মন্ত্রক সেই ছাড়ও প্রত্যাহার করেছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আজ নতুন দিল্লির সদর দপ্তরে একদিনের সম্মেলনের আয়োজন করে। আগামী দিনে উপকূলরক্ষী বাহিনীর কর্মদক্ষতা আরও বাড়িয়ে তুলতে দেশের প্রধান শিপইয়ার্ড এবং জাহাজ নির্মাণ সংস্থাগুলি এই সম্মেলনে যোগ দেয়। সুপ্রিম কোর্ট আগামী সোমবার অযোধ্যার রাম মন্দিরে দানের অর্থ সামগ্রী নয়ছয়ের অভিযোগে স্বচ্ছ এবং সময়ের মধ্যে তদন্ত চেয়ে দায়ের হওয়া একগুচ্ছ আবেদনের শুনানি গ্রহণ করবে। গত মাসে ১৩ তারিখ উত্তরপ্রদেশ সরকার মন্দিরের ট্রাস্টের অনুরোধ মেনে নিয়ে এই ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছিল। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ উত্তরাখণ্ডে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং কোথাও কোথাও প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে। আগামী দুদিন হরিয়ানার উত্তরাঞ্চল, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর পূর্বাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ স্পেনে গত রাত থেকে আজ সকালের মধ্যে দাবানলের ঘটনায় ১২ জন প্রাণ হারিয়েছেন। সে দেশের বিশাল অংশ জুড়ে তীব্র দাবদাহের মধ্যে ঘটা এই মর্মান্তিক ঘটনাকে কর্তৃপক্ষ স্পেনের ইতিহাসে অন্যতম ভয়াবহ দাবানল হিসেবে চিহ্নিত করেছে। আলমেরিয়ার এই ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে বর্তমানে ৩০০ জনেরও বেশি উদ্ধারকর্মী কাজ করছেন। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে লস এঞ্জেলসের ইঙ্গেলউড স্টেডিয়ামে আজ ভারতীয় সময় রাত ১২:৩০ স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে আগামীকাল নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত ২:৩০। প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। ১৯৯৮ সালে শেষবার ফুটবল বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের পর সে বছর নরওয়ে রাউন্ড অফ ১৬ থেকে বিদায় নেয়। অন্যদিকে গত রাতে ফ্রান্স মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। ফ্রান্সের হয়ে ৬০ মিনিটে কিলিয়ান এমবাপে ও ৬৬ মিনিটে ওসমান দেমবেলে গোল করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ৩ দেশ সফরের শেষ পর্যায়ে আজ অকল্যান্ড পৌঁছেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ম্যাসকটে ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন।

0: করেছেন। উত্তর রেল যাত্রী পরিবহনে সুরক্ষা বাড়াতে কবচ সুরক্ষার জন্য 206 কোটি টাকা মঞ্জুর করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে জানিয়ে দিই। একটু পরেই আজ রাত 8টায় শুনবেন নাটক জ্বালা, রচনা ও প্রযোজনা ঋত্বিক ঘটক। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী সুমন্ত সরকার। 9:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন সমাদৃতা রায়চৌধুরীর কণ্ঠে। নজরুল গীতি রাত 9:45 শিল্পী রূপা ভট্টাচার্য। রাত 10টায় ছায়াছবির গান। আধুনিক গান শুনবেন শ্রেয়সী চৌধুরীর কণ্ঠে। লোকগীতি রাত 10:45 শিল্পী আশিস কুমার গিরি। গিটার 11টায় বাজিয়ে শোনাবেন প্রবীর কুমার দে। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার, শিল্পী দেবজিৎ চক্রবর্তী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজ রাত 8টায় হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট। রাত 10:30 থেকে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী দীপা চন্দ। 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সে সম্পর্কে।

আমি ডক্টর অভিজিৎ তরফদার, কিডনি রোগের বিশেষজ্ঞ। আজকাল প্রায়ই শোনা যায় প্রত্যেক ঘরেই আত্মীয় স্বজনের মধ্যে কারুর না কারুর কিডনির অসুখ আছে, কারুর না কারুর ডায়ালিসিস চলছে, এমনকি কারু কারুর কিডনি ট্রান্সপ্লান্টেশনও হচ্ছে। তাহলে ঘটনাটা কি এই যে কিডনির অসুখ ক্রমশ মানুষকে বেশি বেশি আক্রমণ করছে? এর উত্তরটা এইরকম, যে যে কারণে কিডনির অসুখ বাড়ে সেই সেই কারণগুলি বেড়ে গেছে। তার মধ্যে প্রধান হচ্ছে অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার, অনিয়ন্ত্রিত ব্লাড সুগার এবং যথেচ্ছ নিজের ইচ্ছে মতন ব্যথার ওষুধ খাওয়া। শুধু ব্যথার নয়, আরও অনেক ওষুধেই আজকাল জানা যাচ্ছে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য সুগার নিয়ন্ত্রণে রাখুন, প্রেশার নিয়ন্ত্রণে রাখুন এবং নিজের ইচ্ছে মতন ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাওয়ার প্রবণতা ত্যাগ করুন। তাহলেই কিডনির অসুখ কম থাকবে, কিডনি খারাপ কম হবে, ডায়ালিসিস ট্রান্সপ্লান্টেশনকে ঠেকিয়ে রাখতে পারবে।

0: কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কী কী অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরও একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
1: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না। জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন।
2: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি। অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, রাজ্যে যারা আয়ুষ্মান ভারতের সুবিধে পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনায় 5 লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধে মিলবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্য সরকার আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের সাম্মানিক 5,000 টাকা করে বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে তা কার্যকর হবে 1 আগস্ট থেকে। কর্তব্যে গাফিলতির অভিযোগে উত্তর চব্বিশ পরগনার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে 12 জন কর্মী ও আধিকারিককে শোকজ করেছে কর্তৃপক্ষ। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে গণপ্রহারে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে আজ যান আইজি প্রেসিডেন্সি কঙ্কর প্রসাদ বারুই। আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে যাবেন। কলকাতা মেট্রোর পার্পল লাইনে ভিক্টোরিয়া স্টেশন পর্যন্ত বোরিংয়ের কাজ আজ সকালে সম্পন্ন হয়েছে। পশ্চিমবঙ্গে জলপথ পরিকাঠামো আরও আধুনিক করে তোলার লক্ষ্যে পরিবহন মন্ত্রী অর্জুন সিং আজ 10টি আধুনিক গ্যাংওয়ে কাম পন্টুন জেটির উদ্বোধন করেন। সক্রিয় মৌসুমি অক্ষরেখা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের ওপর সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় টানা বৃষ্টি চলেছে। আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে যারা আয়ুষ্মান ভারতের সুবিধে পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনায় 5 লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধে মিলবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদের রেজিনগরে এক দলীয় সভায় একথা ঘোষণা করেন।
1: আমরা 6.5 কোটির বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের কার্ড দেব। যারা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় 5 লক্ষ টাকার চিকিৎসা ফ্রি দেব, এবং সেই চিকিৎসার কার্ড আগের সরকারের মতো শুধু বাংলায় নয় গোটা ভারতে যাতে সেই 5 লক্ষ টাকার বেনিফিট পান সেই ব্যবস্থাও আপনাদের সরকার করবে।
0: ওই কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের আগে বিজেপির সম্ভাব্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। নাম না করে আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের সাম্প্রতিক উস্কানিমূলক মন্তব্যের সমালোচনাতেও সরব হন তিনি। এর আগে মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য দল থেকে বিজেপিতে যোগদানে ইচ্ছুকদের বাছাই করা ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন দপ্তর ও পুরসভার দুর্নীতি খতিয়ে দেখতে দলীয় স্তরে একটি কোর কমিটি গঠনের কথাও ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর মুর্শিদাবাদে তার প্রথম সফরে শ্রী অধিকারী আজ একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন। রাজ্য সরকার বাজেটে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের সাম্মানিক 5,000 টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তর এই সংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি করেছে তাতে জানা গেছে আগামী 1 আগস্ট থেকে বর্ধিত সাম্মানিক কার্যকর হবে। এর ফলে অঙ্গনওয়াড়ি কর্মীদের রাজ্য সরকারের অতিরিক্ত সাম্মানিক 4,500 টাকা থেকে বেড়ে হবে 9,500 টাকা। কেন্দ্রীয় প্রকল্পের 4,500 টাকা যোগ করে তাদের মোট মাসিক সাম্মানিক দাঁড়াবে 14,000 টাকা। অঙ্গনওয়াড়ি সহায়িকাদের ক্ষেত্রেও রাজ্যের অতিরিক্ত সাম্মানিক 4,550 টাকা থেকে বেড়ে হচ্ছে 9,550 টাকা। বিজেপি আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বৃদ্ধির জন্য রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়েছে। দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, সমাজের একটি বড় অংশ যারা 365 দিনই স্বাস্থ্য পরিষেবা সহ অন্য পরিষেবায় যুক্ত তাদের এই ভাতা বৃদ্ধির ফলে কর্মক্ষমতা, কাজের প্রতি অবদান ও জীবনযাত্রার মানে পরিবর্তন আসবে। আশা কর্মীদের স্বাস্থ্য সংক্রান্ত পেশাগত কাজ ছাড়াও সরকারি প্রকল্প আয়ুষ্মান ভারত সহ বহুবিধ কাজ চাপিয়ে দেওয়ার প্রতিবাদে বাঁকুড়া জেলা শাসকের কাছে আজ স্মারকলিপি দেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সদস্যরা। উত্তর চব্বিশ পরগনার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে 12 জন কর্মী ও আধিকারিককে শোকজ করেছে কর্তৃপক্ষ। এদের মধ্যে 4 জন ওয়ার্ড মাস্টার, 4 জন নন মেডিকেল সুপার ও প্রসূতি বিভাগের 2 জন সিস্টার ইনচার্জ রয়েছেন। এরা প্রত্যেকেই হাসপাতালে তাদের যথাযথ দায়িত্ব পালন করছিল না বলে অভিযোগ। তদন্তে সেই তথ্য প্রকাশিত হওয়ায় স্বাস্থ্যমন্ত্রী শরদত্ত মুখোপাধ্যায়ের নির্দেশে তাদের শোকজ করা হল বলে হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ও ভাইস প্রিন্সিপাল ডাক্তার অভিজিৎ সাহা জানিয়েছেন।
2: স্বাস্থ্যমন্ত্রী আমাদের কিছু কিছু নির্দেশ দিয়ে গেছেন। বহুদিনের পুরনো ডিস্ট্রিক্ট হসপিটাল, পুরনো বিল্ডিং, তার থেকে উন্নত হয়ে মেডিকেল কলেজ হয়েছে, কিন্তু হসপিটাল বিল্ডিং চেঞ্জ হয়নি। তার ফলে কিছু জায়গায় পরিচ্ছন্নতার অভাব দেখা গেছে। তো তার জন্য উনি যেটা আমাদের বলে গেছেন আমরা সেই অনুযায়ী 12 জনকে শোকজ করছি, এবং আমাদের অনেক কিছু নেই সেগুলো আমরা বলাতে উনি আমাদের একটা ডিটেল প্রজেক্ট রিপোর্ট দিতে বলেছেন, সেটাও আমরা আজকের মধ্যেই তার কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি।
0: উল্লেখ্য, স্বাস্থ্যমন্ত্রী গতকাল আচমকা

0: হাসপাতাল পরিদর্শন করে পরিকাঠামো পরিচ্ছন্নতা সহ বিভিন্ন বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। কোচবিহারের মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগে আজ উত্তেজনা ছড়ায় ফোড়া ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া মাথাভাঙার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাপস দাসের মৃত্যুর পর তার পরিবারের অভিযোগ, দীর্ঘ সময় চিকিৎসক উপস্থিত ছিলেন না এবং ফোনে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়। এর প্রেক্ষিতে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান পরিবার ও স্থানীয়রা, পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে গণপ্রহারে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে আজ যান আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্কর প্রসাদ বারুই। নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। এদিকে ইন্দ্রজিতের বাড়ির নিরাপত্তা বাড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে, বসানো হয়েছে সিসিটিভি। প্রশাসনের তরফে ইন্দ্রজিতের পরিবারকে খাদ্য ও ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। প্রশাসন এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় ইন্দ্রজিতের বৃদ্ধ বাবা মা সন্তোষ প্রকাশ করেছেন। তবে দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায় সেই দাবিও জানিয়েছেন তারা। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল সূর্যপুরে যাবেন। সেখানে মৃত নাবালিকার বাড়ি ছাড়াও ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতেও যাবেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রশাসনিক কাজে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সূর্যপুরে সরকারি উদ্যোগে তৈরি হওয়া স্থায়ী পুলিশ আউটপোস্টেরও আগামীকাল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে সিআইডির ফরেন্সিক দল আজ বারুইপুর থানায় যায়, ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন তথ্য সংগ্রহ করেন তারা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতার মেট্রোয় পার্পল লাইনে ভিক্টোরিয়া স্টেশন পর্যন্ত বোরিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কান্ডান জানিয়েছেন, আজ সকাল 10:30 নাগাদ মেট্রো রেলের জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্তা এবং মেট্রো কলকাতা ও হাওড়া পুর নিগমের পদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে এই কাজ সম্পন্ন হয়। আগামী 3 বছরের মধ্যে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত কাজ সম্পূর্ণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
1: কিদারপুর থেকে টানেল বোরিং শুরু হয়ে গেছিল লাস্ট জুলাই 2025। লঞ্চ করানো হলো টানেল বোরিং মেশিন, নাম দেওয়ানো হয়েছিল দুর্গা। আফটার 12 মান্থস দিস দুর্গা টানেল বোরিং করতে হবে। আজকে অ্যারাউন্ড 10:30 ইন দ্য মর্নিং ভিক্টোরিয়া স্টেশনে রিচ করে গেছে। এটাকে যাকে বলি ব্রেক থ্রু। দিস পার্পল লাইন প্রজেক্ট আপ টু এসপ্লানেড এক্সপেক্ট করা হচ্ছে নেক্সট 3 সালে কমপ্লিট হয়ে যাবে।
0: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পার্পল মেট্রোয় টানেল বোরিং মেশিনের সাফল্যে পুরো দলকে অভিনন্দন জানিয়েছেন। পশ্চিমবঙ্গে জলপথ পরিকাঠামো আরও আধুনিক করে তোলার লক্ষ্যে পরিবহন মন্ত্রী অর্জুন সিং আজ 10টি আধুনিক গ্যাংওয়ে কাম পন্টুন জেটির উদ্বোধন করেন। মেটিয়াবুরুজ ফেরিঘাটে এক অনুষ্ঠানে মেটিয়াবুরুজ জেটির পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের আরও 9টি জেটিরও উদ্বোধন করেন তিনি। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর উত্তর পূর্বাঞ্চলের উদ্যোগে কলকাতার আঞ্চলিক সদর দপ্তরে 2 দিনব্যাপী জেলা ও স্টেশন কমান্ডার এবং ওয়ার্কস কনফারেন্সের আয়োজন করা হয়। আজও গতকাল সম্মেলনে পৌরোহিত্য করেন উত্তর পূর্বাঞ্চলের আঞ্চলিক কমান্ডার। সম্মেলনে উত্তর পূর্বাঞ্চলের সামুদ্রিক ও উপকূলবর্তী নিরাপত্তা, নজরদারি, অনুসন্ধান, উদ্ধার অভিযান, দূষণ মোকাবিলা, আন্তঃসংস্থার সমন্বয়, প্রশিক্ষণ, রসদ ও সম্পদ ব্যবস্থাপনা এবং কর্মীদের কল্যাণের মতো বিষয় বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী রবিবার সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত 16 ঘণ্টা বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ থাকবে। কলকাতা পুলিশের তরফে আজ এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশনের সদস্যরা গতকাল ও আজ পশ্চিমবঙ্গ সফর করেন। 2 দিনের সফরে বিভিন্ন কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে তাদের মতামত নেওয়া হয়। কেরালে ভূমিধসে নিখোঁজ পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের যুবক রাকেশ গুছাইতের মৃতদেহ আজ উদ্ধার হয়েছে। ভগবানপুরের বিধায়ক শান্তনু প্রামাণিক জানিয়েছেন, ময়না তদন্তের পর আশুতিয়া গ্রামে তার বাড়িতে আনা হবে রাকেশের দেহ। উল্লেখ্য, কেরালার ওয়েনার জেলার কল্লারি এলাকায় সুড়ঙ্গ নির্মাণের সময় ভয়াবহ ভূমিধসের পর থেকে নিখোঁজ ছিলেন 24 বছর বয়সী রাকেশ। সক্রিয় মৌসুমি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপর সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গতরাত থেকে টানা বৃষ্টি চলেছে। আগামী মঙ্গলবার পর্যন্ত সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,
2: দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আগামী পাঁচ দিন অর্থাৎ 13 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতে, এবং সেই সাথে স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে কিছুটা পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি এবং কিছুটা হাওড়া, এই জেলাগুলো

0: এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 5 দিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তেলবঙ্গা বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশির দিকে থাকার সম্ভাবনা আছে।
1: এদিকে পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর থেকে মাছ ধরতে গিয়ে ট্রলার সহ নিখোঁজ 15 জন মৎস্যজীবীর সন্ধানে তল্লাশি চলেছে। খারাপ আবহাওয়ার দরুন তল্লাশি অভিযানে ব্যাঘাত ঘটছে। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 8:10।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন নাটক,
3: আজকের নাটক জ্বালা, রচনা ও প্রযোজনা ঋত্বিক ঘটক। নাটক জ্বালা।

উঁচু নিচু পিঙ্গল এক টুকরো মালভূমি, আলোলায়িত প্রান্তরে শেষে নিস্তব্ধ একটা পাতাহীন বাজে পোড়া বাবলা গাছ অজস্র বাহু উদ্ধত করে আকাশকে অভিসম্পাদ দিচ্ছে। তার পেছনে ধোঁয়াটে পটভূমি, নিস্তব্ধতার মধ্যে হারিয়ে গেছে সামনে পাশে একাধটা কণ্টিকারী ধনী মনসা অরণ্যরার ঝোপ ছাড়, বাঁয়ে কালো পচা স্থির জল একটা এদোবিলের মাঝখানে চিকচিক করছে, সামনে থেকে স্বচ্ছ আস্তরণের মতো কুয়াশা উঠে কুণ্ডলী পাকিয়ে স্থির হয়ে আছে শূন্যে। জনমানবহীন হতশ্রী রুক্ষ প্রান্তর অপার্থিব সর্বহারাত্ম ফুটে আছে তার সর্বাঙ্গে, নিধন হাওয়া নেই যেন কোথাও।

0: What?
1: Oh, what?
0: Why are you here?
1: I am a little bit of a girl.
0: Harshita ka maine.
1: হাফুসার ঘরে কিছু বলবো প্রথম কি জ্বালা তা কি বলবো তিল তিল করে বাচ্চারা মরছে শুকিয়ে শুকিয়ে মরছে মরেও না ঝুক ঝুক করে তুত বুকে তুত শুকিয়ে গেছে মেজাজ হয়েছে খিটখিটে চিন্তা দিন রাত জট ধরে থাকতো আমার মাথায় আমার প্রাণের মধ্যে
0: কি গা জ্বালা করে আবার
1: গায়ের জ্বালা নেই সেরে যাচ্ছে চলে যাচ্ছে কিন্তু কিন্তু মনে সব কি আসছে কিচ্ছু বলা যাচ্ছে না জি
0: ওই তো হবেনি তারপর
1: সকালবেলায় ছোট্টটির জন্য ধার করা দুধ গরম করতে গিয়েছিলাম ওরা খায়নি সেই কাল থেকে মিঠু আমার মেজেটি গো মিঠু এসে দাঁড়ালো মিঠু আমার খেতে একটু ভালোবাসে ভালো মন্দ তো জিভে ঠাকাতো না কোনোদিন এসে বলল মা
0: মন করে কেন
1: না না বলল মা
2: খাবো আমি খাবো
1: মাথায় রাগ চড়ে গেল দিলাম বসিয়ে কয়েক খা পাজি ছেলে কেমন কেমন যেন কর কেমন যেন শুরু করে দিল কুকি চিৎকার দিয়ে উঠল ওমা নটু কেমন করে ওমা
2: দেখবি দেখ জ্ঞান ফেললাম হারিয়ে দুম দুম করে মেরে বের করে দিলাম সব কটাকে
1: না কে শুকিয়ে মরা ছেলেগুলোকে কান্না পেল দূরে ঠেস দিয়ে বসে কাঁদলাম আচ্ছা কেউ আছে যে কান্না পুততে পারে
0: কেউ আছে ঘরটাতে
1: জানি না কাঁদছিলাম কত কাঁদলাম নিজের ওপর ঘেন্না হয়েছে কোনোদিন তোমার
0: না
1: ঘেন্না আর সব অন্ধকার সামনে একটা খুটখুটি আঁধার
2: কেরোসিন টিনের টিন ছিল ঘরে, আর কেমন যেন করে জানি ওই উনুনটা চলছিল, কেমন করে একটা নেভালাম জ্বালা, দিন নেই রাত নেই উজ্জ্বালা একেবারে ঠিক করেছি, ঠিক করেছি
0: এই কথা।
2: এখানেও এখানেও কিন্তু জ্বলছিল, এখন এখন নেই অবশ্য, কমে গেছে চলে গেছে। শান্তি না
0: কি
2: এই দুপুর বেলায় দিঘির কালো জলে চান করতে যেমন লাগে, সব জ্বালা মিটে যায়
0: এইখানে,
2: তাই তো এলাম।
0: জ্বালা কইনা গেছে না?
2: কি কি জানি,
0: তোমার জ্বালা কইলা তো, এবার আমার কথা শুনবা? শুনা
2: বলো,
0: ভিখারির কথা কইলা না, আমি ভিখারি আছিলাম।
2: সে কি জানবে তো?
0: আরে শুনো না জলনের বৃত্তান্ত, আমার একটা মা আছিল জানো, দিদিও আছিল, পাকিস্তান থেকে আইছিলাম, সব ভিক্ষা করতাম, ওরাই পায় না আমারে দিত লোকে, হাবড়াতে লাটফর্মের বগলে একটা দোকানে বইয়া তাই কইতে আসিলাম কথাগুলা, এই কথাই। তবে এখন তো আর কান্দি না, তখন কান্দতাম, ব্যাস নিরম্বু ব্যাস, আর মাথা ঘুরিয়া পইরা যাও, ধোম আটকাইয়া ধরত, বাসন বাসন কও তোমরা হালাই বাসন দেখি, পরানের মধ্যে উঠলাইয়া উঠছিল অনেক কিছু, কানছিলাম আমিও এমনি সময় বুঝলা, এমনি সময় রেলের গাড়ি ঝকামং ঝকামং সি এক কেড়ে দিলাম ঝা, ঘটাং ঘটাং ঘটাস, তারপর এই
2: এখানে এখানে কেমন লাগে?

0: প্রথম তাই তোমারই মতন লাগছিল।
1: এখন বলো না,
0: মা আর দিদি আমারে খুব ভালোবাসতো সত্য। খালি মারে মনে পড়ে, ঘুরা ফিরা জানো কত ভালোবাসতো, কত আদর করায় কি করে। কি হয়েছে হাল, কে কইব আমারে, তাই ওই কাঠখোট্টা হয়েছি, ওই জালা তাই এই কাঠখোট্টা।
1: কাঠখোট্টা?
0: হ কাঠখোট্টা, ও সারা টিকব না, তোমার নুপুরে কনে রাই খাইছো, খুকি খোকন এ বুকের মধ্যে কইরা লই আইছো বুঝি, ওরাই হাবুস নয়নে কান্দে, হয়তো তোমার কচিটা। কত কষ্ট তোমারে সাইরা, আমার যেমন মারে সাইরা করে না আরো বেশি, অত টুক টুক সব।
1: থামো, আমি মনে করব না সমস্ত কথা, কেন করবো, আমাকে তো দেখতে হবে না।
0: মনে তাই আরো বেশি কইরা জ্বালা ধরব, তোমারও তাগো মন থিকা মুচা যায় না, মন ভোলে না দাদু বলে।
1: মনে পড়বে সব কিছু, ঘুরে ঘুরে পারে পারে মনে পড়বে, না পালিও নিস্তার নেই। কি হলো, ও কি হচ্ছে ওটা,
0: কি
1: ও ও, আমি আমি ফিরে যাব, আমি ফিরে যাব, আমি যাব।
0: শব্দ কইর না, আমার হইছিল অমল, এই হইতাছে রোগ এইখানে।
1: ওরা ওরা কাঁদছে কোথায়, পৃথিবীর মধ্যে ওরা সবাই কাঁদছে, আমায় যেতে হবে, কেউ রুখতে পারবে না, কেউ রুখতে পারবে না আমাকে। কেন কেন পড়লাম,
0: পথ নাই যাওয়া যায় না, আমি কাঁদতাম।
1: খুকুন খুকুন কাছে এসো, এসো না, আমি আমি কি করবো বলে দাও, কি বলে দেবে মা গো।
0: আমি বলি, ওঠো আমার সাথে চলো, উপর দিকে চাও।
1: কেন
0: চাও না, দেখো
1: এখানে আকাশ লাল, ডগ ডগে লাল,
0: বহু জ্বালা জই মাছে থরে থরে, দাদু তাই কয়, হুই হুথা জলার পিছনটাতে গিয়া দাঁড়াইলে দেখা যায় লালের মাঝে শেষ আছে, সেইখানে একফালি নীল আকাশ উঁকি মারে, আমি সেইখানে গিয়া দাঁড়াই, দূরে দেখতে পাই নীল টুক পইরা আছে, সুপটি কইরা দেখি ওই আকাশের তলে কনে বা পৃথিবী আছে, সেইখানে সবাই থাকে, সুখে থাকে দুঃখে থাকে, অগশ্বাস বুঝি হুই নীলের পথ বাইয়া কেমনে বা চইলা আসে, কেমন যে লাগে।
1: আমি আমিও দেখবো,
0: চলো। হ্যাঁ এইসব কইরাই বিশ্বনান্ত হইব, মনটারে কাট কুট্টা করিয়া লইতে হইব, তাও কি যায়।
1: কি বললে,
0: না চলো।
1: কি যাবে না,
0: একটা কথা,
1: কি
0: তোমারে না তোমারে, আচ্ছা চলো।
1: কি বলো,
0: না মানে মনে পাখায় কথাটা, ধরো তোমার তো কেউ নাই, সব আসিল আমারও তাই সেই কথাই।
1: হ্যাঁ তা কি বলছো।
0: না মা, মা গো দেখো, ওই মা দেখো আকাশ, দেখো নীল।
1: কি বললে,
0: এখান থেকে একটুখানি নজরে পড়ে দেখো না।
1: কি বলে ডাকলে যেন, যেন বললে
0: তোমার মা কইতে মন কয়, মা
1: মা হতে পারি না,
0: মন উদাস করে মা,
1: তবু
0: মন ভারী করো কেন,
1: মরার পরও বাঁচতে হবে না, তো
0: খোকা। হ্যাঁ মা চলো, নীল আকাশ বইরা আছে ওইদিকে।

0: জানলাটা পেরিয়ে গেল যে, দিন দুই একতলা রাস্তা উঠে আসছে, না না না না না না।
1: ঠিক হয় পূর্ণচন্দ্র, অব কমর বাঁধ তৈয়ার হো।
2: ভোলানাথ, ও গানটা চেঁচাবে না এখানে, মানে বোঝো কথাগুলো।
1: কেন হ্যাঁ, আমার ইচ্ছে আমি গাইব, নাইবা তার মানে হোক। কাঁদছিলে কেন গুরু? লাতির মুখটা মনে পড়ে গেছিল বুঝি?
2: তুমি যাও।
1: ঠিক হয়, খুব বাতিক চাগার দিচ্ছে আজকাল, কেন অত ভাবো বলো তো? ভীমরতি হবে।
3: আর একজন থাকে এইখানে, পিয়ন, কি জানি কোন কলেজে বিয়ারার কাম করত, পড়া করতে চাইছিল বইলা মরতে হইল।
2: চিন্তা করতে না। আচ্ছা, আত্মানম বৃদ্ধি, নিজেকে জানো, ততদিন সংসার চলে কি করে, মানে আত্ম না হয় হলো, কিন্তু সে সময় কিং করিস স্বামী, অপরের চিন্তা।
3: রাতির চিন্তা করো বুঝি, ব্যামো বাঁচে। মা বললাম না, ও দাদু বলি রে, সেই ও পোস্ট অফিসে কি বা কাম ছিল, তা মরলো আকাশ বিন্ধাই না বাড়ি থেকে ভাপান দিয়া, দশ বারোটি খুশি আছি, খুব জানে, খুব সব একেবারে সব।
2: কে তুমি, কে আবার এলে?
4: কে? আমি শেফালি, জ্বলে জ্বলে আর পাচ্ছিলাম না, লেখাপড়া করিনি, কিছু জানি না, তাই
2: দূরে মরতে গেলে কেন?
4: কি জ্বালাতি না চলছিলাম, 80 টাকা মাইনে পাননি, 5টি আমার বাচ্চা বাঙালির ঘরে।
2: আহা, তা বলিনি, জ্বলে পুড়ে মরার পথ চিনিলে কেন বাবু, অন্য কিছু করলি পারতে?
4: আমি যে কিছু জানি না, বুঝতে পারি না, কেউ বোঝায়ও নি, কি করবো?
2: জলে ডুবতে পারতে, বাড়ি থেকে ঝাঁপ দিতে পারতে, গাড়ি চাপা পড়তে পারতে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একদিন।
4: সত্যি আমারও তাই মনে হতো, রাস্তায় বিকেলে ধোপ ভাঙা শাড়ি পরে ভদ্র হয়ে যারা বেরোয়, তার মধ্যে যে কতজন আমার মতো কি জ্বালায় গুমরে গুমরে জ্বলছে, তার খবর রাখার কেউ নেই, বাইরের হাসিটুকুই দেখা যায়, ভেতরের যে কান্নার একটা সূক্ষ্ম জলের দাগ মুখে থাকে তা কেউ দেখে না।
2: হুম হুম, ঠিক, এই দেখো না, আমি ওসব করিনি, চারতলা থেকে ঝাঁপ দিয়ে পড়ি, সোজা রাস্তাটা উঠে আসতে থাকলো, লক্ষ্য শক্তি এত বেড়ে যায় তখন, জানলাগুলো ছাপাং ছাপাং করে সরে যাচ্ছিল, তারপর অনেকগুলো কি সব হয়ে গেল। আমার আমার পাজরা কথা নেই, চুরমা হয়ে গেছে।
4: পুড়ে মরলে কিন্তু গন্ধ হয় জানেন, আগুনের হলকাগুলো
3: পাকাইয়া পাকাইয়া উঠে, লাজ যেন ঠিক না।
4: হ্যাঁ, আর প্রচন্ড জ্বালা, প্রথমটা ছুটতে ইচ্ছে করে, চিৎকার করতে ইচ্ছে করে, তারপর যখন লতিয়ে লতিয়ে উঠে আসে, কেমন শান্ত, কেমন অসার লাগে, অনেক দিনের অনেক কথা মনে পড়ে যায়।
2: তোমার মনে হয়েছিল কিছু?
4: আশ্চর্য, একটা অত্যন্ত পুরনো কথা মনে পড়েছিল।
3: কি মা?
4: আমি যখন 4-5 বছরে দেখতে বলে ভারী ফুটফুটে ছিলাম, তখন আমার বাবা আমাদের গায়ের বাড়িতে অন্ধকার রাতে আমি কাঁদলে কোলে করে পিঠ থাপড়াতে থাপড়াতে অতি মিষ্টি সুরে গান করে ঘুম পাড়াতে, কেমন করে যেন খুলে ধরতেন বাবা, তাঁর চওড়া বুকের মধ্যে একেবারে লেপতে যেতাম,

0: এই দেখো ভোলাকে, কোন এক জুট মিলে কাজ করত, পাটের শোয়া বুকে ঢুকে যক্ষা হয়ে যায়, মালিক তাড়িয়ে দেয়, দূরে দূরে ঘুরেছে হাসপাতালে হাসপাতালে, কোথাও একটা সিট পেল না, তারপর
1: ভল ভলিয়ে রক্ত উঠত মুখ থেকে, গলায় পাথর বেঁধে, দু পায়ে দড়ি বেঁধে খালের জলে ঝাঁপ দিলাম, বুড়ো নাটক করবে কাঁদবে তাই আমি বলে দিলাম, এর মধ্যে ন্যাকামির কোনো ব্যাপার নেই, ভাববারও কিচ্ছু নেই। আচ্ছা সালাম কর্তা চলি, আব কমর বন্ধ তৈয়ার হো, আমার ফেভারিট গান।
0: এখানে এসে তুমি কেমন বোধ করছো?
2: আকি
0: মনের মধ্যে নিশ্চিন্ত হতে পেরেছো?
2: না মোটেই না।
0: পার্থিব বন্ধন টেনে রেখেছে তোমাকে, ব্যথা দিচ্ছে, আমারও তাই।
2: তবে কি কোথাও নিশ্চিন্ত হওয়া যাবে না?
0: ও কথা বলো না, হতেই হবে, কোথাও একটা থাকতেই হবে শান্তিকে।
3: দাদু তুমি যে একটা দেশের কথা কইতা।
2: কি দেশ?
0: সে এক দেশ আছে সুন্দর দেশ, তারই পথ খুঁজছি, সেখানে সব শান্তি সব তৃপ্ত, কোথাও একটা আছে।
2: কোথায় বলুন না, আর যে পাচ্ছি না এখানে।
3: কোনে?
0: আমি জানি না।
3: তাইলে নাই,
0: ও কথা বলতে না, উপনিষদ সেই স্বপ্ন দেখেছিল, প্রাচীন ভারতবর্ষ দেখেছিল, সেই কাল থেকে সব মানুষ দেখে আসছে, পথ খোঁজার আজও শেষ হয়নি, এই মাত্র খুঁজে পেতেই হবে। তুমি যাও, ভাবতে দাও আমাকে, বের করতে হবে পথ।
2: আচ্ছা দুটো কথা বলে নিয়ে আমরা যাচ্ছি।
0: কি বলবে?
2: আমি মরলাম কেন? রিহাই পাবার জন্য তো, তবে কেন পাচ্ছি না?
0: তুমি বলো।
2: ছেলেগুলোকে তো বলা যায় না।
0: ভবিষ্যৎ চিন্তা তোমাকে এখনো ছাড়ছে না, মরণের মুহূর্তেই তুমি শেষ হয়ে যাওনি।
2: তাই হবে। আচ্ছা জ্বালার হাত থেকে বাঁচার যদি এই পথ হয়,
0: তোমার ছেলেরাও তো জ্বলছে। হ্যাঁ
2: তাদেরও কি এইভাবে?
3: কইলি মারে,
2: তোর মা দিদি আমার ছেলেগুলো আপনার নাতি নাতনি, কি করে বাঁচবে ওরা, কি করে বাঁচবে?
0: শুধু ওরা নয়, আরো লক্ষ জন মানুষ ঠিক এক রকম ভাবেই জ্বলছে, আমি নিজে দেখে এসেছি, তারাও ভাবছে, রেহাই পাবার আর কোনো পথ নেই আমাদেরই মতো।
2: সবাইকে কোন পথ নিতে হবে বললেন?
0: আমাদের দেখানো পথ আমরাই দেখিয়েছি।
2: না
0: না কি, জ্বালা মেটানোর পথ নিজেকে শেষ করে দেওয়া, এইটি তো বললাম আমরা পৃথিবীকে, তুমি আমি ভোলা পিয়ন খোকা আমরা সবাই মিলে জানালাম, কে আছো জ্বালা থেকে নিস্তার চাও, কে আছো দক্ষে মরা মানুষের ছেলে বলে নিজেদের মেরে ফেলো, জীবনের শত্রু হও, আর লড়াই করতে হবে না, নিশ্চিন্ত আরাম। তাহলে
2: আমার ছেলেরা কেন মরবে? ওদের মরা তো আমি চাইনি।
0: মিথ্যেবাদী, চাইনি কি, তাই তো চেয়েছো, আমরা পথ দেখিয়েছি, পথ শেষ হয়ে যাবার, বিনাশের সমাধা হবার, তবেই তো নির্বিকার নির্বিকল্প শান্তি।
2: আমি চাইনি, আমায় বিশ্বাস করুন, আমি চাইনি, দম আটকে আসছিল তাই পালিয়েছি, ওরা থাক সুখে থাক, মানুষ বেঁচে থাক।
0: থাকবে না, মঙ্গল নেই, সব চূর্ণ হয়ে যাবে।
3: যাই, আমি নীল আকাশটারে দেখি গা। আরে পিয়ন বই পড়ো এখনো?
0: কই, এই পিয়ন শোনো, আমার কি হলো যা জিজ্ঞাসা করেছিলাম?
3: ভাই বোনা মাঝে মাঝে অমন হয় দাদু, তখন থাকতে হয় না কাছে, আমি ভোলাদার কাছে যাইগা।
4: আচ্ছা
5: কথা বলো,
4: নিউটন বলেছেন ইচ এন্ড এভরি অ্যাকশন হ্যাজ গট অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, থার্ড ল অফ মেকানিক্স। আর কোথায় যেন পড়েছিলাম, বহু চিন্তা হয়েছে পৃথিবীর সমস্যা নিয়ে, ধ্যান বহু হয়েছে, আসলে দরকার কিন্তু পৃথিবীকে বদলানো, বুঝলেন, বদলানো।
0: আরে জবাব দিচ্ছ না কেন, তুমিও দেখছি ভোলা হলে।
4: না পড়লাম অনেক, এই তো রলা পড়ছি, কিচ্ছু হয় না, লড়াইয়ের দৃষ্টান্ত আমরা রেখে এলাম না, আমরা কা পুরুষ।
0: কে বলে, কার বুকের পাঠা আছে বলবে?
4: তাই তো বলবে পৃথিবী, দরদ পর্যন্ত থাকবে না আমাদের উপর।
0: নো,

0: বীরা মাছাস, আমি বলছি তোমায়, তোমাদের ভাষায় আমরা শহীদ। পাথর দিয়ে ডোলে ডোলে পিষে পিষে আমাদের মাছ, আর আবার আমাদের স্মৃতিকে ছুরি মারবে।
1: যাক, ইনি বুঝি নতুন এসেছেন, আরো একটা ক্লান্ত নদী। সুইনবার্নের গার্ডেন অফ প্রসাপাইন মনে পড়ে? Even the weariest river winds its way somehow to the sea.
0: এই যে এই মেয়েটি আগুনে পুড়তে বাধ্য হয়েছিল, কি বলবে তুমি একে, ভীতু?
2: কিন্তু বাবা একটা কথা, ওরা মরবে এ আমি কিন্তু চাইনি, ওরা ভালো থাকবে, আমি শেষ হয়ে যাই, ক্ষতি নেই, এই তো ভেবেছিলাম।
0: তাই কি হলো, উল্টোটাই হলো না?
1: কারা মরবে?
0: আমাদের উত্তর পুরুষ, যারা বেঁচে আছে, যারা জ্বালায় জ্বলছে।
1: তাদের মনের মধ্যে ঠিক এই কথাই পাক খাচ্ছে। আমি জানি ঠিক এখনই দেশের কতটা মানুষ ভাবছে জ্বালা মেটানোর এই পথ। ভাবুন তো, অদ্ভুত লাগবে ভাবতে, কত জায়গায় কত লোক বসে ভাবছে, আর আমরা অনেক খেটে ওদের পথ দেখিয়ে এলাম।
2: কি করতে পারতাম আমরা, কি
1: আগুনের মতো তেতে উঠতে পারতাম, অত্যাচার কোথায় সেটা ধরার চেষ্টা করতাম, তারপর জানি না। মাঝে মাঝে বুঝলেন বাবু, অ্যামলেটের কথা আমার মনে পড়ে। টাইম ইজ আউট অফ চ্যান্ট, ও কারসেট স্পাইট দ্যাট আই ওয়াজ এভার বর্ন টু সেট ইট রাইট। সমস্ত যুগটাই বীভৎস।
2: কি জানি আমার আমার বুকের মধ্যে কেমন করছে।
1: জানি দিদিমণি, ও ভাবটা জানি, আমারও করেছিল তো।
2: তুমি ভাই, তুমি ভাই ইয়ে করেছিলে কেন, কি হয়েছিল?
1: পড়তে চেয়েছিলাম বলে মরতে হলো, আমাকে পড়তে দেওয়া হয়নি। প্রেসিডেন্সি কলেজে পিয়নগিরি করতাম, নিজের চেষ্টায় চার করে ম্যাট্রিক পাশ করি, কলেজে ভর্তি হই। ওদের হইল না, আমি পৃথিবীকে জানতে চেয়েছিলাম, সমস্ত রহস্যকে জানতে চেয়েছিলাম, অদম্য ইচ্ছে ছিল। হয়তো বুঝতে পারবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাববার চেষ্টা করুন তো, কত জ্ঞান আছে, কত জানবার জিনিস আছে। বিজ্ঞান কত বড় একটা কবিতা, চারপাশে পাক খাচ্ছে। আমার আমার চোখ বন্ধ, পড়ার দরজা আমাকে খুলে দেওয়া হয়নি। তাই তো বলি দাদু, হঠাৎ পাতা উল্টাচ্ছিলাম একটা ছোটি বইয়ের, তার কথাটা কত বড় খাঁটি। মানুষের ইতিহাস, কিসের ইতিহাস? অফ ক্লাস স্ট্রাগল।
0: তোমার কথাগুলো আজকাল কিরকম হয়ে যাচ্ছে ক্রমশ, অত ভেবো না আর পড়ো না, মাথা উল্টোপাল্টা হয়ে যাবে।
1: উল্টোপাল্টাই আছে, ঠিক করতে হবে। যখন ভাবি না, যত পড়ার ইচ্ছেওয়ালা লোক পৃথিবীতে আছে, যত মানুষ জানার জন্য খেপে উঠেছে, এইভাবে মরে যাবে, আমার জাত লুপ্ত হয়ে যাবে। আহ, চূর্ণ হবে না বাধাগুলো।
0: তবে তুমি নিজে এমনটি করলে কেন বাবা জীবন, তখন মনে ছিল না?
1: বিদ্রুপ নয়, ছিল, কিন্তু অসহায় বোধ হয়েছিল, একা, একেবারে একা। কি করতে পারতাম আমি? পিশাচটা সব আঁকড়ে আছে, শিকড় গেড়ে বসে আছে, আমি অসম্ভব দুর্বল।
0: তাই পিশাচদের হাতে পৃথিবীটাকে সমর্পণ করে এলে বাবা?
1: জীবনটা বইয়ের পাতা না, গল্প পড়তে বেশ লাগে, লড়াইয়ের গল্প, কিন্তু বাস্তবিক ভাবুন তো, কি করতে পারতাম আমি?
0: কি করতে পারতে কেন?
1: The rest is silence.
3: সিদা সে সিদা,
2: সিকিম,
0: লুকিয়ে পড়ো সব, লুকিয়ে পড়ো।
3: ঘুমা ঘুমা ঘুমা ঘুম যা।

0: মানুষ মা মানুষ
1: বাই চলো বাই চলো হটো হটো এ ছেলা উড়বা কাহি কা এই ক্লিয়ার করো আর টম টম টম টম প্রাইভেট চলো এদে
2: আমি পাগল কিছু ভাববেন না ভাই
3: কেন
2: কি
3: কেন পাগল
2: পাগল বললে পাগল ছাগল বললে ছাগল হতাম মাদল

0: madol madol kawan baja tak dinita dinita tak dinita tak dinita
1: আমরা একবার মইরা গেছি কিন্তু মরো নাই
0: না না আমার কেউ মারতে পারবে না তোরা অবশ্যই মারতে পার পাগল হলে মরার বারা
2: তাই বলছি দাদু বুঝতে পাচ্ছেন ওর আত্মা মরে গেছে ওর মস্তিষ্ক মরে গেছে ওর দেহ আছে অসহ্য চাপে পড়ে ওর মন আত্মহত্যা করেছে
3: আমরা মরে গেছি বলে আমাদের আত্মহত্যার পেছনে জ্বালার কথা বলতে পারি না আরো বেঁচেও নেই বলতে পারবে না একটি কথাও তাই না
0: পারবো পারবো তোরা অবশ্যই বলতে পারো পাগল আমার বলবে কি কিন্তু আমি হেঁদর মরে রোজ বসে থাকি আজ যাও যাও না দেখবে দেহটা আমার ফুটপাতের উপরে ছায়ায় পড়ি এখনো ঘুমাতি আছে দুপুর যখন হেঁদর রেলিংগুলো ত্যাচা ত্যাচা ছায়া ফেলেছে সামনে চায়ের দোকানটা পর্দা ফেলে দিয়ে চেয়ার গুলো সব টেবিলের উপরে চাপিয়ে ভেজায় ঘুম দিচ্ছে ছোড়া গুলো ওরা আমার বড্ড জ্বালার জানো ওই ছোড়ার দল
1: তাতে কি জ্বালার বৃত্তান্ত বলা হইল ওই খেঁদুর মরে বইয়া থাকতে
0: হলো না আমি বসে আছি ভিক্ষে চাইছি ন্যাংচ হয়ে নোংরা হয়ে ঘুরছি আমি হাসছি তার মানে কত কাঁদছি
2: তুমি এখনো আছো এই শহরগুলোর মধ্যে এটাই তো
4: আহা বাছারি কোথায় বাড়ি তোমার
0: জানি কিছু জানি না জানলে না জানলে বলবো না কেন বলবো তাহলে আমার আপন লোকদেরও তোমরা পাগল করে দেবে
4: আহা বাছারি এত দুঃখ কেন এত ব্যথা কেন
5: কাকে বলছো
4: সবাইকে এত দুঃখ কেন বলতে পারো কেউ
2: একজন পাত্র সে এখন কোথায় আছে জানি না রবীন্দ্রনাথ তাই বলতেন তিমির রাত্রি পোহায়ে আর রলা আই উইল নট রেস্ট
3: রলার রামকৃষ্ণ আমি পড়েছি অপূর্ব
2: শুনবেন রলা কি বলেছেন এই সব দুঃখ কষ্ট পার হবার পর তিনি বললেন সুমহান শান্তি ঘুমাও আমার উত্তপ্ত মস্তিষ্ক ঘুমাও আমার রক্তাক্ত পদতল তোমরা অনেক খেটেছো পথ ছিল কঠিন পথ ছিল বিপদ সংকুল কিন্তু সেসব বাধা থাকা সত্ত্বেও পথ ছিল অপরূপ সে পথের বাঁকে বাঁকে আমার সংগ্রামের পুরো দাম আমি চুকিয়ে দিয়েছি এবং চুকিয়ে পেয়েছি আমি ভেবেছিলাম আমিও তাই বলবো মরার পর ঠিক ঠিক সুকান্তর মতো তারপর হব ইতিহাস হলাম না
4: আমার
0: কথা শুনো খালি বাজন বাজন বাজন বাজন আরে আমি তাই বলি তোরা হচ্ছে বলতে পারো পাগল আমার বলি নাকি তবু বলি বলি পাগল হ দুনিয়া সবাই পাগল হ মাথা খারাপ করে ফেলো চটপট দেখবে কি ঠান্ডা কি মিষ্টি ট্রাফিক থামিয়ে রাস্তারই কথা বলি ওরা শোনে
5: জানো পাগল হলে ঠান্ডা হয়
0: ভয়ে বলবো না নির্ভয়ে বলবো হুজুর
4: বলো না কেমন লাগে পাগল হলে
5: বাঁয়ে হটো বাঁয়ে হটো
0: চুপি চুপি বলছি টকটক লাগে
5: মানে
0: ঝালঝুল দিয়ে খেতে মন্দ লাগে না 32,500 মতো
5: ও পাগলামি করছে আত্মহত্যা করার পরও পাগল হতে হবে নাকি কোন রকমে যদি পুরুষাম সুবর্ণম আদিত্যমের খোঁজ পেতাম টিকে যেতাম
2: আমাদের কথাটা অমর কবির ভাষায় বলি Tomorrow and tomorrow creeps in this pity pace from day to day to the last syllable of recorded time and all our yesterdays have lighted fools the way to dust death
0: challe ma majhe majhe mone pore kalo ekta por

0: তার উদার থেকে ফাঁকে ফাঁকে একটা কথা ছুটে চলে আসে, তাড়াতাড়ি চাই।
1: যায় না, যায় না, তখন কাঁদি।
0: হ্যাঁ,
1: তারপর
0: ভাগির ভাবতে পারি না বেশিক্ষণ, ভুলে যাই তারপর।

0: তোমরা অবশ্যই মানতে পারো।
1: আপ কমার বন তৈর হো।
2: ওকে আই বাপ, বাই হটো বরবাদ কাহিন কা, দেখছো না কে আসছে?
3: কে রা ভাই?
2: ও কান যারা করে না তাতে তুমি চেনো না?
3: লড়াই
2: করতে বলবে।
4: বুঝেছি, ঘাবড়িও না, ও এক অক্ষর বোঝে না ও গানের।
1: আমাকে সবাই ভাবে কাঠ খোট্টা, খুব দরকাচা মেরে গেছি, কিন্তু গলা দিয়ে একদিন বুক জ্বলে জ্বলে ওঠে রক্ত।
2: জানি না মানে?
4: না, এই ধরো তুমি যেন গাইলে, যদি ফুল ভেঙে যায় কোনো দিন।
2: না না না, ওটা তো আগে গাইতাম, এখন গাই। প্রেম নহে মোর মৃত ফুল হয়।
4: একই হলো, মানেটা ভেবেছ গানে?
2: ভাবি ভাবি, অনেক ভেবে দেখেছি ও সব গান, বুঝলেন, কিছুতে কিছু মানে পাইনি।
4: ঠিক ওইভাবেই, আপ কমার বন তৈয়ার হো, গায়ে ফোলা, এক অক্ষর বোঝে না।
1: একে
4: নয়া বাসিন্দে এইখানেই থাকবে।
2: আমি না, আমি না, তোমরা শিবাজি ভালো, এলাম কেন? তবে বেড়াতে এলাম, ফিরে গিয়ে কলকাতা শহরে আবার ট্রাফিক কন্ট্রোল করতে হবে তো। দেওটা যে পড়ে আছে এখনো হেঁদোর ধারে,
1: সে ভালো। যাক, পিয়ন, তোমায় যা বলছিলাম শোনো, বুক জ্বালা, গলা জ্বালা, তারপর ভলভলিয়ে রক্ত ওঠা, সবখানে যেন বোধ করছিলাম ওইখানে বসে। তুমি আমার সর্বনাশ করছ তো, ভাবতে বলছো, চিন্তা ধরিয়ে দিয়েছ। দেখো, একা একা অনেক ঘুরেছি, একটা গোটা বছর ধরে কারো খারাপ করিনি, না খাওয়া আধ খাওয়াতে রোগ ধরে গেল, আমি কি করেছিলাম? আচ্ছা, আমার কথা ছেড়ে দাও, যারা আছে সেই বউ বাবা প্রীতম, ওরা কি আমার মতো ঝুলবে? হাওয়ায় গাটা দুলিয়ে যাবে, মুখের সামনে মাছি উঠবে? ওরা
4: আমাকে বলে লাভ কি, আমিও একা।
1: আর কি বা করতে পারতাম আমি? ডাকাতি করতে পারতাম, লুটতরাজ লাগিয়ে দিতাম, কিছুর পরোয়া নেই আমার, কিছুর উপর দরদ লজ্জা নেই, দু হাতে লন্ড ভণ্ড করতে পারতাম। মনে হয়নি আগে, বুঝলে, আগে মনে হয়নি।
4: এ সমস্ত বাজে তুমি বকবে না ফোলা, ওটা কোনো সুরাহার পথ তো, এখন দেখছি তুমি মরেই ভালো হয়েছে।
5: ওটাও তোমার একা করা সম্ভব ছিল না।
1: ছোড়া, একটা ভালো ছোড়ারও দাম অনেক। অবশ্যই তোমার মনোভাব আমি বুঝতে পারবো না, তুমি মরেছ চরম হতাশা নিয়ে, আমি মরেছি অভিমানে, দারুণ অভিমানে, নইলে তোমার চিন্তা এদিকে কেন?
6: একটা কথা বলবো, তোমরা তো অনেক পড়েছো, অনেক দেখেছো।
4: কি দিদিমণি?
6: আচ্ছা, আমাদের ছেলেদের কি হবে?
1: কি জানি,
6: আমাদের মতো একা একা তারাও কি জ্বলে পুড়ে নিশ্চিহ্ন হয়ে যাবে?
1: পিয়ন এখনি আবার সেই আগুন হয়ে ওঠার কথা বলবে? এই বুড়ো, কোনো মানে হয় এসব কথা?
4: তোমার গানেরও তো কোনো মানে হয় না, আগে মানেটা বুঝে নাও ভালো করে। ওটা হচ্ছে ডাকার গান, ডাকছি, এখন কোমর বেঁধে তৈরি হও, হে আমার লাখ কোটি ইয়ে, আমরা খিদেতেও মরবো না আর মৃত্যুকেও ভয় পাবো না, বুঝেছো বাবা জীবন? যা তুমি করে এসেছো পৃথিবীতে, তারপরে এই গান তোমার মুখে শোভা পায়।
1: হ্যাঁ,
3: এখানকার জ্বালার আর আশা নাই, একেরে নাই। না দাদু,
4: কে বলে দেবে রলার সে দেশ কোথায়, যেখানে গেলে গেলে সব পাওয়া যাবে, সব সব জানা যাবে? আছে সে দেশ, যাবার পথ নেই, জানি নে পথ, আমরা যেতে পারবো না।
3: এই পর্যন্ত কেবল কাইন্দাই গেলাম।
1: হে আমার লাখো কোটি ইয়ে।
4: গয়কে সাহেব বলে এক ভদ্রলোক ছিলেন, পাগল ছিলেন, উনি বলেছিলেন, ইন দ্য বিগিনিং দেয়ার ওয়াজ

0: তোমার চোখেও কিসের ভাব ভাই?
1: বুঝবে বুঝবে। এই পাগল, কি গাইছিলে গাও।
2: তাই ভালো ভাইরি, বিলের চৌকে দিয়েছিলে জানো? আমাকে না, আমাকে না কেউ গাইতে বলে না। তোমাকে আমার বড় ভালো লেগেছে। আমি একলা চলেছি ভাবে।
1: বাবা উস্তাদ
3: বলো দেখিনি, বাবা জীবন কি বলতে চাইছো? গৌরচন্দিকা না হয় পরেই করো।
1: বুড়ো, তুমি মরার কথা ভেবেছিলে কখন?
3: যখন আর পাচ্ছিলাম না একা বোঝা টানতে।
1: ইয়ন,
4: আমার উপর অত্যাচার দেখে দারুণ অভিমানে
1: একা গলায় দড়ি দিলে। আপনি কি করেছিলেন দিদিমণি?
0: আগুন দিয়েছি গায়ে একলা ঘরে।
1: খোকা
5: জানোই তো গোলাদা, ঝাপান মারছি রেলের তলায়।
1: আর আমি গলায় পাথর বেঁধে খালের জলে ঝাঁপিয়েছি একা একা ঘুরে ঘুরে। আবার গাও তো দেখিনি কর্তা।
2: রাগ করো না ভাই,
5: আমি একলা চলেছি এই ভাবে।
1: চুপ করো, ওইটি গোড়ায় গলদ, আমরা সবাই একলা চলেছিলাম ওই ভাবে।
4: ঠিক ঠিক। এই ভোলা, তুই একটা মজুর, তুই কি করে এটা ধরে ফেললি? আমরা এত পড়েও, হ্যাঁ
1: জানি না, হঠাৎ মাথায় ঝিলিক দিয়ে উঠল।
3: ব্যাপারটা পরিষ্কার হয়ে আসছে এখন আমার কাছে। ওই ভুলটাই আমরা করেছিলাম। জোট বাঁধা দরকার, জোট বেঁধে এগোনো দরকার। তবে এখন আর ভেবে কি হবে?
0: কেন, আমাদের ছেলে পুলেরা তো আছে পৃথিবীতে, তারা জোট বাঁধলে বাঁচবে। সত্যি বাঁচবে, জ্বালা থেকে ঝুরনোর পথ পাবে। এখানে এসে বুঝলাম না কেন আমাদের মনের খবর পাবে কি করে পৃথিবী।
5: বাহ, পাগলা আছে কেন? এই পাগলা পৃথিবীতে ফিরা যাইব না?
2: নিশ্চয় নিশ্চয়,
5: খবর লইয়া যাইতে পারবা।
2: নিশ্চয়, তোরা এসে বলতে পারো, আমি তো আর ভাবতে পারিনি।
1: ভেবে আমরা দেব,
4: সব ভেবে দেব। তুমি তোমার দেহ দাও।
0: সব জ্বালাকে জ্বালিয়ে দেবার ভার তোমার, দাও।
5: পাগল ভাই,
1: এই বিটকেল,
2: তোরা এসে বলছি
6: দিলাম। চালা আমারও কম নয়, ব্যথা আমারও আছে, তোমাচ্ছে জানলে তোমাচ্ছে।
1: শোনো, ওই যে নীল দেখছো, ওখান দিয়ে চলে যাও পৃথিবীতে, চলে যাও সেখানে যেখানে আমাদের বাবা মা ভাই বোন বউ বসে আছে, জ্বালা বুকে করে বসে আছে।
2: ঝুপ করে গিয়ে হেতর ধারে পড়ব।
6: কি বলবো?
0: বলবে আগুনে পুড়ে আর কেউ মরবে না, আত্মহত্যা নেই।
5: বলবা জোট বন্ধ, রা থাকে কপালে, কইবা জোট বন্ধ একা একা লয়।
3: বলবে বসে আর হবে না, ছাদ থেকে লাফিও না, নড়ো চড়ো উঠে পড়ো।
1: বলবে দগ্ধে দগ্ধে আর কেন, আর কতদিন একা লুকিয়ে কাঁদা, আর মানুষ হয়ে মানুষের বাইরে থাকা। অত্যাচারীরা নাকচ হয়ে যাবে, তার রাস্তা তৈরি, খালি মানুষের মধ্যে এসো।
3: বলবে এইগুলো বলবে, আর বলবে কে আছো ভালো মানুষ, শোনো, অনেক জ্বালা আছে, অনেক দুঃখ আছে, পৃথিবীর কোনায় কোনায় জ্বালা জমে আছে, কত জ্বালা কত বুকে, সেগুলোকে এক করে জড়ো করো, জড়ো করো, আর এই ছুঁড়ে মারো। পুরাণে আছে সেই দধিচির পাঁজরার মতো।
0: আমি কত কেঁদেছি সেই সব কান্না, জমাট বাঁধা কান্নার মতো।
5: একটা কিছু কইতে হয় জ্বালার মতন।
1: যাও খবর নিয়ে যাও।
2: যাব যাচ্ছি, আমি বলবো আমি বলবো পাগল হয়ে মিলিয়ে যেও না, বুদ্ধি ফিরে আনো ভাই সাহেব, বুদ্ধি ফিরে আনো। এক কাজ করো বুঝলে, ট্রাফিক কন্ট্রোল করবো ঠিক চৌমাথার মোড়ে, ঠিক দুপুর বেলায় প্রত্যেকটিকে দাঁড় করিয়ে বলবো
1: এই আছে খবর, বাঁয়ে হাঁটো বাঁয়ে হাঁটো।
3: যাও চলে যাও, মরার দেশে বাঁচার।

0: আমার পথের সন্ধান কে দেবে?
1: শোনো সবাই মাঝখানে এসো, শোনো একটা কথার জবাব দাও তো।
2: কি? অর্থাৎ তুমি আবার এরকম করতে আরম্ভ করলে কেন?
3: ভোলা, তোমার আবার কি হলো?
1: আমি ভাবতে আরম্ভ করেছি,

0: 어떠니 저?
1: 에이 졸람 에우 니들 자가시를 부터그래 골까따 샤레르 마지카네 에볼람 잘레만우아 삐삐삐
2: 바이하토 바이하토
3: 마누 마 마누스 허일라 마누스
4: 코카리 গায়ের মধ্যে বিদ্যুতের ঝিলিক দিচ্ছে
5: সুমহান শান্তি অনেক দূরে কিন্তু আছে আছেই রাস্তা উঠে আসছে রাস্তা ভীষণ সুন্দর রাস্তা
6: আব কমর বন্ধ তৈয়ার হো লাখ কোটি ভাইও

0: জ্বালা নাটকটি এখানেই শেষ হল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পূর্ণ সুবীর চৌধুরী, পিয়ন শ্যামল সেন, ভোলা দেবী নিয়োগী, খোকন তপন ভট্টাচার্য, বধু গীতা দে এবং পাগলের ভূমিকায় কালী বন্দ্যোপাধ্যায়। কণ্ঠসঙ্গীতে বিমল ভূষণ, সুমিত্রা সেন, অমলেন্দু বিকাশ কর চৌধুরী, কৃষ্ণগোপাল ঘোষ, চিত্রা মজুমদার, সোমেশ ঘোষ ও সত্য চৌধুরী। যন্ত্রসঙ্গীতে অলোকনাথ দে, ফণিভূষণ ভট্টাচার্য, প্রভাস চৌধুরী, শিশির শোভন ভট্টাচার্য, রবীন জর্জ, শৈলেশ চট্টোপাধ্যায় ও অনিল বন্দ্যোপাধ্যায়। গ্রন্থিক নৃপেন্দ্র কুমার লাহিড়ি। সঙ্গীত পরিচালনা প্রবীর মজুমদার। সহযোগী প্রযোজনা শ্রীধর ভট্টাচার্য। নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন ঋত্বিক ঘটক।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন। খেয়াল রাগ মারু বিহাগ, শিল্পী সুমন্ত সরকার। শিল্পীকে সহযোগিতা করবেন তবলায় নবারুণ দত্ত এবং হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। শুনবেন মারু বিহাগ রাগে খেয়াল।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে মারু বিহাগ রাগে খেয়াল পরিবেশন করলেন সুমন্ত সরকার। শিল্পীকে সহযোগিতা করলেন তবলায় নবারুণ দত্ত এবং হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সমাদৃতা রায়চৌধুরী।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন বাংলা ছায়াছবির গান, প্রথমে লতা মঙ্গেশকরের কণ্ঠে মণিহার ছায়াছবির গান।

মণিহার ছায়াছবির গান শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। এখন আলো আঁধারে ছবির গান শুনবেন শ্যামল মিত্র এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

আলো আধারে ছায়াছবির গান শ্যামল মিত্র এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন। এখন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে সঙ্গিনী ছায়াছবির গান।

সঙ্গিনী ছায়াছবির গান শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন ছায়াছবির গান। এখন বসন্ত বাহার ছবির গান, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন বসন্ত বাহার ছায়াছবির গান। পরের গান নির্মলা মিশ্রের কণ্ঠে, ছায়াছবি আধার সূর্য।

নির্মলা মিশ্রের কণ্ঠে শুনলেন আধার সূর্য ছায়াছবির গান। পরের গানটি শুনবেন পাশের বাড়ি ছায়াছবি থেকে ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে।

পাশের বাড়ি ছায়াছবির গান শুনলেন ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে। এখন গর্ণ সিমপুর ছবির গান আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: গর্ণসিংহপুর ছায়াছবির গান শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। এখন ফুলেশ্বরী ছবির গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।
1: টাপুর টুপুর বৃষ্টি ঝরে

ফুলেশ্বরী ছায়াছবির গান শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। শেষ গানটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে কিনু গোয়ালার গলি ছায়াছবি থেকে।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন কিনু গোয়ালার গুলি ছায়াছবির গান। এতক্ষণ শুনছিলেন বাংলা ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আধুনিক গান, শিল্পী শ্রেয়সী চৌধুরী। প্রথম দুটি গানের কথা লিখেছেন জটিলেশ্বর মুখোপাধ্যায়।

নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন লোকগীতি, শিল্পী আশিস কুমার গিরি, গানের কথা প্রচলিত।

এতক্ষণ লোকগীতি শুনলেন আশিস কুমার গিরির কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলেকেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলেকেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন গিটারে লঘু সঙ্গীতের সুর, শিল্পী প্রবীর কুমার দে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন সেতার। প্রথমে রাগ নায়কি কানাড়া এবং পরে রাগ খামাজ। শিল্পী দেবজিৎ চক্রবর্তী। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন অশোক মুখোপাধ্যায়। শুনবেন প্রথমে নায়কি কানাড়া এবং পরে খামাজ রাগে সেতার।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন 11ই জুলাই 2026 শনিবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত অনুষ্ঠানে শুনবেন অন্নদা শঙ্কর রায়ের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস অনুষ্ঠানে কথিকা ব্রয়লার মুরগির রোগ ও তার প্রতিকার, বলবেন অধ্যাপক মৃত্যুঞ্জয় মণ্ডল। 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে বিশ্ব জনসংখ্যা দিবস বিষয়ে বলবেন ডাক্তার আশিস কুণ্ডু। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও দেবজ্যোতি লাহিড়ি। রবীন্দ্রসঙ্গীত শুনবেন 7:45 মৌসুমী বাগচির কণ্ঠে। 8:00 জানা অজানা মস্তিষ্ক মন্থন, এ বিষয়ে বলবেন ডক্টর সৌরভ সুন্দর প্রধান, শুনবেন তৃতীয় পর্ব। 8:05 তুবড়ি, শুনবেন নাটিকা শ্যালক সমাচার, রচনা শামসুন নাহার, প্রযোজনা দীপক চন্দ্র পোদ্দার। 8:20 নজরুল গীতি, শুনবেন ধ্রুব কুমার ভট্টাচার্যের কণ্ঠে। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বাঁশি বাজিয়ে শোনাবেন পরমানন্দ রায়। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে প্রথম অংশ। 9:25 জেলার চিঠি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা সজল কান্তি মাইতি। 9:30 গানে গানে অনুষ্ঠানের শেষাংশ। 10:00 গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান সিনেস্কোপ উপস্থাপনায় সম্পূর্ণা চক্রবর্তী এবং সৈকত গুপ্ত। 12:00 বাংলার মুখ পশ্চিম মেদিনীপুর জেলার কালুয়া বৃন্দাবন গ্রাম থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 12:33 আধুনিক গান, 1:00 রম্যগীতি, মহিলামহল 1:45 শুনবেন এক কলমে দুই নারী উপস্থাপনায় লাকি বণিক। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 সাঁওতালি অনুষ্ঠান, শুনবেন জমি সম্পত্তি বিষয়ক সচেতনতা, এ বিষয়ে স্বপন হাসদার

আখ্যাতকার। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বিতান দে, শুটার জয়দীপ কর্মকারের সাক্ষাৎকার শুনবেন, সাক্ষাৎকার গ্রহণে রতন চক্রবর্তী। 5:30 সাঁওতালি নাটক, রচনা দিলীপ হেমব্রম, প্রযোজনা পরিমল হেমব্রম। 6:05 সাঁওতালি গান, পরিবেশনায় পুলিনচন্দ্র মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন অতিরিক্ত জনসংখ্যা মানব জাতির জন্য আশঙ্কার কারণ, বলবেন মায়া মান্ডি। পরে লোকগীতি পরিবেশন করবেন গৌরী মাঝি, সুন্দরী টুডু ও সহশিল্পীরা। 6:38 কৃষক ও তার পরিবার, বর্ষাকালে শিশুদের সাধারণ রোগ প্রতিরোধ ও প্রতিকার, এ বিষয়ে ডাক্তার আনন্দ চন্দ্রের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক। 7:00 কৃষি কথার আসর, আমন ধানের চাষ, এ বিষয়ে প্রশান্ত কুমার ঘোষের সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 বিচিত্র সংবাদ, রাত 8:00 অনুরোধের আসর। 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম, সাপ্তাহিক ক্রীড়া অনুষ্ঠান, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। 9:00 নজরুল গীতি শুনবেন দীপ্তম সিংহ বিশ্বাসের কণ্ঠে। 9:15 কীর্তন পরিবেশন করবেন মোনালিসা ভট্টাচার্য। 9:30 মুখোমুখি, ডক্টর সুকুমার সেনের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে অসিত বন্দ্যোপাধ্যায়। 10:00 সঙ্গীতের অখিল ভারতীয় কার্যক্রমে শুনবেন আকাশবাণী বিশাখাপত্তনম কেন্দ্রের নিবেদন। 11:00 অতুলপ্রসাদের গান, শিল্পী দেবাশিস বসু। 11:10 বাংলা আধুনিক গান এবং ছায়াছবির গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবোধ্য সঙ্গীত অনুষ্ঠানে খেয়াল শুনবেন পণ্ডিত উল্লাস কাসলকরের কণ্ঠে। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মৌসুমি বাগচি। 6:35 রামচরিত মানস 168তম পর্ব। 6:45 দ্বিজেন্দ্রগীতি শুনবেন দেবাশিস বসুর কণ্ঠে। যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত 7:10 উপস্থাপনায় মনীষা চক্রবর্তী। 8:30 নজরুল গীতি, শিল্পী ধ্রুব কুমার ভট্টাচার্য। 8:45 রাগ প্রধান গান, শিল্পী দীপ্তম সিংহ বিশ্বাস। 9:10 হিন্দি অনুষ্ঠান রসধারা, উপস্থাপনায় ওম প্রকাশ সিং। 10:15 উর্দু অনুষ্ঠান আঞ্জুমান, উপস্থাপনায় তালাত সালাউদ্দিন। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সায়নী চট্টোপাধ্যায়। 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি, শিল্পী পরমানন্দ রায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকাল 5:10 নজরুল গীতি শুনবেন দীপ্তম সিংহ বিশ্বাসের কণ্ঠে। 5:20 উর্বশী, উপস্থাপনায় সঞ্চিতা নন্দী। 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর। 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 7:10 কীর্তন পরিবেশন করবেন মোনালিসা ভট্টাচার্য। 7:30 দর্পণ, রাত 8:00 ছায়াছবির গান। কাহকশা, উপস্থাপনায় সুফিয়া শিরিন। 9:16 স্পটলাইট, একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন স্প্যানিশ গিটার, শিল্পী নেপাল চন্দ্র সাউ। 10:45 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ড্যান্স টু দ্য গ্রুভ, উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর। রাত 11:10 শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। শুনবেন 11 জুলাই 2026 শনিবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস, আকাশ সাধারণত মেঘলা থাকবে, কয়েক পশলা হালকা বৃষ্টি সম্ভাবনা আছে, দু এক পশলা মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে।
সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি সেলসিয়াস ও 26

২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৪.২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সবথেকে বেশি ৯৮% এবং সবথেকে কম ৯৫%। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ২৮ মিলিমিটার। পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে ১০ জুলাই ২০২৬ অর্থাৎ শুক্রবার পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার উপকূল বরাবর ঝোড়ো আবহাওয়া থাকার সম্ভাবনা। ঘন্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে যেতে পারে। বাতাসের গতিবেগ কখনো কখনো বেড়ে ঘন্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই কারণে ১০ জুলাই ২০২৬ অর্থাৎ শুক্রবার পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। শুনলেন আবহাওয়ার খবর। আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভে ৪৫৬ মিটার অর্থাৎ ৬৫৭ কিলোহার্টসে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় ১২:১৯ হয়ে ২৫ সেকেন্ড। জয় হিন্দ।